0: তুমি দিয়েছ? একাদশী এতক্ষণ পর্যন্ত বিউফলের ন্যায় বসিয়াছিল। ভগিনীর আহ্বানে চকিত হইয়া কহিল, না, এই যে দি দিদি। অপূর্বর প্রতি চাহিয়া হাত জোর করিয়া কহিল, বাবুমশাই, আমি গরিব মানুষ, চারা নাই আমার পক্ষে ঢের, দয়া করে নিন। বিপিন পুনরায় কি একটা কড়া জবাব দিতে উদ্যত হইয়াছিল, অপূর্বর ইঙ্গিতে তাহাকে নিষেধ করিল। কিন্তু এত কাণ্ডের পর সেই চারানার প্রস্তাব তাহার নিজের অত্যন্ত ঘৃণাবোধ হইতে লাগিল। আত্মসম্বরণ করিয়া বলিল, থাক বৈরাগী, তোমায় আর কিছু দিতে হবে না। একাদশী বুঝিল ইহার আগের কথা, একটি নিঃশ্বাস ফেলিয়া কহিল, কলিকাল, বাগে পেলে কেউ কি আর ঘর ভাঙতে ছাড়ে? দাও ঘোষাল মশাই, 5 ঘন্টা পয়সাই খাতায় খরচ লেখো, কি আর করব বলো, বলিয়া বৈরাগী পুনরায় একটা দীর্ঘশ্বাস মোচন করিল। তার মুখ দেখে অপূর্বর এবারে হাসি পাইল। এই কুশিতজীবী বৃদ্ধের পক্ষে চার আনার এবং 5 আনার মধ্যে যে কত বড় প্রকাণ্ড প্রভেদ তাহা সে মনে মনে বুঝিল। মৃদু হাসিয়া কহিল, থাক বৈরাগী, তোমায় দিতে হবে না, আমরা 4-5 আনা পয়সা নিয়ে নে, আমরা চললুম। কি জানি কেন অপূর্ব একান্ত আশা করিয়াছিল এই 5 আনার বিরুদ্ধে দ্বারের অন্তরাল হইতে অন্তত একটা প্রতিবাদ আসিবে। তাহার অঞ্চলের প্রান্তটুকুও তখনও দেখা যাইতেছিল, কিন্তু সে কোনো কথা কহিল না। যাইবার পূর্বে অপূর্ব যথাযথই ক্ষোভের সহিত মনে মনে কহিল, ইহারা বাস্তবিকই অত্যন্ত ক্ষুদ্র, দান করা সম্বন্ধে 5 আনা পয়সার অধিক ইহাদের ধারণা নাই। পয়সাই ইহাদের প্রাণ, পয়সাই ইহাদের অস্থি মর্যা, পয়সার জন্য ইহারা করিতে পারে না এমন কোনো কাজ সংসারে নেই। অপূর্ব সদলবলে উঠিয়া দাঁড়াইতেই একটি 10 বছরের ছেলের প্রতি অনাথের দৃষ্টি পড়িল। ছেলেটির গলায় উত্তরীয় বোধ করি পিতৃবিয়োগ কিংবা এমন কিছু ঘটিয়া থাকিবে। তাহার বিধবা জননী বারান্দার খুঁটির আড়ালে বসিয়া ছিল। অনাথ আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, পুঁটে, তুই এখানে? পুঁটে আঙুল দেখাইয়া কহিল, আমার মা বসে আছে। মা বললেন, আমাদের অনেক টাকা ওর কাছে জমা আছে, বলিয়া সে একাদশীকে দেখাইল। কথাটা শুনিয়া সকলেই বিস্মিত কৌতূহলী হইয়া উঠিল। ইহার শেষ পর্যন্ত কি দাঁড়ায় দেখিবার জন্য অপূর্ব নিজের আকণ্ঠ পিপাসা সত্ত্বেও বিপিনের হাত ধরিয়া বসিয়া পড়িল। একাদশী প্রশ্ন করিল, তোমার নামটি কি বাবা, বাড়ি কোথায়? ছেলেটি বলিল, আমার নাম শশধর, বাড়ি ওদের গায়ে কালীদহে। তোমার বাবার নামটি কি? ছেলেটির হইয়া অনাথ জবাব দিল, এর বাপ অনেকদিন মারা গেছে, পিতামহ রামলোচন চাটুজ্যের ছেলের মৃত্যুর পর সংসার ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন, 7 বছর বয়স পরে মাসখানেক পরে ফিরে এসেছিলেন। পরশু এদের ঘরে আগুন লাগে, আগুন নিবতে গিয়ে বৃদ্ধ মারা পড়েছেন, আর কেউ নেই, এই নাতিটি শ্রাদ্ধাধিকারী। কাহিনী শুনিয়া সকলেই দুঃখ প্রকাশ করিল, শুধু একাদশী চুপ করিয়া রহিল। একটু পরে প্রশ্ন করিল, টাকার হাতছিটা আছে? তোমার মাকে জিজ্ঞাসা করে এসো, ছেলেটি জিজ্ঞাসা করিয়া আসিয়া কহিল, কাগজপত্র কিচ্ছু নেই, সব পুড়ে গেছে। একাদশী প্রশ্ন করিল, কত টাকা? এবার বিধবা অগ্রসর হইয়া আসিয়া মাথার এক কাপড়টা সরাইয়া জবাব করিল, ঠাকুর মরবার আগে বলে গেছেন 500 টাকা তিনি জমা রেখে তীর্থযাত্রা করেন। বাবা, আমরা বড় গরিব, সব টাকা না দাও, কিছু আমাদের ভিক্ষে দাও, বলিয়া বিধবা টিপিয়া টিপিয়া কাঁদিতে লাগিলেন। ঘোষাল মশাই এতক্ষণ খাতা লেখা ছাড়িয়া একাগ্রচিত্রে শুনিতেছিলেন। তিনি অগ্রসর হইয়া প্রশ্ন করিলেন, বলি কেউ সাক্ষীটা কি আছে? বিধবা ঘাড় নাড়িয়া বলিল, না, আমরাও জানতুম না, ঠাকুর গোপনে টাকা জমা রেখে বেরিয়ে গিয়েছিলেন। ঘোষাল মৃদু হাস্য করিয়া বলিলেন,
1: শুধু কাঁদলেই তো হয় না মা, এসব টাকা কড়ির কাণ্ড যে, সাক্ষী নেই, হাতচিটা নেই, তাহলে কিরকম হবে বলো দেখি।
0: বিধবা ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল, কিন্তু কান্নার ফল যে কি হইবে তাহা কাহার

0: বুঝিতে বাকি রহিল না। একাদশী এবার কথা কহিল, ঘোষালের প্রতি চাহিয়া কহিল,
1: আমার মনে হচ্ছে যেন 500 টাকাকে জমা রেখে আর নেয়নি। তো তো তুমি একবার এই পুরনো খাতাগুলো খুঁজে দেখো দেখি বাপু, কিছু লেখা টাকা আছে নাকি।
0: ঘোষাল ঝংকার দিয়া কহিল, কে হাতের বেলায় ভূতের ব্যাপার খাটতে যাবে বাপু, সাক্ষী নেই, রসিদ পত্তর নেই। কথাটা শেষ হইবার পূর্বেই দ্বারের অন্তরাল হইতে জবাব আসিল,
1: রসিদ পত্তর নেই বলে কি ব্রাহ্মণের টাকাটা ডুবে যাবে নাকি? পুরনো খাতা দেখুন, আপনি না পারেন আমাকে দিন, আমি দেখে দিচ্ছি।
0: সকলেই বিস্মিত হইয়া দ্বারের প্রতি চোখ তুলিল, কিন্তু যে হুকুম দিল তাহাকে দেখা গেল না। ঘোষাল নরম হইয়া কহিল,
2: কত বছর হয়ে গেল মা, এতদিনের খাতা খুঁজে বার করা তো সোজা কথা নয়। খাতাপত্রের বান্ডিল তা জমা থাকে, পাওয়া যাবে বই কি?
0: বিধবাকে উদ্দেশ্য করিয়া কহিল,
2: তুমি বাঁচা কেঁদো না, হকের টাকা হয় তো পাবে তো নিশ্চয়ই। আচ্ছা কাল একবার আমার বাড়ি যেও, সব কথা জিজ্ঞাসা করে খাতা দেখে বার করে দেব, আজ এত বেলায় তো আর হবে না।
0: বিধবা তৎক্ষণাৎ সম্মত হইয়া কহিল,
1: আচ্ছা বাবা, কাল সকালে আপনার ওখানেই না হয় যাবক্ষণ।
2: যেও
0: বলিয়া ঘোষাল ঘাড় নাড়িয়া সম্মুখে খোলা খাতা সেদিনের মতো বন্ধ করিয়া ফেলিল। কিন্তু জিজ্ঞাসাবাদের ছলে বিধবাকে বাড়িতে আমন্ত্রণ করার প্রয়োজন অত্যন্ত সুস্পষ্ট। অন্তরাল হইতে গৌরী কহিল,
1: 8 বছর আগের, তাহলে 1301 সালের খাতাটা একবার খুলে দেখুন তো, টাকা জমা আছে কিনা।
0: ঘোষাল কহিলেন,
2: এত তাড়াতাড়ি কিসের মা?
1: গৌরী কহিল, আমাকে দিন, আমি দেখে দিচ্ছি। ব্রাহ্মণের মেয়ে দুকোষ হেঁটে এসেছে, দুকোষেই রৌদ্রে হেঁটে যাবে, আবার কাল আসবে আপনার কাছে। এত হাঙ্গামায় কাজ কি ঘোষাল কাকা?
0: একাদশী কহিল,
1: সত্যি তো ঘোষাল মশাই, এত মিশিমিটি এদের হাঁটানো কি ভালো? দাও দাও দাও, চটপট দেখে দাও।
0: ক্রুদ্ধ ঘোষাল তখন রুষ্ট চিত্তে উঠিয়া গিয়া পাশের ঘর হইতে 1301 সালের খাতা বাহির করিয়া আনিলেন। মিনিট দশেক পাতা উল্টাইয়া ভয়ানক খুশি হইয়া বলিয়া উঠিলেন,
2: বাহ, আমাদের গৌরীমায়ের কি সূক্ষ্ম বুদ্ধি, ঠিক এই সালের খাতাতেই জমা পাওয়া গেল। এই যে রামলোচন চাটুজ্যের জমা 500।
0: একাদশী কহিল,
1: দাও দাও, চটপট সুদটা কষে দাও তো ঘোষাল মশাই।
0: ঘোষাল বিস্মিত হইয়া বলিল,
2: আবার সুদ?
0: একাদশী কহিল, বাহ, দিতে হবে না, টাকাটা এতদিন খেটেছে তো, বসে তো থাকেনি, 8 বছরের সুদ, এই কমাসে সুদ একটু বাদ পড়বে। তখন সুদে আসলে প্রায় 750 টাকা হইল। একাদশী ভগিনীকে লক্ষ্য করিয়া কহিল,
1: দিদি, টাকাটা তবে সিন্ধুক থেকে বার করে আনো। হ্যাঁ বেচা, সব টাকাটাই একসঙ্গে নিয়ে যাবে।
0: বিধবার অন্তরের কথা অন্তর্যামী শুনিলেন, চোখ মুছিয়া প্রকাশ্যে কহিল,
1: না বাবা, অত টাকায় আমার কাজ নেই, আমাকে 50টি টাকা এখন শুধু দাও।
0: তাই নিয়ে যাও মা, ঘোষাল মশাই খাতাটা একবার দাও, সই করে দিই, আর বাকি টাকাটা তুমি একটা চিঠি করে দাও।
2: ঘোষাল কহিল, আমি সই করে দিচ্ছি, তুমি আবার?
0: একাদশী কহিল,
1: না না, আমাকে দাও না ঠাকুর, নিজের চোখে দেখেনি।
0: বলিয়া খাতা লইয়া অর্ধ মিনিট চোখ বুলাইয়া হাসিয়া কহিল, ঘোষাল মশাই, এই যে একজোড়া আসল মুক্তা ব্রাহ্মণের নামে জমা রয়েছে, আমি জানি কি না ঠাকুরমশাই আমাদের সবসময় চোখে দেখতে পায় না বলিয়া। একাদশী দরজার দিকে চাহিয়া একটু হাসিল। এতগুলো লোকের সম্মুখে মনিবের সেই ব্যঙ্গোক্তিতে ঘোষালের মুখ কালি হইয়া গেল। সেদিনের সমস্ত কর্ম নির্বাহ হইলে অপূর্ব সঙ্গীদের লইয়া যখন উত্তপ্ত পথের মধ্যে বাহির হইয়া পড়িল, তখন তাহার মনের মধ্যে একটা বিপ্লব চলিতেছে। ঘোষালের সঙ্গে ছিল, সে সম্বিনয়ে আহ্বান করিয়া কহিল,
2: ঘোষাল কে? গরিবের ঘরে অন্তত একটু গুড় দিয়েও তো জল খেয়ে যেতে হবে।
0: ঘোষালের কথা শুনে অপূর্ব কোনো কথা না বলিয়া নীরবে অনুসরণ করিল। ঘোষালের গা জুলিয়া যাইতেছিল, সে একাদশীকে উদ্দেশ্য করিয়া কহিল,
2: দেখলেন ছোট লোক ব্যাটার স্পর্ধা, আপনাদের মতো সব মানুষের পায়ের ধুলো পড়েছে, আর তার

ষোল পুরুষের ভাগ্যে বেটা বিশেষ কিনা পাঁচ ঘন্টা পয়সা দিয়ে ভিকিরি বিদায় করতে চায়। বিপিন কহিল, দুদিন সবুর করুন না, মহাপাপীর ধূপানাপিত বন্ধ করে পাঁচ ঘন্টা পয়সা দেওয়ার বার করব। রাখালবাবু আমাদের কুটুম, সে কথা মনে রাখবেন ঘোষাল মশাই। ঘোষাল কইল, আমি দুবেলা সন্ধ্যা আহ্নিক না করে জলগ্রহণ করি না, দুটো মুক্তোর জন্য কিরকম অপমানটা দুপুরবেলা আমাকে করলে দেখলেন তো, বেটার ভালো হবে মনেও করবেন না। ওই সে বেটি যারে ছুঁড়ে নাইতে হয় কিনা, ভামুনের ছেলের তেষ্টার জল নিয়ে আসে, টাকার গুমরটা কিরকম হয়েছে একবার ভেবে দেখুন দেখি। অপূর্ব এতক্ষণ একটা কথাতেও যোগ দিতে পারেনি, সে হঠাৎ পথের মাঝখানে দাঁড়াইয়া পড়িয়া কহিল, অনাথ আমি ফিরে চললুম ভাই, আমার ভারী তেষ্টা পেয়েছে। ঘোষাল আশ্চর্য হয়ে গেল, ফিরে যাবেন কোথায়? ওই তো আমার বাড়ি দেখা যাচ্ছে। অপূর্ব মাথা নাড়িয়া বলিল, আপনি এদের নিয়ে যান, আমি যাচ্ছি ওই একাদশীর বাড়িতেই জল খেতে। একাদশীর বাড়িতে জল খেতে? সকলের চোখ কপালে তুলিয়া দাঁড়াইয়া কহিল। বিপিন তার একটা হাত ধরিয়া টানিয়া বলিল, চলো চলো, তোমার দুপুরে রাস্তার মাঝখানে আর ঢং করতে হবে না, তুমি পাত্র বটে, তুমি খাবে একাদশীর বনের ছোঁয়া জল। অপূর্ব হাত টানিয়া লইয়া দৃঢ়স্বরে করিল, সত্যি আমি তার দেওয়া সেই জলটুকু খাবার জন্যই ফিরে যাচ্ছি, তোমরা ঘোষাল মশাইয়ের ওখানে খেয়ে এসো, ওই গাছতলায় আমি তাহার জন্য তোমাদের জন্য অপেক্ষা করব। তাহার শান্ত স্থির কণ্ঠস্বরে হতবুদ্ধি হইয়া ঘোষাল কহিল, এর প্রায়শ্চিত্ত করতে হয় জানেন তো। অনাথ কহিল, খেপে গেলে নাকি? অপূর্ব বলিল, তার জানি নে, কিন্তু প্রায়শ্চিত্ত করতে হয় তখন সেটা ধীরে সুস্থে করা যাবে, কিন্তু এখন তো পারলাম না বলিয়া সেই খর রৌদ্রের মধ্যে দ্রুত পদে একাদশীর বাড়ির উদ্দেশ্যে রওনা হলো।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: চিরন্তনীতে আজকে শুনলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একাদশী বৈরাগী গল্পটি। দেখুন, এই গল্পটা শুনতে শুনতে মনে হচ্ছিল সেই সময়ের পরিপ্রেক্ষিতে এমন একজন মানুষের কথা যে পয়সা কুড়ির ব্যাপারে ভীষণ রকম সচেতন, তার নিজের হকের একটা পয়সাও কিন্তু সে ছাড়বে না, কিন্তু তাই বলে অন্যের যে হক তাকেও কিন্তু সে কোনোভাবে মানে কি বলা যেতে পারে, একটা যে সেই জিনিসটাকেও সে কিন্তু মান্যতা দিয়েছিল, তাকেও কিন্তু সে ঠকায়নি। আসলে এই যে ব্যাপারগুলো আমাদের মানুষের মধ্যে বৈপরীত্য, সে কি লোভী, সে কি মানুষের কষ্ট বোঝে না, নাকি তার মধ্যে শুধু পয়সার লালসাই রয়েছে? আসলে এই ধরনের চরিত্র আমরা কিন্তু আমাদের চারপাশে বিভিন্নভাবে দেখি, দেখতে পাই বিভিন্ন রকম ক্ষেত্রে। তো সেই রকম একটি চরিত্র উঠে এসেছে এই গল্পে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি তো মানুষের জীবন থেকেই এত সুন্দর করে সেই রসগুলোকে নিয়ে সাজাতেন তার গল্প, যেগুলো আমাদের কাছে সে সময়েরও একটা দলিল হয়ে উঠেছে। যাই হোক, আপনারা বিভিন্ন বার্তা পাঠিয়েছেন, চট করে পড়তে শুরু করি, নাহলে শেষ করতে পারবো না। শুক্র শনি রবি চিরন্তনীর সুরে ভরে ওঠে প্রাণ, মোটিভেশনের কথায় জাগে নতুন করে বাঁচার গান, কখনো জীবন শেখায় কখনো দেয় সাহসের বাণী, মনের আকাশে ছড়িয়ে পড়ে গানের মধুর টানটি, রেডিওর সেই কণ্ঠে হারিয়ে যাওয়া ক্লান্তির ভার, চিরন্তনী তাই সাপ্তাহিক জীবনের এক প্রিয় উপহার। সৌভিক ফ্রম ঢাকুরিয়া, থ্যাংক ইউ সৌভিক। এরপর লিখছেন অর্জুন সিং হাওড়া আমতা চন্দ্রপুর থেকে, রামচন্দ্রপুর থেকে। সুপ্রভাত দাদা ভাই, আশ্বিন মাসের প্রথম রবিবারের চিরন্তনী, আজকের গল্পটি বইয়ের পাতায় পড়েছি কিন্তু আজকে আপনার মাধ্যমে আরো একবার শ্রবণ করলাম, দারুণ লাগলো। যদি সম্ভব হয় আগামীতে মহেশ গল্পটির অনুরোধ রাখলাম। নিশ্চয়ই মহেশ গল্পটির কথা আপনি আগেও বলেছেন, আমার মাথায় আছে, বিভিন্ন সময় বিভিন্নভাবে পড়বার কথা তো ভাবি, দেখা যাক পরের দিন যদি স্মরণ সম্ভব হয়। গুড মর্নিং চিরন্তনী, লিখছেন আনন্দ কুমার কর ধরমপুর ইন্দুপুর মাকুড়া থেকে। গুড মর্নিং উজ্জ্বলবাবু, আমি চিরন্তনীর গল্পগুলো আমার ছোট্ট নাতিকে সোনালি শোনাই, ও খুব মন দিয়ে শোনে, ওকে আমি ভগবান বুদ্ধের সংসার ত্যাগের গল্প যেটা আপনি শুনিয়েছিলেন সেটা ওকে শোনানোর সময় ও খুব কেঁদেছিল। আমি চিরন্তনীর বিশেষ করে আপনার অনুষ্ঠান মিস করতে চাই না, পারলে আর একবার বুদ্ধের গল্পটা বলবেন, এই অনুরোধ রাখলাম, থ্যাংক ইউ। দেখুন, এত ভালো একটা কাজ আপনি করছেন, পরবর্তী প্রজন্মকে এই সুন্দর সুন্দর গল্পের মাধ্যমে মোটিভেশন করা, আসলে এটাই তো আমরা চাই। আমাদের অনেক বন্ধু যারা আগেও লিখেছেন যে তাদের ছোট্ট মানে যারা নাতি নাতনি বা ইত্যাদি ছেলেমেয়ে, তারা খুব আগ্রহের সঙ্গে অনেক সময় এই অনুষ্ঠান শোনে ভোরবেলা উঠে, এটা কিন্তু আমাদের কাছে একটা বড় পাওয়া, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। লিখছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, শ্রবণসাথী উজ্জ্বল সুপ্রভাত, শরতের স্নিগ্ধ প্রাতে নীল আকাশে উড়ে যায় সাদা মেঘের ভেলা, এ সময় শুনতে ভালো লাগে মিষ্টি গানের সাথে যত্ন করে গল্প বলা, থ্যাংক ইউ। সুপ্রভাত উজ্জ্বলদা, রোজকার মতো আজও শুনছি চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, আজ শুনছি শরৎচন্দ্রের একাদশী বইটাকে, তুমি গল্প নিয়ে এগিয়ে চলো, সঙ্গে আছি রাধে রাধে উৎপল মাইতি বেহালা থেকে, লিখেছেন মানে শুরুর দিকে, থ্যাংক ইউ। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখছেন সুপ্রভাত চিরন্তনী উজ্জ্বলদা, একাদশী বৈরাগীর গল্প শুনছি, এগিয়ে চলুন, সাথে আছি, আপনার কণ্ঠে গল্প শোনার মজাটাই আলাদা, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। এরপরে লিখছেন মাধবী শীল রহিমপুর।

থেকে সুপ্রভাত উজ্জ্বল দাদা ভাই, সপ্তাহের শেষ চিরন্তনী আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই একাদশী বৈরাগীর গল্প শুরু হলো। ভীষণ ভালো লাগছে, শেষ পর্যন্ত আছি, থ্যাংক ইউ আপনাকেও। অরিজিৎ দাস অধিকারী লিখছেন, বিবেকনগর সেজুতি দেবনে মাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে সময় দৌড়চ্ছে, স্মরণ বিনা তন্ত্রীতে তুমি বাজো, মরণ তোমার হরণ করেনি আজও, রবিবারের ভোরে শুরু অপূর্ব এই ক্ষণে, সাথে আছেন উজ্জ্বলবাবু শরৎ সাহিত্য গানে, শরৎকালে শরৎ সাহিত্য নতুন শুরুই জানি, ঝরিছে বাড়িধারা বিরহ প্রকৃতি মানি, কখন কথনে গানে অতীতের সেই দিন আজ ভোরাই বিনে, সুন্দর সকালে ঋদ্ধ হচ্ছে পঠনের অনন্য গুণে, পা তোলা পা ফেলা জন্ম মৃত্যু চক্র, কোন সময় তা কিন্তু হয়নি খুব বক্র, নামি দরদি কথা শিল্পী নিত্যদিনের ভবি, তব লেখার মহাভক্ত বিশ্বজয়ী কবি, অসাধারণ লিখন শৈলী একাদশী বৈরাগী, এই সৃষ্টিতে আলোর দিশা কেমন যেন ছন্ন যোগী, ব্যাখ্যার দিনে একান্ত মনে চরণধ্বনি শুনি, চেতনার ফুলগুধারা তুমি পরশমণি, প্রণাম তোমায় শরৎচন্দ্র আজকের শুভদিনে, প্রীতি প্রণাম শুভেচ্ছা যথে সবাই কে জানাই তার জনে। অরিজিৎ দাস অধিকারী, থ্যাংক ইউ। সুপ্রভাত উজ্জ্বল দাস, সপ্তাহের শেষ চিরন্তনী গল্প শুনছি, চারিদিকে শিউলি ফুলের সুবাস, জানাল দিচ্ছে মা আসছেন, অনেক শুভেচ্ছা ভালোবাসা, সোমেন যাদবপুর থেকে, থ্যাংক ইউ সোমেন। সুপ্রভাত লিখছেন বিদ্যুৎ রায়, রবিবার এই শরতের ভোরে সবার প্রিয় বাচিক শিল্পী উজ্জ্বল ভট্টাচার্যের কথা শিল্পী শরৎচন্দ্রের ছোট্ট গল্প একাদশী বইটাকে শোনাচ্ছেন, খুব ভালো লাগছে। গ্রামটি বেশ শান্ত মেয়ের মতো, মাটির বাড়ি আলপনাতে মোড়া, মিষ্টি সুরে সবাই বলে কথা, কারুর যেন নেই কো কাজের তারা, সব বাড়িতে ফুলের বাগান আছে, গাছে গাছে ফল ধরেছে খাসা, নিড় বেঁধেছে নানা জাতের পাখি, দু চারটি বাবুই বনে পাশা, গ্রামেরই এক প্রান্ত শান্ত নদী বয়, শুক্লপক্ষে নিঝুম রাতের বেলা, নদীর বুকে মায়াবী এক আলো, চলছে যেন লুকোচুরি খেলা, চাঁদটা যেদিন দেয় না দেখা রাতে, তারারা ঠিক দল বেঁধে সব আসে, সেই নদীরই বুকের ওপর আমি দিনগুলো সব নৌকাতে গুজরান, রান্নাবান্না ঘরকন্যা সেরে গাইবে তুমি ভাটির দেশের গান। থ্যাংক ইউ, খুব সুন্দর লিখেছেন বিদ্যুৎ রায়, নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে। এরপরে লিখছেন নিবেদিতা সেন শেওড়াপুলি থেকে, এই গল্পটা তার খুব ভালো লেগেছে, তেজারতি ব্যবসা তখনকার দিনেও এই গল্প মানুষের পরিচয় কি সুন্দর করে তুলেছিলেন, থ্যাংক ইউ। শুভ সকাল দাদা ভাই, সপ্তাহের শেষ চিরন্তনী শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে, থ্যাংক ইউ। লিখছেন নিরঞ্জন সাউবিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে, স্নেহের ভাই উজ্জ্বল, ভোর চারটি উঠে তোমার অপেক্ষায় বসে আছি, অনুষ্ঠানের প্রথমে শরৎচন্দ্রের জন্ম নিয়ে তীব্র প্রতিবাদ করছি, শরৎচন্দ্রের জন্ম বাংলার তারিখ অনুযায়ী 31শে ভাদ্র, বাংলার তারিখটাকে মান্যতা দিন, থ্যাংক ইউ। আমি নিশ্চয়ই আপনার কথাটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করলাম। প্রিয় চিরন্তনী, রবিবারের চিরন্তনী অনুষ্ঠান শুনছি, এখন বই পড়া বন্ধ হয়ে গেছে, চিরন্তনী অনুষ্ঠানের গল্প শুনে মনে হয় এবার ফোনের পরিবর্তে বই হাতে তুলে নিতে হবে, খুব ভালো লাগলো। মানসী সামন্ত বাগনান হাওড়া থেকে, এটা যদি করেন খুবই ভালো লাগবে। এরপরে লিখছেন সুপ্রভাত ভাই উজ্জ্বল, আমি সঞ্জিত রায় বেহারা থেকে, শর্ষনা থেকে, নারায়ণ কলোনি থেকে বলছি, তোমার এই গল্প শোনানোর এবং উপস্থাপন এত সুন্দর তার বলার অপেক্ষা রাখে না, আমি আশা করি তুমি আমাদের এরকম আরও ভালো গল্প শোনাবে, সমাজের আর একটা দিক উন্মোচিত করবে, থ্যাংক ইউ। মনে হয় প্রথম আজকে আপনার বার্তা পেলাম, খুব ভালো লাগলো। এরপরে লিখছেন আজিকার গল্প ভালো লাগিল, একাদশী বৈঠাকি ঘোষাল মশাই অনেক কথা কহিল, তাল নবমীর শুভেচ্ছা রহিল হিয়া ভরা, দণ্ডবত আমি প্রফুল্ল, থ্যাংক ইউ। ডিপি চ্যাটার্জি মাকুড়া থেকে লিখছেন অপূর্ব যেন শরতের শ্রীকান্তের ইন ডিসগাইজ, একাদশী রিয়েল রোল মডেল অফ ওম্যান, ঠিক খুব সুন্দর করে ছোট্ট করে আপনি লেখেন, খুব ভালো লাগলো। সুপ্রভাত ভাই উজ্জ্বল তপতিদিহীন মোটর থেকে লিখছেন আজ রবিবারের অপূর্ব পরিবেশনায় শুনলাম একাদশী বৈরাগী গল্প গান, খুব ভালো লাগলো, সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে। শিবশঙ্কর সাঁতপুয়া গড়হরিপুর আরবিআর ভবন পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন উজ্জ্বলবাবুর উপস্থাপনায় রবিবারের চিরন্তনী, আজ দোসরা আশ্বিনের শারদীয়ার আগাম শুভেচ্ছা, সেই সময় আর এখন 80 বা 90 এর দশকের কথা মনে পড়ে, ঠিক থ্যাংক ইউ। প্রচুর এসেছে, ফলতা বকুলতলা থেকে শম্ভু বলছি আর চিরন্তনীতে গল্প শুনলাম কিছুদিন আগে, লেখাকে শাশ্বত জন্মজয়ন্তী, লেখকের শাশ্বত জন্মজয়ন্তী চলছে, একাদশীর গল্পটি খুব ভালো লাগলো, সার্ধ শতবার্ষিকী অবশ্যই এবছরে। এরপরে লিখছেন উৎপল আদক, তার চিঠি বার্তা পাঠিয়েছেন, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। পাঠিয়েছেন চন্দনা মুখোপাধ্যায়, খুব ভালো লাগলো আপনার বার্তা। কমলেন্দু দাস বাঘাযতীন পার্ক থেকে লিখেছেন আপনাদের সবার বার্তাগুলো মানে পুরোটা পড়তে পারছি না, কারণ আরও অনেক বার্তা এসেছে, মেসেজ করেছেন অনেকে, সময় একদম নেই, কারা কারা পাঠিয়েছেন শুধু একটু চেষ্টা করছি পড়ে দেবার। শর্ষনা থেকে লিখেছেন
রাজবন্ধু আগরপাড়া থেকে, অসীম কুমার মিত্র

লিখেছেন শুভেন্দু মিস্ত্রি জয়নগর থেকে, লিখেছেন আর কি লিখেছেন পায়েল লিখেছেন, সুন্দর একটা কবিতা পাঠিয়েছেন কিন্তু সময় একদম শেষ। শরৎচন্দ্র আছে, এরপরে লিখেছেন মৌলি, লিখেছেন মনে হয় পরপর পরপর আসছে আসছেই আর কি। মৌলি ঢাকুরিয়া থেকে লিখেছেন, কিন্তু সবাইকে ভালো লাগাটা জানাচ্ছি, পুরোটা পড়তে পারছি না বলে কিন্তু খুব দুঃখ রয়ে গেল, তার কারণ একটু গল্পটা বড় ছিল। একদম শেষ করছি আজকে চিরাচরিতভাবে।

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। আজ রবিবার, 20 সেপ্টেম্বর। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 35 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:32 হয়ে 45 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

এখন একটি ঘোষণা। আজ পশ্চিমবঙ্গ ও তার উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবী বন্ধুদের জন্য আবহাওয়াজনিত কোনো বিশেষ সতর্কবার্তা নেই। ঘোষণাটি এখানেই শেষ হলো।

আকাশবাণী মৈত্রী সুচিন্তন। আজ শুনবেন মাইকেল মধুসূদন দত্তের রচনা থেকে পাঠ।

ছিনুমরা সুলাচনে গোদাবরীতীরে কপত কপতে যথা উচ্চ বৃক্ষ চূড়ে বাঁধি নীড় থাকে সুখে, ছিনু ঘোর বনে নাম পঞ্চবটি মর্তে সুর বন সম, সদা করিতেন সেবা লক্ষণ সুমতি, দণ্ডক ভাণ্ডার যার ভাবি দেখো মনে কিসের অভাব তার, যোগাতে নানি নিত্য ফল মূল বীর সৌমিত্রী, মৃগয়া করিতেন কভু প্রভু কিন্তু জীবন আসে শতত বিরত, সখী রাঘবেন্দ্র বলি দয়ার সাগর নাথ বিদিত জগতে, ভুলিনি পূর্বের সুখ রাজা নন্দিনী রঘুকুলবধূ আমি, কিন্তু এ কাননে পাইনু সরমাশই পরম পীড়িতি, কুটিরের চারিদিকে কত যে ফুটিত ফুলকুল নিত্য নিত্য কহিব কেমনি, পঞ্চবটি বনচর মধু নিরবধি জাগাত প্রভাতে মোরে কুহরি সুস্বরে পিকরাজ, কোন রানী কহ শশীমুখী হেন চিত্ত বিনোদন বৈতালিক গীতে খোলে আঁখি, শিখি সহ শিখিনী সুখিনী নাচিত দুয়ারে মোর, নর্তক নর্তকী এ দোহার সম রামা আছে কি জগতে, অতিথি আসিত নিত্য করভ করভি মৃগ শিশু বিহঙ্গম স্বর্ণ অঙ্গ কেহ কেহ শুভ্র কেহ কালো কেহ বা চিত্রিত, যথা বাসবের ধনু ঘন বরশিরে অহিংসক জীব যত, সেবিতাম সবে মহাদরে পালিতাম পরম যতনে, মরুভূমি স্রোতস্বতী ত্রিসাতুরে যথা আপনি সুজলাবতী বারিদ প্রসাদে, সরসী আরসী মোর তুলি কুবলয়ে অমূল রতন সম পরিতাম কেশে, সাজিতাম ফুল সাজে হাসিতেন প্রভু বনদেবী বলি মোরে সম্ভাষী কৌতুকে, হায় সখী আর কিল পাব প্রাণনাথে, আর কি এ পোড়া আঁখি এ ছাড় জনমে দেখিবে সে পাদুখানি আশার সরসে রাজীব নয়নমণি, হে দারুণ বিধি কি পাপে পাপি এ দাসী তোমার সমীপে, এতে কহিয়া দেবী কাঁদিলা নীরবে কাঁদিলা সরমা সতী তৃতীয় শ্রুণীরে, কতক্ষণে চক্ষু জল মুছি রক্ষবধূ, সরমা কহিলা সতী সীতার চরণে সরিলে পূর্বের কথা ব্যথা মনে যদি পাও দেবী থাক তবে কি কাজ সরিয়া, হেরি তব অশ্রুবাড়ি ইচ্ছি মরিবারে, উত্তরিলা প্রিয়ংবদা কাদম্বা যেমতি মধুর সরা, এ অভাগী হায়লো সুভাগী যদি না কাঁদিবে তবে কি আর কাঁদিবে এ জগতে,

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন মাইকেল মধুসূদন দত্তের রচনা থেকে পাঠ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন প্রথম আলো সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে বকুল চট্টোপাধ্যায় রামকেলি এবং জৌনপুরী রাগে পরিবেশন করবেন খেয়াল।

সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে রামকেলি এবং জৌনপুরির আগে শুনলেন খেয়াল বকুল চট্টোপাধ্যায়ের পরিবেশনায়। প্রথম আলো অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্নত ও আত্মনির্ভর ভারত গড়ার ক্ষেত্রে যুবাদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়েছেন। 20তম রোজগার মেলায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তিনি গতকাল বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে 51,000 নবনিযুক্তের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সেমিকন্ডাক্টর শিল্পকে সাইবার আক্রমণ ও সম্ভাব্য ভূ রাজনৈতিক ঝুঁকি মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে বলেছেন। ভারতের পঞ্চম সেমিকন ইন্ডিয়া 2026 সম্মেলন গতকাল নতুন দিল্লিতে সফলভাবে শেষ হয়েছে। নির্বাচন কমিশন ভোটার তালিকায় তথ্য সংশোধনে নাগরিকদের সহায়তা করার লক্ষ্যে জাতীয় রাজধানীর সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রে আজ বিশেষ ক্যাম্পের আয়োজন করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, ওড়িশা সহ দেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ভারতীয় মহিলা দল আজ এশিয়ান গেমসের ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশের

0: মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল 20তম রোজগার মেলায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিভিন্ন সরকারি সংস্থায় নবনিযুক্ত যুবকদের মধ্যে 51,000-এরও বেশি নিয়োগপত্র বিতরণ করেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী মোদী একটি উন্নত ও আত্মনির্ভর ভারত গড়ার ক্ষেত্রে যুবাদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন। তিনি বলেন যে সাম্প্রতিক বছরগুলিতে কেন্দ্রীয় সরকার ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে যুবকদের প্রয়োজনীয় দক্ষতা ও সুযোগ সুবিধা প্রদানে ধারাবাহিকভাবে মনোনিবেশ করেছে। প্রধানমন্ত্রী বলেছেন সরকার বেসরকারি ক্ষেত্রেও দ্রুত কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের জন্য কাজ করছে। এই লক্ষ্যেই প্রায় 1,00,000 কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা চালু করা হয়েছে। আশা করা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে প্রায় 2 কোটি তরুণ তরুণী প্রথমবারের মতো কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারবে। প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে ভারত বিগত কয়েক বছরে প্রায় 40টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে, যা দেশের যুবাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
1: भारत ने बीते कुछ वर्षों में करीब 40 देशों के साथ फ्री ट्रेड एग्रीमेंट भी किए हैं। ये फ्री ट्रेड एग्रीमेंट FTA हमारे युवाओं के लिए संभावनाओं के नए द्वार बना रहे हैं। इस तरह के ट्रेड एग्रीमेंट से हमारे एंटरप्रेन्योर्स के लिए नई पार्टनरशिप्स के रास्ते खुलते हैं और हमारे युवाओं के लिए करियर में नई पॉसिबिलिटीज बनती है।
0: চেন্নাইতে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান বিভিন্ন কেন্দ্রীয় সরকারি মন্ত্রক বিভাগ ও সংস্থায় নির্বাচিত 285 জন নবনিযুক্ত প্রার্থীর মধ্যে গতকাল নিয়োগপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মন্ত্রী বলেন যে সরকারি চাকরিতে যোগদানকারী এই নবনিযুক্ত যুবারা 2047 সালের মধ্যে বিকশিত ভারতের স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু নবনিযুক্ত সরকারি কর্মচারীদের জনসেবা ও জাতীয় উন্নয়নে অবদান রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশাখাপত্তনমের পোর্ট স্টেডিয়ামের কলাবাণী অডিটোরিয়ামে অনুষ্ঠিত 20তম রোজগার মেলায় গতকাল কেন্দ্রীয় মন্ত্রী 200 জন নবনিযুক্ত প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী নাইডু যুবকদের উদীয়মান প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে এবং ভবিষ্যতের চাহিদার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। ভারতের পঞ্চম সেমিকন ইন্ডিয়া 2026 সম্মেলন গতকাল নতুন দিল্লির যশোভূমিতে সফলভাবে সমাপ্ত হয়েছে। সিলিকন টু সিস্টেমস বিল্ডিং দ্য ইকোসিস্টেম এই মূল ভাবনা নিয়ে আয়োজিত এই 3 দিনব্যাপী সম্মেলনে 600-এর বেশি প্রদর্শক অংশ নেন। এর মধ্যে ছিলেন প্রায় 300 আন্তর্জাতিক অংশগ্রহণকারী, 52টি দেশের প্রতিনিধি এবং 150-এরও বেশি বক্তা। জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর ও সুইডেনের প্রতিনিধিত্বকারী 6টি কান্ট্রি প্যাভিলিয়ন এবং 12টি স্টেট প্যাভিলিয়নের মাধ্যমে সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এই আয়োজনে মোট 51,656টি নিবন্ধনের পাশাপাশি প্রায় 40,000 মানুষের সমাগম ঘটেছিল। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সতর্ক করে বলেছেন যে সেমিকন্ডাক্টর শিল্পকে সাইবার আক্রমণ এবং এমন সব দেশের পক্ষ থেকে সৃষ্ট যে কোনো ধরনের বাধার মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে। যারা চায় না ভারত সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে আরও এগিয়ে যাক। নতুন দিল্লিতে গতকাল একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় শ্রী বৈষ্ণব বলেন চিপ ডিজাইন ও উৎপাদনের ক্ষমতা অর্জনের মাধ্যমে ভারত এখন যে নতুন অবস্থানে উঠে আসছে তার ফলে উদ্ভূত সম্ভাব্য ভূ রাজনৈতিক ঝুঁকিগুলির বিষয়ে ভারতকে সর্বদা সতর্ক থাকতে হবে।
2: There are many challenges. It's a very difficult industry. Such a difficult industry requires lots and lots of efforts on every front. Both the industry and the government and the state governments, they have to work in tandem. We have to continuously be watchful of the potential geopolitical risks which will arise because India is now emerging as a country which can design and manufacture chips. Obviously, that will be seen as a threat by many other established players.
0: জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় মেক ইন ইন্ডিয়া একটি প্রতিবেদন।
3: ভারতকে বিশ্বমানের উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে 2014 সালে শুরু হয় মেক ইন ইন্ডিয়া কর্মসূচি। পরবর্তী সময়ে শুধু কারখানা স্থাপনের পরিবর্তে সম্পূর্ণ উৎপাদন শৃঙ্খল বা ভ্যালু চেইন তৈরির দিকেও জোর দেওয়া হয়েছে। PLI, সেমিকন্ডাক্টর ও কম্পোনেন্ট উৎপাদন, শিল্প করিডোর, লজিস্টিক্স সংস্কার এবং ন্যাশনাল সিঙ্গল উইন্ডো সিস্টেম এই উদ্যোগকে আরও শক্তি

0: শালী করেছে। মেক ইন ইন্ডিয়া উদ্যোগের লক্ষ্য যে শুধুই দেশীয় উৎপাদন বাড়ানো নয়, বরং বিশ্ববাজারে ভারতের উৎপাদন সক্ষমতাকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা, সেই দিকটাই উঠে আসছে বারবার, জানালেন মার্চেন্ট চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মালদা জেলার প্রেসিডেন্ট উজ্জ্বল সাহা।
1: মেক ইন ইন্ডিয়ার ফলে দেশীয় যে শিল্প, এর পরিকাঠামোর ভিত্তি আরো শক্ত হবে এবং স্থানীয় যে পণ্যগুলো আছে সেগুলো বিকাশের সহযোগিতা পাবে। ভারতবর্ষে মেক ইন ইন্ডিয়া সামনে কয়েক বছরের মধ্যে জাতীয় অর্থনীতিতে বিশেষ প্রভাব ফেলবে এবং সেই সঙ্গে এমপ্লয়মেন্টের বড় সম্ভাবনার দিকে আমরা এগিয়ে যাব।
0: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নির্বাচন কমিশন জাতীয় রাজধানীর সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রে আজ বিশেষ ক্যাম্পের আয়োজন করছে। ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্ত করা, প্রস্তাবিত অন্তর্ভুক্তি বা নাম বাদ দেওয়ার বিষয়ে আপত্তি জানানো সহ তালিকায় থাকা ভোটার তথ্য সংশোধনের ক্ষেত্রে নাগরিকদের সহায়তা করা এই কর্মসূচির প্রধান লক্ষ্য। এই কর্মসূচিতে ভোটারদের আবেদনপত্র গ্রহণের জন্য নির্ধারিত ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে বুথ লেভেল অফিসাররা উপস্থিত থাকবেন। নেপালের অর্থমন্ত্রী ডক্টর সরনিম ওয়াগলে বলেছেন, ভারত ও নেপাল নিজেদের সুসম্পর্ক সমৃদ্ধ করতে যৌথভাবে কাজ করে চলেছে। নতুন দিল্লিতে রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফর ডেভেলপিং কান্ট্রিজ আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে গতকাল তিনি বলেন, পারস্পরিক যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি দুই দেশকেই পরিবেশের ঝুঁকি প্রশমনে ব্যবস্থা নিতে হবে। এদিকে ভারত ওষুধপত্র, তাবু, স্লিপিং ব্যাগ, ফরেন্সিক সাপ্লাই সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র ত্রাণ হিসেবে নেপালে পাঠিয়েছে। বিদেশ মন্ত্রক বলেছে, এই 11 টন ত্রাণ সামগ্রী নেপালের কর্তৃপক্ষের হাতে গতকাল হস্তান্তর করা হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, মাহে, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দপ্তর আজ ও আগামীকালের জন্য মধ্য মহারাষ্ট্র, ওড়িশা, কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি এবং কড়াইকালে বজ্রপাত ও দমকা হাওয়া সহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দপ্তর আগামীকাল পর্যন্ত আন্দামান সাগরে এবং আগামী 3 দিন পূর্ব, মধ্য ও সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে মাছ ধরতে না যাওয়ার জন্য মৎস্যজীবীদের পরামর্শ দিয়েছে। বিংশতিতম এশিয়ান গেমসে আজ একাধিক ক্রীড়াবিদ বিভিন্ন ইভেন্টে পদক জয়ের লক্ষ্যে নামছেন। ভারতের টেকবল খেলোয়াড় কুইন্সি ডিসুজা ব্রোঞ্জ পদকের লড়াইয়ে জাপানের ইউইনা সাকামোতোর মুখোমুখি হবেন। ভারতের শুটার এলাভেনিল ভালারিভান, সোনাম মাস্কার এবং বিদর্শা বিনোদ মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্ট পদক জয়ের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করবেন। উল্লেখ্য, ভারতীয় মহিলা দল আজ এশিয়ান গেমসের ক্রিকেট সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে। জাপানের নিসিনের আইচি প্রিফেকচারাল কোরোগি স্পোর্টস পার্কে ভারতীয় সময় সকাল 10:30 শুরু হবে এই ম্যাচ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্নত ও আত্মনির্ভর ভারত গড়ার ক্ষেত্রে যুবাদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়েছেন। 20তম রোজগার মেলায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তিনি গতকাল বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে 51,000 নবনিযুক্তের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সেমিকন্ডাক্টর শিল্পকে সাইবার আক্রমণ ও সম্ভাব্য ভূ রাজনৈতিক ঝুঁকি মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে বলেছেন। ভারতের পঞ্চম সেমিকন ইন্ডিয়া 2026 সম্মেলন গতকাল নতুন দিল্লিতে সফলভাবে শেষ হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, ওড়িশা সহ দেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরের খবর শুনবেন সকাল 7:25।
3: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শাশ্বত ভারত। আজ শুনবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।

যাহারা সুখাভিলাষী তাহাদিগের মধ্যে নানা মত। কেহ বলেন ধনে সুখ, কেহ বলেন মনে সুখ, কেহ বলেন ধর্মে, কেহ বলেন অধর্মে, কাহার সুখ কার্যে, কাহারও বা সুখ জ্ঞানে। কিন্তু প্রায় এমন মনুষ্য দেখা যায় না যে সৌন্দর্যে সুখী নহে। তুমি সুন্দরী

সুন্দরীর কামনা করো, সুন্দরী কন্যার মুখ দেখিয়া প্রীত হও, সুন্দর শিশুর প্রতি চাহিয়া বিমুগ্ধ হও, সুন্দরী পুত্রবধূর জন্য দেশ মাথায় করো, সুন্দর ফুলগুলি বাছিয়া শয্যায় রাখো, ঘরমাক্ত ললাটে যে অর্থ উপার্জন করিয়াছ সুন্দর গৃহ নির্মাণ করিয়া সুন্দর উপকরণে সাজাইতে তাহা ব্যয়িত করিয়া ঋণী হও। আপনি সুন্দর সাজিবে বলিয়া সর্বস্ব পণ করিয়া সুন্দর শয্যা খুঁজিয়া বেড়াও, ঘটি বাটি পিতল কাঁসাও যাহাতে সুন্দর হয় তাহার যত্ন কর। সুন্দর দেখিয়া পাখি পোষো, সুন্দর বৃক্ষে সুন্দর উদ্যান রচনা কর, সুন্দর মুখে সুন্দর হাসি দেখিবার জন্য সুন্দর কাঞ্চন রত্নে সুন্দরীকে সাজাও। সকলেই অহরহ সৌন্দর্য তৃষায় পীড়িত, কিন্তু কেহ কখনো একথা মনে করে না বলিয়াই এত বিস্তারে বলিতেছি। এই সৌন্দর্য তৃষা যেরূপ বলবতী, সেইরূপ প্রশংসনীয় এবং পরিপোষণীয়। মনুষ্যের যত প্রকার সুখ আছে তন্মধ্যে এই সুখ সর্বাপেক্ষা উৎকৃষ্ট, কেননা প্রথমত ইহা পবিত্র নির্মল, পাপ সংস্পর্শ শূন্য। সৌন্দর্যের উপভোগ কেবল মানসিক সুখ, ইন্দ্রিয়ের সঙ্গে ইহার সংস্পর্শ নাই। সত্য বটে সুন্দর বস্তু অনেক সময় ইন্দ্রতৃপ্তির সহিত সম্বন্ধ বিশিষ্ট, কিন্তু সৌন্দর্যজনিত সুখ ইন্দ্রতৃপ্তি হইতে ভিন্ন। রত্নখচিত সুবর্ণ জলপাত্রে জলপানে তোমার যেরূপ তৃষা নিবারণ হইবে, কুগঠন মৃৎপাত্রেও তৃষা নিবারণ সেইরূপ হইবে। স্বর্ণপাত্রে জলপান করায় যেটুকু অতিরিক্ত সুখ তাহা সৌন্দর্যজনিত মানসিক সুখ। আপনার স্বর্ণপাত্রে জল খাইলে অহংকারজনিত সুখ তাহার সঙ্গে মিশে বটে, কিন্তু পরে স্বর্ণপাত্রে জলপান করিয়া তৃষা নিবারণ অতিরিক্ত যে সুখ তাহা সৌন্দর্যজনিত মাত্র বলিয়া স্বীকার করিতে হইবে। দ্বিতীয়ত, তীব্রতায় এই সুখ সর্বা সুখাপেক্ষা গুরুতর। যাহারা নৈসর্গিক শোভা দর্শন প্রিয় বা কাব্যামোদী, তাহারা ইহার অনেক উদাহরণ মনে করিতে পারিবেন। সৌন্দর্যের উপভোগজনিত সুখ অনেক সময় তীব্রতায় অসহ্য হইয়া উঠে। তৃতীয়ত, অন্যান্য সুখ পৌনপুণ্যে অপ্রীতিকর হইয়া উঠে, সৌন্দর্যজনিত সুখ চিরনূতন এবং চিরপ্রীতিকর। যেমন মনুষ্যের অন্যান্য অভাব পূরণার্থ এক একটি শিল্প বিদ্যা আছে, সৌন্দর্য আকাঙ্ক্ষা পূরণার্থ বিদ্যা আছে। সৌন্দর্য সৃজনের বিবিধ উপায় আছে, উপায় ভেদে এই বিদ্যা পৃথক পৃথক রূপ ধারণ করিয়াছে। যে সৌন্দর্য জননী বিদ্যার বর্ণমাত্র অবলম্বন তাহাকে চিত্রবিদ্যা কহে। যে বিদ্যার অবলম্বন আকার তাহা দ্বিবিদ, জড়ের আকৃতি সৌন্দর্য যে বিদ্যার উদ্দেশ্য তাহার নাম স্থাপত্য, চেতন বা উদ্ভিদের সৌন্দর্য যে বিদ্যার উদ্দেশ্য তাহার নাম ভাস্কর্য। যে সৌন্দর্য জনিকা বিদ্যার সিদ্ধি গতির দ্বারা তাহার নাম নৃত্য, রব যাহার অবলম্বন সে বিদ্যার নাম সঙ্গীত, বাক্য যাহার অবলম্বন তাহার নাম কাব্য। কাব্য সঙ্গীত নৃত্য ভাস্কর্য স্থাপত্য এবং চিত্র, এই ছয়টি সৌন্দর্যজনিকা বিদ্যা। ইউরোপে এই সকল বিদ্যার যে জাতিবাচক নাম প্রচলিত আছে তাহার অনুবাদ করিয়া সূক্ষ্ম শিল্প নাম দেওয়া হইয়াছে। সৌন্দর্য প্রসূতি এই ছয়টি বিদ্যায় মনুষ্যজীবন ভূষিত ও সুখময় করে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30 বাংলাদেশ সময় সকাল 9:00 শুনতে ভুলবেন না। সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা, জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREEKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী নূতন সেন।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন নূতন সেনের কণ্ঠে। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
2: সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন কৃষিক্ষেত্রে মৌমাছির প্রয়োজনীয়তা। এ প্রসঙ্গে বলছেন নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর মালবিকা দেবনাথ।
3: মৌমাছিকে আজকের দিনে কৃষিক্ষেত্রে কতটা প্রয়োজনীয় সেটা বোঝাতে গেলে ফার্স্টেই আমাদেরকে বলতে হবে, যেমন কৃষিক্ষেত্রের অনেকগুলো উপাদানকে আমরা বলি, যে কৃষিক্ষেত্রের জন্য সার একটি উপাদান, বীজ একটি উপাদান, সেরকমই কিন্তু আজকের দিনে মৌমাছিকে কৃষিক্ষেত্রের পঞ্চম উপাদান বলে গণ্য করা হচ্ছে। তার কারণ হচ্ছে কিছু কিছু ফসলের ক্ষেত্রে যেগুলো ইতর পরাগযোগী সেগুলো কিন্তু প্রধানত মৌমাছির মতো পতঙ্গের ওপরেই তার ফলনের জন্য নির্ভরশীল। যেমন আমাদের এখানে বেশিরভাগ তৈলবীজ, সেটা সর্ষে হতে পারে, সূর্যমুখী হতে পারে, তিল হতে পারে, এগুলো কিন্তু মৌমাছির ওপর প্রায় 100% নির্ভরশীল।

0: এছাড়াও বেশ কিছু সবজি যেগুলো কুমড়ো গোত্রীয় সবজি, যেমন তার মধ্যে আছে কুমড়ো, পটল, উচ্ছে, লাউ, এরাও কিন্তু ইতর পরাগযোগী এবং এরা প্রভূত পরিমাণে মৌমাছির ওপর নির্ভরশীল। আমরা দেখতে পাচ্ছি ইদানিংকালে মৌমাছি কিন্তু প্রচুর পরিমাণে কমে গেছে, তার বিভিন্ন কারণ আছে। তার মধ্যে একটা কারণ কিন্তু কৃষিক্ষেত্রে বিভিন্ন কীটনাশকের অপ্রয়োজনীয় এবং ভুল প্রয়োগ, এর ফলে কিন্তু মৌমাছির প্রচণ্ড পরিমাণে ক্ষতি হচ্ছে এবং মৌমাছির সংখ্যা কমে যাচ্ছে। এই জন্য আমাদেরকে মৌমাছির বিষয়ে বিশেষ সতর্ক হতে হবে। আর একটা বিষয়ও ইদানিং দেখতে পাওয়া যাচ্ছে, কিছু কিছু অঞ্চলে কিন্তু কৃষকদের মৌমাছির বিষয়ে সচেতনতা নেই। মৌমাছি যখন ফুল থেকে পরাগরেণু এবং মিষ্টি রস বা নেকটার সংগ্রহ করেন, তারা এটা ধারণা করেন যে মৌমাছি ফুল খেয়ে ফেলছে, ফলে ফলন নষ্ট হচ্ছে। এটা কিন্তু কখনোই হয় না। মৌমাছি কখনোই কোনো ফুলের কোনো ক্ষতি করে না, বরঞ্চ মৌমাছি ফুলের পরাগ সংযোগ ঘটায়, এর ফলে ফুলের থেকে ফল তৈরি হয়। যদি পরাগ সংযোগ না ঘটে তাহলে কিন্তু কখনোই ফুল থেকে ফল তৈরি হবে না। শুধু যে ফুল থেকে ফল তৈরি হবে তাই নয়, যদি মৌমাছি সঠিক পরিমাণে না থাকার জন্য সঠিকভাবে পরাগ সংযোগ না করতে পারে, অপ্রতুল পরাগ সংযোগ হয়, তাহলে কিন্তু ফলের গুণগত মানও কমে যাবে, ফল ছোট হবে, ফলে যে পরিমাণ ভিটামিন বা অন্যান্য উপাদান তৈরি হওয়ার কথা সেগুলো হবে না। ফলে শুধু যে ফল তৈরি হতে মৌমাছি সাহায্য করছে তা নয়, মৌমাছি কিন্তু ফলের গুণগত মান বাড়াতেও অনেক সাহায্য করছে। তাই আমাদের এই বিষয়ে সচেতন হতে হবে। যখন কোনো মৌমাছি পালক তার মৌমাছির বাক্স নিয়ে কোনো কৃষকের জমির পাশে রাখবেন, তখন কৃষকের উচিত সেই মৌমাছি পালককে তার মৌমাছির বংশ বৃদ্ধি করতে সাহায্য করা। এতে যেমন মধু সংগ্রহ বাড়বে, তেমনই কিন্তু ফসলের উৎপাদন বাড়বে। সঙ্গে আমাদের যে কোনো ফসলে যখন ফুল আসছে, তখন যখন মৌমাছি সেই ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করছে, সেই পরিস্থিতিতে কিন্তু আমাদেরকে সেই ফসলে কীটনাশক প্রয়োগের ক্ষেত্রেও বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। এবং যেটা আমরা আরও কয়েকটা জিনিস যেটা খেয়াল করছি, যে কিছু কৃষক বা কিছু গ্রামের যুবক যদি মৌমাছি পালনে আগ্রহী হয়, তাহলে যেমন মৌমাছির সংখ্যা বাড়ে, তাতে ফলন বাড়ে, সাথে সাথে কিন্তু এটা একটা যথেষ্ট লাভজনক ব্যবসা এবং আস্তে আস্তে এটার গুরুত্ব কিন্তু বাড়ছে। সুতরাং সব দিক থেকেই যদি আমরা মৌমাছির প্রতি আরেকটু মনোযোগী হই, তাহলে যেমন আমরা কিছু যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, মধুর উৎপাদন বাড়াতে পারি, সাথে সাথে কিন্তু আমরা আমাদের কৃষিক্ষেত্রের ফলনকেও বাড়াতে পারবো। এই সচেতনতাটা আজকের দিনে আমাদের মধ্যে অত্যন্ত দরকার, এবং এইটার দিকে আমি কৃষকদের মৌমাছি সুরক্ষার দিকে আগ্রহী হওয়ার জন্য অনুরোধ করছি।
1: শুনছিলেন কৃষিক্ষেত্রে মৌমাছির প্রয়োজনীয়তা, এ বিষয়ে বললেন নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর মালবিকা দেবনাথ।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান। প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান পরিচিতি। আজ রবিবার, 20 সেপ্টেম্বর, আকাশবাণী মৈত্রীর পূর্ণাঙ্গ অনুষ্ঠান পরিচিতি। ভারতীয় সময় সকাল 7:05 শুনবেন সুফি গানের আসর, সকাল 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান অনুষ্ঠানে গন্তব্য খাগড়াছড়ির আলুটিলা গুহা, 7:35 সকালের আড্ডা নিয়ে থাকবেন সৃজিতা রায়, সকাল 8:30 কবি কণ্ঠে। এই অনুষ্ঠানে কবি হরিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতার প্রথম পর্ব শুনতে পাবেন। কথোপকথনে থাকবেন শর্মিষ্ঠা সরকার, সকাল 9:00 ষোলো আনা বাঙালি অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী মোহন সিং খাঙ্গুরার সঙ্গে দেবাশিস বসুর কথোপকথনের প্রথম পর্ব আজ। সকাল 9:30 মনির মতো গান, উপস্থাপনায় তানিয়া বন্দ্যোপাধ্যায়। 10:30 ভক্তিগীতি, শিল্পী রামকৃষ্ণ মণ্ডল। সকাল 10:45 লোকগানের আসর, বেলা 11:00

অতিথি অনুষ্ঠানে পণ্ডিত মল্লার ঘোষের সঙ্গে আলাপচারিতায় থাকবেন তন্ময়ী ভট্টাচার্য। অনুষ্ঠানের প্রথম পর্ব আজ। ভারতীয় সময় বেলা 11:30 রম্যগীতির অনুষ্ঠান, 12:00 পেশার সন্ধানে যুববাণীর এই অনুষ্ঠান নিয়ে সঙ্গে থাকবেন বিতোষক চক্রবর্তী, 12:30 যাত্রাপালা বাদশাহী ফরমান, রচনা প্রভাস পাল, পরিবেশনা কন্নগর সুরপঞ্চম যাত্রা সংস্থা, 1:40 বাংলা ব্যান্ডের গান, দুপুর 2:30 আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি। দ্বিতীয় অধিবেশনের সূচনা হবে ভারতীয় সময় 3:30। 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসরে রসময় নিয়ে থাকবেন চিত্রা মুখোপাধ্যায় এবং জয়শ্রী ভৌমিক। এছাড়া থাকবে সুস্মিতা বিশ্বাসের পরিবেশনায় স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা একটি অনুষ্ঠান। 4:35 শুনবেন ষোলো আনা বাঙালি অনুষ্ঠানের পুনঃসম্প্রচার। ভারতীয় সময় বিকেল 5:05 আজ সন্ধ্যায় নিয়ে থাকবেন হৈমন্তী রায়, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ঘ্য সর্দার, 6:20 ক্ষেত খামারের কথা অনুষ্ঠানে ছাদ কৃষি এক নতুন সবুজায়ন, এই বিষয়ে ডক্টর শুভ্রজ্যোতি রায়ের সাক্ষাৎকার গ্রহণ করেছেন সমীরণ বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যে 6:50 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে জন্মের আগেই জানুন শিশুর হার্টের কথা বিষয়ে বলবেন ডাক্তার জৈত্রী মজুমদার। ভারতীয় সময়ে সন্ধ্যে 7:00 বেতার নাটক ঘি, রচনা স্বপ্রময় চক্রবর্তী, বেতার নাট্যরূপ সৌম্যেন চট্টোপাধ্যায়, প্রযোজনা সমরেশ ঘোষ। সন্ধ্যে 7:45 নান্দনিক অনুষ্ঠানে ঔপন্যাসিক বিনোদ ঘোষালের সাক্ষাৎকার শ্রীরূপা মুখোপাধ্যায়ের সঙ্গে। অনুষ্ঠানটির প্রযোজনায় দুর্বাদে শুনবেন আজ দ্বিতীয় পর্ব। রাত 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে নিয়ে থাকবেন পাপড়ি ভট্টাচার্য, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 গ্রন্থ পরিচয় অনুষ্ঠানে অমৃতা প্রীতম রচিত কোরি কাগজ গ্রন্থটির পাঠে থাকবেন শ্যামল ভট্টাচার্য। অনুষ্ঠানটির প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরুদ শিল্পী অনিকেত চক্রবর্তী, রাগ কিরওয়ানি, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন ইমন সরকার। রাত 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান নিয়ে থাকবেন পাপড়ি ভট্টাচার্য, রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজ 20 সেপ্টেম্বর রবিবার আকাশবাণী মৈত্রীর পূর্ণাঙ্গ অনুষ্ঠান পরিচিতি।

সপ্তাহের শনি এবং রবি এই দুটি দিন বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ, পূব থেকে পশ্চিম আমাদের ঘুরে বেড়ানো। তেমনি আজ যাওয়ার পালা এক গুহায়। ভাবছেন গুহায় আমরা হঠাৎ বেড়াতে যাব কেন, কী তার বিশেষত্ব? আসলে এ এমন এক গুহা, দিনের বেলায় সূর্যের আলো সেখানে পৌঁছয় না, টর্চ কিংবা মশাল ছাড়া ঢুকতে পারেন না কোনো মানুষ, আর একবার ঢুকে পড়লে গুহার অন্য প্রান্তে পৌঁছানো বেশ পরিশ্রমের কাজ। কখনো চলতে হবে মাথা নিচু করে, কখনো বা আপনার পায়ে ঠেকতে পারে ঠান্ডা জলের স্রোত, যে কোনো মুহূর্তে পিছলে পড়ার সম্ভাবনা। এমন রহস্যময় গুহার ভেতর দিয়ে চলতে গেলে কষ্ট হবে ঠিকই, কিন্তু ওই যে অপর প্রান্তে পৌঁছে যে আনন্দ পাবেন, বলবেন এই কষ্টটুকু ম্লান হয়ে গেছে। আমাদের পড়শি দেশ বাংলাদেশে এই গুহা আজ আমাদের দেখে নেওয়ার পালা। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় এমনই প্রাকৃতিক গুহা রয়েছে। খাগড়াছড়ির মূল শহর থেকে মোটামুটি 7 কিলোমিটার দূরে এর অবস্থান। আলুটিলা এই জেলার সব থেকে উঁচু পর্বত, টিলা বলে যদিও ডাকা হয় কিন্তু পর্বতের বিশালতা তার সৌন্দর্য মুগ্ধ করে যে কোনো মানুষকে। এই পর্বতটির আগে নাম ছিল আরবারি, তবে প্রচুর বুনো আলু জন্মায় এখানে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন খাবারের অভাব দেখা দিয়েছিল খাগড়াছড়িতে, স্থানীয় মানুষ এখানকার বুনো আলু খেয়ে প্রাণ বাঁচাতেন, সেই থেকে এই পাহাড়ের নাম হয়েছে আলুটিলা। খাগড়াছড়ি শহরের প্রায় সবটা দেখা যাবে এই পাহাড়ের ওপর থেকে, তবে এই পর্বতের প্রধান আকর্ষণ যে আমাদের আজকের গন্তব্য আলুটিলা গুহা। খাগড়াছড়ি সদর থেকে আলুটিলা গুহা যাওয়ার পথে ছড়িয়ে ছিটিয়ে প্রকৃতির অপরূপ দৃশ্য, ঘন অরণ্যে ঘেরা এক গুহা। স্থানীয় লোকেদের কাছে মাতাই হাকড় বা গুহার দেবতা নামে পরিচিত এই জায়গা। গুহায় ঢুকতে গেলে মূল ফটক থেকে টিকিট কেটে নিতে হবে রাস্তা। পাহাড়ি পথ পেরিয়ে হাঁটতে হাঁটতে গুহার মুখে তারপর আপনার পৌঁছে যাওয়া। ভেতরে ঢোকার আগে অবশ্যই মশাল কিংবা হেডল্যাম্প সংগ্রহ করতে হবে আপনাদের। যদি এসব না নেবেন মনে করেন, সঙ্গে থাকা আপনার ফোন, মোবাইলের টর্চ দিয়ে কাজ চালিয়ে নেওয়া যাবে। পা পিছলে যায় এমন কোনো জুতো পরা একেবারেই চলবে না। সুড়ঙ্গের মতো এক গুহা যার ভেতর প্রায় ঘুটঘুটে অন্ধকার, তবে কোনো ক্ষতিকর জীবজন্তুর ভয় এখানে নেই। সূর্যের আলো পৌঁছতে পারে না বলে তার উপস্থিতি রহস্যময়। নিচ দিয়ে বয়ে গেছে এক ঝর্ণা, হাঁটতে হবে তাই সাবধানে। ভেতর দিয়ে বেশ খানিকটা পথ চলতে থাকা চলতে থাকা। আধারের মাঝে পাথুরে পথ, কখনো জলধারা, আর তারপর দেখবেন দুদিকে দুটো রাস্তা বুঝে চলে গেছে। একটি রাস্তা আবার বন্ধ, পর্যটকরা অনেক সময় ঘুরে আসেন সেই বন্ধ রাস্তাতেও। গুহার উচ্চতা অনেক জায়গায় বেশ কম, মাথা নিচু করে হাঁটতে হয় তাই। সোজা রাস্তা ধরে হাঁটলে, যে রাস্তা সকলের জন্য উন্মুক্ত, পৌঁছে যাবেন গুহার অন্য প্রান্তে। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে আপনার সময় লাগবে মোটামুটি মিনিট 15 থেকে 20। পর্যটকদের কেউ কেউ গুহার ভেতরে মশাল জ্বালিয়ে চেষ্টা করেন ভূতাত্ত্বিক

আধ্যাত্মিক রূপ বুঝে নেওয়ার। গুহার মাঝে ভ্রমণের রোমাঞ্চ, চারদিকের অপরূপ প্রকৃতি যে কোনো মানুষকে বাকরুদ্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। খাগড়াছড়ির আলুটিলা গুহা তার সৌন্দর্য নিয়ে অপেক্ষা করছে তাই আপনার জন্য। যে কোনো ভ্রমণের মতো এই গুহারও যাওয়ার একটি সতর্কতা, নোংরা করা যাবে না। মুহূর্তের মধ্যে মন ভালো হয়ে যাবে এমন বেড়ানোর জায়গা আসলে আমাদের প্রত্যেকের সচেতনতা দাবি করে, তাই আমাদের প্রত্যেকের চিন্তায় এই পরিচ্ছন্নতার বোধ যেন থাকে। কখনো ছোট ঝর্ণা বা ঝিড়ি, পাহাড়ি লোকজনের সেখানে যাওয়া আসা আর আলুটিলা গুহা, ছবির মতো খাগড়াছড়ি শহর আর আপনার খানিকটা সুন্দর এক যাত্রা নিয়ে অপেক্ষা করছে আপনার জন্য আলুটিলা গুহা। সমতল পথ নয়, জঙ্গলে ঘেরা পাহাড়ি পথ, তাই হয়তো কখনো কখনো হতে পারে আপনাদের খানিক কষ্ট। তবে ওই যে যাওয়া আসার পথে যে সবুজ দেখবেন, দেখবেন স্থানীয় আদিবাসী মানুষের ঘরবাড়ি, মনে হবে সত্যি তো চমৎকার এক জায়গা। আলুটিলা রয়েছে থাকার ব্যবস্থা ওই অঞ্চলেও। শেষ থাকার জায়গাটি পাবেন গুহার প্রায় 1.5 কিলোমিটার আগে, তবে থাকতে পারেন প্রধান শহরেও। সত্যি তো আলুটিলার মতো গুহা প্রকৃতির এক আশ্চর্য খেয়াল। এমন খেয়াল উপভোগ করতে খানিকটা গুপ্তধন খোঁজার মতো সাহসী তো হতেই হবে। জেলা সদর থেকে মাত্র 7 কিলোমিটারের মধ্যে যে গন্তব্য, হতেই পারে আপনার এক ভ্রমণের তালিকায় সে স্থান করে নিল। খাগড়াছড়ি থেকে চান্দের গাড়ি বা যে কোনো অন্য বাহনে পৌঁছে যেতে পারেন আলুটিলা পর্যটন কেন্দ্রে, তারপর গুহা দর্শন। খাগড়াছড়ি শহরটি একদিনের ভ্রমণে ঘুরে দেখতে পারেন। রয়েছে প্রচুর থাকার ব্যবস্থা এবং অবশ্যই আপনার সাধ্যের মধ্যে। তাই পার্বত্য চট্টগ্রামের এই গন্তব্য ছিল আজকের দর্শনীয় স্থানের তালিকায়। আপনাদের সঙ্গে ছিলাম আমি সৃজিতা। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্নত ও আত্মনির্ভর ভারত গড়ার ক্ষেত্রে যুবাদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়েছেন। ২০তম রোজগার মেলায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তিনি গতকাল বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ৫১,০০০ নবনিযুক্তের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সেমিকন্ডাক্টর শিল্পকে সাইবার আক্রমণ ও সম্ভাব্য ভূ রাজনৈতিক ঝুঁকি মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে বলেছেন। ভারতের পঞ্চম সেমিকন ইন্ডিয়া ২০২৬ সম্মেলন গতকাল নতুন দিল্লিতে সফলভাবে শেষ হয়েছে। নির্বাচন কমিশন ভোটার তালিকায় তথ্য সংশোধনে নাগরিকদের সহায়তা করার লক্ষ্যে জাতীয় রাজধানীর সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রে আজ বিশেষ ক্যাম্পের আয়োজন করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, ওড়িশা সহ দেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ভারতীয় মহিলা দল আজ এশিয়ান গেমসের ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে। বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশের নেতৃত্বে দাবা অলিম্পিয়াডে ভারতীয় পুরুষ দল স্পেনকে ৩-১ ব্যবধানে পরাজিত করেছে। মেয়েদের বিভাগে ভারত ৩-১ ব্যবধানে জয়লাভ করেছে মঙ্গোলিয়ার বিরুদ্ধে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০তম রোজগার মেলায় গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন সরকারি সংস্থায় নবনিযুক্ত যুবকদের মধ্যে ৫১,০০০এরও বেশি নিয়োগপত্র বিতরণ করেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী মোদী একটি উন্নত ও আত্মনির্ভর ভারত গড়ার ক্ষেত্রে যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর

0: দেন। তিনি বলেন যে সাম্প্রতিক বছরগুলিতে কেন্দ্রীয় সরকার ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে যুবাদের প্রয়োজনীয় দক্ষতা ও সুযোগ সুবিধা প্রদানে ধারাবাহিকভাবে মনোনিবেশ করেছে। প্রধানমন্ত্রী বলেন, সরকার বেসরকারি ক্ষেত্রেও দ্রুত কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের জন্য কাজ করছে। এই লক্ষ্যেই প্রায় 1,00,000,000,000 টাকা ব্যয়ে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা চালু করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত বিগত কয়েক বছরে প্রায় 40টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে, যা দেশের যুবকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। চেন্নাইতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান বিভিন্ন কেন্দ্রীয় সরকারি মন্ত্রক, বিভাগ ও সংস্থায় নির্বাচিত 285 জন নবনিযুক্ত প্রার্থীর মধ্যে গতকাল নিয়োগপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মন্ত্রী বলেন যে সরকারি চাকরিতে যোগদানকারী এই নবনিযুক্ত যুবরা 2047 সালের মধ্যে বিকশিত ভারতের স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি নিয়োগপ্রাপ্তদের তাদের দায়িত্বকে কেবল চাকরি পাওয়া হিসেবে না দেখে বরং দেশসেবা এবং এর সামগ্রিক উন্নয়নে অবদান রাখার একটি সুযোগ হিসেবে দেখার জন্য আহ্বান জানান। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু নবনিযুক্ত সরকারি কর্মচারীদের জনসেবা ও জাতীয় উন্নয়নে অবদান রাখাকে তাদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশাখাপত্তনমের পোর্ট স্টেডিয়ামের কলাবাণী অডিটোরিয়ামে অনুষ্ঠিত 20তম রোজগার মেলায় গতকাল কেন্দ্রীয় মন্ত্রী 200 জন নবনিযুক্ত প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেন। ভারতের পঞ্চম সেমিকন ইন্ডিয়া 2026 সম্মেলন গতকাল নতুন দিল্লির যশোভূমিতে সফলভাবে সমাপ্ত হয়েছে। সিলিকন টু সিস্টেমস বিল্ডিং দ্য ইকোসিস্টেম, এই মূল ভাবনা নিয়ে আয়োজিত 3-দিনব্যাপী সম্মেলনে 600 বেশি প্রদর্শক অংশ নেন। এর মধ্যে ছিলেন প্রায় 300 আন্তর্জাতিক অংশগ্রহণকারী, 52টি দেশের প্রতিনিধি এবং 150-এর বেশি বক্তা। জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ড, সিঙ্গাপুর ও সুইডেনের প্রতিনিধিত্বকারী 6টি কান্ট্রি প্যাভিলিয়ন এবং 12টি স্টেট প্যাভিলিয়নের মাধ্যমে সেমিকন্ডাক্টর ভ্যালু চেনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এই আয়োজনে মোট 51,656টি নিবন্ধনের পাশাপাশি প্রায় 40,000 মানুষের সমাগম ঘটেছিল। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেমিকন ইন্ডিয়ার উদ্বোধন করেন এবং নীতি আলোচনা ও প্রকল্প পরিকল্পনার পর্যায় থেকে বাণিজ্যিক সেমিকন্ডাক্টর উৎপাদনের দিকে ভারতের অগ্রগতির বিষয়টি তুলে ধরেন। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সতর্ক করে বলেছেন যে সেমিকন্ডাক্টর শিল্পকে সাইবার আক্রমণ এবং এমন সব দেশের পক্ষ থেকে সৃষ্ট যে কোনো ধরনের বাধার মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে, যারা চায় না ভারত সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে আরও এগিয়ে যাক। নতুন দিল্লিতে গতকাল একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় শ্রী বৈষ্ণব বলেন, চিপ ডিজাইন ও উৎপাদনের সক্ষমতা অর্জনের মাধ্যমে ভারত এখন যে নতুন অবস্থানে উঠে আসছে তার ফলে উদ্ভূত সম্ভাব্য ভূ রাজনৈতিক ঝুঁকিগুলির বিষয়ে ভারতকে সর্বদা সতর্ক থাকতে হবে।
1: There are many challenges. It's a very difficult industry. Such a difficult industry requires lots and lots of efforts on every front. Both the industry and the government and the state governments, they have to work in tandem. We have to continuously be watchful of the potential geopolitical risks which will arise because India is now emerging as a country which can design and manufacture chips. Obviously, that will be seen as a threat by many other established players.
0: জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় মেক ইন ইন্ডিয়া একটি প্রতিবেদন।
2: ভারতকে বিশ্বমানের উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে 2014 সালে শুরু হয় মেক ইন ইন্ডিয়া কর্মসূচি। পরবর্তী সময়ে শুধু কারখানা স্থাপনের পরিবর্তে সম্পূর্ণ উৎপাদন শৃঙ্খল বা ভ্যালু চেইন তৈরির দিকেও জোর দেওয়া হয়েছে। PLI, সেমিকন্ডাক্টর ও কম্পোনেন্ট উৎপাদন, শিল্প করিডোর, লজিস্টিক্স সংস্কার এবং ন্যাশনাল সিঙ্গল উইন্ডো সিস্টেম এই উদ্যোগকে আরও শক্তিশালী করেছে। মেক ইন ইন্ডিয়া উদ্যোগের লক্ষ্য যে শুধুই দেশীয় উৎপাদন বাড়ানো নয়, বরং বিশ্ববাজারে ভারতের উৎপাদন সক্ষমতাকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা, সেই দিকটাই উঠে আসছে বারবার, জানালেন মার্চেন্ট চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মালদা জেলার প্রেসিডেন্ট উজ্জ্বল সাহা।
3: মেক ইন ইন্ডিয়ার ফলে দেশীয় যে শিল্প এর পরিকাঠামোর ভিত্তি আরো শক্ত হবে এবং স্থানীয় যে পণ্যগুলো আছে সেগুলো বিকাশের সহযোগিতা পাবে। ভারতবর্ষে মেক ইন ইন্ডিয়া সামনে কয়েক বছরের মধ্যে জাতীয় অর্থ

0: রাজনীতিতে বিশেষ প্রভাব ফেলবে এবং সেই সঙ্গে এমপ্লয়মেন্টের বড় সম্ভাবনার দিকে আমরা এগিয়ে যাব।
1: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নির্বাচন কমিশন আজ জাতীয় রাজধানীর সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রে বিশেষ ক্যাম্পের আয়োজন করছে। ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্ত করা, প্রস্তাবিত অন্তর্ভুক্তি বা নাম বাদ দেওয়ার বিষয়ে আপত্তি জানানো সহ তালিকায় থাকা ভোটার তথ্য সংশোধনের ক্ষেত্রে নাগরিকদের সহায়তা করা এই কর্মসূচির প্রধান লক্ষ্য। এই কর্মসূচিতে ভোটারদের আবেদনপত্র গ্রহণের জন্য নির্ধারিত ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে বুথ লেভেল অফিসাররা উপস্থিত থাকবেন। চলতি বছরের 1 অক্টোবর থেকে ভর্তুকিযুক্ত গৃহস্থালী এলপিজি সিলিন্ডার রিফিলের ক্ষেত্রে বায়োমেট্রিক আধার যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। গ্যাস সিলিন্ডার সরবরাহের সময় এলপিজি গ্যাস সরবরাহকারী এজেন্সির শোরুমে অথবা সংশ্লিষ্ট তেল বিপণনকারী কোম্পানির মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রাহকরা এই যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সমাজ বা 100 সপ্তাহের নেশামুক্ত যুব অভিযানের অঙ্গ হিসেবে আজ দেশজুড়ে যুব সমাজের ব্যাপক অংশগ্রহণ ও সচেতনতা কর্মসূচি পালিত হচ্ছে। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক জানিয়েছে যে দেশের 1067টি স্থানে রাষ্ট্রীয় সংকল্প সমারোহের আয়োজন করা হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আজ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, মাহে, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দপ্তর আজ ও আগামীকালের জন্য মধ্য মহারাষ্ট্র, ওড়িশা, কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি এবং কড়াইকালে বজ্রপাত ও দমকা হাওয়া সহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দপ্তর আগামীকাল পর্যন্ত আন্দামান সাগরে এবং আগামী 3 দিন পূর্ব মধ্য ও সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে মাছ ধরতে না যাওয়ার জন্য মৎস্যজীবীদের পরামর্শ দিয়েছে। দাবা অলিম্পিয়াডে ভারতীয় পুরুষ দল স্পেনকে 3-1 ব্যবধানে পরাজিত করেছে। গতকাল সামারখান্দে অনুষ্ঠিত এই লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নশিপ চ্যালেঞ্জার অ্যালেক্সি শিরভকে হারিয়ে দলের জয়ে নেতৃত্ব দেন। মহিলা বিভাগে ভারত মঙ্গোলিয়ার বিরুদ্ধে 3-1 ব্যবধানে জয়লাভ করেছে। অভিজ্ঞ খেলোয়াড় মুঙ্গুনতুল বাকতুয়াগকে হারিয়ে বি সবিতা শ্রী তাঁর টানা চতুর্থ জয় পেয়েছেন। বিংশতিতম এশিয়ান গেমসে আজ ভারতীয় মহিলা হকি দল গ্রুপ পর্বের প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছে। ইতোমধ্যে ভারতের টেকবল খেলোয়াড় কুইন্সি ডিসুজা ব্রোঞ্জ পদকের লড়াইয়ে জাপানের ইউইনা সাকামোতোর মুখোমুখি হয়েছেন। অন্যদিকে ভারতের শুটার এলাভিনিল ভালারিভান, সোনাম মস্কার এবং বিদারসা বিনোদ মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে পদক জয়ের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করবেন। উল্লেখ্য, ভারতীয় মহিলা দল আজ এশিয়ান গেমসে ক্রিকেট সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে। ভারতীয় সময় সকাল 10:30 শুরু হবে এই ম্যাচ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্নত ও আত্মনির্ভর ভারত গড়ার ক্ষেত্রে যুবাদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়েছেন। 20তম রোজগার মেলায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তিনি গতকাল বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে 51,000 নবনিযুক্তের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।
3: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় সৃজিতা রায়।

বৃষ্টির দিন কেটে যাচ্ছে, কালো মেঘ কেটে নীল আকাশে সূর্য উঠছে, চোখের সামনে পড়ে থাকছে

ফেলে আসা পথের ঠিকানা। শরৎ আসছে, আসছে ভ্যাপসা গরমের মধ্যে, হঠাৎ শিশুর সারল্যের মতো আনন্দের দিন আসছে। এই বাংলার আবহাওয়ার, এই বাংলার নিজস্বতা বহন করা ঋতু। আজ আশ্বিনের দুই, আজ শরৎকালের দ্বিতীয় দিন। খাতায় কলমে যাই হোক না কেন, শরৎকাল মানে বোধহয় এক অদ্ভুত মন খারাপ করার সময়। প্রথমে এই গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের মানুষের বর্ষার দুকুল ছাপানো বৃষ্টির পর অসহায়তা, দুর্বলতা, আর তারপর ক্রমশ সেই লেশ কেটে যাওয়া উৎসবের মরশুমে মাতোয়ারা হয়ে দুর্গাপূজার আয়োজন। অন্ধকার মানুষের চারদিকে আলোর রোশনাই জ্বলে ওঠা, আনন্দ আয়োজন আর দুঃখ মিলে জীবনের বই চালা। আসলে সত্যি তো, প্রতিটা দিন শান্ত হয়ে আসে যখন নদীর স্রোতে ভাসা নৌকা ফিরে আসে তার ঘরে, হয়তো ডাক পড়ে আমাদের প্রত্যেকের নিজের দিকে তাকানোর। আমাদের ঘরে ঘরে যে মন খারাপ, আমাদের ঘরে ঘরে যে আনন্দ ছড়িয়ে থাকে, এমন বিশেষ বিশেষ সময় তাকে খানিক ভুলে, খানিক মোড়কে তুলে মনে করতে হয় আমাদের প্রতিটা দিন তো সকলের, আমাদের প্রতিটা দিন জুড়ে থাকার, আষ্টে পৃষ্ঠে থাকার। এই রবিবারের সকালে শরৎ আমাদের মনে করাচ্ছে আবার থাকতে হবে একসঙ্গে, থাকতে হবে আপনার আমার বন্ধুতায়। আজ সকালের আড্ডায় গল্প হবে, আলো আসবে, আলো যাবে, তার মাঝে কখনো কখনো দু এক পশলা বৃষ্টি, এমন মিলনেই তো গল্প বেশ জোরদার হয়। গানে গানে আসুন আজকের পথ চলা।

সকালের আড্ডায় আজ প্রথমেই চলে যাব প্রায় 100 বছর পেছনে। এমনই 1 আশ্বিন মাস, সময়টা 1433 বঙ্গাব্দ। এলো জগদীশচন্দ্র বসুর অব্যক্ত বইয়ের জন্মের সময়। আসলে এই 1433 এখন যে সময় এবং 1328, 105 বছর আগের ফেলে আসা পথকে মনে করতে চাইছি আজকের দিনে। বাংলা তর্জমা করলে আসলে বলতে হয় অব্যক্ত শুধুমাত্র যে কোনো হারিয়ে যাওয়া অনুভূতি সাড়া দিতে চাওয়া এক স্রষ্টার রচনার প্রতি তা হয়তো নয়। জীবনের যা কিছু বলতে পারেননি জগদীশচন্দ্র বসু, ব্যক্ত করা হয়নি, তাই নিয়ে তার প্রথম বই। 105 বছর পেরিয়েছে যার জন্ম এমন সময়। প্রথম বই সেখানে থাকবে এক প্রাণীর যাবতীয় কৌতূহল প্রকাশের তাড়না, এই তো স্বাভাবিক। তাই তড়িৎ চুম্বকীয় তরঙ্গের কথা আছে, গাছেদের কথা আছে, আছে বিজ্ঞানী নিবেদিত জীবনের নানা ঘাত প্রতিঘাত, আছে ঈশ্বর বিশ্বাস, জীবন বোধ নিয়ে নানা উক্তি। আসলে এক বৈজ্ঞানিকের দায়বদ্ধতা নিয়ে এক প্রাণ যে কেবল যন্ত্র গড়েছেন, গবেষণাগার সাজিয়েছেন, তা নয়, পথ তৈরি করেছেন। একজন আদ্যোপান্ত বিজ্ঞানী যখন কথা বলেন অধ্যাত্ম বোধ নিয়ে, অধ্যাত্ম চেতনা এবং বিজ্ঞান চেতনা সমান্তরালে প্রবাহিত হতে হতে ভারতীয় দর্শনের উদ্ভাসে, দেখিয়ে যায় অব্যক্ত বোধ হয় বাংলা সাহিত্যে বাঙালির বৌদ্ধিক চর্চায় ঐক্যের সুরের প্রমাণ। বিশ্বের একাধিক খ্যাতনামা

পদার্থবিদ, দর্শনতত্ত্বে তাঁদের অবদান রেখে গেছেন। আমাদের বাংলার পদার্থবিদরাও সেদলে পড়েন, তবে বিশ্বের অসীমতা বা এই যে ক্ষুদ্র বিন্দুতে জীবন ধারণ করে অসীমকে ধারণা করার প্রয়াস, জীবনে কোনটা বিস্ময়কর, মানুষের পাশাপাশি এক প্রাণকে চমকে দিয়েছে অবহেলার গাছেরা। তাই লিখেছেন, গাছের জীবন মানুষের জীবনের ছায়ামাত্র, এমন বলশালী, এমন সমবেদনাময় দৃষ্টিভঙ্গি আমাদের দৈনন্দিন কর্মযুগে নতুন মাত্রা যোগ করে। শ্রোতাবন্ধু, একে অপরকে বেঁধে বাঁচার আশা দৃঢ়তর হয়। জগদীশচন্দ্র বসু, তার বই। এই সময় আসলে জন্মদিনে চিরকালের আশাবাদী এক প্রাণ সারা জীবন বিশ্বাস করেছেন, যত বড় কর্মকাণ্ডই হোক ফলের আশা করা যাবে না, প্রকৃত কাজে মগ্ন থাকলে হতাশার সময় সত্যি কখন কেটে যায় হয়তো আমরা দেখতেই পাই না। সরল ভাষায়, সহজ প্রকাশে, শব্দের প্রমিত রূপে তিনি শ্রুতিমধুর। আসলে বিজ্ঞানের খানিক ভারী কথা পড়তে বসলে আমাদের মনে চলে আসে রসিকতা। এই সব কিছুকে এড়িয়ে আমরা বোধহয় নিবিড়ভাবে সম্পৃক্ত হতে পারি তার ভাবনায়। তাই প্রগল্ভ হয়ে নয়, এক লেখকের আন্তরিকতায় উষ্ণতার অংশীদার হয়ে আমাদের সাড়া দেওয়ার সময় হয়তো এমন এক একটি বিশেষ দিনে মনে রাখতেই হয়, নির্বিকার হয়ে নয়। এই 2026-এ আশ্বিন মাসে জগদীশচন্দ্র বসুর অব্যক্ত গ্রন্থের জন্মদিনে আসুন তাকে আমাদের শারীর স্থানে আরও খানিক জায়গা করে দিই। তাই তো আমাদের নতুন করে পথ চলার প্রেরণা দেয়। এই আঁকা বাঁকা সময় হাত ধরুন জগদীশচন্দ্র।

0: কিন্তু এ বুকে
1: এই রবিবার মৈত্রী প্রচার তরঙ্গে সকালের আড্ডায় আমরা কথা বলবো বই পড়া, বিনোদন, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে। আচ্ছা দেখুন, আমাদের প্রতিদিনের পাতে যে খাবার উঠে আসে, আমরা এমন খবর প্রায়শই পড়ি না যে অনেক খাবার বেশ ভারী ধাতু, যাকে বলা হয় হেভি মেটাল, তা দিয়ে দূষিত। বলুন, এমন সংবাদ তো কম বেশি সকলেরই চোখে পড়ে, তাই না? আমরা দেখেছি বিজ্ঞানীরা গবেষণায় প্রমাণ করেছেন খাবারের সঙ্গে অজান্তে শরীরে ঢুকে পড়ছে সীসা, ক্যাডমিয়াম, পারদ বা আর্সেনিকের মতো ভারী ধাতু। চোখে দেখা যায় না, স্বাদ বা গন্ধ বোঝা যায় না, তাই দীর্ঘদিন ধরে অল্প অল্প করে শরীরে জমতে জমতে নানা স্বাস্থ্যের ঝুঁকি তৈরি করে এইসব ধাতু। আসলে খাবারে তো ভারী ধাতু আসতে পারে মাঠ থেকে খাবার টেবিলে এই যে পৌঁছনো তার বিভিন্ন পর্যায়ে, হতে পারে কারখানার বর্জ্য বা দূষিত জল কিংবা মাটি, বা ধরুন ইলেকট্রনিক বর্জ্য পুরনো ব্যাটারি থেকে পরিবেশে ছড়াচ্ছে ভারী ধাতুর পরিমাণ। এই সব ধাতু ফল বলুন, শাকসবজি, শস্য, মাছের মাধ্যমে আমাদের খাবারকে দূষিত করছে। দীর্ঘদিন ধরে যদি শরীরে ভারী ধাতু জমতে থাকে, কিডনি এবং যকৃৎ দুই অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতা ব্যাহত হতে পারে।

বিশেষ করে ভ্রূণ, শিশু বা ছোটদের মস্তিষ্কের বিকাশে স্নায়ুবিক ক্ষতির ঝুঁকি থাকে। এই সমস্ত বিষাক্ত ধাতু শরীরে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে ডিএনএর ক্ষতি করতে পারে, ক্যান্সার সহ নানা জিন ঘটিত প্রতিবন্ধকতার ঝুঁকি বহুগুণে বেড়ে যায়। কি করা যায়? আসলে ধাতুর ভয়ে তো কোনো খাবার বাদ দেওয়াই এই সময় সম্ভব নয়। প্রয়োজনীয় ভিটামিন বলুন বা খনিজ, ঘাটতি হতে পারে যে কোনো উপাদানের। পুষ্টিবিদরা সম্প্রতিকালে পরামর্শ দিয়েছেন বৈচিত্র্যপূর্ণ এবং সুষম খাদ্যাভ্যাস যাতে আমাদের প্রতিদিনের জীবনে থাকেন, সেই বিষয়ে নিয়মিত শাকসবজি খাওয়া, ফল খাওয়া, আঁশযুক্ত খাবার খাওয়া, কম পারদ আছে এমন মাছ খাওয়া। আসলে এই রকম খাবার আমাদের বেছে নিতে হবে কিভাবে? প্রতিদিন যদি আমরা মাথায় রাখি একই জাতীয় খাবার বা একই জায়গার খাবার না খেয়ে বিভিন্ন উৎস এবং এলাকার খাবার বেছে নেওয়া আমরা শুরু করি, খাবারের বাজার নিয়মিত পরিদর্শন করি, তাহলে হয়তো খানিকটা বদল সম্ভব। দেখুন, খাবার বাজারে আসার পর নিয়মিত নজরদারি অনেক ক্ষেত্রেই প্রশাসনিকভাবে হয়, তবে সবটা তো নজরে রাখা সম্ভব হয় না। নমুনা সংগ্রহ করে হয়তো দেখা গেল রাসায়নিক দূষক, কীটনাশক, জীবাণুর পরীক্ষা করে দেখা গেল এসব কিছুই নেই। পাশাপাশি খাবার তৈরি হচ্ছে যেখানে, সেই কারখানা বা যেখানে জমা করে রাখাচ্ছে হচ্ছে, সেইসবও তো পরিদর্শন দরকার। সতর্কতা জারি রাখতে হবে আমাদের একেবারে পণ্যের বাজার থেকে খাবার টেবিল প্রতিটি জায়গায়। তাই আপনার খাবারের স্বাদ কোন বাজার থেকে সংগ্রহ করলে কেমন, নিজেরা একেবারে নিজেদের একান্ত প্রচেষ্টায় যদি তৈরি করে দেখেন ঠিক কী পরিবর্তন মনে হচ্ছে স্বাদ করুকে, কিংবা রান্নার সময় আপনার যে শাকসবজি তৈরি হচ্ছে তার প্রস্তুতির সময়ে কেমন ফারাক আছে, এই পরিবর্তনগুলো নজর করতে করতেই হয়তো বুঝতে পারবেন কোনটি আপনার পরিবারের জন্য, আপনার নিজের জন্য ক্ষতিকর আর কোনটা হয়তো খানিক নিশ্চিন্তে উঠে আসতেই পারে আপনার দৈনন্দিন খাদ্য তালিকায়। এমন নানা সতর্কতার উপায়, বুঝে নেওয়ার উপায় প্রাত্যহিক জীবনে আমাদের পথে যায় আসে সবই খুঁজে নিতে হয়। আপাতত সকালের আড্ডায় পড়বে কথার বিরাম। সকালের আড্ডায় এখন শুনবেন দৃষ্টিকোণ, কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্রের স্মরণে আজকের দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ।

বিশ্বভারতী সঙ্গীত ভবনে যোগ দিলেন তখন ১৯৪১। তবে ভাগ্য সহায় হল না, ততদিনে চলে গেছেন রবীন্দ্রনাথ। গুরুদেবের কাছ থেকে সরাসরি গান শেখা তাঁর হয়নি, সেই জেদেই বোধহয় আরো গভীরে পৌঁছে গিয়েছিলেন। রবীন্দ্রনাথের দর্শন কথায় এবং সুরে এত চমৎকৃত করে তুলে ধরেছেন বারবার যে শুধু তাঁর চোখেই নয়, শ্রোতাদের মন ভিজেছে অনবরত। বলতেন, গান তাঁকে দেখে গাইতে হয় না। রবি ঠাকুরের সব কথাই অজান্তে তাঁর নিজের হয়ে উঠেছে।

নিজের গান শুনে আমার কখনোই মনে হয়নি নিজে ধন্য হলাম। এরকম অনেক ঘুটে গেছে, বলা ভারী মুশকিল। এই কারণে যখন দেখি কোথাও গান করলাম, ছোট শিশুরা তারা চোখ ভর্তি জল নিয়ে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করছে, নয়তো অটোগ্রাফ চাইছে, সেগুলো তো হুজুগ নয়। সেগুলো ওটুকু বাচ্চা তারা আসবে কেন? এবং তাদের মা বাবাও নিয়ে আসিনি তাদের, তখন মনে হয় যে রবীন্দ্রনাথের গানে কিছু একটা আছে। যদি ঠিক মতো করে ভেতরে আমি ঢোকাতে পারি তাহলে তার একটা রিয়াকশন নিশ্চয়ই পাবে। সেই জন্য আমি বিশ্বাস করি না যে রবীন্দ্রনাথের গান মরে যাবে কোনোদিন। হয়তো শ্রোতার পার্সেন্টেজ কম, তাতে কি হলো তো রবীন্দ্রনাথ নিজেও তো

0: শুধুই কি গান? না তা নয়, রবি ঠাকুর যাকে দীক্ষা দিয়েছেন তিনি কি গান নিয়েই থেমে থাকতে পারেন? ছবি আঁকা ছড়া লেখাতেও তাঁর অবাধ বিচরণ। নিজের জন্ম নিয়েও লিখে ফেলেছিলেন চমৎকারী ছড়াটি, তাঁর কণ্ঠেই এই ছড়া।
1: রেলগাড়িতে জন্মেছিলেন দুই পায়েতেই চাকা, সারা জীবন ছুটেই গেলাম হয়নি বসে থাকা। যদি যাই আজ উত্তরে ভাই, কালকে যাব দক্ষিণে, পশ্চিমে যাই ভর দুপুরে, রাত্রিরে নি পূব চীনে। হিল্লি দিল্লি স্বদেশ বিদেশ, চক্করের আর নাই তোরে শেষ, প্রাণটা বাঁচে চাকা দুটোয়, কেউ যদি নাই কিনে। হায় রে হায়, হায় রে হায়, এমন বোকা কেউ কি আছে? বন বন বন ঘুরছে চাকা, ছুটবে তারি পিছে। প্রায় ভাবি তাই আপন মনে, ফুরবে পথ কোন বিজনে, যখন ছোটা ফেলে ছুটির আশায় রইব চে নির্নিমেষ। ক্লান্তিকর এই বিষম জ্বালা, এপারের এই ছোটার পালা, শেষ হবে কি ওই পারেতে, যখন মিলবে বিরাম অশেষ।
0: শুধু রবীন্দ্রনাথের গানেই আটকে ছিলেন না, একসময় যোগ দিয়েছিলেন গণসঙ্গীতেও। বিশ্বাস করতেন মানুষের পাশে থাকাটাই একমাত্র কাজ, এ কাজ যেমনভাবেই হোক শপথ নিয়েছেন এগিয়ে যাবার, বলেছেন গড়ে চলো ভেঙো না। জীবনে দুঃখ দেখলেই তার থেকে দূরে চলে যেতে হবে এমন নয়, বরং আনন্দ দিয়ে ভরিয়ে দিতে হবে চারপাশ।

রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্রের স্মরণে আজকের দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ। সকালের আড্ডায় এখন সময় আজকের আবহাওয়ার খবর জেনে নেওয়ার। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে আকাশ মূলত মেঘলা থাকবে, রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, রয়েছে বজ্রপাতের আশঙ্কাও। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 33 এবং 27 ডিগ্রি সেলসিয়াস। তাই এই রবিবার আপনাদের গন্তব্য, আপনাদের প্রস্তুতি, আপনাদের পরিকল্পনা কেমন হতে পারে সকাল সকাল, সেই জন্য দিয়ে দিলাম আবহাওয়ার খবর। আপনাদের পরিকল্পনা এই ছুটির দিনটিকে মধুর করে তুলুক, আপাতত গানের পথ খুঁজে আসি।

0: রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক রাস্তার দুদিকের খোঁজ রাখতে।
1: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
2: জল রাখার পাত্র, জলের ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখুন।
3: গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে।
4: আপনার ফোন হাতে পেলে কেউ যাতে তা অপব্যবহার করতে না পারে, তার জন্য কোড বা নকশার সাহায্যে ফোন ও কিপ্যাড লক করুন। ডিজিটাল সুরক্ষা, আজকের সুরক্ষা। ব্লুটুথের মাধ্যমে ফাইল বা তথ্য শেয়ার করার জন্য অচেনা কোনো ব্যবহারকারীর কাছ থেকে অনুরোধ এলে সে অনুরোধ গ্রহণ করবেন না। ডিজিটাল সুরক্ষা, আজকের সুরক্ষা।
5: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
6: সকালের আড্ডায় বলতেই হয় আজ রবিবার, আপনারা ভারতীয় সময় সকাল 10:30 এবং বাংলাদেশ সময় বেলা 11:00 দেখতে পাবেন এশিয়ান গেমসের টান টান উত্তেজনার একটি ম্যাচ। জাপানের আইচি নাগোয়ায় মুখোমুখি হতে চলেছে ভারত এবং বাংলাদেশের মেয়েরা। আসলে কদিন আগে এশিয়া কাপ জিতে আসা ভারতের মহিলা ক্রিকেট দলের মুখোমুখি হচ্ছে আজ বাংলাদেশের মহিলা ক্রিকেট দল সেমিফাইনালে। তাই এই রবিবার সকাল সকাল আপনারা খানিক গা গরম করে এই দুই দলের মেয়েদের খেলায় কাটিয়ে দিতেই পারেন কিছুটা সময়। কেউ বলছেন আজ স্পিনাররা নেতৃত্ব দেবেন, আবার কেউ কেউ বলছেন যে না, ব্যাটারদের যেরকম নিয়মিত পারফর্ম করার দক্ষতা তাতে আজ মূলত হতে চলেছে ব্যাটারদের দিন। আপনি কোন দলে? আপনার পূর্বাভাস কি জানাচ্ছে কি হতে পারে খেলায়? হয়ে যাক সেই সব অনুমানও খানিক আজকের সকালের আড্ডায়। চলছে গল্প, শুনছেন গান, আসুন আরও খানিক গান থাকুক আমাদের বাকি সময়টুকু জুড়ে।

0: সকালের আড্ডায় এখন শুনবেন জানা অজানা।
1: জানা অজানা

0: আগামী 29শে সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস। সেই উপলক্ষে জানা অজানায় পরপর তিন দিন শুনবেন হৃদয়ের কথা শিরোনামে তিন পর্বের ধারাবাহিক। আজ প্রথম পর্ব বলছেন ডক্টর মুকুল কান্তি মান্না।
1: হৃদয় মানে স্পন্দন জীবনের, হৃদয় মানে হৃৎপিণ্ড, সারা শরীর জুড়ে রক্তস্রোতের মাতামাতি, রাসায়নিকের উথাল পাথাল। আবার অনেক আগে সেই মহান দার্শনিক অ্যারিস্টটল ভেবেছিলেন মনের বাসা হৃদয়। এ ধারণার ভুল প্রমাণিত হলেও এখনও আমরা বলে থাকি হৃদয় দিয়ে ভালোবাসি, হৃদয় বিদারক ঘটনা এই সব। অর্থাৎ কোনো এক জায়গায় হৃদয় মন সব যেন একাকার হয়ে যায়, এটাই হয়তো জীবনের বৈশিষ্ট্য। এখন সরাসরি আসা যাক হৃৎপিণ্ডর কথায়। যতদূর জানা যায় জেলিফিশদের মধ্যেই প্রথম আবির্ভাব হৃৎস্পন্দনের, তারপর বিবর্তনের নানা পথ ধরে হাঁটতে হাঁটতে প্রথমে মাছ, তারপর সরীসৃপ, তারপর পাখি হয়ে অবশেষে মানুষে। এখন পৃথিবীতে হৃৎপিণ্ড আছে এমন প্রাণীর সংখ্যা প্রায় 64,000। কত না তাদের বৈশিষ্ট্য, বৈচিত্র্য। মানুষের হৃৎপিণ্ড একটাই, অধিকাংশ মানুষের বুকের বাঁ দিকেই তা থাকে, অনেক সময় তা ডান দিকেও থাকতে পারে। কিন্তু তা বলে একজোড়া হাড় বা তার বেশি, এটা মানুষের ক্ষেত্রে কখনো দেখা না গেলেও কিছু প্রাণীর একাধিক হাড় থাকে, যেমন হ্যাগফিস, স্কুইড, অক্টোপাস। এদের শরীরের দুপাশে থাকে দুটো ব্র্যাকিয়াল হাড় যারা গিলসের মাধ্যমে রক্তে অক্সিজেন পাম্প করে পাঠায়। অন্যদিকে শরীরের মাঝখানে থাকা সিস্টেমিক হার্ট সেই অক্সিজেনযুক্ত রক্ত গিলসের মাধ্যমে সারা শরীরে পাঠায়। স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিণ্ডের ওজন 250 থেকে 350 গ্রাম। সবচেয়ে বড় আকার ও ওজনের হার্ট নীল তিমিদের, ওজন প্রায় 180 কিলোগ্রাম। এর প্রধান রক্তনালীর মধ্য দিয়ে

0: খরগোশের মতো প্রাণী চলে যেতে পারে অনায়াসে। সবচেয়ে ছোট প্রাণী ফেয়ারি ফ্লায়ার, যারা লম্বায় 1 ইঞ্চির 160 ভাগের 1 ভাগ মাত্র। এদের হার্ট অবশ্য খালি চোখে দেখা যায় না। মানুষের হৃৎপিণ্ড 4টি মূল প্রকোষ্ঠে ভাগ করা। প্রাগৈতিহাসিক মাছের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হলেও তা মেরুদণ্ডী ও পাখিদের 4 প্রকোষ্ঠী হৃৎপিণ্ডের মতো নয়, কেননা প্রকোষ্ঠগুলো এক সারিতে সাজানো। এখনকার মাছের 4টি প্রকোষ্ঠ থাকে, কিন্তু সেগুলো এক সারিতে না থেকে ইংরাজি এস অক্ষরের মতো সাজানো থাকে। সাপ, ব্যাং এবং সরীসৃপদের থাকে 3টি করে প্রকোষ্ঠ। বিশ্রামে থাকা একজন সুস্থ মানুষের হার্ট রেট মিনিটে 72 বার। সাধারণত প্রতি মিনিটে 60 থেকে 100 বার কম্পনের মধ্যে রেস্টিং হার্ট রেট পুরো স্বাভাবিক বলে ধরা হয়। মেয়েদের এই হার সামান্য বেশি। নবজাতকদের এই হার মিনিটে 120 থেকে 130। ক্রীড়াবিদ বা বৃদ্ধদের ক্ষেত্রে এই হার 60-এর কম হতে পারে। অবশ্য খেলোয়াড়দের প্রতি মিনিটে হার্ট রেট 40 হতে পারে। এখন পর্যন্ত সবচেয়ে কম হার্ট রেট মিনিটে মাত্র 28 বার পাওয়া গেছে যে খেলোয়াড়ের, তিনি হলেন মিগুয়েল এন্ডুরেন নামে স্পেনের একজন অসাধারণ সাইকেল চালক। 2014 সালে মাত্র 26 হার্ট রেটের বিশ্ব রেকর্ড যে মানুষটির, তিনি ড্যানিয়েল গ্রিন। নিয়মিত এবং পরিমিত ব্যায়াম হৃৎপেশীগুলোকে শক্তিশালী করে, যার ফলে প্রতিবার পাম্প করার সময় অনেক বেশি রক্ত সরবরাহ হতে পারে। বিভিন্ন প্রাণীর হার্ট রেট বিভিন্ন রকমের, যেমন হাতির মাত্র 25, অথচ খরগোশের 135, ইঁদুরের 300, কুকুরের 60 থেকে 140, বিড়ালের 160 থেকে 240, চিতার হার্ট রেট 120 প্রতি মিনিটে। নীল তিমিদের হার্টের চেহারাটা একটা ছোট গাড়ির মতো। বিশাল আকারের এই হৃৎপিণ্ডের স্পন্দন হয় মিনিটে মাত্র 8 থেকে 10 বার, কিন্তু তার যে প্রচণ্ড আওয়াজ তা শোনা যায় 2 মাইল দূর থেকেও। এট্রান স্ক্যান একটা ছোট্ট প্রাণী, ল্যাজ ছাড়া, লম্বায় মাত্র 4 সেন্টিমিটার, ওজন মাত্র 1.5 থেকে 2 গ্রাম। ইউরোপ এবং উত্তর আফ্রিকা থেকে মালয়েশিয়া পর্যন্ত এদের বসবাস। সারা দিনে নিজের দেহের ওজনের 1.5 থেকে 2 গুণ ওজনের খাবার এরা খায়। আর এদের হৃৎস্পন্দনের হার অকল্পনীয়, মিনিটে 1000 বারের মতো। তাহলে দেখা যাচ্ছে তুলনামূলকভাবে বড় চেহারার জীবেদের হার্ট রেট কম। এর কারণ ছোট প্রাণীদের বিপাকক্রিয়ার হার খুব বেশি, তাই তাদের রক্ত বা তার বিকল্প দেহতরল হার্টের মতো কার্যকরী নলের স্পন্দনের মারফত ছড়িয়ে পড়ে তাদের শরীরে। হার্ট রেটের সঙ্গে রক্তচাপের কী সম্পর্ক, শারীরিক সুস্থতার জন্য কার গুরুত্ব কতটা, এসব নিয়ে আসা যাবে আগামীকালের আলোচনায়।
1: জানাও জানায় শুনলেন হৃদয়ের কথা ধারাবাহিকের প্রথম পর্ব, বললেন ডক্টর মুকুল কান্তি মান্না। আগামীকাল এই ধারাবাহিকের দ্বিতীয় পর্ব।
2: সকালের আড্ডায় শুনলেন জানা অজানা। এই রবিবার সকালের আড্ডা আপনাদের সঙ্গে টুকটাক গান গল্পে ছিল 1 ঘন্টা। আর আপনাদের বলি যাওয়ার যেতে যেতে রোজকার জীবনে যেসব অনুভূতি, যেসব ঘটনা নীরব হয়ে আছে, আসুন না এই রবিবার সকলে মিলে সেই নীরব ভাষাকে দৃশ্যমান করে তুলি। আমাদের রোজকার জীবনের থেকে এখানেই তো আলাদা হতে পারে এই রবিবার। রইল আপনাদের এক সুন্দর দিনের শুভেচ্ছা এই সকালে আড্ডা থেকে। যেতে যেতে গান নিয়ে শ্রীকান্ত আচার্য।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন কবি কণ্ঠে।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন কবি কণ্ঠে। আজকের অতিথি কবি হরিৎ বন্দ্যোপাধ্যায়, তাঁর সঙ্গে আলাপচারিতায় শর্মিষ্ঠা সরকার। আজ প্রথম পর্ব। ঘড়ি ছিল না, মা শুকতারা দেখে আমাকে ভোরবেলা ডাকত। আমি অন্ধকারের দিকে তর্জনী তুলে বলতাম, এখনো তো গভীর অন্ধকার। মা বলত, আগে শুরু কর, পড়তে পড়তে সব আলো হয়ে যাবে। অনেকেরই হয়তো খুব চেনা কবিতাখানি, নাম শুকতারা। দ্বৈত অর্থে এই শুকতারা সত্যি জীবন ভরিয়ে রেখেছে। এই প্রজন্মের এখন যারা ছোট তাদের জীবন কতটা জানি না, কিন্তু তার আগের প্রজন্ম পর্যন্ত শুকতারা দুইভাবে সত্যি তো আমাদের পথ দেখিয়েছে। শুকতারা যে পত্রিকা হয়ে আসত, শুকতারা যে ভোরবেলায় আমাদের দিক দেখাত। এমন সুন্দর একখানি কবিতা কে লিখতে পারেন বলুন? হরিৎ বন্দ্যোপাধ্যায়। আজ কবিকণ্ঠ

0: অনুষ্ঠানে তিনি আমাদের সঙ্গে রয়েছেন। স্বাগত জানাই হরিতবাবুকে এই অনুষ্ঠানে।
1: নমস্কার।
0: নমস্কার। আপনার এই শুকতারা কবিতাখানি ছেলেবেলার কথা বলে, তার সঙ্গে যেন আরো অনেক কিছু বলে দিয়ে যায় আমাদেরকে। রাতের পরে ভোর হয় এবং ওই যে পড়তে পড়তে আলো হয়ে যাবে সব, এটাই যেন একটা শিক্ষা দেয় জীবনের, যে চলতে চলতে তো সত্যি অনেকটা সহজ হয়েই যায়, যতক্ষণ না চলব পথটা শেষ হবে কি করে, চলতে হবে। এমন যে দর্থক আপনার কবিতা, আপনার নানান কবিতার যে ধারা, নানান কবিতার যে সম্ভার রয়েছে আপনার লেখনীর, তাতে কি এইভাবেই দুই ভাবে শব্দ নিয়ে খেলতে ভালোবাসেন আপনি, নাকি কখনো কখনো?
1: না, আসলে আমার জীবনটা এমন জায়গা থেকে শুরু হয়েছিল, খুব সাধারণ একটা পরিবার থেকে, খুবই সাধারণ পরিবার, যেখানে মাটির বাড়ি, মাটির দুয়ার, খড়ের চাল, এইরকম থেকে। আর খুব যন্ত্রণা কষ্টের মধ্যে দিয়ে বাবা মা দুজনেই আমাকে মানুষ করেছে, এবং শুধু তাই নয়, তাদের আমাদেরকে কোনোদিন আপ্তবাক্য মুখস্থ করতে হয়নি, জীবনে এইটা করবে ওইটা করবে না। আমাদের চোখের সামনে ছিল আমাদের বাবা মা, যিনি আমাদের ঈশ্বরের মতো। তাঁর জীবনযাপনই আমাকে একটা বিশেষ পথ ধরে হাঁটতে শিখিয়েছে। আর যেহেতু আমি খুব সাধারণ ফ্যামিলি এবং গ্রাম থেকে উঠে আসা, তাই আমার কবিতার মধ্যে জল, মাটি, হাওয়া, গাছপালা এগুলো ভীষণভাবে থাকে, ভীষণভাবেই থাকে। শুধু তাই নয়, আমার কবিতার মধ্যে আমি দুভাবে কবিতা লিখি, একটা যেমন আমার খুব সাধারণ মানুষজনের সঙ্গে যেমন আমার একটা আলাপ আছে, তাদের কথা যখন আমি ভাবি তখন এক ধরনের কবিতা লিখি, আবার যখন আমার নিজস্ব পৃথিবী, নিজস্ব জগৎ, নিজস্ব বন্ধুবান্ধব যারা আমাদের কবিতার বলয়, সেইখানে যখন মিশি তখন আমার কবিতার, আমার যে ভাষা পরিবর্তিত হয়ে যায়। প্রথমত আমি এটা বলতে চাই যে আমার কবিতার কোনো একটা বিশেষ ধারায় আমি বিশ্বাসী নই, প্রতিদিনই আমার কবিতার দিক বদল হয়, ভাষা বদল হয়, বাক্যবন্ধ পরিবর্তিত হয়ে যায়। তাই যারা আমার কবিতা দ্বারা সিরিয়াসলি পড়েন তারা জানেন যে আমার কবিতা কোনো একটা বিশেষ অঞ্চল, বিশেষ ধারা, বিশেষ গোত্রভুক্ত নয়, প্রতিনিয়ত পরীক্ষা নিরীক্ষায় আমি বিশ্বাসী।
0: বাহ। আর এই যে প্রত্যেক দিন কবিতাকে নিয়ে পথ চলা, কবিতা নিয়ে জীবন এবং যাপন বলা যায়, কবিতা যাপন, এর শুরুটা কবে থেকে হয়েছিল? মানে ছেলেবেলায় কি বাড়িতে তেমন কোনো পরিবেশ ছিল, বাড়ির বড়রা কেউ কবিতা লিখছেন বা তেমন কোনো পরিবেশ?
1: আমাদের সাতকুলে কেউই কোনোদিন লেখালেখি বলতে প্রশ্নই আসে না। আমি আমার
0: বেড়ে ওঠা কোথায়?
1: বেড়ে ওঠা ধনেখালি, ধনিয়াখালী, তাঁতের শাড়ি যে সেই জায়গাতে আমার বেড়ে ওঠা। আর আমার দাদু বংশলতিকা তৈরি করেছিলেন, সেখানে আমি দাদুকে জিজ্ঞেস করেছিলাম যে আমাদের সাতকুলে কি কেউ কোনো লিখত, দাদু বলছে না, প্রশ্নই আসে না, আমাদের যে বংশে কোনো লেখার কোনো চল ছিল না। তবে আমার বাবাকে আমি দেখেছি যে তিনি পুঁথি লিখতেন, পুঁথি লিখতেন এবং দিনের বেশিরভাগটা সময় লেখালেখি করতেন এবং পড়াশোনা করতেন। হ্যাঁ, এইটাই আমার দেখা যে একটা মানুষ, সেটা কোনো সৃষ্টিশীল লেখা নয়, কিন্তু ওই কোনো সংস্কৃত মন্ত্র সেখান থেকে হয়তো অনুবাদ করতেন, এই সব বিষয়গুলো তিনি ব্যস্ত ছিলেন। আর লেখালেখি শুরু আমার সেটা ধরুন ক্লাস 7-8 থেকে। এবং কেন লিখতে এলাম সেটা যদি বলেন, তাহলে আমি বলবো যে ছোটবেলায় আমি খুব রোগা ছিলাম। হ্যাঁ, এবং শুধু তাই নয়, কোনো জায়গায় কথা বলতে গেলে আমাকে, আমি এমনি লাজুক ছিলাম এবং কথা বলতে গেলে অনেকেই তুমি ছোট, ছোট মতন থাকো, বড়দের দলে এসো না, এইরকম করতে করতে আমার নিজস্ব একটা অনেক, যেন আমার বক্তব্য অনেক জমা হয়েছিল যে আমি আমার কথাগুলো কীভাবে বলবো। এটা যেমন একটা সত্যি, আমার বন্ধু বলয়ও ছিল ছোটবেলায়, কিন্তু বন্ধু বলয়ের সঙ্গে এই বিশেষ একটা বৈশিষ্ট্যের কথা এখানে বলি, সেটা হচ্ছে যে ওদের সঙ্গে মিশতাম, আমারও বন্ধু ছিল, কিন্তু একটা সময়ের পর, ধরুন আমি মাঠে খেলছি, কিন্তু খেলতে খেলতে খেলতে খেলতে একটা সময়ের পর থেকে কিন্তু ওদের সঙ্গে আর আমি কমিউনিকেট করতে পারতাম না, ভালো লাগতো না, যার ফলে আমার একটা নিজস্ব পৃথিবী খুব শৈশব থেকেই তৈরি হয়ে যায়। যেমন ছোটবেলায় হয়তো দুপুরবেলা মায়ের কাছে ঘুমোচ্ছি, মায়ের কাছ থেকে উঠে লোকে যেমন পালিয়ে গিয়ে খেলা আমবাগানে যায়, খেলতে যায়, আমার উদ্দেশ্য ছিল সেটা নয়, কিন্তু কোনো আমবাগানে গিয়ে কোনো একটা গাছের নিচে চুপ করে বসে থাকতাম, এরকম একটা পৃথিবী ছিল।
0: মানে হাতে কাগজ পেন নয়?
1: না, কাগজ পেন না, তখন তো প্রশ্নই আসে না। হ্যাঁ, তখন আমি দেখতাম, আজকে সেই জগৎটার কথা আমার মনে পড়ে, আজকে ছবির মতো মনে পড়ে, লিখতে যে কতটা আমাকে সাহায্য করে, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা বসে থাকা, চুপচাপ নির্জনে বসে থাকার এই অভ্যাস কিন্তু আমার 13-14 বছর বয়স থেকে, সেইখান থেকেই আমার লেখালেখি শুরু। আর খুব যদি কবিতার জগতে একদম সিরিয়াসলি চলে আসা যদি বলেন,

0: তাহলে সেটা মোটামুটি ওই মাধ্যমিকের সময় থেকেই চলে এসেছি আমি কবিতার জগতে।
1: বেশ, সেই গল্পগুলো শুনবো, তার আগে একটু কবিতা শুনি।
0: আমার একটি কাব্যগ্রন্থ হৃদয়ের নির্জন বাসীর সান্ধ্য রমণ, এই নাম কবিতাটাই পড়ছি। আমার শব্দপথের প্রতিটি গলি হৃদয়ের নির্জন বাঁশির সান্ধ্য ভ্রমণ। কতদিন আগে কে যেন জানলা থেকে হাত বাড়িয়ে সড়কের চলাচল বুঝিয়ে দিয়েছিল, কে জানত তখন সব বাঁশিপথ উপযুক্ত জলের কাছে খুলে খুলে যায়। আজ যখন প্রাত্যহিক নদী আবাহনের মন্ত্র পড়ি, তখন দেখতে পাই কত কত বাঁশি হৃদয়পুর থেকে উঠে এসে নদী জলের কাছে নিরাময় খোঁজে। কে চেয়েছে জয়ের ভয়ানক ঝড়, ফল হাতের মধ্যেই কি নিহিত থাকে যাবতীয় রসাস্বাদ। নদী জলের গন্ধ গায়ে যখন উঠে আসি, দেখি দুয়ার জুড়ে বাঁশি সুরের আলপনা, সুরে সুরে ভেসে গেছি বলেই ব্যক্তিগত সড়কের স্বর কোনো দিন কানে এসে ঢোকেনি। আজ তাই আমার শব্দপথের প্রতিটি গলি হৃদয়ের নির্জন বাঁশির সান্ধ্য ভ্রমণ।
1: বা সেই একলা যাপন, সেটা না থাকলে এমন কবিতা আসে না। এবং ওই ছোটবেলা থেকেই একলা যাপন এই জন্যই টেনেছে, হয়তো আড়ালে কোথাও কবিতা ছিল, সে টান ছিল যে কারণে আপনার জীবনটা কবিতাময় হলো। শুনি, ক্লাস টেন থেকে যখন আপনার সিরিয়াসলি কবিতা লেখার সময়টা এলো, তখনকার গল্প একটু শুনি। কখন মনে হলো যে আমি কবিতাই লিখব, মানে কবিতা ছাড়া আমার পরিত্রাণ নেই?
0: মোটামুটি এখানে একটা অদ্ভুত তা ছক ভাঙা জীবনের কথা বলি, সেটা হচ্ছে যে যখন আমি মাধ্যমিক দেব তখন ক্লাস টেনে পড়ি, টেন ইলেভেনের পড়ি, সেরকম সময়ে আমাদের স্কুল ম্যাগাজিন, একটা সময় স্কুল ম্যাগাজিন, এখনও তো সেটা বন্ধ হয়ে গেছে,
1: আমাদের সময়ও ছিল,
0: স্কুল ম্যাগাজিনে আমি একটা বিপ্লব ঘটিয়ে ফেলেছিলাম। সেটা হচ্ছে স্কুল ম্যাগাজিনে আমার একটা প্রেমের কবিতা ছাপা হয়েছিল, যেটা যেটা মানে ভাবাই যায় না। সেই কবিতাটা আমার এক শিক্ষক ছিলেন প্রশান্ত দাস বলে, তাঁর সাহচর্যে এবং তার প্রশ্রয়ে আমি কবিতাটা ওখানে প্রকাশিত হয়। এবং প্রকাশের পরে অনেকেই হয়তো জানে না, আমাদের পত্রিকাটা দেয়া হতো যেদিন আমাদের পুজোর উপলক্ষে ছুটি পড়ে যেত, সেই দিন, সেই দিন একটা দেখা গেল যে আমি কি লিখেছি, এইটা দেখা গেল একটা প্রেমের কবিতা। যারা একটু বয়স্ক শিক্ষক তারা রীতিমতো চিৎকার চেঁচামেচি শুরু করলো, এটা কী হচ্ছে, ওটা কী হচ্ছে, এরকম সব বলা শুরু হলো। তখন আমি একটু ভয়ই পেয়েছিলাম, কারণ তখন বয়সটা অল্প, কিন্তু আমাকে স্যার বলেছিলেন যে ও ভাবিস না, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। কিন্তু সেইখান থেকেই আমাদের চিরাচরিত যে রীতি, যে এখানে প্রেমটা নিষিদ্ধ, সেখানে গাছপালা, জল, জঙ্গল, মানুষের মানুষের সম্পর্ক, এইসব বিষয়গুলোই থাকতো, কিন্তু প্রেম থাকতো না। কিন্তু আমি একটি কেয়া বলে কবিতা লিখেছিলাম ফুলকে নিয়ে, সেই কবিতাটা কিন্তু ধনেখালি মহামায়া বিদ্যামন্দিরের যে রীতি, সেই রীতিটাকে ভঙ্গ করেছিল, এটা একটা বিষয়। তারপরে কবিতা লিখতে যখন আমি ইলেভেন টুয়েলভে উঠলাম, তখন দেখলাম যে আমার একটা জগৎ তৈরি হয়ে গেছে, নিজস্ব জগৎ। সেই জগৎ থেকে ভেঙে আমি খুব সাধারণ মানুষজনের সঙ্গে মিশতে পারতাম, কিন্তু কোনো একটা জায়গার পর থেকে যেন আমার প্রচুর বক্তব্য তৈরি হয়ে গেল। এবং তখন থেকে মোটামুটি নির্দিষ্ট করে ফেললাম যে আমি আগামী দিনে কবিতাটাই লিখব এবং আমার চর্চার বিষয় হবে সাহিত্য, এইটাই।
1: আচ্ছা, আর তারপরে আপনি পড়লেন যখন, মানে টুয়েলভের পরে, বিষয়ে কী নিয়ে পড়াশোনা হলো?
0: বিষয়টা আমার
1: বাংলা,
0: বাংলা ছিল না, বিষয়টা আমার বাণিজ্য ছিল, হ্যাঁ বাণিজ্য ছিল। কিন্তু পরে আমি যখন আমার সুযোগ হয় তখন কিন্তু আমি আবার পরবর্তী ক্ষেত্রে বাংলা নিয়ে পড়াশোনাটা শুরু করেছিলাম, একটা স্টেজের পর থেকে আমি আবার বাংলা নিয়ে পড়া শুরু করেছিলাম।
1: আমরা এবার আবার কবিতায় আসি।
0: পাখি রঙের আকাশ নামে আমার একটি কাব্যগ্রন্থ আছে, সেখান থেকে আমি একটা কবিতা বলি। হেরে গেলে বুঝি ফিরে যেতে হয় মাথা নিচু করে, এটা ঠিক বুঝে উঠতে পারলাম না এতদিনেও। লড়াইয়ের মাঠে যখন নেমেছি তখন তো আমরা দুজনেই কিছু নিয়ে নেমেছি, দুজনেরই প্রায় সমান সমান শক্তি, তা না হলে তুমি আমার বিপরীতে নামবি বা কেন? আমি সিঁড়ির নিচে বসে থাকলে তোমার মান যেত না বুঝি, আমার পায়ের নিচের মাটি শক্ত দেখেছো বলেই তো আমাকে প্রতিপক্ষ ভাবতে পেরেছো। 90 মিনিট আমরা একসঙ্গে দৌড়েছি, সুযোগ বুঝে আমরা একে অপরকে ঠোক্করও দিয়েছি, কেবল কোনো এক অসতর্ক মুহূর্তে তুমি বলটা আমার গোলে মেরে দিয়েছ, তাই বলে আমার যাবতীয় অভিজ্ঞতা মিথ্যে হয়ে গেল? মাঠের রাগ আজও রাস্তায় এসে ফোনা তুলবে,
1: শ্রোতা বন্ধুদের জানাই যারা একটু পরে রেডিও সেট টিউন করেছেন তাদের জন্য যে আপনি শুনছেন আকাশবাণী মৈত্রী, শুনছেন।

0: কবিকণ্ঠে অনুষ্ঠান। আর কবিকণ্ঠে মানেই কবির কণ্ঠে কবির লেখা কবিতা শোনা, আর তার সঙ্গে তার কবিতা যাপনের কথাও শোনা বটে। আমাদের সঙ্গে রয়েছেন আজ বিশিষ্ট কবি হরিৎ বন্দ্যোপাধ্যায়। হরিৎবাবু, এই যে ধনীখালীতে আপনার বেড়ে ওঠা এবং বর্তমানে আপনি চুঁচুড়ার বাসিন্দা, ধনীখালী থেকে চুঁচুড়া এই যাত্রাপথটা কিভাবে হলো? কি পেশাগত কোনো কারণে? একটু জানতে তো ইচ্ছে করেই। নাকি কবিতা?
1: এখানেও কবিতা।
0: কবিতা
1: এখানেও কবিতা। যে সময়টায় মানুষ পারিবারিক স্বাচ্ছন্দ্যের মধ্যে বেড়ে ওঠে, পারিবারিক ঘেরাটোপের মধ্যে বেড়ে ওঠে, মা বাবার স্নেহ ভালোবাসায় প্রশ্রয়ে যখন মানুষ হয়, তখন কিন্তু আমি আমার গৃহ ত্যাগ করেছিলাম শুধুমাত্র কবিতার জন্যে। কারণ আমাদের যেখান থেকে আমার বাড়ি, সেখান থেকে কাছাকাছি রেল স্টেশন প্রায় 20-25 মিনিট সাইকেলে, সেখান থেকে প্রায় 1-1.5 ঘন্টা ট্রেনে করে তবে হাওড়া। তখন একটা সুযোগ ঘটেছিল, আমার এক বন্ধুজন, আমার এক আত্মীয়, সে আমাকে চুঁচুড়ো নিয়ে আসে এবং এসেছিলাম অবাক হবেন ভাবলে, সেটা কবিতা লিখব বলে। লোকে তখন আমাকে পাগল বলেছিল এবং বলেছিল যে এটা একবার ভেবে দেখ, এইভাবে কখনো জীবন চলে না। আমি ভেবেছিলাম যে না, কাছাকাছি কলকাতাটা হবে, অনেক কাছাকাছি কলকাতা হয়ে যাবে এবং সেই কলকাতাটা থেকে আমার সাহিত্য চর্চার সুবিধা হবে। শুধু এই উদ্দেশ্য নিয়ে, আর কোনো উদ্দেশ্য ছিল না, শুধু লিখব বলে আমি চুঁচুড়োয় চলে আসি, প্রায় 90-91 সালে চলে আসি।
0: আচ্ছা, এবং তারপর থেকে চুঁচুড়ায় থাকা, কিন্তু যে কারণে চুঁচুড়ায় আসা, অর্থাৎ কলকাতার কাছাকাছি আসতে চাওয়া, এই ইচ্ছেটা কেন হলো? সেটা কি লিটল ম্যাগাজিন হোক বা কবিতার যে একটা জগৎ রয়েছে, কবিদের যে জগৎ রয়েছে সেই জগতের সান্নিধ্যে যাওয়ার জন্য, নাকি কলেজ স্ট্রিটে গিয়ে পৌঁছানোর জন্য? একটু জানতে ইচ্ছে করে।
1: আমার চুঁচুড়োয় চলে আসা একটাই কারণে, যে এখান থেকে আমি চাই, চেয়েছিলাম যে সাহিত্যের পরিমণ্ডলটাকে, যেহেতু আমি এখানে প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে আমি লিটল ম্যাগাজিনের জগতে প্রবেশ করি ক্লাস 11-এ, বিকর্ণ বলে একটি পত্রিকা বার করেছিলাম আমরা, সেটা 4-5টা সংখ্যা বেরিয়েছিল আমার বন্ধুজনদের নিয়ে, যেই মাধ্যমিক পাশ করলাম 11-এ উঠেই আমরা ওই পত্রিকাটা বার করি। তারপরে স্বাভাবিকভাবে আমার ইচ্ছা জেগেছিল যে লিটল ম্যাগাজিনের জগৎটা কী জিনিস সেটা জানবো। ওই ওই অত দূর থেকে তো আমার সেটা সম্ভব নয়, কিন্তু ওখান থেকেও আমি কলকাতা আসতাম, ওখান থেকেও আমি পাতিরামে আসতাম, সেখানে লিটল ম্যাগাজিন দেখতাম। কিন্তু অসীম একটা লোভ তৈরি হয়ে গেল, একটা মোহ যে কলকাতায় যাব, কলকাতার লোকেদেরকে দেখবো, সাহিত্যিকদের কাছ থেকে দেখবো, এইরকম একটা খুব ছোটোবেলায় আমার একটা প্রবৃত্তি ছিল। আর পেপার কাটিং করা তো আমার একটা বিরাট নেশা ছিল, সেইখান থেকে খুব বিখ্যাত জনদের ছবি লেখা, এইসব বিষয়গুলো তাদের চোখের সামনে দেখবো, এটা আমার কাছে একটা বিরাট প্রাপ্তি। শুধু এই উদ্দেশ্য নিয়েই কলকাতা থেকে আমার চুঁচুড়োয় চলে আসা এবং লিখবো বলেই এবং লেখালেখির এই বাতাবরণের মধ্যেই বেড়ে উঠবো বলেই আমার চুঁচুড়োয় আসা। এবং একটাই কারণ যে কলকাতাকে আমি কাছে পাবো, কলকাতা আমার আসল জায়গা, কলকাতাই আমার উদ্দেশ্য, কলকাতাই আমার গোল লক্ষ্য।
0: বেশ, কলকাতার জন্য চুঁচুড়ায় আসা হলো, কিন্তু তারপর মুখ্যলাভ হলো কি না জানবো সে কথা, তার আগে আবারও আসা যাক কবিতায়।
1: রোদে ভাতের আলপনা নাম একটি আমার কাব্যগ্রন্থ আছে, তার একটি কবিতা মাথা। বিদেশ থেকে যতবার ফিরেছি, নগেন দাদুকে প্রণাম করে তবে বাড়ি ঢুকেছি। ঠাকুমার করা নির্দেশ ছিল গোঁসাই বাড়ির বাল বিধবা। নগেন দাদু মানে নগেন কামার, বড় দোকানের মোড়ে গাড়ি দাঁড় করিয়ে প্রণাম করতাম, কারণ বুঝতাম না। ভাবতাম নগেন দাদু হয়তো গোঁসাই বুড়ির গোপন প্রেমিক ছিল, তাই প্রণাম ব্যাপারটায় বেশ মজাই পেতাম। আজ যখন দেশ জুড়ে নাম নিয়ে জোর ঠোকাঠুকি চলছে, তখন বুঝতে পারি দেশে পা দিতে না দিতেই গোসাই বুড়ি নগেন দাদুকে দিয়ে মাথাটা কাটিয়ে দিত।
0: আহা, সত্যি এই যে দোতনা কবিতার মধ্যে, প্রতিটি শব্দের মধ্যে কখনো কখনো সমগ্র কবিতার শরীর বয়ে যাচ্ছে একটা ভাবনা উপরে, একটু ভেবে দেখলে তলিয়ে যেন অন্য একটি ভাবনা ধরা দেয়। এই যে চলন আপনার কবিতার, তা কি এমন কোন কবি আছেন যার কবিতা দেখে মনে হচ্ছে যে এইভাবে লিখব? অর্থাৎ অনুপ্রেরণা যদি আমরা বলি, এমন কোন কবির লেখা সেটা দেখে মনে হয়েছে যে আমি এইভাবে কবিতা লিখতে চাই, নাকি একেবারেই নিজস্ব?
1: কবিতা তো অগণন পড়েছি, সে আমি আমার গ্রাম থেকে আজ পর্যন্ত কবিতা দিয়েই জীবন, প্রতি মুহূর্তে কবিতার সঙ্গেই থাকি। কবিতা প্রচুর মানুষের পড়েছি, যেমন আমার প্রিয় কবিদের মধ্যে সুভাষ মুখোপাধ্যায়, অরুণ মিত্র, উৎপল কুমার বসু, প্রণবেন্দু দাশগুপ্ত, কিন্তু প্রভাবিত আমি কারোর দ্বারা সেভাবে হইনি। পড়েছি, প্রত্যেকের কবিতাই পড়েছি, প্রিয়জন এরা আমার, কিন্তু আমার কবিতার যে চলন, আমার কবিতার যে বৈশিষ্ট্য, তাদের কারোর সঙ্গে এই কবিতাগুলো মেলে না। এগুলো আমার

0: একেবারেই ব্যক্তিগত নিজস্ব জায়গা, যেখান থেকে যদি বলেন আমাকে শিক্ষক বলেন আমি কিভাবে এটা পেয়েছি, তাহলে আমি বলবো যে প্রথমেই আমি দুটো মানুষের নাম করব, সেটা হচ্ছে আমার বাবা এবং মা, যা আমার যে যারা আমার ঈশ্বর, আর আমার এই খোলা আকাশ, জল, হাওয়া, মাটি, এরা এদের কাছ থেকেই প্রতিনিয়ত শিক্ষা পেয়েছি, এখনও শিক্ষা পেয়ে যাই এবং তাদেরকে দেখার আশ আমার এখনও মেটেনি। আমার যে ঘরানা, আমার যে বক্তব্য বিষয়, আমার যে কবিতার যে চলন, তা সবই কিন্তু এই সমস্ত পরিবেশ এবং মানুষজনের দ্বারা নিয়ন্ত্রিত, এবং প্রতি মুহূর্তে আমরা যাদের সঙ্গে মিশি তাদের জীবনযাপনও আমার কবিতার বিষয় হয়ে উঠেছে। আর সর্বোপরি আরও একটা বলি যে আমার কবিতা আসলে আমার অটোবায়োগ্রাফি। আমি এমন একটা শব্দ লিখিনি আজ পর্যন্ত যা আমার যাপনের সঙ্গে জড়িত নয়। আমার কবিতা যা আপনি শুনেছেন বা আমার পাঠকেরা যা কবিতা আমার পড়েছে, সবই কিন্তু আমার ব্যক্তিগত জীবনযাপনের কথা। আমার কোনো পাঠক যদি আমার কবিতা সিরিয়াসলি পড়ে যায়, আস্তে আস্তে পড়ে যায়, পর্বগুলো পড়ে যায়, তাহলে কিন্তু আমার পুরো গোটা জীবনটা তার কাছে ছবির মতো ধরা পড়ে যাবে।
1: আমরা জীবনযাপন বলে একটা কথা বারে বারে ব্যবহার করি কবিতার ক্ষেত্রে, বিশেষ করে কখনো কখনো কবিতা যাপন বলি। আপনার জীবনের সঙ্গে কবিতার সঙ্গে কবিতা যাপনটাই বোধ হয় তাহলে একেবারে ঠিকঠাক চলে, তাই না?
0: একেবারেই, কারণ আমি একটা সময় বিশ্বাস করতাম যে, এবং সেটা পরে বদ্ধমূল হয়ে যায়, তখন খুব অল্প বয়স, সেই বয়সে এই রকম ধরনের সিদ্ধান্ত এবং বক্তব্য লোকে হয়তো মেনে নিতে পারবে না, কিন্তু সেটা আমি এরকমভাবেই ভেবেছিলাম যে কবিতা লিখলে আর কোনো কাজ করা যায় না, এবং আমি কোনোদিন কোনো কাজ করিনি। আমার এই পুরো জীবনটা, আজকে প্রায় 60-এর কাছাকাছি বয়সে চলে গেছি, এইখানে এই পুরো জীবনটা কিন্তু আমি কাটিয়েও ফেললাম শুধু কবিতা দিয়ে, আর কিচ্ছু নয়। কোনোদিন চাকরি করব না, চেষ্টা করলে অবশ্যই পেয়ে যেতাম, কিন্তু সেটা করিনি। আমি মনে করি কবিতাটা একটা এমন বড় কাজ যে সেটা করতে করতে আর কিচ্ছু করা যায় না, এবং আমি অন্তত করতে পারিনি।
1: তাহলে কি বলবেন যে কবিতা লিখে অর্থসংস্থান হয়, কর্মসংস্থান হয়? আসলে অনেকেই আছেন আমাদের শ্রোতা বন্ধুরাও যারা শুনছেন, তারাও কবিতা লিখতে যারা ভালোবাসেন কোথাও একটা যেন পিছিয়ে আসেন যে কবিতা তো লিখবো কিন্তু আর কি, মানে কিছু একটা করব তার সঙ্গে কবিতা লিখব, কিন্তু বেঁচে থাকার জন্য আমাদের এই যে অন্ন, বস্ত্র, বাসস্থান, কবিতা কি সেসব এনে দেয়?
0: প্রশ্নই আসে না কবিতা লিখে কিচ্ছু, মানে আমাদের বাংলায় কবিতা লিখে কোনো প্রাপ্তিযোগ আসে না। পার্থিব সম্পদ বলতে যা বোঝায়, যা আমাদের প্রাত্যহিক জীবনযাপনের ক্ষেত্রে লাগে, ভাত, রুটি, তার কিচ্ছু আনে না। কবিতা যেটা আনে, আমাকেও কবিতার বাইরে গৃহশিক্ষকতার কাজ করতে হয়েছিল বাধ্যতামূলকভাবে, কিন্তু কবিতার ধারে পাশেও যেত না, সেটা আমাকে বাধ্য হয়ে কিছু জন করতে হয়েছে, কিন্তু সেখান থেকে কখন পালিয়ে আসব, কবিতার জগতে চলে আসব, কবিতার কাছে চলে আসব, এটা আমার কাছে মানে ভীষণ দরকারি একটা কাজ বলে মনে হয়েছিল যে না, অন্য কোনো কাজ না, কবিতাটাই। এবং কিছু কাজ করতে হয়েছিল, তবে যদি বলেন যে এখনকার অনুজরা যদি জিজ্ঞেস করে যে তাহলে কবিতা কেন লিখতে এলাম, একটাই কারণে লিখতে এলাম যে কবিতা লিখলে প্রাপ্তিযোগ যেটা, সেটা যদি কবিতা যে কোনো সৃষ্টি থেকে মানুষ যদি আনন্দ পেতে শুরু করে, এটা কিন্তু বিশেষ সৌভাগ্যবানেরাই পান, যে আনন্দ যদি পান তাহলে পৃথিবীতে তার কিছু লাগে না, তার খাওয়া লাগে না, তার দৌড় থেকে সে সরে যায়, সে কক্ষপথ থেকে সরে যায়, সবাইকে বলে তুমি দৌড়ে চলে যাও আমি পাশে থাকি। আনন্দ যদি কেউ পেয়ে যায় জীবনে, এটা সবচেয়ে বিশাল প্রাপ্তি, আনন্দ। প্রাত্যহিক জীবনযাপনে কোনো সৃষ্টি থেকে যদি কোনো সৃষ্টিকর্তা যদি আনন্দ পান তাহলে জীবনে তার কিছু লাগে না। কিন্তু আমি বলবো, অনুজদের বলবো যে কবিতা চর্চার আগে অবশ্যই জীবনকে, আমার জীবন একটা অন্যভাবে হয়তো বয়ে গেছে, আমার জীবন একটা ব্যতিক্রমী জীবন, কিন্তু আমি কখনোই চাইবো না যে জীবনকে অরক্ষিত অবস্থায় রেখে কবিতা লিখতে চলে আসা। আমি এটা প্রশ্রয় দিই না কাউকে, আমি নিজে এসেছি বলে অন্যজনকে উৎসাহ দেবো কখনোই দেবো না। আগে ব্যক্তিগত জীবনকে সুরক্ষিত করে কবিতার জীবনে এসো, আমার জীবনটা ব্যতিক্রমী, আমি চাই আমার মতো করে কেউ সবকিছু ছেলে কবিতার জীবনে চলে আসুক, এটা আমি চাই না।
1: আসলে প্রেমের জন্য, ভালোবাসার জন্য তো কত কিছুই করে মানুষ, কবিতা সেই ভালোবাসার কতখানি দখল করলে কবিতার জন্য সব ছাড়া যায় তা কিন্তু আমরা আপনাকে দেখে, আপনার জীবন দেখে বুঝছি। শোনা যাক আবারও একটা কবিতা, ফিরে আসবো গল্পে তারপর।
0: মায়ের ভাতের হাঁড়ি, হাঁড়ি খুলে পাঁচটা ভাত, যে ভাতটা সবচেয়ে ওপরে সেটা আমার পাতে, ঠিক তার নিচেরটাই বাবা পেল, ফ্যান শুষে যে ভাতটা একটু মোটা হয়েছে সেটা বর্দার পাতে গেল, হাতার গায়ে যে ভাতটার কোনটা একটু ভেঙে গেছে সেটা দিদির পাতে

0: ভেসে এলো, হাঁড়ির কানায় শুকিয়ে যাওয়া ভাতটা কাজের মাসির। মায়ের ভাতের হাঁড়িতে তখন এক আকাশ নীল, সাদা মেঘের টুকরোগুলো আমাদের হাসি। মেঘ দেখতে দেখতে মা দুপুর বিকেল পেরিয়ে যাচ্ছে।
1: আহা, কোথায় ছুঁয়ে যায়! এ তো সত্যি, আমাদের যারা এই দিনগুলো দেখেছেন তারাই বুঝতে পারবেন কতটা সত্যি। মানে আসলে কবিতা তো জীবনের কথা বলে, আমরা জানি কবিতা মেকি যারা লিখতে পারেন তারা হয়তো প্রণম্য, কিন্তু কবিতা আসলে সত্য, এবং সেই সত্যকে এমন সুন্দরভাবে তুলে ধরা যে কোথাও একটা আপনাকে যা ছুঁয়েছে তা আপনার পাঠককেও ছুঁয়ে যাবে। পাঠকের কাছে কবিতা নিয়ে পৌঁছানো, নিজে কবিতা লেখা এক হয়, আর কখনো আমার কবিতাকে, আমার আত্মজকে আমি আমার পাঠকের কাছে পৌঁছে দিতে পারলাম, তার মধ্যে বেশ খানিকটা ধাপ থাকে। সেই ধাপগুলো পেরোলেন কী করে, অর্থাৎ বই প্রকাশ অবধি কবিতা লেখা থেকে এই ধাপগুলো কীভাবে পেরোলেন? ছিলেন তো ধনিয়াখালীতে, সেখান থেকে এলেন চুচুড়ায়, একেবারে অন্যরকম জায়গা, সেখানেও কাউকে চেনেন না, কী করে হলো এই পথটা সম্ভব?
0: একক লড়াই, একেবারেই একক লড়াই। আমার ঘনিষ্ঠজন চুচুড়ে এসে শিল্পী সমরেশ বন্দ্যোপাধ্যায়, সাহিত্যিক সমরেশ মজুমদার, এদের সঙ্গে আমার খুবই ঘনিষ্ঠতা, সাহিত্যিক নবরুণ ভট্টাচার্য, মহাশ্বেতা দেবী, এরা প্রত্যেকেই আমার জীবন চর্চা নিয়ে খুব আশঙ্কা প্রকাশ করতেন। তোর কী করে চলবে, তুই এভাবে জীবন কাটাস না, এটা বলবে। কিন্তু কোনোভাবেই কোনো বিপদ সংকেত বা আমাকে এই জায়গা থেকে সরাতে পারিনি। আমি কবিতাই লিখব, এটাই আমার জীবন, আমি এই জন্যই পৃথিবীতে এসেছি, এবং আমার দ্বারা আর কিছু হবে না, এটা আমি একদম রক্ত দিয়ে বিশ্বাস করে ফেলেছিলাম, এবং সেটাই আমার মধ্যে বহমান হয়ে আছে আর কি, বা এখনও চলছে এই বিষয়টা। এটা একটা দিক বলতে পারেন। হ্যাঁ, আশঙ্কাগুলো সবাই করেছে, তার জন্য আমি যাদের কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে ভালোবেসে এটা বলেছেন, কিন্তু আমার জায়গা থেকে তারা সরাতে পারেননি আমাকে, এটা বলতে পারি।
1: তাহলে যে দুচোখ ভরা স্বপ্ন নিয়ে আপনার ধনিয়াখালী ছাড়া যে কলকাতায় এই যে গুণীজনেরা রয়েছেন, কাব্যজগৎ সাহিত্য জগতের গুণী মানুষেরা রয়েছেন, তাদের দর্শন, তাদের সংস্পর্শে গিয়ে পৌঁছবো, তার মানে তো সেটা সফল হলো, পারলেন পৌঁছতে।
0: এমন অনেক মানুষ আছেন, যেমন সুভাষ মুখোপাধ্যায়, অরুণ মিত্র। আমি অরুণ মিত্রের তখন গ্রন্থমেলা হতো নন্দনে উল্টো দিকে, যেটা এখন মোহরকুঞ্জ, ওইখানে তখন ছোট্ট আকারে একটা বইমেলা হতো, ওইখানে আমি প্রথম অরুণ মিত্রকে দেখি। এখন যেমন মানুষ সেলিব্রিটি চিনতে পেরে যায়, কারণ মিডিয়া মারফত যে কোনো মানুষ এক দুদিনকারের মানুষকেও চিনতে পেরে যায়, তখন কোনো সুযোগ ছিল না, তখন কোনো কাগজ আমাদের ধরা ছোঁয়ার বাইরে, টিভি তো প্রশ্নই আসে না। কিন্তু আমি টিভিতে একটা অনুষ্ঠান হতো কবি ও কবিতা, সেখানে আমি অরুণ মিত্রকে দেখেছিলাম, চোখের সামনে আমি ঈশ্বরকে দেখছি, গিয়ে উনি একজনের সঙ্গে কথা বলতে ব্যস্ত, একটা 22-23 বছরের ছেলে ছুটে গিয়ে ওকে প্রণাম করে ফেলেছে, উনি বলে কে কে কে কে কে তুমি, আমি নাম বললাম, বললে তুমি আমাকে চেনো, আমি হ্যাঁ, এই দেখুন আপনার কাব্যগ্রন্থ প্রথম পলি শেষ পাথর। তখন আমার মনে পড়ে উনি সামনে দুই একজন, এই দেখছো, এই আমাকে চেনে বলছে, আমার হাতে আমার কাব্যগ্রন্থ, এইটা আমার কাছে বিরাট প্রাপ্তি। তখন আমার অটোগ্রাফ নেওয়ার খুব নেশা ছিল, যে অরুণ মিত্রে একটা অটোগ্রাফ থাকবে আমার কাছে। আমি ডায়েরিটায় গিয়ে দিয়ে বললাম যে আপনার একটা অটোগ্রাফ দিন, আরে অটোগ্রাফ তোমাকে আরও অনেক কিছু দেবো আমি, অটোগ্রাফ মানে তুমি আমার বই পড়ো এই বয়সে, ভাবাই যায় না। এইভাবে সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে আলাপ হয়েছিল, এইভাবে উৎপল কুমার বসুর সঙ্গে আলাপ হয়েছিল। এই প্রসঙ্গে আরও একটা গভীর মানুষের কথা বলি, তিনি হচ্ছেন শম্ভু রক্ষিত। একেবারেই আলোচনার বাইরে, হয়তো অনেকে তাকে চেনেন না, কিন্তু ভীষণ আলোচিত কবি শম্ভুদা আমার খুব পরিচিত এবং খুব কাছের মানুষ। এই যে মানুষগুলোকে আমি চোখের সামনে দেখলাম, যাদের পেপার কাটিং আমার কাছে জমানো আছে, এটা কি কম সফলতা? আমার কাছে চাকরির থেকেও বিশাল, আমি এটা এটাই জীবনটাই তো চেয়েছিলাম। অতএব আমি যা চেয়েছিলাম তা আমি সম্পূর্ণরূপে সফল, এবং আমি যা এখনও পর্যন্ত জীবনে যা পেয়েছি, আমার আর কোনো অপ্রাপ্তি বলে কিছু নেই, আমি সব পেয়ে গেছি।
1: তাহলে কি বলতে পারি আপনার কাছে আপনার জীবনটাই কবিতার মতো?
0: একদম, আমার জীবনটাই কবিতা, আর আমার কাজ কিছু নেই, আমার সারা দেহের যে কোনো অংশ যদি কাটুক কবিতাই বেরিয়ে আসবে, আর কিছু নেই আমার।
1: আরও অনেক কিছু আছে কিন্তু আমাদের জানার, যদিও ঘড়ির কাঁটা ঠিকঠিক করে জানান দিচ্ছে যে আজকের মতন শেষ করতে হবে, সুতরাং আপনার এই কবিতার মতন জীবন থেকে আরও যা যা জানার রইল বাকি, সেসব বাকি কথা নিয়ে আবার না হয় আসা যাবে আগামী পর্বে। আজ আরও একখানি কবিতা দিয়ে শেষ করব এই পর্ব।
0: শিশির জীবন থেকে আমার একটা কবিতা পড়ি। মূল রাস্তা থেকে অনেকটা সরে এসে একটা ঘর ছাড়া মানুষকে পুরো এক পাক ঘুরে আসতে যত বন জঙ্গল পাহাড় পার হতে হয়, ততটা সরে এসে আমাদের দেখা হয়েছে। ঠিক দেখা হয়েছে বলবো না,

0: শ্বাসকষ্ট থেকে সদ্য বেরিয়ে আসার পর হাওয়াকে যেভাবে বুকের খুব কাছে টেনে আনতে ইচ্ছে করে, ঠিক সেইভাবেই আমি আপনাকে দেখেছি। কোথায় গিয়ে দাঁড়াবো জানি না, শুধু অনেকক্ষণ ধরে পড়ার ধৈর্যটাকে বেশ কয়েকগুণ বাড়িয়ে নিতে চাই। প্রথম অধ্যায়েই দেখতে পাওয়ার কোনো নির্দিষ্ট স্থান নেই, আরও কয়েক পাতার পর দেখি দীর্ঘ সময় ধরে চুপ করিয়ে বসিয়ে রাখার মতো করে আপনি কোথাও না থেকেও সব জায়গায় হেঁটে চলে বেড়াচ্ছেন। দ্বিতীয় অধ্যায়ে খুব সহজেই জানলায় চোখ খেলা করে যায়, বিকেলে বাগানের পথে হাত ধরে বেরিয়ে পড়ার মতো করে সহজ কথা। সামান্য তৃতীয় অধ্যায়ে এসেই নিখোঁজ, আর এক পাও এগোয়নি, ঠিক দাঁড়িয়ে পড়িনি, আসলে এখানে গলিটা বেশ সরু। না, তার মানে আলো হওয়ার কোনো সমস্যা নেই, পুরোটায় আলোই তো আছে, বরং বলতে পারা যায় তার শাড়ি খুব একটা ওড়েনি, তাতে অবশ্য দেখার কোনো সমস্যা হয়নি। আসলে নিখোঁজ ব্যাপারটায় হঠাৎ করে এতটা ঝুঁকে পড়াতে আমি আরও কিছুদিন প্রথম দ্বিতীয় অধ্যায়ে থাকতে চাই।
1: কবি হরিৎ বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে কথা বললাম আমরা কবিকণ্ঠে অনুষ্ঠানে। আজ এই অনুষ্ঠানের প্রথম পর্ব শুনলেন, কারণ অনেক গল্প রয়ে গেল বাকি, সেসব গল্প নিয়ে আসবো আবারও আমরা আগামী পর্বে। অনেক ধন্যবাদ হরিতবাবু আপনাকে।
0: নমস্কার।
1: নমস্কার।
2: শুনছিলেন কবি কণ্ঠে, আজকের অতিথি ছিলেন কবি হরিৎ বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে আলাপচারিতায় ছিলেন শর্মিষ্ঠা সরকার। আজ শুনলেন প্রথম পর্ব, সম্পাদনা মনোজ কর, প্রযোজনা শেহনাজ আব্দুর রৌফ।
3: কবিকণ্ঠে অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

0: ষোলো আনা বাঙালির আমাদের সঙ্গে মোহন সিং খাঙ্গুড়া। মোহনদা, আপনি যে গ্রামে থাকতেন তার নাম কি?
1: লতালা।
0: লতালা,
1: ডিস্ট্রিক্ট লুধিয়ানা, লতালা। লতালাতে লায়লপুরের একটা হাই স্কুল শিফট করে আমাদের গ্রামে এসেছিল। ওই স্কুলের ছাত্র ছিলেন ভগৎ সিং, শহীদ ভগৎ সিং। সেই স্কুলে আমার পড়াশোনা। সেই ভগৎ সিং এর ছবি ওই স্কুলে লাগানো, সেটা এখনো মাঝে মাঝে মনে পড়ে। যে স্কুলে ঢুকতে গিয়েই
0: ওই ছবিটা চোখে পড়ে,
1: করিডোরে প্রথম একটা বড় ছবি।
0: আপনি বললেন যে স্কুলে আপনি পড়তেন, শহীদ ভগৎ সিং ওই একই স্কুলে পড়তেন?
1: বারখালসা হাই স্কুল।
0: হ্যাঁ হ্যাঁ। মানে আপনারা ক ভাই বোন?
1: আমরা চার ভাই দুই দিদি।
0: আচ্ছা, আপনি কি ছোট?
1: আমি সব থেকে ছোট।
0: আচ্ছা,
1: আমার মেজো দাদা এখনো।
0: কি নাম দাদা?
1: পেছেন জসমেল সিং, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিল, রিটায়ার করে এখন হালওয়ারা বলে একটা জায়গা আছে।
0: আর আপনার সেকেন্ড ব্রাদার?
1: সেকেন্ড ব্রাদার নেই, আর কেউ নেই দিদিদের মধ্যে। কেউ আমার থেকে যে বড় যিনি ছিলেন, উনি ছিলেন সর্দার নির্মল সিং, উনি এসপি ছিলেন। ওই সে পাঞ্জাবের সে গোলমালটা হলো যখন, তখন এই গনাবে।
0: আচ্ছা,
1: ওই সময়। আর আমার বড়দার একটু বয়স হয়েছিল, 78 বছর বয়সে।
0: ওর নাম কি ছিল?
1: গুরমেল সিং।
0: গুরমেল সিং। আপনার দুই বোন?
1: আমার দিদির নাম সুখদেব কর, আর একটা জনের নাম গুরদেব কর। কর আমাদের মেয়েদের বলা,
0: কর বলা।
1: হ্যাঁ, কর বলা হয় এখানে। যেমন কর একটা পদবি,
0: কর বলে এখানে, কর বলি, ওরা আপনারা কর বলেন।
1: এটা সর্দারনিদের লক্ষণ, কর।
0: আপনাকে কি সর্দার মোহন সিং বলা যায়?
1: হ্যাঁ, অবশ্যই আমাকে বলে তো ওখানে। তো বলে আমাকে আসলে লুধিয়ানায় সর্দার মোহন সিংও বলে, আবার উস্তাদ মোহন সিংও বলে, আবার পণ্ডিত মোহন সিংও বলে। ছোটবেলায় যখন ক্লাস 9 অবধি আমি ছিলাম, আমি পাগড়ি বাঁধতাম, আমার চুলও ছিল।
0: যেটা আপনি যে চেঞ্জ করলো,
1: তারপরে চেঞ্জ করলাম এই জন্য যে আমার পক্ষে ওই পাগড়ি তো রেগুলার মেনটেন করতে হয়।
0: নিয়ম কানুন
1: আছে, অনেক কাজ কর্ম আছে, সেটা আমার

0: পক্ষে মনে হলো যে এটা আমার পক্ষে ক্যারি করা কঠিন, যার জন্য ছেড়ে দিলাম।
1: এটা কি বাবা অনুমতি দেন?
0: না, তখন বাবা তো আমার অনেক অল্প বয়সে চলে গেলেন। তবে আমার পরিবারের লোকেদের তো আপত্তি ছিল, তারপরে আমাদের যে গুরুদ্বারার যে গ্রন্থি তারও খুব আপত্তি ছিল। তার আমার সঙ্গে বাড়িতে এসে তর্ক করেছিল বলে তোমার বাবা এত বড় শিখ ছিলেন, এইসব নানা রকম, তুমি কেন কাটালে? বলে আমি এটা পারবো না বলে আমি এটা কাটিয়েছি। তবে আমার রক্তে তো সেই একই জিনিস আছে, এটা তো কেউ চেঞ্জ করতে পারে, এটা কাটাও যায় না। তো উনি বললেন হ্যাঁ, কথাটা আমি মেনে নিলাম, ঠিক আছে তুমি যেমন ইচ্ছা থাকতে পারো।
1: তখন আপনার বয়স কত?
0: তখন আমার বয়স কত, 15 হবে।
1: স্কুলে পড়ছেন তখন?
0: হ্যাঁ।
1: এই যে ছোটবেলা স্কুলে গেলেন, তারপরে আপনাদের কি কি সাবজেক্ট পড়তে হতো?
0: আমাদের ওখানে ইংরেজি, পাঞ্জাবি, হিন্দি।
1: পাঞ্জাবি কি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ?
0: হ্যাঁ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পাঞ্জাবি।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা।
0: তারপর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তারপরে হিন্দি, এই তিনটে ভাষা পড়তে হতো।
1: পাঞ্জাবি আছে গুরমুখী, যেটা আমরা
0: গুরমুখী, হ্যাঁ, স্ক্রিপ্ট কে বলা হয় গুরমুখী।
1: আচ্ছা,
0: ভাষাটাকে বলা হয় পাঞ্জাবি,
1: পাঞ্জাবি ভাষা গুরমুখী স্ক্রিপ্ট।
0: হ্যাঁ, যেমন দেবনাগরী স্ক্রিপ্ট,
1: দেবনাগরী স্ক্রিপ্ট, এক্স্যাক্টলি, বাংলা হরফ, যেমন
0: বাংলা হরফ,
1: ওরকম হরফ আর কি। এখানে ছোটবেলা থেকে আপনার গল্পই পড়তে ভালো লাগতো?
0: গল্প, ছোট ছোট গল্প লিখতাম, কবিতা লিখতাম। আমার হেডমাস্টার অনেক সময় আমার রিডিং নাকি এত ভালো ছিল, উনি বলতেন ভেরি মিউজিক্যাল রিডিং।
1: আচ্ছা,
0: ক্লাসে উনি বলতেন, তো আমাকে অনেক সময় অনেক নিচের ক্লাস আমার পিরিয়ড যদি খালি থাকতো, কেন আমি তো খেলাধুলা করতে পারতাম না।
1: আমার পায়ের এই প্রবলেম,
0: 6.5-7 বছর বয়স হবে তখন।
1: ওটা কি হয়েছিল?
0: পোলিও।
1: তখন বোধহয় কোনো অ্যাভেঞ্জার ছিল না?
0: না না, ট্রিটমেন্টও ছিল না কোনো, বা কোনো প্রিভেন্টিভ, যেটাকে আমরা আজকাল কি বলি, ভ্যাকসিনেশন, সব কিছু ছিল না।
1: আচ্ছা, যখন আপনি বুঝতে পারলেন যে আপনি হাঁটতে সেইভাবে পাচ্ছেন না, তখন খুব কষ্ট হয়েছিল?
0: খুব কষ্ট হয়েছিল। এবং
1: তার আগে কি আপনি খেলাধুলো করতেন?
0: তার আগে খেলাধুলো করতাম, আর মাটির স্পিকার তৈরি করে ওটাকে রেখে কোনো সুতো বেঁধে গান গাওয়া, গান গাওয়াটা ছোটবেলাতে।

0: এই ধরনের গান একদম ফোক, এটা
1: একদম পুরো ফোক, ফোক মজাটা, এবং ফোকের কেমন একটা অদ্ভুত মজা, এই ফোক শুনছি মনে হচ্ছে যেন আসাম শুনছি, এই অদ্ভুত ফোকের মজা আছে।
0: মানুষের যে ভেতরটা না যে এক, সব জায়গাতে আসামে বাঙালি কোথাও কোথাও একটা মিল থেকে যায়, কোথাও একটা না মনে হয় যেন এখানে শেষ হলে আবার এখান থেকে শুরু হয়ে গেল।
1: এটা মনে হয় জানেন দাদা, সুতোটা হচ্ছে আত্মা, ভাষা তো আলাদা হলো,
0: ঠিকই
1: কি কোথায় রয়েছে কার রং কালো কার রং বাদামি তা না। আচ্ছা দাদা, এরকম শুনেছি অনেকে বলেন যে ক্লাসিক্যাল মিউজিকের মা হচ্ছে ফোক।
0: অবশ্যই অবশ্যই, যেটাকে আমরা সংখ্যা বলি, সংখ্যাটা হচ্ছে মিউজিকের সংখ্যা হচ্ছে ফোক। যখন মানুষ প্রথম গেয়ে উঠেছিল, গলা দিয়ে সুর বেরিয়েছিল কোনো সময়, সে এই ফোকটা হচ্ছে কিন্তু আমাদের আলফাবেট।
1: আচ্ছা,
0: আমাদের সংখ্যা 1 2 3 4 5 এটাকেই আরো ইম্প্রুভ করা হয়েছে, সে সংখ্যা কিন্তু ফোক। এখন কি হয়েছে, এ প্লাস বি হোল স্কেয়ারে চলে গেছে ক্লাসিক্যাল, সেটা গ্রামে কিন্তু আবার লোকে জানে না, সেটা তো আবার পড়তে হবে শিখতে হবে। এইভাবে মিউজিক কিন্তু ট্রাভেল করেছে। আজকে যে ক্লাসিক্যাল সঙ্গীত, এটা আমাদের কোন প্রাণের বাইরের জিনিস নয়, ওই ওখান থেকে ডেভেলপ করেছে।
1: আচ্ছা, একটা বোধহয় সুবিধে হয়েছে, আপনি পাঞ্জাব প্রদেশ থেকে এসেছেন, ওখান থেকে আমরা জন্ম থেকেই শুনছেন টপ্পা শুনছেন, এগুলো পরে আপনার খুব কাজে দিয়েছে। এই যে ক্লাসিক্যাল মিউজিকের বুনিয়াদটা, এটা আপনার কোথা থেকে এলো? ওটা কি পাঞ্জাবি?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
1: ধরুন আপনার পায়েতে আপনি একদিন দেখলেন যে আপনি সেইভাবে হাঁটতে পারছেন না, খুব কষ্ট হলো, আপনার সেই মাইক্রোফোন ছিল মাটির, তাতে আপনি কবিতা বলতেন, গান গাইতে, গম গম করে উঠতে খুব মজা লাগতো।
0: নিশ্চয়ই
1: তখন নিজের লেখা কবিতা বলতেন?
0: না না না, তো খুব অল্প বয়স। কবিতা মানে কি, ওই রাইমস গুলো যেমন আমরা বলি এখন, চিড়ি জানি চিড়িয়ে উড়ে জানি উড়ে যা, এই ধরনের
1: পাখি উড়ে যায়,
0: হ্যাঁ ছোট ছোট সুর,
1: এর মধ্যে শিক্ষা থাকে, সব ছড়াতেই তো একটা শিক্ষার জায়গা থাকে,
0: শিক্ষা থাকে। আর কিছু কিছু কি হয়, অল্প বয়স ওই মনগ্রন্থ যাকে বলে না,
1: স্বপ্ন দেখে,
0: ওরকমও হয়।
1: এমনি আপনি লিখতেন নিজে?
0: হ্যাঁ নিজে লিখতাম। 8-9
1: যখন আপনি স্কুলে তো যাচ্ছেন?
0: হ্যাঁ স্কুলে যাচ্ছি, তখন আমার বন্ধুরা নিয়ে যেত, কখনো দাদা নিয়ে যেত, যখন একদম স্কুলে ভর্তি হলো মা কোলে করে নিয়ে

0: যেতেন, তখন আপনার ওইটুকু বয়স, কিন্তু কি ফিলিং হয়েছিল মনে পড়ে? বুঝলেন যে আপনি মাকে ছাড়া হাঁটতে পারবেন তখন?
1: ফিলিং হয়েছে সেটা আমি এতদিন অ্যাভয়েড করেছি ওটা মনে করতে, ওই ফিলিংটা।
0: ওটা তো পার্ট অফ লাইফ,
1: নেগেটিভ ছিল কিন্তু তার মধ্যে একটা জেদও জন্মেছিল আমার
0: এইটার দিকে।
1: কেন, আমার মা তখন কোলে করে স্কুলে নিয়ে যেতেন, স্কুলের পাশে একটা মিষ্টির দোকান ছিল। আমার মাকে বললো, কাকিমা ওকে পড়িয়ে কি হবে, ও কি ক্যাপ্টেন হবে বড় হয়ে? তো আমার মা বললেন, সে তা ওর ভাগ্যটা তুমি কি জানো কি আছে? কেউ জানে না। সুতরাং আমার কিন্তু যেটা করণীয় আমি কিন্তু করবো, তো এই উত্তরটা দিয়েছিলেন। পরে যখন আমি পরে ন্যাশনাল স্কলারশিপ পেলাম গানে, তখন মা খুব খুশি হয়েছিলেন। গ্র্যাজুয়ালি যা হয় আমি শান্তিনিকেতন চলে এলাম।
0: এই পিরিয়ড আমি একটু ধরতে চাইছি, আপনি স্কুলেতে পুরো কমপ্লিট করলেন?
1: হ্যাঁ, স্কুল কমপ্লিট করলাম,
0: রেজাল্ট ভালো হলো।
1: হ্যাঁ, রেজাল্ট ভালোই হয়েছে, এক নম্বরের জন্য ফার্স্ট ক্লাস পাই সেটা। যাই হোক,
0: ওই সময়টিকে আপনি গান শিখেছেন?
1: হ্যাঁ,
0: স্কুল পিরিয়ড। ওখানে ফর্মালি শিখেছেন?
1: ফর্মালি, হ্যাঁ।
0: ওখানে
1: মালেরকোটলার উস্তাদ ছিলেন একজন,
0: ওর নাম কি ছিল?
1: বাকার আলী খান। মালেরকোটলার যে নবাব, তার উনি সভাগায়ক ছিলেন,
0: সঙ্গীত ছিলেন,
1: খুব বৃদ্ধ হয়ে গেছিলেন, কিন্তু উনি আমাকে গাইডেন্স দিতেন।
0: আপনার কি গানের উপর একটা প্যাশন ছিল বরাবর?
1: বরাবর, ছোটবেলা থেকে। ওই গান করতে গিয়ে তো আমি পড়ে গেছিলাম একবার।
0: কি ঘটনাটা ঘটেছিল?
1: খাট এরকম দাঁড় করিয়ে দেয়ালের সঙ্গে, ওখানে স্পিকার রেখে খাটের উপরে উপরে বসেছিলাম, গান করছি ওখানে। ওটা আমার স্টেজ আর কি। তো ওখান থেকে সোজা এরকম পড়েছে, সেটা পড়ে এটা জড় হয়, ওই জড়ে পোলিও হয়ে যায়। তো এই ছিল ব্যাপারটা।
0: তখন আপনি ঠিক করলেন যে গানই করবো?
1: গান তো করবো, এটা আমার আগে থেকে ঠিক ছিল।
0: উস্তাদজি উনি কোথায় থাকতেন?
1: আচ্ছা, উনি মালেরকোটলায় থাকতেন, আমাদের
0: বাড়ি থেকে,
1: আমাদের গ্রামের বাড়ি থেকে 8 কিলোমিটার কি 9 কিলোমিটার এরকম
0: করে যেতেন।
1: ওখানে মাঝে মাঝে যাওয়া হতো, উনি বলে দিতেন।
0: কেউ নিয়ে যেতেন না?
1: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই।
0: বাড়িতেও সবাই ইন্টারেস্ট নিত?
1: হ্যাঁ,
0: আপনি গান করেন?
1: নিশ্চয়ই।
0: তারপরে ধরুন ওইটুকু বয়সে ক্লাসিক্যাল সিঙ্গিং, ওটা অনেক ভারী জিনিস।
1: তখন না, তখন উনি ওটা শেখাতেন না, রাগ শেখাতেন না, তুমি প্রতিদিন একটা করে রাগ শিখে নেবে, তোমার এই ক্যাপাবিলিটি আমি তৈরি করে দেবো। উনি বৃদ্ধ হয়ে গেছিলেন, ওনার ওই ব্যান্ড পার্টির ব্যবসা ছিল, কিন্তু নবাবি তো উঠে গেছে।
0: ব্যান্ড পার্টি বলতে মানে আমরা যেমন
1: ব্যান্ড পার্টি, এই যেমন বিয়ে বাড়িতে ব্যান্ড পার্টি যাচ্ছে, ওই ব্যান্ড পার্টিকে উনি শেখাতেন, ট্রেনিং দিতেন, ক্লাসিক্যাল বন্দেশ এইসব নানা রকম। ওই সময় আমাদের এরিয়াতে ওর ব্যান্ডের খুব নাম ছিল।
0: ওরা কি ক্লাসিক্যাল বাজাতেন?
1: ক্লাসিক্যাল
0: বাজাতেন?
1: না না না, ফিল্ম গান।
0: ফিল্ম গান মানে পিওর ক্লাসিক্যাল,
1: কোন না কোন রাগের উপরে। কোন ট্রাভেল করতে করতে যে ইনস্ট্রুমেন্ট বাজানো যেতে পারে, হাঁটতে হাঁটতে সেই সব ইনস্ট্রুমেন্ট থাকে। আসলে কি হয়েছিল, আমি যখন ছোট ছিলাম, আমাদের পাড়াতে একটা বিয়ে বাড়ি ছিল, ওখানে ওদের ব্যান্ড এসেছিল, ওই ব্যান্ডে ঝাপতালে একটা কিছু বাজাচ্ছিল, তো আমি ওই ঝাপতালের তালটা
0: দিয়েছিলাম,
1: ওর চোখে পড়েছে। বলে এই লড়কে কম শেখায়, তারপরে বিভিন্ন রাগে পাল্টা, ওই একই পাল্টা, ধরুন সাগা রেগা সারে নিসা রে মা গামা রেগা সারে গাপা মাপা গামা রেগা, এই পাল্টা হচ্ছে সাগা রেগা সারে নিসা রে মা গামা রেগা সারে, রাগ পাল্টে। আমার যে এটাতে কি উপকার হয়েছে আমি পরের জীবনে বুঝেছি।
0: পাল্টাতে কি সোজা রাস্তায় আপনি হাঁটতে শুরু করলেন?
1: আমার ছোট দা নির্মল সিং, ওর বন্ধুর সাহায্যে বা আমাদের বাড়ির যারা বড়রা ছিল তাদের সাহায্যে, যে শান্তিনিকেতন একটা এমন জায়গা আছে যেখানে আমি খুব সার্থকভাবে থাকতে পারবো।
0: সার্থকভাবে থাকতে
1: পারবো,
0: ভারী সুন্দর। এইবার আমরা চলে এসেছি শান্তিনিকেতনে, পাঞ্জাব পর্ব শেষ করে, যেদিন আপনি ঠিক করলেন যে আপনার গ্রাম ছেড়ে চলে আসবেন শান্তিনিকেতনে, সেদিন মনের অবস্থাটা কেমন ছিল?
1: মনের অবস্থা কেমন ছিল, একটা বেশ উদ্বেগ, এত দূরের একটা দেশে যাচ্ছি। কিন্তু শান্তিনিকেতনে যখন আমার বর্দার সঙ্গে আমি রিক্সা বসে যখন ঢুকলাম শান্তিনিকেতন, দেখে না প্রথমে মনে হলো যেন চেনা চেনা জায়গা মনে হচ্ছে,
0: গ্রামের সঙ্গে মিলে যাচ্ছে।
1: হ্যাঁ, গ্রামের সঙ্গে মিলে যাচ্ছে, মানুষ এর সেরকম ভিড় ভাড় নেই, খুব একটা সুন্দর গাছ,
0: খোলা লাল মাটি আছে পাঞ্জাবে?
1: না, পাঞ্জাবের মাটি কালো, কালো রঙের মাটি।
0: প্রথম যখন লাল মাটি দেখলেন কি?
1: আমাদের লাল মাটি বলতে আমাদের ওই পাল্লির জায়গাগুলো ছিল, আমাদের গ্রামের পশ্চিম দিকে প্রায় কয়েক কিলোমিটার বালির, একদম মরুভূমির যেমন বালি থাকে, এরকম ছিল। তো বালিতে আমরা ওই সময় খেলেওছি।
0: আচ্ছা,
1: বালি

0: ছিল, এখন আর বালি নেই, সব ফার্টাইল জায়গা হয়ে গেছে। তবে শান্তিনিকেতনের এই লাল মাটিটা ভীষণ অন্যরকম, আমার ওই রংটা বোধ হয় আমার আজও প্রিয়।
1: লাল
0: মাটি, হ্যাঁ, ওই লাল মাটি, সবুজ গাছ,
1: নীল আকাশ,
0: সুন্দর বাড়ি, কোন কিছু কথা বুঝতে পারছি না।
1: বাংলা শব্দ চেনেন?
0: না,
1: শোনেন।
0: বাংলা যে একটা ভাষা আছে সেটা বাড়ি থেকে এখানে আসার আগে শুনেছিলাম যে বাংলা ভাষা একটা আছে। আচ্ছা, রবীন্দ্রনাথ বাংলায় লিখতেন এটা আমার, আমি জানতাম, রবীন্দ্রনাথ পড়েছি, রবীন্দ্রনাথের গোরা পাঞ্জাবি ভাষায় পড়েছি।
1: আচ্ছা,
0: সেটা একটা টান ছিল আমার, রবীন্দ্রনাথের প্রতি টান আমাদের ফ্যামিলিতেই ছিল।
1: তখন কি ওই এর ট্রেন ইঞ্জিন ছিল? আপনি এলেন দাদার সঙ্গে, গুরমুখী ভাষায় কথা বলছেন গুরমেল দাদার সঙ্গে। আচ্ছা, আসতে গিয়ে ওই যে সুন্দর একটা হাওয়া বয় না, মিষ্টি করে, কোন মাস ছিল?
0: তখন ছিল অক্টোবর, খুব সম্ভব অসাধারণ ওয়েদার ছিল,
1: মানে তো কাশফুলও ফুটেছিল,
0: অসাধারণ সময় ছিল। আর আরেকটা ছিল যেটা মানে আজও আমার মনে আছে, শান্তিদার,
1: শান্তিদেব
0: ঘোষ, ধুতি পড়া, পাঞ্জাবি, গলায় একটা ব্যাগ, হাতে একটা সাইকেল।
1: আচ্ছা,
0: ওনার সঙ্গে আমার চিঠিপত্রের কথা হয়ে গেছিল, আমাকে দেখে বললেন অ্যাডমিশন টেস্ট তোমার ওটার সময় চলে গেছে, তোমাকে অ্যাডমিশন টেস্ট দিতে হবে না, তোমার হুইল চেয়ারের জন্য আমি কালকেই যে দরজার যে মাঝে বলে ওটাকে
1: চৌকাঠ,
0: চৌকাঠ এই সব ভাঙিয়ে দেবো, সব ঠিক করে দেবো। বললো দুদিন তুমি বেরোতে পারবে না, দুদিন আমাকে হোস্টেলে, আমাকে দুদিন টাইম দাও। তো দুদিনে উনি র্যাম্প করে দিলেন হোস্টেলে, এইসব সবকিছু সঙ্গে ধরনের ভেঙে দেওয়া এইসব এসব উনি করলেন, এবং দুদিন পরে উনি হোস্টেলে এলেন। হোস্টেলে এসে গল্প টল্প উনি গল্প করতেন খুব, হোস্টেলে চলে এসে গান হচ্ছে, আমিও গান গাইছি।
1: আপনি তখন তো আপনার ভাষায় গান?
0: হ্যাঁ, তখন আমি পাঞ্জাবি গাইছি, গজল গাইছি।
1: তখন আপনি গজল গাইতেন?
0: হ্যাঁ হ্যাঁ।
1: এরকম একটা
0: কেন, আমি তো রেডিওর ভক্ত ছিলাম, রেডিও শুনতাম
1: ওখানকার।
0: হ্যাঁ, রেডিও জলন্ধর।
1: তখন কার কার গজল বেশি চলতো, মানে শোনা যেত
0: না? তখন ওই রেকর্ডের গজল
1: প্রিয় কে ছিল?
0: সাইগল,
1: কেএল সাইগল।
0: তখন কেএল সাইগল মানে
1: হার্টথ্রব
0: মাথায় একদম,
1: উনিও তো পাঞ্জাবের।
0: হ্যাঁ, কেএল সাইগল জলন্ধরের।
1: সাইগল সাহেবের কোন গান মনে আছে?
0: হ্যাঁ, অনেক গান মনে আছে। জব দিল হি টুট গয়া, জব

0: তখনকার যেগুলো যেটাকে আমরা বলছি দ্য বেস্ট মিউজিক, তখন
1: মেলোডি
0: অসাধারণ সঙ্গীত, ফিল্ম সঙ্গীত মানে তখন মানে অমর হয়ে গেছে ওই গানগুলো সব। মন রে তু কাহে না ধীরে ধরে ও নির্মোহী। আমি তখন প্রোগ্রাম করতাম, লোকে ধরে নিয়ে যেত
1: আপনার পাঞ্জাবে,
0: হ্যাঁ পুরো অর্কেস্ট্রা
1: গান করতেন,
0: মোহাম্মদ রফির গান, মুকেশের গান,
1: হ্যাঁ মুকেশ ওই আরেকজন।

0: এইসব গান, কোনো গান বাদ ছিল না। তারপরে শান্তিনিকেতনে আসার পরে মেহেদি হাসান, প্রথম মেহেদি হাসান
1: শুনলেন?
0: হ্যাঁ, তারপরে গোলাম আলী মেহেদি হাসানের পর।
1: আপনি যে মেহেদি হাসান ওখানে শুনলেন, ওখানে অন্য ধরনের গান শোনার প্রচলন ছিল এই যখন শান্তিতে আপনাকে দুদিন পরে
0: আপনার করলেন আর আমার গান শুনলেন? তারপরে
1: কি গান শোনালেন?
0: কত হীর শোনালাম, তারপরে টাপ্পা বলে একটা গান আছে।
1: টাপ্পাটা কিরকম?

0: ছেলে ছিল, জাপানের ছিল, আমার বন্ধু ছিল ওতা, তো ওদের সঙ্গে ইংলিশে কথা বললি, ওতাও তো বাংলা জানে না। তো এরকম করতে করতে আমার ক্লাসমেট ছিল সুচিস্মিতা গুপ্ত।
1: আচ্ছা,
0: সুচিস্মিতা গুপ্ত আমাকে পছন্দ করতো, আমিও ওকে খুব পছন্দ করতাম। তো আমি ওকে বললাম যে দেখো, তোমার সঙ্গে হিন্দিতে কথা বলি, আমার বাংলায় শিখতে হবে, কি করা যায়। ও একটা সহজ পাঠ কিনে নিয়ে এলছে, আমি বললাম এটা ঠিক পথ, কেন আগে অক্ষর জ্ঞান হলে তাহলে কি হবে, আমি
1: শব্দের জ্ঞান হবে,
0: শব্দ জ্ঞান হবে,
1: বাণীর জ্ঞান,
0: শব্দ আমি পড়তে পারবো, মানেটা তোমার থেকে জিজ্ঞেস করে নেবো। তো ঘটনা তাই হলো, পরে আমরা বিয়ে করেছিলাম, ওই আমাকে প্রথম বাংলা শিখিয়েছিল। তারপরে আমার প্রথম চাঁদের পাহাড় বই পড়াটা, বাংলা শেখার পর চাঁদের পাহাড় আমি দুবার পড়েছি বইটা। তারপরে আমার ছেলেরা যখন খুব ছোট ছিল, আমি চাঁদের পাহাড়ের গল্প করতাম, ওরা বলতো চাঁদের পাহাড় শুনবো, ঠিক আছে, আমি ওদের রিডিং পড়ে শোনাতাম। সচিস্মিতা আমাকে অ্যাপ্রিসিয়েট করতো, বলে তোমার রিডিং ভালো। তো এইভাবে কখন যে বাংলা শিখে গেলাম। আর তাছাড়া আরেকটা জিনিস, কোন একটা ভাষা শিখতে গেলে ওই ভাষাভাষী লোকের মধ্যে থাকতে হবে, সেটা আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি। আমি শান্তিনিকেতনে এসেছিলাম, যেখানে প্রথম আমি রবীন্দ্রনাথের গলায় গান শুনলাম, রবীন্দ্র ভবনে কয়েকটা ডিস্ক ছিল ওখানে, দিনুদার কিছু গান ছিল ওই প্রথম। আর গান তো এমনি শুনছি, শান্তিদা শ্যামা রিহার্সাল করছেন, দু মাস ধরে রিহার্সাল।
1: এই গানের স্ট্রাকচার তো একেবারে আলাদা আপনার ছোট।
0: আমি প্রথমটা বাংলা বুঝতাম না, আমার স্ট্রাকচারটা এত সুন্দর লাগতো, অসাধারণ। একটি গান হয়তো বিহাগ নিয়ে শুরু হলো, তারপরে দেখা গেল যে বিহাগটাকে ভেঙে রবীন্দ্রনাথ ওখানে আবার চলে এলেন একটা গানের মধ্যে। এই যে ভেঙে আবার গড়া, এটা তো মস্ত বড় উস্তাদ ছাড়া তো হয় না। এইভাবে রবীন্দ্রসঙ্গীত আমাকে আকৃষ্ট করেছিল অসম্ভব ভাবে।
1: আপনার প্রথম ভালো লাগার রবীন্দ্রসঙ্গীত কোনটা ছিল, যেটা আমি প্রথম রবীন্দ্রসঙ্গীত

0: চাই।
1: ওখানে কি আলাদা করে ক্লাসিক্যাল আপনাকে শিখতে হলো? আবার
0: না, আমি শাস্ত্রীয় সঙ্গীতই শিখতাম। আমার প্রথম গুরু ছিলেন পণ্ডিত সিনেমা লহরির ছাত্র সুধীশ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, তারপরে অশেষ বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুরের এসরাজ শিখেছি আমি। হ্যাঁ, কেন, গান গাইতে গেলে একটা যন্ত্র শিখতে হয়, সেটা আমার একটা ধারণা ছিল।
1: আর আপনি কি ওই তবলা কিংবা?
0: তবলাও শিখেছি পণ্ডিত ধনখেলার ছাত্রের কাছে, মহেশ প্রসাদের কাছে তবলাও শিখেছি। একটা শর্ত ছিল, বলো রাত্রে খাবার পরে তুমি রেয়াজ করবে 12টা অবধি, তারপরে 12টা থেকে 5টা অবধি তুমি তবলা শিখতে হবে। এটাকে তো এটাই আমার গুরুদক্ষিণা।
1: 12টা থেকে 5টা তবলা শিখবে?
0: হ্যাঁ, সেটা মঙ্গলবার বুধবার দুদিন সপ্তাহে।
1: আর এসরাজ?
0: এসরাজ তো ক্লাস হতো, এসরাজ আমার সাবজেক্টই ছিল, ক্লাসিক্যাল ভোকাল আর এসরাজ।
1: এটা অনেক সুবিধে হয়েছে না?
0: না, ভীষণ
1: অনেক সুবিধে।
0: ভীষণ ইনস্ট্রুমেন্টের যে ক্যারেক্টার, সেটা তো ইনস্ট্রুমেন্টের গান থেকে ইনস্ট্রুমেন্ট করেছে, কিন্তু ইনস্ট্রুমেন্টের আবার নিজস্ব কিছু গুণ থাকে, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের নিজস্ব একটা গুণ থাকে। হ্যাঁ, সেতারের আলাদা, সুরদের আলাদা, এসরাজ। সেটা আমাকে খুব হেল্প করেছে, অসম্ভব। তারপরে উস্তাদ জি ছিলেন, উস্তাদ বাদল বারজি ছিলেন।
1: ওখানে যখন আপনি শিখতে শুরু করলেন, আপনি তো যখন পাঞ্জাবে থাকতেন, আপনার যিনি উস্তাদ জি ছিলেন, যিনি আপনাকে পাল্টা বহু বছর করে পণ্ডিতা তৈরি করে দিয়েছিলেন, এখানে সেখানে ওটা কি একটু আলাদা ছিল এই উস্তাদ জি?
0: না, আলাদা কিছু না,
1: আলাদা কিছু না।
0: তখন ছাত্রছাত্রী খুব কম হতো, যেমন সঙ্গীত ভবনে তখন 40টা কি 42টা স্টুডেন্ট ছিল, ফলে আমরা ইন্ডিভিজুয়াল ক্লাস করতাম। উস্তাদজি মেয়েদের আলাদা শেখাতেন, ওদের স্কেল আলাদা হতো, ছেলেদের আলাদা। তো ছেলে বলতে ওই ব্যাচের মধ্যে আমি একটাই ছিলাম, সুতরাং আমি একাই ক্লাস করতাম, আর জোশীদার কাছেও আমি একাই ক্লাস করতাম। তো উস্তাদজি খুব ডিসিপ্লিন লোক ছিলেন, অসাধারণ গান করতেন, অসাধারণ। পরিপূর্ণ আনন্দম আমি ওনার কাছে শিখেছিলাম।

0: মন্দিরের জন্য। শুধু তো সঙ্গীতের কোনো ভূগোল নেই
1: না,
0: শুধু ইতিহাস আছে আর প্রেম আছে,
1: প্রেম আছে নিশ্চয়ই।
0: আচ্ছা মন্দা, এরপরে আপনি কখন যে ঢুকে গেলেন এখন হয়তো গুরুমুখী ভাষা আপনাকে ভেবে বলতে হয়, বাংলা থেকে ট্রান্সলেট করতে হয়।
1: আমার বাড়িতে খুব মজার বইগুলো আছে, সব গুরুমুখী বই আছে, বাংলা বই তো বেশিরভাগ, আর হিন্দি বই আছে, ইংরেজি বই আছে, এইসব মিক্স। আমি যখন যেটা পড়ি সেটা আমার কাছে খুব নতুন, মানে বা খুব কঠিন বা অনভ্যস্ত মনে হয় না। কোন বাংলা যখন পড়ি ঠিক আছে, পাঞ্জাবি পড়ি যখন, পাঞ্জাবির কবিতার বই একজন কবি আমাকে পার্সেল করে পাঠিয়ে দিয়েছেন, তার 18টা বই লেখা আছে কবিতা নিয়ে। তো এইভাবে পাঞ্জাবি কালেকশন আমার কাছে জোটে। তারপরে গুরুগ্রন্থের কিছু পোর্শনের বই আমার কাছে আছে, সেগুলো স্টাডি করি।
0: গুরুগ্রন্থে যেটা হয়, এই যে আপনারা গুরুদুয়ারাতে গিয়ে পুজো পাঠ করেন, ওর কি আলাদা কোনো মিউজিক থাকে?
1: অ্যাকচুয়ালি যারা শিখ গুরু ছিলেন তারা সকলেই কিন্তু সঙ্গীত জানতেন, এটা একটু খুব মজার, এটা কিন্তু অনেকে কিন্তু জানে না। তারা রাগের নাম বলে দিয়েছে, যেমন মহল্লা পঞ্চমা মানে পঞ্চম গুরুর রচনা, এটা রাগ বিলাবল বা রাগ মাঝকমাজ বা এরকম প্রচুর, প্রায় এরকম গোটা 30 রাগের নাম আছে। তো গুরুগ্রন্থ পুরো কিন্তু রাগে লেখা। পুরনো যারা রাগি গাইয়েছিলেন তারা গুরুরা যে রাগের নাম বলে গেছে সে রাগেই কিন্তু গাইতেন। সেই গেল।
0: আপনি কখনো গুরুগ্রন্থ পাঠ করেছেন?
1: হ্যাঁ হ্যাঁ
0: করেছেন।
1: হ্যাঁ হ্যাঁ
0: কখনো শান্তিনিকেতনে করেছেন?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
0: ওটা কিভাবে হয়?
1: ওটা বইতে লেখা আছে, মানে গুরুগ্রন্থ তো একটা বড় বই, বিশাল,
0: মানে এমন কোন ব্যাপার নেই যেটা গুরুদুয়ারাতে গিয়েই গাইতে।
1: না না না না, এরকম না না।
0: ধরুন আপনি শান্তিনিকেতনে বসে, একটা ভোর হচ্ছে,
1: হ্যাঁ হ্যাঁ,
0: আপনি গুরুগ্রন্থ পড়ছেন, হতেই পারে,
1: এটা অসাধারণ ফিলিং একটা।
0: সেটাই বলছি,
1: হ্যাঁ, যেমন জাপুজি সাহেব বলে একটা বড় লেখা আছে, ওটা পাঠ করা হয়, রেহরাস করা হয়, এইভাবে অনেক যেটা সিলেক্টেড কিছু যে পিস, যেগুলো
0: সুর কিরকম ভাবে হয়,
1: ওটা সুর যে রাগে যা হয় সেরকমই, যে রাগ বর্ণ ওখানে দেওয়া আছে।
0: বিলাবল আপনি যেটা একটু আগে বলছেন, ওটা কেমন শুনতে লাগবে?

0: প্রতি মন্দির যখন হতো, মহর্ষি স্মরণে যে মন্দির হতো, উস্তাদজি মাঝে মাঝে এটা গাইতেন। তো উস্তাদজি চলে যাওয়ার পরে আমার ডিউটি হয়ে গেছে।
1: দেখুন বন্ধা, পরিপূর্ণ আনন্দের গান গাইছেন উস্তাদজি।

0: এবার আপনি বিস্তার করতে থাকুন আর বানি পড়ুন।
1: মন্দা, আর কিছুটা সময় আজকে আপনার সঙ্গে থাকবো, আবার পরের সপ্তাহে কিন্তু আমরা আবার বসবো।
0: বেশ বেশ,
1: কারণ খাঁটি ষোলহানা বাঙালি একজন পেয়ে গেছি, শান্তিনিকেতনে তিনি আসবেন। তার আগে আমরা ওই পাঞ্জাবের পর্বটা শেষ করব, তাহলে আমরা প্রথম পর্বটা শেষ করি মোহন সিং খাঙ্গুড়ার গাওয়া একটি গান দিয়ে।
2: যদো মেরি আরথী

এতক্ষণ শুনছিলেন ষোলো আনা বাঙালি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
2: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে মনের মতো গান।

আকাশবাণী মৈত্রী স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময়ে সকাল 9:30 পেরিয়েছে আর সময় হয়ে গেছে মনের মতো গানের। আকাশবাণী তার 100 বছর পূর্তি সাড়ম্বরে উদযাপন করছে। এই প্রসঙ্গে আপামর শ্রোতাদের কাছে আমরা একটা প্রশ্ন রাখতেই পারি, যে রোজকারের জীবনের প্রয়োজনীয়তাগুলোর মধ্যে রেডিওর ভূমিকা ঠিক কতখানি। আর সেই উত্তরও আপনারা বারবার আমাদের চিঠিতে মেলে পাঠান। বলতে গেলে বঙ্গজীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলো রেডিও। আর সত্যি বলতে কি, রেডিওর ভূমিকা এই জীবনের অংশ বা অঙ্গ বোঝাতেই আমাদের চলচ্চিত্রেও বিভিন্ন আঙ্গিকে উঠে এসেছে এই রেডিওর প্রসঙ্গ। কখনো কখনো রেডিও হয়ে উঠেছে মূল চরিত্র। তাই আজ বাংলা সিনেমার বিভিন্ন দৃশ্যে রেডিও কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাই নিয়ে থাকবে অল্প গল্প আর অনেক গান।

কি শ্রোতা বন্ধুরা, নানা রকম সিনেমার দৃশ্য ফুটে উঠছে না? হ্যাঁ, কারণ কখনো কখনো কোনো সিনেমাতে দেখা গেছে যে বাড়ির সকলে একসঙ্গে বসে মহিষাসুর মর্দিনী শুনছেন। আবার কখনো কোনো সিনেমায় দেখা গেছে সাধারণ কোনো ঘরোয়া

মহিলা তার অলস দুপুর যাপনের সঙ্গী হিসেবে রেডিওকে বেছে নিয়েছেন। অদ্ভুত এক সত্যতা এই রেডিও শোনার ক্ষেত্রে কিন্তু খাটে। যখন একটা ম্যাচের ধারা বিবরণী হচ্ছে, তখন রেডিও, একটা ছোট্ট রেডিও, গ্রামের সকলকে একসঙ্গে এক সুধোয় বেঁধে রাখছে। তো আবার অন্যদিকে একা বিরহ সময়ে যখন কেউ কাটাচ্ছে, রেডিও কি সুন্দরভাবে তখনও তার সঙ্গে একাত্ম হয়ে যাচ্ছে। চায়ের দোকান থেকে সেলুন, এমনকি বিয়ের যৌতুকের উপহারও অবধি একসময় রেডিও ছাড়া ভাবা যেত না। গত এক শতাব্দী ধরে কঠিন, ভালো, মন্দ বিভিন্ন সময়ে কিন্তু সদা সর্বদা সঙ্গী হয়ে থেকেছে এই রেডিও। বিরহ জুড়ে রেডিও কিন্তু এক এক এবং অদ্বিতীয় ভূমিকা পালন করেছে। তাহলে শুরু করি আজ একটা গান দিয়ে।

মারুতি মুখোপাধ্যায়ের কণ্ঠে হংসরাজ ছায়াছবির গান। আজ কথা বলবো মনের মতো গানে বাংলা চলচ্চিত্রে রেডিও দৃশ্যপট বা রেডিওর ভূমিকা নিয়ে। 1953 সালে তৈরি হল সাড়ে চুয়াত্তর, উত্তম কুমার আর সুচিত্রা সেন অভিনীত এই সিনেমা প্রচুর জনপ্রিয়তা লাভ করল। উত্তম কুমারের সিনেমার কেরিয়ারে সাড়ে চুয়াত্তরকে ধরা হয় অন্যতম মাইলস্টোন হিসেবেও। এবার আসি রেডিওর কথায়। এই কমেডি সিনেমাতে অন্নপূর্ণা বোর্ডিং হাউসের মেস মেম্বাররা অলস সময় রেডিও চালিয়ে গান শুনতেন। বিশেষ করে রেডিওতে গান শোনার সময় মেসের বোর্ডারদের খুনসুটি এবং রেডিওর নব ঘুরিয়ে

স্টেশন বদলানোর দৃশ্যটি কিন্তু সেই আমলের যৌথ মেস জীবনের এক নিখুঁত নস্টালজিয়া সৃষ্টি করে। এখানে সেই দৃশ্যটি কেমনভাবে দেখানো হয়েছিল যে মেসের যিনি ম্যানেজার রজনীবাবু অর্থাৎ তুলসী চক্রবর্তী যে ভূমিকায় অভিনয় করেছিলেন, যখন মেসের বোর্ডাররা একসঙ্গে গান শুনছিলেন, তারা একসাথে মজা করছিলেন, তখন তিনি এসে রেডিও নব ঘুরিয়ে এক গুরুগম্ভীর খবর চালিয়ে দেন। এই দৃশ্যের বিশেষত্ব হল ভানু বন্দ্যোপাধ্যায়ের কমেডি টাইমিং, আর এই দৃশ্য তো শ্রোতাদের মধ্যে এখনও কিন্তু ভীষণ ভীষণই জনপ্রিয়।

কি মনে পড়ে যাচ্ছে তো পুরনো সেই স্বর্ণযুগের সিনেমাগুলোর কথা? হ্যাঁ, এবার বলি যে সে যুগে খেলার ধারা বিবরণী শোনার জন্য রেডিও কিন্তু ছিল ভীষণই ভীষণই গুরুত্বপূর্ণ। ঠিক এই বিষয়টি ফুটে উঠেছে 1971 সালে তৈরি ধন্নি মেয়ে ছায়াছবিতে। উত্তম কুমার, সাবিত্রী চট্টোপাধ্যায় এবং জয়া ভাদুরী অভিনীত এই সিনেমাটিও অন্যতম এক কমেডি ছায়াছবি, যার পুরো গল্পটাই তৈরি হয়েছিল ফুটবল খেলাকে ঘিরে। এই সিনেমাতেও রেডিও একটি দারুণ হাসির দৃশ্য তৈরি করে। দেখা যায় রেডিওতে ফুটবল ম্যাচের ধারা বিবরণী শোনার জন্য গ্রামের সাধারণ মানুষের উত্তেজনা, রেডিও ধারাভাষ্য শুনে মানুষের চেঁচামেচি বা উত্তেজনার দৃশ্য। কিন্তু ফুটবল প্রেমী বাঙালি

সংস্কৃতির অন্যতম নিদর্শন। এবং তারপর যে গোল হওয়ার মুহূর্তে রেডিওর সামনে থাকা সবার একসঙ্গে লাফিয়ে ওঠা এবং উল্লাস করার দৃশ্যটি ছিল কিন্তু দেখার মতো। এই দৃশ্যটি দেখায় যে টেলিভিশন আসার আগে ছোট্ট একটি রেডিও সেট কিভাবে গোটা পাড়া বা গোটা গ্রামকে এক সুতোয় বেঁধে রাখত। থাকলো এখন ধন্যী মে ছায়াছবি থেকে বিখ্যাত সেই গান।

বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। নুক দাঁত ভাঙা এক মৃত্য সিংহ সেজে নেই তার জারি চুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

মনের মতো গান শুনছেন, আর আজকের মনের মতো গানে আমরা কথা বলছি বাংলা চলচ্চিত্রে রেডিওর দৃশ্য অথবা রেডিওর ভূমিকাকে। এই কথা বলতে বলতে আরেকটি বাংলা সিনেমার কথা না বললেই নয়। 1963 সালে সত্যজিৎ রায় নির্মিত মহানগর ছায়া ছবি। এই সিনেমাতে মধ্যবিত্ত পরিবারের প্রতিদিনের যাপনের অংশ হিসেবে রেডিওকে ব্যাকগ্রাউন্ডে রাখা হয়েছিল। অলস দুপুরে ঘরে রেডিও বাজা কিংবা রেডিওয় গান এবং খবরের আওয়াজ তৎকালীন কলকাতার রক্ষণশীল অথচ পরিবর্তনশীল মধ্যবিত্ত সমাজের আবহ ফুটিয়ে তুলতে সাহায্য করেছিল। মহানগরের মতো চৌরঙ্গি সিনেমাতেও হোটেলের ভিতরে এবং তৎকালীন বনেদি জীবনের আভিজাত্য বা একাকিত্ব বোঝাতে পরিচালক কিন্তু ব্যবহার করেছিলেন বড় ট্রানজিস্টার।

মারফি রেডিও এবং তার সঙ্গে হালকা আবহ সঙ্গীত। এই ছায়াছবিতে স্যাটা বোস ওরফে উত্তম কুমার ছিলেন এই হোটেলের প্রাণ। কেবিনে বা অলস মুহূর্তে শঙ্কর অর্থাৎ শুভেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে তার কথোপকথন হতো, তখন ব্যাকগ্রাউন্ডে হালকা যান্ত্রিক আবহ বা রেডিও টিউনিং খুব সুন্দরভাবে সেই সময়কালকে ফুটিয়ে তুলত। এখন থাকুক চৌরঙ্গী ছায়াছবি থেকে মান্নাদের কণ্ঠে সেই গান।

মনের মতো গানে শুনছেন আপনাদের পছন্দের গান, আপনাদের মনের মতো গান। আর আজকে কথা বলছি যেহেতু রেডিওর, সিনেমায় রেডিও দৃশ্য নিয়ে, সেই জন্য আরেকটি সিনেমা বা ছায়াছবির কথা না বললেই নয়, সেটি হলো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যেখানে ভানু বন্দ্যোপাধ্যায়কে রেডিও মেকানিক হিসেবে নিযুক্ত করেন তথাকথিত কলকাতার বনিদুই পরিবারের মালিক। তার বাড়িতে রেডিও এতটাই গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল যে ঠিকঠাক মেকানিক নিয়ে তিনি ছিলেন ভীষণই খুঁতখুঁতে। একটা গোটা দৃশ্যে, একটা গোটা গুরুত্বপূর্ণ দৃশ্যে পুরোটাই রেডিও নিয়ে কথোপকথন চলে, এবং সেই কথোপকথনের শেষে তিনি ভানু বন্দ্যোপাধ্যায়কে রেডিও মেকানিক হিসেবে নিযুক্ত করেন তার কাছে। এখন রইল সেই ছায়াছবি থেকেই আলপনা বন্দ্যোপাধ্যায় এবং ইলা বসুর কণ্ঠে এই গানটি।

tính quan thứ tư.

0: রমণীয় রমাদিতে হলো দাদা, এটা মনে করলো তো ধাঁধা।
1: বাবা বাবা বাবা রে বাবা।

শুনছিলাম পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছায়াছবি থেকে আলপনা বন্দ্যোপাধ্যায় এবং ইলা বসুর দ্বৈত কণ্ঠে এই গানটি। কথা হচ্ছে বাংলা চলচ্চিত্রে রেডিওকে নিয়ে। 1970 রিলিজ করল অরণ্যের দিনরাত্রি। এই ছায়াছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়, শুভেন্দু চট্টোপাধ্যায় সাথে রবি ঘোষের রেডিও দৃশ্যটি কিন্তু ভীষণই তাৎপর্যপূর্ণ। দেখানো হয়েছে যে চার শহুরে বন্ধুর নাগরিক কোলাহলের জীবন ছেড়ে পালামৌয়ের আদিবাসী অধ্যুষিত বনাঞ্চলের অভিযান, এবং সবথেকে বড় কথা, তাদের যে সঙ্গী থাকে তা হল একটি ছোট্ট পোর্টেবল ট্রানজিস্টার রেডিও। এবং এই রেডিওটি, ছোট্ট যে ট্রানজিস্টার রেডিওটি, এটি যে গোটা ছায়াছবি দেখে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেটা কিন্তু আমরা কিন্তু যারা ছায়াছবিটি দেখেছি তাদের কিন্তু সবার মনের মধ্যে অদ্ভুতভাবে প্রথিত রয়েছে। শান্ত বনের বা নিস্তব্ধ পরিবেশের মধ্যে তারা ট্রানজিস্টার রেডিওটি ফুল ভলিউমে চালিয়ে দিয়ে নাচ করছিলেন, আধুনিক গান শুনছিলেন। এইখানে এই ছায়াছবিটির একটি অন্যতম ভাব ফুটে উঠেছিল, যেখানে প্রকৃতির আদিম শান্তির মাঝে যান্ত্রিক রেডিওর আওয়াজ আসলে তাদের ভেতরের শহুরে ঔদ্ধত্য এবং কৃত্রিম আধুনিকতাকে ব্যঙ্গ করছিল, সেইটাই বোঝা যাচ্ছিল পরিচালক যেভাবে বোঝাতে চেয়েছিলেন সেখান থেকে এই বিষয়টাই বোঝা যাচ্ছিল। এই সিনেমায় একটি দৃশ্যে রবি ঘোষ রেডিও নিয়ে কাঁধে করে নিয়ে বনের মধ্যে হেঁটে যে বেড়াচ্ছিলেন, যা হয়ে উঠেছিল তৎকালীন যুব সমাজের একটি স্টাইল স্টেটমেন্ট।

0: শ্যামল মিত্রের কণ্ঠে এই গানটি যে ছায়াছবি সেটা দেওয়ানিয়া ছায়াছবি, এবং দেওয়ানিয়া ছায়াছবি বাঙালি দেখেননি এমন বাঙালি কিন্তু খুব কম পাওয়া যাবে। আর এই রেডিওর প্রসঙ্গ, রেডিওর গল্প যখনই করছি বারে বারে ঘুরে ফিরে কিন্তু উত্তম কুমারের নাম চলেই আসছে। তার মধ্যে উত্তম কুমারের অনেক সিনেমার মধ্যে দেওয়ানিয়া হলো এক অন্যতম ছায়াছবি। রেডিও আর্টিস্ট অভিজিৎ চৌধুরী অর্থাৎ ওরফে প্রশান্তর গান ভালোবেসে বাড়ি ছাড়া, এবং সবশেষে লেখক বন্ধুর চিকিৎসার জন্য মঞ্চে গান গাওয়া, এবং সেই পরিপ্রেক্ষিতে প্রশান্তর গান গাওয়া সেই অসুস্থ বন্ধু রোগশয্যায় শুয়ে রেডিওতে শুনছেন, এই দৃশ্য কোনো শ্রোতা নেই যার মনে কিন্তু অনুরণন তোলেনি। আর সেই গানই আমরা শুনছিলাম শ্যামল মিত্রের কণ্ঠে, গানে ভুবন ভরিয়ে দেব। দেওয়ানিয়া ছবির কথা বলতে গেলে দেওয়ানিয়া ছবির কিন্তু আরও অনেক গান রয়েছে, আর দেওয়ানিয়া ছায়া ছবি থেকেই আরও একটি শ্যামল মিত্রের কণ্ঠে গান থাকবে শ্রোতা বন্ধুদের জন্য।
1: জীবন খাতার প্রতি পাতায়।

মনের মতো গানে আজ যে মনের মতো গান শুনছেন তাতে আপনাদের প্রিয় আপনাদের সারাদিনের সঙ্গী রেডিও রেডিও প্রসঙ্গেই কথা হচ্ছে। বাংলা চলচ্চিত্রে বাংলা ছায়াছবিতে রেডিও কিভাবে গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠেছে কখনো শখনো সেই নিয়েই কথা। একটা কথা মানতেই হয়, এই যে রেডিওর গান আর প্রেম এই দুটিকে যেন আলাদা করা কঠিন। রেডিওতে গান শুনতে শুনতে প্রিয় মানুষটির কথা মনে পড়ে, অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। বিরহ যন্ত্রণায় এ যেন এক ফসলা বৃষ্টির মতো স্বস্তি এনে দেয়। সিনেমার নাম সাপমোচন, আবারও উত্তম কুমারের গল্প। গল্পের একটি গুরুত্বপূর্ণ মোড়ে ছবির নায়ক মহিম অর্থাৎ উত্তম কুমার যখন অল ইন্ডিয়া রেডিও বা আকাশবাণীতে গান গাইতে গেল, নায়িকা অর্থাৎ মাধবী মাধবীর চরিত্রে অভিনয় করেছিলেন সুচিত্রা সেন। মাধবী নিজের ঘরে বসে রেডিও টিউন করে অত্যন্ত ব্যাকুল হয়ে সেই গান শুনছিলেন। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই ছবির গানগুলো এক অনবদ্য সৃষ্টি। রেডিওর স্পিকার থেকে ভেসে আসা মহিমের কণ্ঠ মাধবীর মনে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি করে। গানটির প্রতিটি লাইন রেডিওর মাধ্যমে মাধবীর একাকী ঘরে ছড়িয়ে পড়ে, তার মানসিক আকুলতাকে প্রকাশ করেছিল এই দৃশ্য। সেই যুগে আজকালকার মতো মুঠোফোনের তাৎক্ষণিক যোগাযোগ ছিল না ঠিকই, কিন্তু রেডিও কিভাবে দূর প্রান্তের দুই ভালোবাসার মানুষকে এক সুতোয় বেঁধে দিত এ দৃশ্য তারই অন্যতম উদাহরণ। এখন থাকুক সাপমোচন ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে বিখ্যাত সেই গান।

শুনছেন মনের মতো গান, মনের মতো গানে আজ কথা বলছি বাংলা চলচ্চিত্রে রেডিওর দৃশ্য নিয়ে। শুরু করেছিলাম যে গান দিয়ে, হংসরাজ ছায়া ছবির গান, এই সিনেমাটির কথা কিন্তু আলাদা করে বলতেই হয়। রেডিওতে গান গাইবে বলে প্রত্যন্ত গ্রামের ছেলে কলকাতায় নানান মানুষের সঙ্গে লড়াই করছে এবং শেষ পর্যন্ত সে আকাশবাণীতে গান গাইতে পারল। এই পুরো বিষয়টাই কিন্তু রেডিওতে গান গাইতে আসা বা রেডিওতে গান গাওয়ার জন্য অডিশন দেওয়ার জন্য আসা একটি ছেলের গল্পকে ঘিরে। ছায়াছবির অন্যতম আবেগঘন দৃশ্য হল হংসরাজ যখন বহু বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে আকাশবাণীতে অডিশন দেওয়ার সুযোগ পায়। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে খালি গলায় গান বিচারকদের চোখে জল এনে দেয়। সিনেমার শেষ দিকে হংসরাজ রেডিওতে যখন গান গায়, গান গাওয়ার সুযোগ পায়, সেই গান রেডিওর মাধ্যমে ছড়িয়ে পড়ে চারিদিকে। ছোট ছেলেটির শুভাকাঙ্ক্ষীরা এবং শ্রোতারা ট্রানজিস্টার রেডিওর সামনে ভিড় করে মন্ত্রমুগ্ধের মতো তার গান শুনতে থাকে। সিনেমায় প্রকাশ পায় সেই সময় একজন সাধারণ মানুষের কাছে রেডিওতে নিজের কণ্ঠ শোনাটা ছিল সাফল্যের অন্যতম মাপকাঠি। এই ছবিতে রেডিও কেবলমাত্র একটি যন্ত্র ছিল না, বরং তা ছিল হংসরাজের প্রতিভা ও লড়াইয়ের চূড়ান্ত স্বীকৃতি।

এই ছায়াছবি থেকেই এখন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে থাকুক সেই বিখ্যাত গান যখন হংসরাজ রেডিওতে গান গাইল।

হংসরাজের এই শেষ প্রাপ্তি সিনেমাটিকে অন্যতম সৌন্দর্য এনে দেয়। কথা বলছি বাংলা সিনেমার দৃশ্যে রেডিওর ব্যবহার নিয়ে আজ মনের মতো গানে। এইরকম বহু সিনেমা আছে, বহু চলচ্চিত্র আছে, সব কিছুর কথা, সব মুহূর্তের কথা সব সময় বলা যায় না, বা সব ছায়াছবিতে হয়তো গান নেই, যে জন্য শ্রোতা বন্ধুদেরকে গান শোনাতে পারবো না। এমন কিছু ছায়াছবি আছে যেমন তিতলি, শুভ মহরত, এই ধরনের ছায়াছবি, ঋতুপর্ণ ঘোষের পরিচালিত কিছু ছায়াছবি, যেখানেও রেডিও একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রেডিও জীবন শুভ মহরত ছায়াছবিতে আমরা দেখি যে অলস দুপুরে একজন মহিলা তার দিন অলস যাপন করছে, অলস দুপুর যাপন করছে রেডিও শুনে। এরকমই নানা গল্প, নানা রেডিও নিয়ে, নানা রকম গল্প রেডিও নিয়ে নানা দৃশ্য বাংলা সিনেমায় কিন্তু বারবার বারবার ঘুরে ফিরে এসেছে। তেমনই রাজকুমারী ছায়াছবি, রাজকুমারী ছায়াছবির সেই শেষ দিকের দৃশ্য, যে সময় উত্তম কুমার চোখের দৃষ্টি হারিয়েছেন আর তার কণ্ঠের গান রেডিওতে শুনছেন তনুজা, জমে আসা তার সমস্ত অভিমান অভিব্যক্তিতে।

আগেও বলেছি, রেডিও সৃষ্টি করেছে বহু প্রেম। তেমনই এক বাংলা ছায়াছবি তরুণ মজুমদারের আলো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে তৈরি হওয়া এই সিনেমায় শহুরে নায়িকা আলো যখন রেডিওতে গান গাইছিল, তখন সুদূর গ্রামে বসে থাকা সেই গান শুনতে শুনতে প্রেমিকের মনেও কিন্তু আলোড়ন সৃষ্টি হয়েছিল। এখন থাকুক আলো ছায়াছবি থেকে সেই গান, অরুন্ধতী হোমচৌধুরীর কণ্ঠে।

স্টুডিওর ঘড়ি বলছে সময় প্রায় শেষের দিকে। কিছু আরও অনেক গান শোনানোর ছিল শ্রোতা বন্ধুদের, কিন্তু আজ আর সময় নেই। কিছু সিনেমার কথা বলতেই হয়, কিছু বাংলা চলচ্চিত্রের কথা। যেমন বাদল সরকারের নাটক অবলম্বনে তৈরি হয়েছিল বাকি ইতিহাস 1968। এই সিনেমায় রেডিওতে একটি খবর শোনার পর থেকেই মূল চরিত্রদের মধ্যে মানসিক টানাপোড়েন শুরু হয়। আবার 1991 সালে মৃণাল সেন পরিচালিত মহাপৃথিবী ছায়াছবিতে রেডিওর মাধ্যমে বার্লিন প্রাচীর ভাঙার মতো বিশ্ব রাজনীতির খবর একটি মধ্যবিত্ত পরিবারের ভেতরের ভাঙাগড়াকে ফুটিয়ে তুলেছিল। 1997 বড়বাবু ছায়াছবিতে তখন দেখানো হয় বহু সাদা কালো ক্লাসিক বাংলা সিনেমায়, যেখানে দেখানো হয়েছিল যে পরিবারের সকলে একসঙ্গে বসে রেডিওতে মহিষাসুরমর্দিনী শুনছেন, যা কিন্তু বাঙালির আবেগের বড় সুন্দর একটি দৃশ্য। ভারতবর্ষে রেডিও শতায়ু পার করেছে, তার আয়ু আরও বৃদ্ধি পাক, তার পথ চলা আরও দীর্ঘ হোক, শ্রোতাদের নস্টালজিয়া তৈরি করুক আর তাদের জীবনের অংশ হয়ে থাকুক যুগের পর যুগ, এই কামনা নিয়ে আজকে মনের মতো গান থেকে বিদায় নেব। মৈত্রী বন্ধু তানিয়া বন্দ্যোপাধ্যায়, আর যেতে যেতে থাকবে আপনাদের জন্য একটা অন্যরকম গান।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 kHz-এ। এখন শুনবেন ভক্তিগীতি, পরিবেশনায় রামকৃষ্ণ মণ্ডল।

ভক্তিগীতির অনুষ্ঠান এখানে শেষ হল। শিল্পী ছিলেন রামকৃষ্ণ মণ্ডল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন লোকগানের আসর। আজ লোকগানের আসরে শিল্পী স্বপন বসু।

0: লোকগানের আসর অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে অনুষ্ঠান অতিথি।
1: আকাশবাণী মৈত্রী অতিথি। এখন শুনবেন বিশিষ্ট তালবাদ্য শিল্পী মল্লার ঘোষের সাক্ষাৎকার। আলাপচারিতায় তন্ময়ী ভট্টাচার্য, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। আজ প্রথম পর্ব।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ অতিথি অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তালবাদ্য গুরু এবং সুরকার মল্লার ঘোষ। প্রথমেই আপনাকে স্বাগত জানাই আমাদের আকাশবাণী মৈত্রীর তরফ থেকে।
1: অশেষ ধন্যবাদ।
0: দুই বাংলা শ্রোতা বন্ধুরা আপনাকে শুনছেন এবং অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনার কাছ থেকে আপনার কথা, আপনার পরিবারের কথা, আপনার ছোটবেলার কথা সবটা আমরা শুনব বলে। প্রথমেই চলে যাই ছোটবেলায়। তবে তার আগে বলে দেওয়ার অপেক্ষা রাখে না যে আপনার নাম তার সঙ্গে যুক্ত রয়েছে এমন একটা পারিবারিক ঘরানা এবং পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ, তিনি শুধু আপনার গুরু নন, আপনার বাবা। তাই আমরা একদম আপনার ছোটবেলার গল্পে চলে যাব।
1: নিশ্চয়ই, আমি প্রথমেই অভিনন্দন জানাই আকাশবাণীর শ্রোতাদের এবং আমি আপ্রাণ চেষ্টা করব আমার শ্রদ্ধেয় পিতৃদেব এবং মহাগুরু আচার্য জ্ঞান প্রকাশ ঘোষ, যিনি সারা পৃথিবীকে তাঁর বৈদগ্ধে তিনি ভরিয়ে দিয়ে গেছেন, তাকে ছোট্ট সময়ের মধ্যে প্রকাশ করবার আপ্রাণ চেষ্টা করব।
0: বেশ, একদম ছোটবেলার কথা যদি বলি, প্রথম মনে পড়ে বাবার কাছে এই তালিম শুরু হলো কত ছোট বয়সে?
1: খুব সম্ভবত 5 বছর বয়স ছিল তখন আমার, এবং সেই সময় উনি একেবারে খেলাচ্ছলে আমাকে তালিমটা দিতে শুরু করলেন, যেটা পরে বড় হয়ে আমি অনুধাবন করতে পেরেছি। আমাদের ড্রয়িং রুমেতে একটা ডিভান ছিল, সেই ডিভানেতে আমাকে একদিন উনি চড়িয়ে দিলেন, দিয়ে বললেন যে শোন, আমি তোকে একটা বল দিচ্ছি, এই বলটা আমাকে ছুঁড়ে মার, এবং এই ছুঁড়ে মারার সঙ্গে সঙ্গে আমি যখন বলটা পাবো তখন আমিও তোকে ছুঁড়ে মারবো, কিন্তু এই বলটা ছোঁড়ার পরে আমার হাতে আসা এবং আমার হাত থেকে তোর হাতে পৌঁছানো, এটার একটা স্পেস এবং টাইম, সেইটা মেজার করতে হবে তোকে। আমি যখনই বলবো 1 2 3 4, ফোরের মধ্যে বলটা আমার হাতে আসা উচিত, এবং আমিও 1 2 3 4 করে যখন বলটা ফেরত দেবো তখন ঠিক 1-এর মধ্যে যেন তোর হাতে এসে পৌঁছয়। অতএব আমাদের যে এই টাইমের যে ডিস্টেন্সটা, এইটাকে মেনটেন করলেই লয় বা ছন্দ শেখা হবে। তো সেই শুরু হলো আমার ছন্দ এবং লয়ের সঙ্গে প্রথম পরিচয়, এবং তালবাদ্যকে স্পর্শ করালেন এইভাবে 5 বছরের একজন ছোট্ট শিশুকে।
0: বেশ, তারপর তবলায় হাত রাখা,
1: সেটাও একটা গল্পের মতো আমার কাছে। আমাদের হাতের যে 5টা আঙুল আছে, এই আঙুলের মধ্যে কনিষ্ঠা এবং অনামিকা, এই দুটো থাকে তবলার একেবারে প্রান্তিক স্তরেতে, এবং মধ্যম

0: আর তার পাশে তর্জনী। প্রথমে অনামিকা এবং কনিষ্ঠাকে উনি একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিলেন, আর মধ্যমাটা হাতে নিজেই তুলে ধরে রাখলেন এবং বললেন, তর্জনী দিয়ে তোমাকে একটা স্ট্রোক মারতে হবে। এবং স্ট্রোকটা মারার পরে বাবা বললেন, কেমন লাগছে এটা শুনতে? আমি বললাম, বা বেশ ভালো লাগছে তো। বললেন, এইটাকে কি বলে জানো? আমি বললাম, না জানি না। উনি বললেন, এটাকে বলে না। আমি বললাম, ও আচ্ছা। উনি বললেন, বলো না। আমি বললাম, না। বললেন, এই নাটাকে তোমাকে সারা জীবন ধরে প্র্যাকটিস করে, শিক্ষা গ্রহণ করে, অনুশীলন করে হ্যাঁ এতে পরিবর্তিত করতে হবে। তো এই যে অসাধারণ শিক্ষা পদ্ধতি, আমি এখন ভাবি যে কত সুন্দরভাবে একটা ছোট্ট শিশুকে গড়ে তোলার পক্ষে কতটাই প্রযোজ্য।
1: এই যে বাড়িতে তো সবসময় একটা সাংগীতিক আবহ, তবলা চলছে, গান চলছে, প্রচুর গুণী মানুষরা আসছেন, মানে কিংবদন্তি সব নাম, একদম একটু তাদের কথা শুনি।
0: অবশ্যই, ছোটবেলায় বুঝতেই পারিনি কার কার কোলে আমি উঠছি। পণ্ডিত রবিশঙ্কর জি, ওস্তাদ বিলায়ত খাঁ সাহেব, ওস্তাদ আলী আকবর খাঁ সাহেব, ভীমসেন যোশী জি, এবং এদিকে আমাদের বাংলা সঙ্গীত জগতের হেমন্ত মুখোপাধ্যায়, শ্রদ্ধা সন্ধ্যা মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, এদের অবাধ বিচরণ ছিল আমাদের বাড়িতেও। এবং সঙ্গে সঙ্গে কে কি নতুন রচনা করছেন, বাবা কি নতুন রচনা করছেন, এই দুটো নিয়ে তাদের মধ্যে একটা শেয়ার করার একটা পরিবেশ তৈরি হতো। এবং ওই ছোট্টবেলা থেকে যখন রি বালসারা আসতেন মিউজিক অ্যারেঞ্জমেন্ট করতে, অলোকনাথ দে মহাশয় আসতেন, কিরকম একটা পরিবেশ তৈরি হতো যেখানে পরনিন্দা পরচর্চা না করে কার ভালো দিকটাকে দেখে নিজেরকে উন্নীত করার একটা শিক্ষা আমি যেন পরোক্ষভাবে পেয়ে গিয়েছিলাম, এবং সময় নষ্ট না করে কিভাবে সৃষ্টি করতে হয় এবং কিভাবে সুরকে আশ্রয় করে জীবনযাপন করতে হয়, এর একটা পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছিল, যার থেকে আমি পরোক্ষভাবে অগাধ শিক্ষা আমি পেয়েছি।
1: তো শিক্ষাটা তো ওইভাবে তো বাড়িতে সবসময় পরিবেশটা আছে, কিন্তু যখন বাবার কাছে শিখতে বসতেন, তখন কি মানে অন্যান্য ছাত্রদের সঙ্গে একসঙ্গে বসে তালিম নিতেন?
0: একদম, কারণ উনি সবসময় মনে করতেন, ওই সোল ট্রেনিং এতে উনি একেবারে বিশ্বাসী ছিলেন না। উনি বলতেন যে সবসময় সংঘবদ্ধভাবে একটা শিক্ষা যদি দেওয়া যায় এবং গ্রহণও করা যায়, তাহলে সেই শিক্ষাটা খুব বলিষ্ঠ হয়। তো তাই জন্যে আমাকে সবসময় বলতেন, আমি যখন ক্লাস করি অন্য ছাত্র ছাত্রীদের নিয়ে, তুমি ক্লাসেতে বসবে, গানের ক্লাসেতেও বসবে, ছন্দের ক্লাসেও বসবে, তবলার ক্লাসেও বসবে। সেইভাবে আমার শিক্ষাটা হয়। এবং আমি যখন বাবাকে আলাদাভাবে পেতাম, সেটা হয়তো রাত আড়াইটের সময় তিনটের সময় আমি হয়তো রেয়াজ করছি, সেই সময় বাবা হঠাৎ আমার রেয়াজ শুনে ঘুম থেকে উঠে এসে আমার সঙ্গে হারমোনিয়ামটা নিয়ে নগমা বাজাতে আরম্ভ করলেন। সেইটা আমার সঙ্গে বাবার একটা এক্সক্লুসিভ মুহূর্ত রচিত হতো, সেটা হয়তো ভোর পাঁচটা অবধি চললো বা ছটা অবধি চললো, সেইটা আমি ওনার কাছ থেকে আলাদা যে সময়টা আমি পেতাম, কিন্তু সারা দিনের যে শিক্ষাটা সেইটা সব সময় ওই ক্লাস সবার মধ্যে বসে।
1: তো এরকম মানে গুরু হিসাবে পাওয়ার, বাবা হিসাবে পাওয়া, দুটো জায়গা দুরকম, আপনার ক্ষেত্রে দুটো মিলেমিশে এক।
0: কখনো আলাদা করে বাবাকে স্পর্শ করা বা গুরুকে স্পর্শ করা, এটা কখনো আমার মনেই হয়নি, কারণ উঠতে বসতে শিক্ষা পাওয়া এবং প্রতিটি মুহূর্তের মধ্যে ওনার কথোপকথনের সঙ্গে সঙ্গেই শিক্ষা পাওয়া, এইটার একটা সময় রচিত হয়ে যেত প্রতিদিন প্রতি মুহূর্তে। চিড়িয়াখানায় যখন বেড়াতে গেছি বাবার সঙ্গে, সেই সময় উনি বলতেন যে শোন, এখন আমার সঙ্গে না পুরোটাই ইংরেজিতে কথা বলতো, যতক্ষণ আমরা চিড়িয়াখানায় থাকবো একটাও বাংলা শব্দ চেষ্টা করিস না ব্যবহার করতে। অতএব যেহেতু অগাধ পাণ্ডিত্য ছিল, ওনার ভাষা জ্ঞান অপরিসীম ছিল, ওই সেই সময়টুকু তিন ঘন্টা চিড়িয়াখানা ঘুরতে ঘুরতে উনি বললেন, যা তোর মনে আসে তুই আমাকে প্রশ্ন কর, আমিও তোকে উত্তর দেব, কিন্তু আমাদের মধ্যে কথোপকথন সবসময় ইংরেজিতে হবে। তো এইভাবে উঠতে বসতে শেখা যে কোনো বিষয় নিয়ে, সেইটা পিতা বলুন বা গুরু বলুন, বাবার কাছ থেকে
1: সব সহজাতভাবে আসতো।
0: একদম।
1: আচ্ছা, এই যে তালবাদ্যের কথা হচ্ছিল, তো সেই সময় কিভাবে হাতে দেখাতেন, সেটা যদি একটু আমাদের শ্রোতা বন্ধুদের কাছে কণ্ঠে পৌঁছান।
0: আচ্ছা, আমার যেরকম প্রথম

0: বল যেটা বাণী যে ছিল সেটা আপাতত আমি বাণীটাই বলতে পারবো, যে ধাতেটে ধাতেটে ধাঁধা তেটে ধাগেতি না ঘেনে, তাতেটে তাতেটে ধাঁধা তেটে ধাগেতি না ঘেনে। এই যে পার্টিকুলার বলটা, এইটা আমরা নানা রকমভাবে তিস্র জাতিতে ফেলি, এগুলো আমাদের পুরোপুরি টেকনিক্যাল ভাষা। এবং সেই বোলটা কি করে তিন গুণেতে নিয়ে যেতে হয়, কি করে চৌগুণে নিয়ে যেতে হয় এবং কি করে আট গুণ বা ষোলো গুণেতে নিয়ে যেতে হয়, সেটা শিক্ষা আস্তে আস্তে আমাদের রচিত হলো বা আমার আমার অন্তরে প্রাপ্ত হলাম আমি। তারপর উনি যেটা বলতেন সবসময়, গানের ক্ষেত্রে বা তবলার ক্ষেত্রে আগে পড়তে হবে, সেটা গান হোক বা তবলা হোক, যদি পড়া না যায় তাহলে গানের যে অর্থটা সেটা তো হৃদঙ্গম হবে না। অতএব সুরের প্রয়োগটা তখনই আসবে, ভাবের প্রয়োগটা তখনই আসবে যখন গানটাকে আমরা বুঝতে পারবো, আমরা স্পর্শ করতে পারবো তার ভাবকে। ঠিক সেই রকমভাবেই তবলা, আমি যদি বলি ঘেনা ধাতি তা ঘেনে ধাতি ধাগ তিনা ঘেনে তেটে তেটে ধাগেনে ধাতে টে ঘেনা তিনা ঘেনে, এটা একটা সমান্তরাল রেখাতে একটা পড়া হলো। কিন্তু আমি যদি এর অর্থটাকে হৃদয়ঙ্গম করে আমি একই বল আমি যদি পড়ি তাহলে এটা দাঁড়াবে ঘেনা ধাতেটে ঘেনে ধাতি তাকে তিনা কেনে তেটে তেটে ধাগেনে ধাতেটে ঘেনা তিনা কেনে কেনা তাতেটে কেনে তাতি তাকে তিনা কেনে তেটে তেটে ধাগেনে ধাতেটে ঘেনা তিনা কেনে দা। অতএব এই যে এর উত্থান এবং পতন, ওঠানামা, এইটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বাবা এইভাবেই খুব মজা করে বলতেন ছাত্রদের, যে তুমি কি তোমার বাবাকে জিজ্ঞেস করো বাবা আজ কি আমরা তোমার সঙ্গে বাজারে যাব, এইভাবে কখনোই হবে না। তো ঠিক সেইভাবে তুমি যখন বলবে বাবা আজ কি আমরা তোমার সঙ্গে বাজারে যেতে পারি, এই যে ওঠানামাটা ঠিক সঙ্গীতের ক্ষেত্রে একইভাবে
1: উনি বোধহয় মানে লিখেও কবিতা করে বা মজাচ্ছলে ছাত্রদের শেখানোর চেষ্টা করতেন বা বলতেন।
0: সেই মজার একটা ছড়া পড়ে দেবো,
1: বলুন বলুন।
0: ওকে, বাবা লিখলেন নগেনীর গিন্নির দাঁত কনকন, এটা ওই ডিকসন লেনের বাড়ির উল্টো দিকে জনৈক একজন নগেনবাবু, তার একটা চায়ের দোকান ছিল, তার সকাল থেকে রাত্রি অবধি যে জীবনযাপন, ওই চায়ের দোকানের যে জীবনযাপন সেইটাকে কেন্দ্র করে উনি ছড়াটা লিখে ফেললেন। এবং এই ছড়াটা এখন তো হাতে তবলা নেই, আমি বাজাতে পারবো না, কিন্তু ওই ছড়াটা এমনভাবে রচনা করলেন, শব্দগুলো এমনভাবে প্রয়োগ করলেন যাতে সেই শব্দগুলো তবলাতে বাজানো যায়। তো বাবা লিখলেন নগেনের গিন্নির দাঁত কনকন, নগেনের গিন্নির দাঁত কনকন, মাড়ি টনটন মাথা ঘোরে, খেদানেকো মরকট গন্ডা গন্ডা খোকা খুকু, ধেনো তাড়ি টেনে ঢুকুঢুকু দিন রাত নাগ ডাকা, টেকে কানে কড়ি নেই ডাক্তার ডাকা নেই, মরি খেটে খেটে দুর্দুত্তর ধেড়ে মদ্দর গদ্দান ধরে গোটা দুত্তিন ধাই ধাই দে, ধেড়ে মদ্দর গদ্দান ধরে গোটা দুত্তিন ধাই ধাই দে, ধেড়ে মদ্দর গদ্দান ধরে গোটা দুত্তিন ধাই ধাই দে। রচনা করার পরেই উনি দেখলেন যে এটাকে তালেতে বাঁধতে হবে, অতএব তালেতে যদি বাঁধা হয় তাহলে তিন তাল, তিন তালেতে কি করে বাঁধা হবে, উনি রচনা করলেন তেন তেন না থেকে ধেন দেন না দা দেন দেন দা ধেন দেন না দা তেন তেন না থেকে ধেন দেন না। শ্রোতাদের মধ্যে যদি কোনো তবলিয়া থাকেন নিশ্চয়ই আমার সঙ্গে একসঙ্গে তাল দিতে পারবেন, তেন তেন না থেকে ধেন দেন না দা দেন দেন দা ধেন দেন দা দা তেন তেন না, নগেনের গিন্নির দাঁত কনকন তেন তেন না থেকে ধেন ধেন না, নগেনের গিন্নির দাঁত কনকন, মাড়ি টনটন মাথা ঘুরে, ঘন ঘন কত্তাকে ঠোকে, খেদানে কো মরকট গন্ডা গন্ডা খোকা খুকু, ধেনো তানি টেনে ঢুকুটুকু দিন রাত নাক ডাকা, টাকে কানা করি নেই ডাক্তার ডাকা নেই, মরি খেটে খেটে দুর্দুত্তর ধেড়ে মদ্দর গদ্দান ধরে গোটা দুত্তিন ধাই ধাই দে, ধেড়ে মদ্দর গদ্দান ধরে গোটা দুত্তিন ধাই ধাই দে, ধেড়ে মদ্দর গদ্দান ধরে গোটা দুত্তিন ধাই ধাই দে।
1: এমন প্রাণবন্ত করে তুললে তখন তো আর সত্যি গুরু শিষ্যে সেই দূরত্ব আর থাকে না,
0: সেই
1: আর সৃষ্টি মানেই বোধহয় সেটাই মানে স্বাভাবিক সেটাই দাবি করে। আচ্ছা, এই আকাশবাণীতে আজ আপনি এসেছেন, আকাশবাণীর সাথে গুরুজির দীর্ঘ দীর্ঘ সম্পর্ক।
0: একদম, আমার বাবার কাছে শোনা কথা যে খুব সম্ভবত 1954 সালে বাবা যখন রাশিয়া ট্যুর থেকে ফিরে এলেন, আচার্য নেহরুজি একটা ডেলিগেশন পাঠিয়েছিলেন রাশিয়াতে, রাশিয়া পোল্যান্ড এবং চেকোস্লোভাকিয়া, সেখানে বাবার সঙ্গে আরও বিদগ্ধ বেশ কিছু তদানীন্তন সঙ্গীতশিল্পীরা

0: ছিলেন, নাম বলতে গেলে প্রায় 1 ঘন্টা
1: দীর্ঘ তালিকা,
0: দীর্ঘ তালিকা। বাবা ফিরে আসবার পরেই তদানীন্তন যিনি ডিরেক্টর জেনারেল ছিলেন আকাশবাণীর, তিনি বাবাকে অনুরোধ জানালেন যে আকাশবাণী কলকাতার প্রডিউসার অফ মিউজিকের যে পদটা সেটা বাবা যদি অলঙ্কৃত করেন। তো বাবা তৎক্ষণাৎ রাজি হলেন এবং দীর্ঘ 15 বছর 1954 সাল থেকে 1969 অবধি বাবা প্রডিউসার অফ মিউজিক পদে আসীন ছিলেন। এবং তার কার্যকালে বিভিন্ন রকমের কাজ তো উনি করেইছেন, তার সঙ্গে সঙ্গে যেরকম সঙ্গীতাঞ্জলি বলে একটি প্রকল্প তার রচনা করা, তার সিগনেচার টিউনটা করা, তারপর রম্যগীতি তার সিগনেচার টিউন করা, এ মাসের গান বহু শিল্পীকে দিয়ে তিনি গাইয়েছেন, এইরকম কত আর কাজ বলবো বিভিন্ন। এবং রেডিওর কাছেও আর্কাইভে নিশ্চয়ই তার কৃতিত্ব, তার কাজের তালিকা বহু আমরা পাব। এবং সেই সঙ্গে সঙ্গে বৃন্দ গান, বৃন্দ বাদন, তারও একটা সেগমেন্ট চালু করা ক্লাসিক্যাল মিউজিকের পাশাপাশি, কত কাজ, কত কাজ! আমি হয়তো এই মুহূর্তে মনেও পড়ছে না, কিন্তু রেডিওর আর্কাইভে গেলেই নিদর্শন আমরা পাব।
1: বেশ, এবারে আসি একটু আপনার প্রথম স্টেজে আসার কথা আগে একটু শুনে নি।
0: একদম, খুব সম্ভবত 6-7 বছর বয়সেই বাবা আমাকে আমেরিকায়, তখন আমরা সেই সময় মঞ্চে আস্তে আস্তে আমার মঞ্চ দর্শন যাতে হয় এবং আস্তে আস্তে নার্ভাসনেসটা কাটে, কারণ প্রথম ওই পর্দাটা সরে যাওয়ার পরেই যে এতগুলো চোখ, এতগুলো মাথা যে আমাকে দেখছে, তার যে ভীতিটা সেটা তো আসে একজন বাচ্চার কাছে, তো অবশ্যই সেইটাকে কাটানোর জন্যে আমাকে প্রথমে আস্তে আস্তে উনি মঞ্চেতে নিয়ে আসেন। আমার প্রথম দিন অডিয়েন্স দেখেই একটা ভীতি জাগলো, তারপর আমি যেটুকু বাজাতে পারতাম সেটুকু হাত দিয়ে আর বেরোলো না। তো বাবা বাড়িতে এসে বললেন যে এইটাকে কাটাতে হবে, আমি যখনই বলবো তুমি আমার সঙ্গে তবলা নিয়ে বসবে, এবং রেয়াজের সময়ও তুমি মনে করবে তুমি 10,000 লোকের সামনে বাজাচ্ছ, চোখ বন্ধ করে চোখ খুলে তোমার দেখবে আস্তে আস্তে ভয়টা কেটে যাবে। এবং পরবর্তীকালে যখন ভারতবর্ষে আমরা ফিরে এলাম, তখন আমার 12 বা 13 বছর বয়স, সেই সময় বাবার সঙ্গে একটা অনুষ্ঠানে গেছি হাফ প্যান্ট পরে বাবাকে সাহায্য করবার জন্যে, তবলা ক্যারি করবার বা হারমোনিয়াম নিয়ে যাওয়ার জন্যে। হঠাৎ দেখি আমি শ্রোতাদের মধ্যে বসে আছি, সেখানে বাবার সঙ্গে অ্যাকম্পানিমেন্ট করার কথা ছিল শ্রদ্ধেয় দাদা অনিন্দ চট্টোপাধ্যায়ের, অনিন্দদাও বসেছেন। সেই সময় হঠাৎ দেখলাম ঘোষণা হচ্ছে যে আচার্য জ্ঞানপ্রকাশ ঘোষের হারমোনিয়ামের সঙ্গে সঙ্গত করবেন দ্বৈতভাবে অনিন্দ চট্টোপাধ্যায় এবং মল্লার ঘোষ। আমি প্রায় তখন পালিয়ে যাই হল থেকে, হঠাৎ দেখি দুজন ভলেন্টিয়ার এসে আমাকে চ্যাংদোলা করে নিয়ে গেল, গিয়ে দেখলাম আমার বাজানোর তবলাটাই সেখানে রাখা রয়েছে, বাবা আমাকে না জানিয়ে নিয়ে এসছেন এবং অনিন্দ তার পাশে আমাকে বসিয়ে দিলেন। বসিয়ে দিয়ে আমার যেটুকু সাহস ছিল সব উড়ে গিয়ে, কারণ অনিন্দদা তখন রীতিমতো অসাধারণ বাজাচ্ছেন, আমার চেয়ে প্রায় 15 বছরের সিনিয়র। এবং কি হলো, অনিন্দদা যতবার বাজাচ্ছেন তুমুল হর্ষধ্বনি হচ্ছে, হাততালি পাচ্ছেন, আর আমি তখন আরও নার্ভাস হয়ে গিয়ে যেটুকু বাজাচ্ছি তাল কেটে কেটে যাচ্ছে আর ন্যাচারালি কোনো হাততালি আসছে না। খুব আমার বাবার প্রতি দুঃখ, রাগ, ক্ষোভ, অভিমান সব কিছু হলো, হয়ে প্রায় 2 দিন বাবার সঙ্গে কথা বলিনি এবং খেতেও পারিনি। একদিন বাবা নিজেই ডাকলেন, ডেকে এনে বললেন কি হলো আমার ওপর রেগে গেছিস, এইটা তোর পরবর্তী জীবনে কাজে লাগবে, যখন তুই বড় হবি অনুধাবন করতে শিখবি তখন কাজে লাগবে, সেটা পরে আমি বুঝতেও পেরেছিলাম। ওই যে ক্ষোভটা সৃষ্টি হলো বাবা আমার মধ্যে, ওই রেয়াজ করার প্রবণতাটা, স্পৃহাটা জাগিয়ে দেওয়া এবং আমার অপারঙ্গমতার যে পরিধিটা যেটা রচনা হয়েছে সেইটাকে বাদ দিয়ে কি করে আমি স্থান পাব শিল্পী হিসেবে বিশ্বের দরবারে, তার সূচনাটা করিয়ে দিয়েছিল।
1: মানে একটিও শব্দ না প্রয়োগ করে অনেকগুলো শিক্ষার দিক খুলে দিলেন।
0: একদম, এবং এই সঙ্গে আমি একটু যোগ করি যে কারুক্ষে কখনো প্রহার তো দূরের কথা বকতেনও না, কিন্তু যে ভর্ৎসনার মতো করে যে কথাটা বলতেন খুব মিষ্টি করে, সেটাই এতটাই বেদনাদায়ক হতো। সেটা তো আমরা মাঝে মাঝেই অজয়দা অনিন্দদা

0: এবং গান এবং তবলা দুটো যেহেতু সব্যসাচীর মতো একসঙ্গেই উনি করতে পারতেন, তাই জন্যে উনি বলতেন যে গান ছাড়া সুর ছাড়া ছন্দ নয়, ছন্দ ছাড়া সুর নয়। এবং ছন্দকে এতটাই উনি প্রাধান্য দিতেন, উনি বলতেন যে প্রতি মুহূর্তে ছন্দ ছাড়া আমরা ছন্ন ছাড়া। অতএব তাই জন্যে এই কথাটাও এত সুন্দর কথা একটা, এবং সেইটা আমরা এখন বুঝতে পারি। উনি সবসময় বলতেন যে একটা গানের ক্ষেত্রে গানটাকে যতক্ষণ না আমরা পড়ছি তালেতে, সেটা রূপকেতে হবে না ধামারেতে হবে না ঝাপতালে হবে না তিন তালে রচনা হবে সুর করাটা হবে, সেটা গানের গতিটাকে যতক্ষণ না ছন্দকে আশ্রয় করে যতক্ষণ না আমরা পড়তে পারবো ততক্ষণ তো আমরা তালটাকেই পাবো না। অতএব যখন উনি রচনা করলেন যদি কণ্ঠ দাও আমি তোমার গাহি গান, সেই গানটা রূপকেতে যে বেস্ট আধারিত হবে সেটাও তো ওই যেহেতু উনি তবলা বাজাতেন তাই জন্যই এলো। তো
1: মানে একই লাইন বা ছন্দ উনি বিভিন্ন তালে বা তালে,
0: হ্যাঁ। এবং এই আকাশবাণীতেও পরবর্তীকালে আমি যখন ওনার সঙ্গে সঙ্গত করতে আসতাম তখন যিনি রেকর্ডিস্ট তিনি আমাকে খুব কানে কানে এসে বলে গেলেন যে শোনো এটা উনি তো সন্ধেবেলার রাগে গাইছেন, ওনার তো খেয়াল থাকতো না কখন এটা ব্রডকাস্ট হবে, এই রাগটা তো সন্ধেবেলার রাগ কিন্তু এটা এই পার্টিকুলার 10 মিনিটের যে চাঙ্কটা এটা সকালবেলা ব্রডকাস্ট হবে। তো আমি বাবাকে গিয়ে আস্তে আস্তে যখন বললাম যে এই গানটা তো সন্ধেবেলার রাগে রয়েছে এটা ব্রডকাস্ট হবে সকালে, তৎক্ষণাৎ উনি বললেন ও এটা সকালবেলার রাগে হবে, ঠিক আছে তুমি বলো রেকর্ডিং চালিয়ে দিতে বলো না আমি এক্ষুনি ট্রান্সফার করে দিচ্ছি। তক্ষুনি তক্ষুনি একটা ইমনের কম্পোজিশন যেটা 30 বছর ধরে উনি গেয়ে আসছেন সেইটা যে বিভাস রাগে বা আশাবরী রাগে তক্ষুনি তক্ষুনি হয়ে যেতে পারে এবং তার তাল তার গঠন তার রাগ সব কিছু চেঞ্জ করে রেকর্ডিং মেশিন চলন্ত অবস্থায় এইভাবে চেঞ্জ হয়ে যেতে পারে, এটাও বোধ হয় আশ্চর্য জ্ঞান প্রকাশ কোশি পারেন করতে।
1: নিশ্চয়ই। আচ্ছা শ্রোতা বন্ধুদের আরেকবার বলে দিই আমাদের সঙ্গে আজ অতিথি অনুষ্ঠানে রয়েছেন মল্লার ঘোষ, আমাদের কথা চলছিল আকাশবাণী প্রসঙ্গে। আপনি বাবার সঙ্গে আকাশবাণীতে প্রথম পা দিয়েছেন কবে?
0: আমি মাথা ঠেকাতে এসেছি আকাশবাণীতে বাবার হাত ধরে, কারণ আকাশবাণী আমার কাছে একটা তীর্থক্ষেত্রের মতো। আমার শৈশব থেকে আজকের এই দিনে আপনার সঙ্গে কথা বলার সৌভাগ্য হওয়া অবধি আমি আকাশবাণীকে একটা পীঠস্থান মনে করি। এবং আমার প্রথম রেকর্ডিং কী করে হয় তার দর্শন আমি বোধহয় 2-3 বছর বয়স থেকেই, মা এবং বাবার যখনই এখানে গানের রেকর্ডিং থাকতো তখন ওরা হাত ধরে আমাকে নিয়ে আসতেন এবং সেইখানে এসে আলিদার সামনেই আমি দেখছি আলিদা বসে সানাই বাজাচ্ছেন, শ্যামলদা বসে তবলা সঙ্গত করছেন, এদিকে পরিতোষশীল বসে বেহালা সঙ্গত করছেন। তখন তো এদের বৈদগ্ধ বুঝতাম না কিন্তু এত বড় বড় মিউজিশিয়ানদের দেখে এবং শুনে আমার যে অভিজ্ঞতা ওই শৈশব অবস্থায় সেইটা আমাকে এগিয়ে নিয়ে গেছে এবং তার যে প্রেক্ষিতটা সেটা রচনা হয়েছিল এই আকাশবাণীতেই। এবং পরবর্তীকালে 1986 সালে আমার প্রথম লোকাল অডিশন বোর্ডেতে অডিশন দেওয়া পাশ করা এবং পরবর্তীকালে ওই বছরেই আমার MAB মিউজিক অডিশন বোর্ড যেটা সেন্ট্রাল মিউজিক অডিশন বোর্ডেতে যে বাজনাটা যায় সেইটা আমার 2 চাঙ্কেতে যাওয়া এবং প্রথম চান্সেই এ গ্রেড পেয়ে যাওয়া সেটাও আকাশবাণী আমাকে দিয়েছেন। এবং সেই সঙ্গে সঙ্গে সেতারেতে সেই বছর 1986 সালে কুশল দাস সেতারে প্রথম চান্সেই এ গ্রেড পান এবং আমাদের অত্যন্ত প্রাণের শিল্পী ওস্তাদ রশিদ খান, আমি রশিদ ভাই বলি ওকে, আমাদের মধ্যে আজকে নেই, আমার এটা অত্যন্ত দুঃখের একটা জায়গা, রশিদ ভাই প্রথম চান্সেই এ গ্রেড পান এবং এই অধম মল্লার তালবাদ্যের এ গ্রেড পায়। সেই 1986 সালে আমার প্রথম অফিসিয়ালি রেডিওর সঙ্গে সম্পর্ক এবং 40 বছর হয়ে গেল রেডিও আমাকে হাত ধরে এগিয়ে নিয়ে চলেছে।
1: আসলে আকাশবাণীতে যারা আসেন তারা বোধহয় এটা মানেনি যে আপনি বললেন আকাশবাণী পীঠস্থান, এবং পীঠস্থান এবং পাঠস্থান দুটোই একসাথে।
0: অবশ্যই, একদম খুব সুন্দরভাবে বললেন আপনি।
1: আর একটুখানি আমরা শুনতে চাইবো যে ওই সময়টার কথা তো হলো অনেকটাই, কিন্তু বাবার যে কাজগুলো, উনি তো সুরকার হিসেবে কাজ করেছেন,

0: তো চলচ্চিত্রেও সুর দিয়েছেন
1: একদম।
0: আপনি নিজে যখন কাজকর্ম করেন তখন চলচ্চিত্রের ধারায় আসার ইচ্ছে হয়নি?
1: হ্যাঁ, অবশ্যই ইচ্ছে আছে, কারণ সঙ্গীতের এখন প্রয়োগের তো নানা মাধ্যম খুলে গেছে। চলচ্চিত্রের এখনো পর্যন্ত ডাক আসেনি, যদি আসে আমি মাথায় করে নেব। এটাও একটা এমন একটা দিক যেখানে একটা দৃশ্যমানতাকে সুরের দ্বারা স্থাপিত করা, ফুটিয়ে তোলা।
0: শুধু তাই না, চলচ্চিত্র মানে সমস্ত শ্রেণীর মানুষের কাছে পৌঁছয়।
1: হ্যাঁ,
0: তার ব্যাপ্তি অনেক বেশি।
1: হ্যাঁ,
0: তাই।
1: তবে তার একটা পার্ট আমি এখন করে থাকি, সেটা হচ্ছে পূজোর থিম মিউজিক রচনা করা। যদিও চলচ্চিত্র হচ্ছে একটা মুভিং একটা এলিমেন্ট, একটা দিক, পূজোর কাজ যখন করি তখন একটা স্ট্যাটিক কাজ, সেটাও সেটাকে যদি পার্শ্ব সঙ্গীতের দ্বারা মানুষের হৃদয়ে স্থাপন করার একটা অনুভূতি জাগরণ করা যায়, সেটাও কিন্তু একটা দিক। সেই কাজটা আমি প্রায় 10 বছর ধরে করে আসছি। বিভিন্ন মণ্ডপে থিম শিল্পী, তিনি মাকে বিভিন্ন থিমের দ্বারা স্থাপন করতে চাইছেন। আমার ওপর দায়িত্ব এসে পড়ে, বিশেষ করে বড় বড় পুজোগুলোর ক্ষেত্রে, শ্রবণগতভাবে তার থিমকে সাপোর্ট দেওয়ার। তো সেই কাজটা আমি করে খুব আনন্দ পাই। এটাও একটা কিন্তু মিউজিকের ধারা যেটা এখনকার সঙ্গীত শিল্পীদের মধ্যে রচিত হয়েছে।
0: তবে এই কাজগুলো আরো ব্যাপ্তভাবে পূজোর সময় ঠিক এগুলো শোনা যায়, বা সেগুলোকে যদি আর্কাইভ করা হয়, বা সেগুলোকে যদি সবার মধ্যে অন্য সময়ও পৌঁছায়, কারণ তার তো একটা সময়ের ব্যাপ্তি থাকে। যেভাবে চলচ্চিত্র বা অন্য কোনো মানে সঙ্গীত পরিচালনার ক্ষেত্রে যেটা হয়, সারা বছর তার একটা শ্রুতি মাধ্যমে তা সেটা আসে, সেই রেশটা চলে, সেটা অনেক সময় একটু কেন্দ্রীভূত হয়ে যায়। আপনার পরিবার, বাবা, এই গল্প সমস্ত জায়গায় অবধারিত ভাবে চলে আসে, যার কথা আসে না। কিন্তু আমরা জানি নেপথ্যের সেই মানুষটিও কিন্তু খুবই গুণী মানুষ ছিলেন সঙ্গীতের ক্ষেত্রে, আপনার মা।
1: একদম,
0: শুনবো তার কথা।
1: একদম, আমার মাতৃদেবী আচার্যা বিদুষী ললিতা ঘোষ, তিনি নিজেকে সেইভাবে গায়িকা হিসেবে প্রকাশিত করেননি বা করার সেইভাবে স্কোপও পাননি। তবে বাবার যে রচনাগুলো আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি, যে অনেক রচনা মার গানের দ্বারা প্রভাবিত হয়ে বা মা কোনো রকম তথ্য সম্বলিত হয়তো করেছেন বাবাকে, সেই রকমভাবে বাবাকে অনুপ্রাণিত করেছেন, সেই রকম রচনাও অনেক হয়েছে। বাবার জীবনে মায়ের স্থান অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জায়গায় ছিল, এবং অনেক গান, যেরকম এ মাসের গানের কিছু গান, কিছু কম্পোজিশন আকাশবাণীতে মা এবং বাবা দুজনে একসঙ্গে গেয়েছেন। খুব সম্ভবত যদি সূর্য এত উজ্জ্বল, আমার প্রথম লাইনটা হঠাৎ মনে পড়ে গেল, প্রবীর মজুমদারের সুরেতে, খুব সম্ভবত শ্যামল গুপ্তের কথায় এ মাসের গান, একটা অনেক দিন আগে রচনা হয়েছিল, আমার জন্মেরও বোধহয় আগে। তো সেই রকমভাবে মাই এই কথার প্রথম লাইনটা লিখে দিয়েছিলেন, সেই থেকে গান রচনা হয়েছিল। তো পরে অবশ্যই অনেক গান যেগুলো মা গেয়েছিলেন সেইগুলো পরবর্তীকালে শ্রদ্ধেয় অজয়দা, অজয় চক্রবর্তী সেগুলো আবার পুনর্রেকর্ড করেছিলেন, সন্ধ্যা মুখোপাধ্যায় গেয়েছেন, হেমন্ত মুখোপাধ্যায় গেয়েছেন, এরকম গান অনেক আমরা হাতের মধ্যে পেতে পারি।
0: আচ্ছা, আমাদের কথা শেষ হবে না, গল্প শেষ হবে না, অগণিত কথা জানার, কিন্তু অনুষ্ঠানের সময় বলছে আজ বিদায় নিতে হবে। আমরা পরবর্তী পর্বে আবার আপনাকে পাবো
1: নিশ্চয়ই, বাবাকে নিয়ে আবার
0: ফিরে আসবো। আজকের মতন এই পর্যন্তই অতিথি অনুষ্ঠান।
1: সকল শ্রোতাকে মল্লারের প্রণাম।

অতিথি অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বিশিষ্ট তালবাদ্য শিল্পী মল্লার ঘোষের সাক্ষাৎকারের প্রথম পর্ব। তার সঙ্গে কথা বলেছেন তন্ময়ী ভট্টাচার্য, সম্পাদনা অলিভিয়া পোদ্দার, প্রযোজনা ড. মানস প্রতিম দাস। এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান অতিথি, আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে রম্য গীতে।

রৌমগীতি অনুষ্ঠানের আজ প্রথম গানটি শুনবেন পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে, গীতিকার এবং সুরকার অমলেন্দু বিকাশ কর চৌধুরী।

শুনছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠের গান। এরপরের শিল্পী সবিতা চৌধুরী, সুরকার এবং গীতিকার সলিল চৌধুরী।

রোমগীতি অনুষ্ঠানের আজ শেষ গানটি শুনবেন সমবেত কণ্ঠে। গানটির গীতিকার জীবনানন্দ দাস এবং সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

0: রোমগীতির অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাছাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15, বাংলাদেশ সময় 7:45। বেড়ানোর বন্ধু, সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

500 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন যুবাণীর অনুষ্ঠান পেশার সন্ধানে। উপস্থাপনায় রয়েছেন বিতোষক চক্রবর্তী।

0: ভাবতো তোমার বাড়ির পাশের একটা ছোট্ট দোকান, কিন্তু আজ সেই দোকানের পণ্য পৌঁছে যাচ্ছে কলকাতা থেকে কেরালা, দিল্লি থেকে দুবাই। কিভাবে সম্ভব হচ্ছে কখনো ভেবে দেখেছ? যদি তুমি একজন উদ্যোক্তা হও, চাকরি খুঁজছ, এমন একজন তরুণ তরুণী হও, কিংবা নিজের কোনো প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে চাও, তাহলে এই ডিজিটাল দুনিয়ায় কিন্তু তোমার একমাত্র সঙ্গী তোমাকে পৌঁছে দিতে পারে হাজার লক্ষ কোটি মানুষের কাছে। কিন্তু এখানেও একটা প্রশ্ন আছে, সেটা হলো শুধুমাত্র পোস্ট করলেই কি মানুষ তোমার কথা শুনবে? কিভাবে তৈরি হয় একটা সফল ডিজিটাল ব্র্যান্ড? কিভাবে সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া যায় কাস্টমার? আর ডিজিটাল মার্কেটিংয়ের ভবিষ্যৎই বা কোথায়? আর এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই আজকে আমাদের এই পেশা সন্ধানের অনুষ্ঠান। তোমাদের সঙ্গে আজকের পেশা সন্ধানের অনুষ্ঠানে রয়েছে আমি বিতাশক। আর আজকে যেরকমটা তোমরা একদম শুরুতে শুনেই বুঝে গেছো, আজকে কথা হবে ডিজিটাল মার্কেটিং নিয়ে। তাই তোমাদের হাতে যদি স্মার্টফোন থাকে তাহলে সেইটা অবশ্যই হাতে নিয়ে নাও, আর মনটাকেও একটু ডিজিটাল করে নাও। তার আর কারণটা হলো গিয়ে এই যে ডিজিটাল মার্কেটিং, সেই ডিজিটাল মার্কেটিং কিন্তু আগামী দিনে গোটা দুনিয়াতে যথেষ্ট সফল হয়ে উঠবে, এই কথা কিন্তু বলাই বাহুল্য। আজকে আমরা কথা বলবো এমন এক দুনিয়া নিয়ে যেখানে হয়তো পরবর্তী যে কাস্টমার তোমার, সে কিন্তু বসে আছে তোমার ঠিক হাতের মুঠোয়। আর এই সব কিছু নিয়ে কথা বলতে আমি সঙ্গে পেয়ে গিয়েছিলাম প্রতিষ্ঠিত বহুজাতিক প্রযুক্তি সংস্থার ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত অরিত্র বোস মহাশয়কে। আর শুনতেই যেটা জেনে নিয়েছিলাম যে এই যে ডিজিটাল মার্কেটিং, এই বিষয়টা ঠিক কীরকম আর কারা কারা এটা নিয়ে পড়াশোনা করতে পারে এবং কোথায় কোথায় এটা নিয়ে পড়াশোনা করা যেতে পারে।
1: আমার নাম অরিত্র ঘোষ। প্রথমেই ডিজিটাল মার্কেটিং বলতে যেটা বোঝায় আমাদেরকে, যে ডিজিটাল মার্কেটিং খুব বেশি টেকনিক্যাল জিনিস নয়, এটা সবারই ক্ষেত্রে দরকার। আর স্বাভাবিক আমরা এখন গ্রোয়িং ইকোনমি যেহেতু আছি, ডিজিটাল মার্কেটিং একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, আর এটা সবাই করতে পারে, এরকম কোনো ব্যাপার নেই যে এটার জন্য স্পেসিফিক কিছু গ্র্যাজুয়েশন বা ডিগ্রি কোর্স কিছু লাগে বা স্পেসিফিক ফিল্ডের লোকেরাই শুরু করতে পারে, এটা সবার জন্য। তো প্রথমে ডিজিটাল মার্কেটিং বলতে যেটা বোঝায় হচ্ছে যে আমরা যেহেতু যে স্বাভাবিক নিজেদের ডেইলি লাইফের মধ্যে ব্র্যান্ডস দেখি, প্রোডাক্টস দেখি, তো সেগুলো আমাদেরকে দেখানো হচ্ছে বা ব্র্যান্ড একটা কোন প্রোডাক্ট দেখাচ্ছে সেটা সেল করার জন্য। তো সেটা হচ্ছে যে কাস্টমার বেসিসের উপরে আমরা একটা ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে প্রোডাক্ট সেল করার চেষ্টা করছি বা একটা সার্ভিস সেল করার চেষ্টা করছি। তো এই সেল করার জন্য বা কাস্টমার গ্যাদার করার জন্য বিভিন্ন রকম চ্যানেল ইউজ করা হয়। যেমনি আগেকার দিনে আপনাদের মনে হবে যে টেলিভিশনের থ্রুতে বা নিউজ পেপারের থ্রুতে আর্টিকেলস দিয়ে অ্যাডস দিয়ে বোঝানো হতো, কিন্তু এখন ডিজিটালের যুগ, টেকনোলজি অনেক এগিয়ে গেছে। তো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সোশ্যাল মিডিয়াও ব্যবহার হয়, ইমেল মার্কেটিং ব্যবহার হয়, বা ইভেন কি আমরা দেখি যে অনেক সময় মোবাইলের মধ্যে আমাদের পুশ নোটিফিকেশন পাওয়া, তো সেই পুশ নোটিফিকেশন গুলো কিন্তু একটা ডিজিটাল মার্কেটিং এর মেথডস এর মধ্যেই আসছে। আর এটা শেখার জন্য স্পেসিফিক কোনো কোয়ালিফিকেশন লাগে না, এটা সবাই করতে পারে, সব স্ট্রিমের লোকেরাই করতে পারে। আপনাদের যদি আর্টস থাকে, কমার্স থাকে, সায়েন্স থাকে, এটা কোনো ম্যাটার করে না, সব রকম ফিল্ড থেকেই লোকেরা ডিজিটাল মার্কেটিং শিখতে পারে। অবশ্যই এটার মধ্যে স্পেসিফিক কোর্সেসও আছে আর স্পেসিফিক ইনস্টিটিউটসও আছে, যদি কেউ ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করতে চায় তো সেটার জন্য অনলাইন কোর্সেস আছে, আমরা অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্মস আছে যেখানে ডিজিটাল মার্কেটিং শেখানো হয়, আর ওখানে প্রোডাক্টস এর বেসিসে প্রজেক্টও দেওয়া হয় যে কিভাবে তুমি একটা হ্যান্ডস অন অ্যাপ্রোচ দিয়ে প্রফেশনাল লেভেলে প্র্যাকটিস বেসিসে তুমি শিখতে পারো জিনিসটা। আর অনেক রকম

0: ইনস্টিটিউটস আছে গোটা ভারতবর্ষে ইনস্টিটিউটস আছে, যেরকম NIIT একটা প্যান ইন্ডিয়ান ইনস্টিটিউট আছে, আর কলকাতার বুকেও নানা রকম ইনস্টিটিউটস আছে, কলকাতা ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট যেটা শর্ট ফর্ম KDMI, সেই ইনস্টিটিউটটাতেও ডিজিটাল মার্কেটিং শেখানো হয়। এটা আপনি ক্লাস 12 কমপ্লিট করার পর স্টার্ট করতে পারেন, এটা আপনি একটা বেসিক লেভেল থেকে শিখতে শুরু করতে পারেন, তারপর আপনি একটা ইন্টারমিডিয়েট লেভেলে পৌঁছানোর পর একটা প্র্যাকটিক্যাল লেভেলে আপনি এটা চালিয়ে যেতে পারেন, যেটাতে আপনার স্কিলস অনেক ইম্প্রুভ হবে। কেননা স্বাভাবিক আমরা জানি যে একটা বুকিশ নলেজ বা থিওরিটিক্যাল নলেজ শেখার পর একটা প্র্যাকটিক্যাল লেভেল অফ নলেজ খুবই দরকার, তো সেটা আপনি ক্লাস 12 কমপ্লিট করার পরেই শুরু করতে পারেন। এরকম কিছু নেই যে আপনাকে অনেক ওয়েট করতে হবে বা কোন স্পেসিফিক ডিগ্রি বা ডিপ্লোমা আপনাকে করতে হবে তারপর আপনি করতে পারেন।
1: ডিজিটাল মার্কেটিং এর ভাগগুলো কি কি আর এটা শেখার প্রয়োজনীয়তা বা কি সেটা জেনে নিয়েছিলাম স্যারের থেকে।
0: ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক রকম কি এলিমেন্টস আছে, যেরকম কি কি রকমের কি এলিমেন্টস, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, পে পার ক্লিক, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, এরকম নানা রকম এলিমেন্টস আছে। আচ্ছা, এরপর আমরা প্রথমে ভাববো যে ডিজিটাল মার্কেটিং আমরা কেনই বাসি, কি দরকার ডিজিটাল মার্কেটিং শেখার। তো ডিজিটাল মার্কেটিং শেখার জন্য কোনো প্রোগ্রামিং বা টেকনিক্যাল নলেজ দরকার? তো এটা শেখার জন্য কোনো রকম টেকনিক্যাল নলেজ দরকার নেই। আপনার যদি প্রোগ্রামিং নলেজ বা টেকনিক্যাল নলেজ সাথে শেখা থাকে তাহলে একটু আপনার সুবিধা হবে, বা এরকম কোনো ব্যাপার নেই যে আপনার খুবই প্রোগ্রামিং নলেজ কিছু দরকার ডিজিটাল মার্কেটিং শেখার জন্য। এটার জন্য আপনি একটা বেসিক ওয়ার্ডপ্রেস বা HTML নলেজ যদি থাকে তাহলেও আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন।
1: কন্টেন্ট মার্কেটিং ও ইউজার এনগেজমেন্ট ধরে রাখতে ডিজিটাল মার্কেটিং এর ভূমিকা কিরকম, চাকরি পাওয়ার পর স্যালারি কিরকম হতে পারে সেটাও আমাদের স্যার জানিয়েছিলেন।
0: আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, তো সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমরা দেখি যে অনেক রকম ব্র্যান্ডরা অ্যাডস দেয়। তো ধরুন আপনি ভিডিও দেখছেন, তারপরে কোনো না কোনো ব্র্যান্ডের প্রোডাক্টের অ্যাড আসছে, তো ওই অ্যাডটার থ্রুতে ব্র্যান্ডটা যে প্রোডাক্টের প্রমোশন করছে সেটাকে আমি যদি সাকসেসফুল করতে চাই, বা আমি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইউজ করছি সেই ক্যাম্পেইনটাকে সাকসেসফুল করতে চাই, তাহলে কি জিনিস আমাদের দরকার পড়ে? প্রথমেই হচ্ছে যে আপনার অ্যাজ আ ডিজিটাল মার্কেটার হিসাবে আপনার গোল কি, যে আপনি অ্যাডটা দেখিয়ে বা ক্যাম্পেইনটা করে কি অ্যাচিভ করতে চাই সেটা আপনার ক্লিয়ার হওয়া উচিত। একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস আপনি ক্রিয়েট করছেন ব্র্যান্ডের ব্যাপারে যাতে সবাই জানুক, একটা হাউসের মধ্যে ব্র্যান্ড পেনিট্রেশন করছে সেটা একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর ব্যাপার হলো, একটা লিড জেনারেট করছেন যে আপনার অ্যাডস এর থ্রুতে কে কে ইন্টারেস্টেড হচ্ছে আপনার প্রোডাক্ট নেওয়ার জন্য, অডিয়েন্সের জন্য আপনি রিসার্চ করছেন যে আপনার টার্গেট অডিয়েন্স কে হচ্ছে, আপনার প্রোডাক্টটা কাকে ক্যাটার করে, তারপরে হচ্ছে যে আপনি ভিডিওস বা বিভিন্ন রকম গ্রাফিক্স ডিজাইন করে আপনি ইন্টারাকশনের চেষ্টা করছেন, একটা কনস্ট্যান্ট আপনি অ্যাপ্রোচ চালিয়ে পোস্টিং করছেন কন্টেন্ট। অনেক রকম ব্যাপার হয় যে আমরা দেখি যে ধরুন আপনি একটা পোস্ট করলেন, তারপরে আপনি কিছু কিছুটা টাইম গ্যাপ রেখে দিলেন, সেখানে কি হয় যে ইউজার এনগেজমেন্ট আস্তে আস্তে কমতে শুরু করে। তো সেটা জিনিসটা যাতে না হয় সেই জন্য আপনি একটা কনস্ট্যান্ট অ্যাপ্রোচে পোস্ট করতে থাকেন যাতে ইউজার এনগেজমেন্টটা মেনটেন হয়। আর তারপরে শেষ ব্যাপার হচ্ছে বিভিন্ন রকম টুলস ইউজ করে আপনি যে ক্যাম্পেইনটা চালাচ্ছেন সেটা কিরকম এফেক্ট করছে, কতটা কনভার্সন হচ্ছে, ইউজার কনভার্সন কতটা বা লোকেরা দেখে কতটা আপনার কাস্টমার মধ্যে কনভার্ট হচ্ছে, সেই জিনিসটার জন্য অ্যানালিটিক্স ইউজ করা। তারপরে হচ্ছে কন্টেন্ট মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যে কন্টেন্ট ক্রিয়েশন হয় সেগুলো কি, একটা কন্টেন্ট মার্কেটিং এর ব্যাপার হচ্ছে যে আপনি কি প্রোভাইড করাতে চাইছেন কাস্টমারকে, যে কাস্টমারকে আপনি অ্যাট্রাক্ট করবেন সেটা কি দেখি, আপনার অ্যাডস এর মধ্যে কন্টেন্ট হওয়া উচিত যাতে কাস্টমার সেটার সাথে একদম ওর মাথায় ক্লিক হয়ে যায় ব্যাপার। তো সেই জিনিসটা একটা কন্টেন্টের ব্যাপার যে এখনো আমাদের মাথার মধ্যে সেই জিনিসটা হুকন করে আছে, যে একটা নাম বললেই আমরা জিনিসটা রিকল হয়ে যায়, সেই জিনিসটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। এটাতে আপনার একটা ব্র্যান্ডের ক্রেডিবিলিটি জেনারেট হয়, আপনার কাস্টমারের মাইন্ডের মধ্যে লয়্যালটি চলে আসে আপনার ব্র্যান্ডের ব্যাপারে, একটা কাস্টমার রিটেনশন পাওয়ার আছে, এই জিনিসটাকেই বলে কন্টেন্ট মার্কেটিং ইউজেস ডিজিটাল মার্কেটিং। আর আপনি যদি ভাবছেন যে একটা ডিজিটাল মার্কেটারের স্যালারি কিরকম হতে পারে, আমি এই জিনিস

0: পার্সিউ করবো কিনা, এটার মধ্যে কি কি অপরচুনিটিস আছে, কিরকম স্যালারি স্ট্রাকচার আছে। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে একটা বেসিক স্টার্টার বিগিনার লেভেলে আপনার এন্ট্রি লেভেলের মধ্যে 3-5 lakhs পার অ্যানাম আপনার এক্সপেকটেশন থাকতে পারে। মিড লেভেলের মধ্যে আপনি ধরুন ইন্টারমিডিয়েট লেভেলে আপনি একটু এক্সপিরিয়েন্সড হয়ে গেলেন, সেই ক্ষেত্রে আপনার 6-12 lakhs পার অ্যানাম আপনি এক্সপেক্ট করতে পারেন। আর যদি আপনি সিনিয়র লেভেলে চলে যান, আপনি একদম এক্সপার্টিস হয়ে যান, তাহলে সেই জিনিসটার আপনার এক্সপিরিয়েন্সের বেসিসে আপনি ইজিলি 15-20 lakhs পার অ্যানাম বা তার বেশিও আপনি এক্সপেক্ট করতে পারেন। তো সেই জন্য এটা একটা অনেকই বেশি লিউক্রেটিভ ফিল্ড। আপনার যদি প্যাশন থাকে আপনি এই পাথটাকে ফলো করতে পারেন।
1: মার্কেটে বিশেষত ভারত ও বাংলাদেশে কিরকম সুযোগ রয়েছে এই বিষয় নিয়ে পড়ে চাকরি পাবার, এছাড়াও কাস্টমার বিল্ড আপ থেকে ইমেল মার্কেটিং সবটাই স্যারের কথায় উঠে এসেছিল।
0: দেখুন, ইন্ডিয়া আর বাংলাদেশ দুটোই গ্রোয়িং ইকোনমি, উই আর ডেভেলপিং কান্ট্রি, এখানে পুরোপুরি মার্কেট স্যাচুরেশন আসেনি। তো স্বাভাবিক এখানে একটা হাই ডিমান্ড থাকবেই, আর এখানকার একটা বেসিক পাওয়ার হচ্ছে যে আমরা অনেক হাই পপুলেশন কান্ট্রি, তো সেখানে একটা ব্র্যান্ডসের মধ্যে একটা ডিমান্ড থাকে, কারণ এই মার্কেটগুলো একটা লিউক্রেটিভ মার্কেট হচ্ছে, ওদেরকে অনেক হাই কাস্টমার বেস মার্কেট, তো সেখানে একটা অপরচুনিটিস থাকে। সেখানে আমি যদি একটা ডিজিটাল মার্কেটার হিসাবে দেখতে চাই যে আমার কাছে কি কি অপরচুনিটিস আছে, এখানে আমি অনেক রকম রোল দেখতে পারি, যেরকম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট হতে পারি বা কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট হতে পারি, যে আমি আমার ব্র্যান্ডের জন্য কি কি কন্টেন্ট বানাতে চাই বা কি কি কন্টেন্ট বানানো উচিত যেটাতে একটা কাস্টমার বেস হুক হয়ে যাবে। আর সোশ্যাল মিডিয়া আমি ম্যানেজমেন্ট করতে পারি, এই যে আমরা দেখি যে সোশ্যাল মিডিয়া বিভিন্ন রকম প্ল্যাটফর্ম, ফেসবুক ইনস্টাগ্রামের মধ্যে দেখি যে একটা ব্র্যান্ডের অ্যাডস চলছে বা অদার পোস্ট, একটা কাস্টমার এনগেজমেন্টের ব্যাপার রয়েছে, সেখানে আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হতে পারি। এরকম অনেক রকম রোল আছে যেগুলো আমি প্লে করতে পারি এজ এ ডিজিটাল মার্কেটার। এরপর হচ্ছে যে আমি যদি একটা সাকসেসফুল মার্কেটিং ক্যাম্পেইন চালাতে চাই, সেখানে আমি একটা ভালো টার্গেট অডিয়েন্স কি করে ডিসাইড করব। দেখুন, প্রথমে আপনি টার্গেট অডিয়েন্স ডিসাইড করার আগে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, সেটা হচ্ছে যে নিজের প্রোডাক্টটাকে আইডেন্টিফাই করা, যে আমি যে প্রোডাক্টটা মার্কেটের মধ্যে লঞ্চ করতে চাই বা আমি প্রোডাক্ট যেই প্রোডাক্টটা বানিয়েছি যেটা আমি চাই যে কাস্টমাররা কিনুক, সেই প্রোডাক্টটা কার প্রবলেম সলভ করছে। প্রথমে তো আপনি বুঝবেন যে কাস্টমারের প্রবলেম কি, আপনি সেটা সলভ করলেন, আপনি প্রোডাক্টটা বানালেন, তারপরে আপনাকে বুঝতে হবে যে এই প্রোডাক্টটা কোন স্পেসিফিক কাস্টমার বেসের জন্য। ধরুন আপনি যদি একটা লিপস্টিক বানান, তো সেটা স্বাভাবিক একটা কাস্টমার বেস থাকবে যে ফিমেলস হওয়া উচিত, স্পেসিফিক এজ রেঞ্জ হওয়া উচিত, ঠিক আছে, লিপস্টিকেরও অনেক রকম শেডস হয়, কার কোন শেড পছন্দ, এইসব ডিসাইড করে আপনি একটা কাস্টমার বেস বানান, এটাকেই বলে টার্গেট অডিয়েন্স। তো আপনার প্রোডাক্ট যেটা, সেটা যে স্পেসিফিক টার্গেট অডিয়েন্সের জন্য বানাচ্ছেন, সেই দুটো ম্যাচ হওয়া, মানে আপনি এটা এক্সপেক্ট করতে পারবেন না যে লিপস্টিক বানাচ্ছি তো সেটা সব রকম কাস্টমার ব্যান্ডউইথ কিনবে, এটা স্পেসিফিক কিছু কাস্টমার কিনবে, তো সেই লিঙ্কেজটা ভালোভাবে হওয়া উচিত। যদি আপনি এই ভালোভাবে টার্গেট অডিয়েন্স ডিসাইড করে নিতে পারেন, তো স্বাভাবিক আপনার একটা কানেকশন অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে কাস্টমারের সাথে, আপনার কাস্টমার বেস অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়। এরপর আসে যে ডিজিটাল মার্কেটিং, এই জিনিসটা কি ইমেল মার্কেটিং এর মধ্যেও ইনভলভ থাকে। প্রথমে আমরা বুঝতে চাই যে ইমেল মার্কেটিং কি। এই ধরুন অনেক রকম আজকাল অনলাইন শপিং প্ল্যাটফর্মস আছে, ওখানে আপনি একটা অ্যাকাউন্ট বানালেন, আমরা দেখতে পাই যে প্রত্যেক বছর ওখানে অনেক রকম সেলস চলে। তো আপনি একটা জিনিস নোটিস করবেন যে সেল স্টার্ট হওয়ার আগেই আপনার মেলে কিন্তু সেই প্ল্যাটফর্মের দিক থেকে একটা ইমেল পাঠিয়ে দেওয়া হয় আপনাকে ইনফর্ম করার জন্য যে অমুক তারিখ থেকে সেল স্টার্ট হচ্ছে। এই যে ইমেল গুলো অটোমেটিক্যালি আপনাকে পাঠানো হচ্ছে, এই জিনিসটাকেই বলা হয় ইমেল মার্কেটিং। এটার থ্রুতে আপনার অ্যাটেনশন গ্যাদার করার চেষ্টা করা হয়, আপনাকে যখন ইমেল পাঠানো হচ্ছে আপনি ইমেলটা দেখলেন, অটোমেটিক্যালি আপনার মাথার মধ্যে একটা রিকল ভ্যালু জেনারেট হয়ে যাবে যে অমুক কোম্পানি একটা কিছু ইভেন্ট লঞ্চ করছে, সেই জিনিসটা আপনার মাথার মধ্যে স্ট্রাইক হবে। এই বেসিসেই কিন্তু ইমেল মার্কেটিং ইউজ করে ডিজিটাল মার্কেটিং ইউজ করা হয়। অনেক রকম টুলস আছে মার্কেটের মধ্যে ডিজিটাল মার্কেটিং করার জন্য, সেই ব্যাপারে আমরা জানব। গুগল থেকেই গুগল অ্যানালিটিক্স বলে একটা টুল আছে, সেটা প্রোভাইড করানো হয়। এইসব টুলসগুলো ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন রকম জিনিস, ধরুন মার্কেটিং হলো গ্রাফিক ডিজাইনিং।

0: বলো, আপনার কোম্পানি যে ক্যাম্পেইন লঞ্চ করেছে সেই ক্যাম্পেইনটা কিরকম আউটপুট আসছে, কিরকম ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হচ্ছে, সেই জিনিসটাকে ট্র্যাক করার জন্য এই টুলসগুলো ইউজ করা হয়। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমরা একটা জিনিস শুনেছি যে ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটিং, এই জিনিসটা কি? ফ্রিল্যান্স মার্কেটিং এর মধ্যে অনেক রকম ব্যাপার আছে, যেরকম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আসছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আসছে, এইসব ব্যাপারগুলো ফ্রিল্যান্সিং এর মধ্যে আসছে। এটার মধ্যে আপনি অ্যাজ আ ফ্রিল্যান্সার, অ্যাজ আ ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটার, আপনি বিভিন্ন রকম প্ল্যাটফর্মসে যেতে পারেন, যেরকম ফাইবার বলে একটা প্ল্যাটফর্ম আছে, এরকম ফ্রিল্যান্সার বলে একটা প্ল্যাটফর্ম আছে, এখানে গিয়ে আপনি অ্যাজ আ ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটার জবস বা কাজ খুঁজতে পারেন। এখানে অনেক রকম কোম্পানিজরা নিজের রিকোয়ারমেন্ট হিসাবে জব পোস্ট করে, সেখানে আপনি গিয়ে অ্যাপ্লাই করতে পারেন এবং এরপর আপনি ওখানে গিয়ে কাজ করতে পারেন। এটাতে আপনার একটা পোর্টফোলিও অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়, আপনার একটা রেজিউমের মধ্যে অ্যাজ অ্যান এক্সপিরিয়েন্স এই জিনিসগুলো অ্যাড হয়ে যায়, সেটা আপনার ভ্যালু অ্যাজ এ পার্সন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার কিন্তু অনেকটা বেশি বাড়িয়ে দেয়।
1: এই লাইনে কি কি চ্যালেঞ্জেস লক্ষ্য করা যায়, ডেটা অ্যানালিটিক্স এই লাইনে কতটা গুরুত্বপূর্ণ, এছাড়াও সার্টিফিকেশন ও কোর্সের ব্যাপারেও বিশদে স্যার আমাদের জানিয়েছিলেন।
0: এরপর আসছে যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি চ্যালেঞ্জেস আছে। প্রথমে তো চ্যালেঞ্জেস আছে যে এই জিনিসটার মধ্যে অনেক বেশি কম্পিটিশন চলে এসেছে, ব্র্যান্ডসরা এটা নিয়ে অনেক বেশি অ্যাওয়ার হয়ে গেছে, সব রকম ব্র্যান্ডই আজকাল ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক কম্পিট করছে। আপনারা দেখতে পান যে ধরুন ফর এক্সাম্পল আপনি দেখতে পাবেন যে ইনস্টাগ্রাম এর মধ্যে আপনি রিলস দেখছেন, রিলস এর মধ্যে অনেক রকম ভাইরাল রিলস যেগুলো চলে যায়, সেখানে আপনি দেখতে পাবেন যে কমেন্টস এর মধ্যে অনেক রকম ব্র্যান্ড কমেন্ট করে, ফর হোয়াট, ফর ইউজার অ্যাট্রাকশন। এই যে ওরা কমেন্ট করলো এটাতে একটা কাস্টমার অ্যাট্রাক্ট হলো, তাদের দিকে একটা কাস্টমার বেস তৈরি হলো, তারা নিজেদেরকে রেলিভেন্ট বানাচ্ছে আজকালকার যুগের সাথে। এইটার মধ্যেই কিন্তু এটা কম্পিটিশন, একটা ব্র্যান্ড অন্য ব্র্যান্ডের সাথে কম্পিট করছে। তারপর হচ্ছে যে অ্যাড ফ্যাটিগ বলে একটা ব্যাপার, যে আপনি একই রকম অ্যাড যদি চালাতে থাকেন স্বাভাবিক সেটার মধ্যে কাস্টমারের ইন্টারেস্ট কিন্তু আস্তে আস্তে কমতে শুরু, তাই জন্য অনেক রকম আপনাকে ডিফারেন্ট বিভিন্ন রকমের অ্যাড ক্রিয়েট করতে হবে যাতে কাস্টমারের ইন্টারেস্টটা মেনটেন থাকে। তারপরে আরেকটা ব্যাপার আছে যে এটার মধ্যে কিন্তু দিন পর দিন কোম্পানির এক্সপেন্ডিচারও বাড়ছে, কোম্পানি যেহেতু অনেক বেশি ভাবে এটার মধ্যে ইনগেজ হয়ে আসছে তো কোম্পানির জন্য একটা এক্সপেন্স জেনারেট হচ্ছে এটার মধ্যে। এইসব চ্যালেঞ্জেস ডিজিটাল মার্কেটিং এর ফিল্ড এর মধ্যে আজকের দিনে আছে। ডেটা অ্যানালিটিক্স কতটা ইম্পর্টেন্ট ডিজিটাল মার্কেটিং এ, এই যে ডেটা অ্যানালিটিক্স ব্যাপারটা কি, ধরুন আপনি একটা ক্যাম্পেইন লঞ্চ করলেন, আপনি নিজের প্রোডাক্টটা মার্কেট করলেন, এই ক্যাম্পেইনটার কি রেজাল্ট হলো, কাস্টমার এই প্রোডাক্টটা দেখে কি ফিল করলো, তার রেসপন্স কেমন হলো, এই জিনিসগুলোকে আপনি একটা অ্যানালিসিস করে যাতে আপনি নিজের অ্যাপ্রোচটাকে, আপনি নিজের প্রোডাক্টটাকে আপনি ফিডব্যাক নিয়ে আরো বেশি ইম্প্রুভ করতে পারেন, এই অ্যানালিসিসটাকেই ডেটা অ্যানালিটিক্স বলে। এটার জন্য অনেক রকম টুলস আছে, অনেক বেশি ফেমাস টুল একটা আছে গুগল অ্যানালিটিক্স, এই টুল গুলো আপনাকে অ্যানালাইজ করতে হেল্প করে। নেক্সট হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং বা ভালো রকম ডিজিটাল মার্কেটার হতে গেলে কি কোনো রকম সার্টিফিকেশন বা কোর্স দরকার পড়ে, দেখুন এটার জন্য কোনো কোর্স স্পেসিফিক্যালি দরকার পড়ে না, কিন্তু আপনি যদি একটা ডিজিটাল মার্কেটার হন আর আপনার কাছে একটা ভালো সার্টিফিকেশন বা ক্রেডিবিলিটি আছে, সেই জিনিসটা অফকোর্স আপনার ভ্যালু বাড়াবে। এটার মধ্যে প্রথমেই গুগল অ্যাডস আর অ্যানালিটিক্স সার্টিফিকেশন চলে আসে, এখানে আপনি শিখতে পারবেন বিভিন্ন রকম ডিজিটাল মার্কেটিং এর জিনিস, শেখার পর আপনি ওটাকে প্র্যাকটিক্যাল লেভেলে অ্যাপ্লাই করবেন, তারপর আপনাকে কোম্পানির দিক থেকে সার্টিফিকেশন দেওয়া হয়। এই জিনিসটা আপনার রেজিউমের মধ্যে আপনার ভ্যালুকে বাড়ায়। সেরকমই অল্টারনেটিভলি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য ব্লু প্রিন্ট সার্টিফিকেশন আছে, সেখানে আপনাকে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এসব জিনিস শেখানো হয়, আপনি ওটাতে রিয়েল লাইফে অ্যাপ্লাই করেন, তারপরে আপনাকে সার্টিফিকেশন দেওয়া হয়। আপনি ডিজিটাল মার্কেটিং বেসিক কনসেপ্ট 2-3 মাসের মধ্যে শিখে নিতে পারেন, তারপর আপনি কন্টিনিউশন করার পর একটা ইন্টারমিডিয়েট লেভেলের এক্সপিরিয়েন্স আপনি 6-12 মাসের মধ্যে ইজিলি আপনি শিখে নিতে পারবেন, আর অ্যাডভান্স লেভেলের মধ্যে আপনি 2 বছরের মধ্যে একটা প্রো লেভেলে আপনি চলে যেতে পারেন। স্বাভাবিক তারপরে আপনি যত বেশি এই ফিল্ডটা নিয়ে এগোবেন, যত বেশি কাজ করবেন, আপনার কাজের উপরে এক্সপিরিয়েন্স এর উপরে আপনার নলেজ অ্যান্ড স্কিলস আরো বেশি রিফাইন হবে, আরো ডেভেলপ হবে। এই সবকিছু জিনিসই একটা

0: ছোট বিজনেস আমি অ্যাড দিচ্ছি, সেখানে আপনার অ্যাড এর মধ্যে অনেক রকম প্রেফারেন্সেস সেট করা যায়, যে আপনি রিয়েল ম্যাপের উপরে একটা রেডিয়াস সেট করতে পারবেন, যে আপনার কতটা রেডিয়াস এরিয়ার মধ্যে আপনার অ্যাডটা দেখানো হবে, কত ফ্রিকোয়েন্টলি দেখানো হবে। আপনি সবকিছু নিজের একটা বাজেটের মধ্যে নিজের প্রেফারেন্সেস হিসাবে আপনি সেট করতে পারবেন। এই জিনিসটাতে আপনার ব্র্যান্ড ভ্যালু অনেক বাড়বে, লোকেদের কাছে আপনার ব্র্যান্ডের খবর পৌঁছাবে, লোকেরা আপনার ব্র্যান্ডের অ্যাড দেখবে, স্বাভাবিক আপনার ব্র্যান্ডের ব্যাপারে জানবে, জানলে ওরা ইচ্ছুক হবে আপনার প্রোডাক্ট দেখার জন্য, ওদের মনের মধ্যে একটা কোয়েরিজ চলবে। এই জিনিসগুলো একটা গুড প্রমোশন হিসাবে কাজ করবে আপনার ছোট বিজনেস গুলোর। লাস্ট অফ দ্য লিস্ট আমরা এটা জানতে চাইবো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা অটোমেশন আজকালকার দিনে একটা অনেক বড় ফ্যাক্টর, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর অটোমেশন ইফেক্ট গুলো কি ডিজিটাল মার্কেটিং এ এফেক্ট করবে? এটার উত্তর হচ্ছে যে হ্যাঁ, এফেক্ট তো করবে। কারণ কি, আপনি যখন দেখতে পান যে, যেরকম ফর এক্সাম্পল আমি কিছুক্ষণ আগে বললাম যে আপনি কোনো ই কমার্স সাইটে যখন অ্যাকাউন্ট বানাচ্ছেন, বা ধরুন আপনি কোনো ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম যেরকম অ্যামাজন প্রাইম হলো, নেটফ্লিক্স হলো, এসবের মধ্যে যখন আপনি অ্যাকাউন্ট বানাচ্ছেন, এখানে আপনি অ্যাকাউন্ট বানানোর পর আপনি যে জিনিস দেখছেন, বা যদি আপনি ধরেন যে ইউটিউবের মধ্যে আমি যদি আজকে একটা স্পেসিফিক টাইপ অফ কন্টেন্ট দেখতে শুরু করি, তারপর আপনি একটা জিনিস নোটিস করবেন যে নেক্সট কন্টেন্ট গুলো অটোমেটিক্যালি আপনি কিরকম জিনিস দেখতে পছন্দ করেন, আপনি কি কি ব্র্যান্ড প্রেফার করেন, সেই সব বেসিসে অটোমেটিক্যালি কিন্তু নেক্সট কন্টেন্ট গুলো আসতে শুরু করে। এগুলো কিন্তু কোনো মানুষ বসে কিন্তু কোম্পানির অফিসে করছে না, এগুলো কিন্তু অটোমেটিক্যালি অটোমেশন এবং AI মেশিন লার্নিং এর ইউজ করে, আপনার টেস্ট, আপনার প্রেফারেন্সেস ইউজ করে আপনাকে নেক্সট কন্টেন্ট বা নেক্সট প্রোডাক্ট দেখানো হচ্ছে। আপনি যেরকম কন্টেন্ট দেখছেন সেরকম রেলেভেন্ট আপনাকে প্রোডাক্টের অ্যাডস দেখানো হয়। দেখবেন অনেক সময় আপনি ওয়েবসাইট খুলবেন, আপনাকে গুগল অ্যাডস দেখানো হবে, আপনি যেরকম জিনিস অনলাইন সার্চ করছেন সেরকম অ্যাডস আপনাকে দেখানো হচ্ছে। এই জিনিসগুলো অটোমেশন মেশিন লার্নিং AI এর হিসাবে করা হয়। এই জন্য ডিজিটাল মার্কেটিং এর মধ্যে AI আর অটোমেশনের ইম্প্যাক্ট কিন্তু থাকবে, কিন্তু আপনি যদি নিজের পার্সোনাল ভ্যালু অ্যাজ এ ডিজিটাল মার্কেটার বাড়াতে থাকেন, আপনি যদি টাইমের সাথে নিজেকে আপডেট করতে থাকেন, আপনার উপরে এই জিনিসটার এফেক্টটা অত বেশি আসবে না।
1: অনেক ধন্যবাদ স্যারকে আমাদের এতটা সময় দেওয়ার জন্য। যাই হোক, তো স্যার যেরকমটা বললেন যে এই যে ডিজিটাল মার্কেটিং এর যে প্রভাব, অর্থাৎ এর যে আমাদের গোটা পৃথিবীর বুকে যেরকমভাবে বর্তমানে বিস্তার লাভ করেছে, সেই বিস্তারটা কিন্তু আমাদের কারোরই অজানা নেই। আর সবথেকে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে টেকনোলজির পরিবর্তন আজকের দিনে অবশ্যম্ভাবী। আমরা সবাই জানি যে টেকনোলজির পরিবর্তন আসবেই, কিন্তু যদি আমরা নিজেদের কাজটাকে ভালোবাসি, পরিশ্রম করি, তাহলে নিজের জায়গা বানিয়ে নিতে একটু অসুবিধা হবে না। আমাদের জন্য যদিও ডিজিটাল মার্কেটিং এই যে লাইনটা, এই লাইনটা একদমই নতুন নয়, আমরা অনেকেই জানি, কিন্তু তবুও যাদের কাছে একটুখানি অপরিচিত ছিল, যারা ভাবছিলে যে এই লাইনে কী করে এগোবে, কীভাবে পদ বানাবে, তাদের জন্য আজকের এই যে অনুষ্ঠানটা এবং স্যারের কথাগুলো আমার অন্তত মনে হয় খুব খুব খুব কাজের। তার কারণ এই সঠিকভাবে এগোতে গেলে এবং নিজের পছন্দের লাইন নিয়ে এগোতে গেলে একদম ইনিশিয়ালি একটা কিন্তু রোডম্যাপ লাগেই, এবং আমরাও চেষ্টা করি সেই ব্লু প্রিন্ট ধরেই নিজেরাও এগিয়ে যাওয়ার এবং একই সঙ্গে তোমাদেরকেও এগিয়ে নিয়ে যাওয়ার। যদিও স্টুডিওর ঘড়ি কাটা বলছে আজকের মতো আমার সময় শেষ, আশা করি আজকের এই অনুষ্ঠানটা তোমরা যারা শুনছো তোমাদের এগিয়ে চলার পথে খুবই কাজে লাগবে। তোমাদের সঙ্গে আজকে এতক্ষণ ছিলাম তোমাদের বন্ধু বিদর্শক, আর যেতে যেতে তোমাদের জন্য একটা সুন্দর গান রেখে গেলাম,

এতক্ষণ শুনছিলেন জুয়োবাড়ির অনুষ্ঠান পেশার সন্ধানে। উপস্থাপনায় ছিলেন বিতোষক চক্রবর্তী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে যাত্রাপালা।
1: রচনা প্রভাস পাল, নির্দেশনা প্রাণেশ চক্রবর্তী, পরিবেশনা কন্নগর সুর পঞ্চম যাত্রা সংস্থা, সম্পাদনা তুহিন চট্টোপাধ্যায়, প্রযোজনা রাম রঞ্জন দাস রায়। যাত্রাপালা বাদশাহী ফরমান।

0: মুসান বাংলার কুরসে আমার দখলে দিয়ে নিশ্চিন্ত হতে চান দিল্লেশ্বর বাংলা বিহার উড়িষ্যার জমিদার থেকে তহসিলদার তহসিলদার থেকে তালুকদার তালুকদার থেকে আম জনতার আজ এই মুসানের নাম শুনলেই থরথর করে কাঁপে জয় ধ্বনি দেয় জানাই হাজারো হাজারো সালাম তাই জুম্বা বারের মসজিদে নামাজের পর কুরসি দখলের শপথ নেব শপথ নেওয়ার জন্য দিল্লেশ্বরের বাদশাহি ফরমানের প্রয়োজন নেই
1: এই মাত্র দুধ মারফত বাদশাহি ফরমান পৌঁছেছে জনাব
0: ফরমান পৌঁছেছে কই কোথায় ফরমান
1: ফরমান ফরমান আপনার জন্য নাই জনাব
0: তাহলে বাংলার নবাবকে
1: দিল্লেশ্বর ফরমান জারি করেছে বাংলার নবাব মোহাম্মদ হাদি
0: মোহাম্মদ হাদি নিম্ন শ্রেণীর ফৌজের দলপতি মোহাম্মদ হাদি যার যোগ্যতা পতাকা বহনের সেই কিনা বাংলার নবাব হবে
1: বাংলার গোস্তাকি মাফ করবেন জনাব দিল্লেশ্বর বাদশাহি ফরমানের সঙ্গে হাদির জন্য পাঠিয়েছে বাদশাহি পোশাক
0: না না না কিছুতেই নিম্ন শ্রেণীর ফৌজকে বাংলার নবাব হতে দেব না ফরমান থেকে মুছে যাবে হাদির নাম নতুন করে বাদশাহি ফরমান জারি হবে হাদি মুসান
1: শুধু তাই নয় হুজুর হাদির নতুন নামকরণ করেছে দিল্লেশ্বর মুর্শিদ কুলি খান মুর্শিদ অর্থ শিষ্য কুলি অর্থে ভৃত্য আর খান শব্দের অর্থ আমি
0: ঔরঙ্গজেবের মতো একজন দক্ষ শাসককে হাদি কব্জা করলো কি করে
1: মারাঠাদের সঙ্গে যুদ্ধের সময় সম্রাটের কোষাগার হয়েছিল শূন্য সেই সময় ওই হাদি জমিদারদের কাছ থেকে গোপনে সহানুভূতি কর আদায় করে পাঠিয়েছিল
0: সারা বছর জমিদারদের ভয় দেখিয়ে কখনো ভালোবেসে রাজস্ব আদায় করে রাজকোষ পূর্ণ করেছে আর হাদি সেই অর্থে বাদশাকে নানা পাঠিয়ে আড়াই করেছে ফরমান না না না এই পরাজয় মেনে নেব না এক্ষুনি যুদ্ধ ঘোষণা করব
1: এতে আমাদেরই ক্ষতি হবে হুজুর
0: তাহলে
1: সরাসরি লড়াই না করে চলে বলে কৌশলে হাদির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বাদশাহের মন বিষিয়ে তুলব
0: আর সেই মন বিষিয়ে

0: দিতে পারলেই বাদশাহ বিরক্ত হয়ে এই ফরমান খারিজ করে দেবে,
1: পথের বাধা দূর হয়ে যাবে।
2: পথের বাধা দূর করতে গিয়ে তোমরাই বাংলা থেকে দূর হয়ে যাবে।
0: ও কি
2: একেই বলে তাকদীর, তোমাদের স্বাদ আছে সাধ্য নেই। দেখে বুঝতে পারছো না আমি রহিম ফকির? আমি পূজাও করি না নামাজও পড়ি না, আমি কুমার। মানুষকে ভালোবাসি, সত্যের গান গাই, সত্যের মোড়কে মিথ্যার লড়াই দেখলেই দাঁড়িয়ে যাই। সত্যের জয় হলেই আমার পথ চলতে শুরু করি। বেশ আছি,
0: চোখের সামনে থেকে দূর হয়ে যাবে তমিজ। এদের সাহায্য করার জন্য চাই চাবুক।
2: চাবুকের ভয় ভীত নই আমরা। মানুষকে কতটুকু চেনো তোমরা? চাবুক দেখে বাংলার ফের মজুর চাষি শিল্পীদের বস করতে পারবে না। অত্যাচারে জর্জরিত করলে দিল্লি স্বরের মসনদ কাঁপিয়ে দেবে।
0: কি চাষ তোরা?
2: চাই ভালোবাসা। হাত থেকে চাবুক ফেলে দুহাত বাড়িয়ে করো ভালোবাসার
0: আলিঙ্গন। ঘর থেকে টেনে বার করে কয়েদ খানায় কয়েদি করে অত্যাচারে জর্জরিত করবে। কখন তোরা চিৎকার করে বলবি বাঁচাও আজিম, বাঁচাও আজিম উদ্দিন মোহাম্মদ খান?
2: না, বাংলার মানুষ চিৎকার করে বলবে বাঁচাও তুমি মুর্শিদ কুলি খান। উনি মানুষ নন, জিন্দা বীর।
0: গর্দন থেকে শির নামিয়ে নিলেই জিন্দা পীর বলার একজন থাকবে না।
2: থাকবে, থাকবে একজন।
0: এসে
2: ভূষণার রাজা সীতারাম রায়।
0: রাজা? রাজা নয়, রাজা নয়, ডাকাত সর্দার। ওই ডাকাত সর্দারকে বেঁধে আনার জন্য পীর সাহেবকে পাঠিয়েছি। সীতারাম থাকবে না আর মুর্শিদ কুলি খাকেও থাকতে দেব না।
2: সীতারাম রায় ওকে বন্দি করে আমবাগানের মজুর করে রাখবে।
0: এত বড় সাহস? আজি মুসানের ফৌজকে বন্দি করে আমবাগানে মজুর করে রাখবে? আদি বাদশাহী ফরমান পেয়েছে শুনে এরা আমাদের দিকে আঙুল তুলে কথা বলবার সাহস পেয়েছে। এদের উপর অত্যাচারের মাত্রা বাড়াতে হবে।
2: যতই ফোসফোস করো তোমাদের দৌড় চেহেল সেতুনের দরজা পর্যন্ত। এঠেল বাহিনী আর মহিলা বাহিনী তোমাদের ঘিরে ধরবে। ঘোষণায় যাবে জানত ফিরবে লাশ হয়ে।
0: ঘোষণায় লাশের পাহাড় গড়ে দেব, পরোয়ানা জারি করে দেব। যে জমিদার সীতারামের পাশে দাঁড়াবে সেই জমিদারই হারাবে। পাশের জমিদাররা ঘোষণার নাম উচ্চারণ করবে না, ঘোষণার শ্মশান হয়ে যাবে। ঘোষণা দুর্গতি দেখার জন্য কেউ থাকবে না, নামটাই মুছে যাবে দুনিয়া থেকে। ইয়াদ রাখো, মুর্শিদ কুলি খা তো ছাড় স্বয়ং দিল্লীশ্বর আওরঙ্গজেব তোমাদের রক্ষা করতে পারবে না। আতঙ্কে ভয়ে সব তোমার হাতে ভরা তলোয়ারের কথা মনে পড়বে তোমাদের।
2: তোমাদের হাতিয়ার সাপের মধ্য থেকে মরচে ধরে গেছে। হাতিয়ার ধরার হাতগুলো মানুষের অভিশাপে হয়ে গেছে পঙ্গু।
0: দূর হয়ে যা হালির পাটা কুকুর।
2: যাওয়ার আগে বলে যাই কুরসির লোক ছেড়ে হাত দুটো ভালোবাসার আতর মাখিয়ে জড়িয়ে ধরো চাষি মজুর শিল্পীদের। তাহলেই হাজারো হাজারো সালাম দিয়ে মানুষ জানাবে ভালোবাসার প্রতিদান।

0: এবার তোকে উড়িষ্যার সুযোধনের কাছে পাঠিয়ে দেবো। আজ্জু
1: কেন আপা?
0: তোর অসুখের জন্য তো অনেকদিন এখানে আছিস। সুযোধন এখন উড়িষ্যার নাজির হয়েছে, অনেক দায়িত্ব, অনেক প্রতিপত্তি। কিছুদিন পর ও আবার নবাব হবে, তখন তো তোকে ওর পাশে থাকা উচিত। বেটি,
1: ও দিদি আমার শাদি করেছে, তুমি তো জানো আব্বা, ও ঠাই আজীবন নেশার দিলে নেই।
0: কি বলছিস কি তুই? ও স্বার্থপর, আত্মসুখী।
1: ভুল বলছি না আব্বা? ছলনা, মিথ্যাচার আর গুপ্ত হত্যা ওর উপরে ওঠার সিঁড়ি। ওর সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে আব্বা, সংসার করবো না ওই বেইমানটার সঙ্গে। তাই ঠিক করেছি মরতে হয় এখানেই মরবো।
0: ওকে তুই বেইমান বলছিস কেন বেটি?
1: ওর বেইমানি নিজের চোখেই দেখলাম। সাধারণ একজন ফজ ছিল, তুমি ওকে উড়িষ্যার নায়েব করলে, আমার সঙ্গে শাদি দিলে। এখন বলছি নবাব তার অসুস্থ বেটির সঙ্গে গরিব ফজকে ফৌজদার করার লোভ দেখিয়ে শাদি দিয়েছে। বাংলার কুশির ওপর নজর পড়েছে ওই বেইমানটা, দুশ্মনদের সঙ্গে হাত মিলিয়েছে। তাই ঠিক করেছি ওর ছায়া স্পর্শ করবো না, একমাত্র তার সর্বনাশকে আঁকড়ে ধরে বাঁচবো।
0: আমার পাশে দাঁড়িয়ে সাহস জোগাবি বেটি, তাই না?
1: তোমার দুর্বল জায়গাগুলো মেরামত করবো আব্বা। দিল্লীশ্বরের ফরমান তোমার হাতে পৌঁছানোর পর শয়তানরা জোট বেঁধেছে। তোমার ইস্পাত দৃঢ় শাসন ব্যবস্থায় ছেনি খানা বসাতে পেরে তোমার বদনাম দিয়ে সম্রাটের কান ভারী করছে। আমি রড়া রটিয়ে দিচ্ছে শাহজাদী আজি উন্নেশ্বর আসুকের অজুহাত দিয়ে খাসমকে ত্যাগ করে নবাবের পাশে থেকে ছড়ি ঘোরাচ্ছে। বেটির ইঙ্গিতে রাজ্য চলছে, বেটি স্বেচ্ছাচারী, দেশে অরাজকতার সৃষ্টি হচ্ছে, নারীরা হয়ে যাচ্ছে ব্যভিচারী।
0: অনেকে বলছে জামাইয়ের কাছে বেটিকে না পাঠানোর জন্য অসুখটা একটা কৌশল মাত্র।
1: অথচ বাংলা নিরাপদ শান্ত রাখার জন্য দুশ্চিন্তায় তুমি আহার নিদ্রা ত্যাগ করেছো।
0: সেই জন্য আমার কোনো দুঃখ নেই, আজ্জু কোনো দুঃখ নেই। সমস্যার পাহাড় ঠেলতে ঠেলতে হাজি থেকে জাফর খা হয়েছি, জাফর খা থেকে মুশরিফ খুলি খা, সবই নসিব। শুধু তোর আর সুযোগের সম্পর্ক ভেঙে যাওয়াটাই আমার বদনসিব বেটি।
2: বদনসিব নয় জানা, বদনসিব নয়, সবই খোদা তালার মর্জি। খোদার ইচ্ছায় তুমি বাংলার নবাব হয়েছ, আবার তার ইচ্ছাতেই সুজার সঙ্গে আজুর বিচ্ছেদের ফলে আজু স্বাধীন হয়েছে, সাহসী হয়েছে, স্বাবলম্বী হয়ে তোমার পাশে দাঁড়িয়েছে।
0: জানি জানি নারীরা যে হাতে সন্তান পালন করে সেই হাতেই অস্ত্র ধারণ করে বেগম সাহেবা। বেইমানেরা দিল্লীশ্বর কান ভারী করেছে, কিন্তু সম্রাট ফৌজ পাঠিয়ে আমাকেই সমর্থন করেছে। মাত্র কয়েকজন ছাড়া হিন্দু মুসলমান জমিদারেরা চেল সেতুন কর আদায় দিয়ে সালাম জানিয়ে গেছে। আনন্দে চাষ করছে চাষিরা, বাংলার উন্নয়নের গতি এসেছে। অনিশ্চিত আকাঙ্ক্ষা ভয় ভীতি মুছে জেগে উঠেছে আনন্দ, প্রেম, প্রীতি, ভালোবাসা। তাই তো বাদশাহী আজ তাজ ছিঁড়ে ধারণ করে নাঙ্গা তলোয়ার উন্নত করে শপথ নিয়েছে, আগে ওই কুর্শির সম্মান রক্ষা, তারপরে জীবন রক্ষা। তাই কেউ যদি নোংরা হাতে ওই কুর্শির দিকে হাত বাড়ায় তাহলে তার মাথায় পড়বে।

0: ওই নন্দা সলোয়া।
1: আমিও খানদানি বংশের বেটি, সামান্য আঘাতেই হাল ছেড়ে দিয়ে গুটিয়ে যাওয়ার রক্ত আমার শরীরে নেই। সিঁড়ি দেওয়ার বদলে সিঁড়ি নিতে দেখেছি, মরার আগে মেরে মরো ওঙ্কার শুনেছি। দুশ্মনের সঙ্গে হাসি মুখে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করতে শিখেছি। আমারও মূল মন্ত্র কাজ শেষে বসি।

0: চাবুকের ভয়ে পিছিয়ে আসার মানুষ সীতারাম রায় নয়, ভূষণার মানুষ মরতে জানে, জীবন দিয়েও রক্ষা করবে ভূষণার সম্মান। শয়তান আজ এই মুসানের প্রস্তাব প্রত্যাখ্যান করে জানিয়ে দিয়েছি, ভূষণার মানুষ মোগল বাদশাহ দূরের কথা, একটা ফৌজেরও জুলুম সহ্য করবে না। ওরা মুর্শিদ কুলিগার নামে অত্যাচার করছে, পুরাতন জমিদারি কেড়ে নিয়ে নতুন ইজারাদার সৃষ্টি করে তাদের উপর রাজস্ব আড়ায়ের ক্ষমতা চরম উপমান করছে, রাবুকের ভয় দেখাচ্ছে। ভূষণার মানুষ এবার করবে যৌথ আক্রমণ।
1: তাই এবার জমাপাহাড়ের সন্ধির প্রস্তাব নিয়ে এসেছি ভূষণাপতি।
0: ভূষণার মানুষ সম্মিলিত শক্তির কাছে মাথা নত করে এবার ছলা করার আশ্রয় নিয়েছো শয়তান।
1: তুমি আমাকে অবিশ্বাস করছো সীতারাম রায়।
0: বাংলার মানুষ তোমাদের বিশ্বাস করে না, তাই ভালো চাও তো কোমরে বাঁধা তরবারিটা ভূমিতে রেখে আত্মসমর্পণ করো।
1: ভূগোলবীররা জীবন্ত আত্মসমর্পণ করে না, বেসরম হিন্দ
0: ঈর্ষা।
1: জবাব দাও, কেন রাজকোষে রাজস্ব জমা দাওনি? কেন নবাব বাহাদুরের পরোয়ানা অগ্রাহ্য করে চেহের সেতুতে হাজিরা দাওনি? কেন জমিদারদের বিদ্রোহের উস্কানি দিচ্ছ? ঘোষণার মানুষের কাছে আমাদের দুশ্মন বানিয়েছ কেন? জবাব দাও।
0: তার আগে আমার প্রশ্নে জবাব দাও নবাবের বান্দা। নবাব বাহাদুরের নিষেধ সত্ত্বেও আজি মুসান আর মুরাদ ফরাজ কেন আম বাগান তুলে নিয়ে গিয়ে রেশমের চাষের হুকুম জারি করেছে? কেন যশোর সীতাপুরিয়া লাটোরের জমিদারদের আশ্রয় না দেওয়ার জন্য সীতারামকে হুকুম জারি করা হয়েছে? কেন তোমরা কেউ ইজারাদার, কেউ ফৌজদার, কেউ সুবাদার হওয়ার জন্য দরিদ্র প্রজাদের মজুরি না দিয়ে পরিশ্রম করিয়ে নিচ্ছ?
1: খামোশ বেয়াদব, মুর্শিদ কুলি খাঁর ফৌজদারের কাছে কৈফিয়ত চাও, এখনই তোমাকে কয়েকখানায় পাঠাবো।
0: ভূষণার ফৌজদারের তহসিলদার উদয় নারায়ণ রায়ের সন্তান সীতারাম রায়কে কয়েক খানার ভয় দেখিও না, নবাবের পাঁচাটা
1: কুকুর।
0: নবাবের জি হজুর আর মৌ সাহেবের হুঙ্কার বাংলার মানুষ ভয় পায় না। বাংলার বীরদের কাছে আগে বাংলার মাটি আর মাটির মানুষের সম্মান,
1: বাংলা মায়ের সম্মান। সম্মান রক্ষা করতে গিয়ে বাংলার বীর কিঙ্কর সেনের পরিণতির কথা ভুলে যেও না সীতারাম।
2: শুধু সীতারাম নয় বলো, ভূষণার রাজা সীতারাম রায়
1: তুমি মেনা হাতি
2: দেখেই চিনেছ। মেনা হাতি মানে মাঝি হাতি, আমার নামটাই মুর্শিদাবাদে আতঙ্কের সৃষ্টি করেছে। যাও যাও যাও, এবার তোমাদের কোমরের ছোড়ানো তরবারি নিয়ে নবাবের কাছে ফিরে যাও। নবাব বাহাদুরকে মেলা হাতির গল্প শোনাও বীর খাও।
1: আজ ফিরেই যাচ্ছি, তবে যাওয়ার আগে সতর্ক করছি মেলা হাতি, শুধু লাঠি দিয়ে মোগল বাহিনীর সঙ্গে লড়াইয়ের শখ আর গুজর চিঠ হয়ে শোয়ার শখ একই কথা।
2: আমি একটা কথা স্মরণ করে নিয়েছি আবু তারাব, মেলা হাতির ভয়ে ঢাকা থেকে মুর্শিদাবাদে ঘাঁটি দিয়েছো তোমরা, এবার বেনা হাতি হাত থেকে নিস্তার পাওয়ার জন্য তোমরা কোথায় পড়াবে শয়তান?
0: দিল্লি ফিরে যাওয়ার জন্য চলতে তল্পা বাঁধো।
1: আমরা বৃহৎ শক্তি, ক্ষুদ্র শক্তিকে ক্ষমা করতে হবে নবাব বাহাদুরের নির্দেশ, তাই তোমাদের প্রাণে মারব না হলে
0: আবু তারাব
1: তুমি ডাকাত, সমাজের শত্রু, রাজস্ব লুট করো।
0: আবু তারাব
1: তোমার এই ছিনিয়ে এনে বিলিয়ে দেওয়ার নীতি বেশিদিন চলবে না, মাথা হেঁট করে নবাব বাহাদুরের আদেশ মানলে বাঁচবে,
0: আর না মানলে
1: তোমার ঠাঁই হবে শ্মশান
2: চিতায়। তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন?
1: দাঁড়িয়ে আছি তোমাদের মঙ্গলের জন্য, সুপরামর্শ দিয়ে তোমাদের সুপথে ফিরিয়ে আনার জন্য। জানি মৃত্যু পথ যাত্রী সুপরামর্শ শোনে না, তাই সৎ উপদেশ না শুনে নবাবী মেজাজ দেখাচ্ছ। মৃত্যুকে আলিঙ্গন করে অর্থ হাসি হাসছ।

0: লাখ হাজার ইমাম সব দান মসজিদ গুলি খান, যাকে হিন্দু মুসলমান সার দিয়ে দাঁড়িয়ে জানায় লাখো লাখো সালাম, উচ্চ কণ্ঠে বলে জিন্দা পীর, তাকে গুর্ণেশ না করে করছো খতমের ছক। অনেক অনেক সুযোগ দেওয়া হয়েছে, পাঁচা সুযোগ রুখে না নিয়ে একটা ডাকাতকে রাজা জানে, তার মঙ্গলের জন্য ঠাকুরের মাথায় ফুল চড়াচ্ছ, সবই নিষ্ফল, ঘোষণার মাটি রক্ষা করার কেউ নেই।
1: না না না, ঘোষণার নাম মুছে যাবে না, ঘোষণার মাথা উঁচু করে বাংলার মুখ উজ্জ্বল করবে, ঘোষণা শুধু পুরুষেরা নয়
2: নারীরাও কোমর বেঁধে দিচ্ছে অসি চালনা, নারীরা হাতে হাত মিলিয়ে শক্তির শিকল গড়ে রক্ষা করবে ঘোষণা।

0: বাহাদুর নবাবের পোশাক না পরে গাছতলায় সব ধরনের মানুষ নিয়ে দরবার করছে দেখে দুশ্মনেরা মজলিশ বসিয়েছে। ওরা স্বপ্ন দেখছে কুর্সি ওদের হাতের মুঠোয় আনতে আর দেরি নেই।
1: ওরা চায় নবাব বাহাদুর নবাবী পোশাক পরে কোমরে তলোয়ার ঝুলিয়ে সর্বসুরা বাইজি নিয়ে ব্যস্ত থাকবে, আর এই সুযোগে ওরা অরাজকতা করবে, লুটে পুটে খাবে, আবার আমারই দুর্নাম ছড়াবে। আর ওরা লোককে বলে বেড়াবে হচ্ছে নবাব নয় নবাব নয়, একটা কাঠের পুতুল একটা।
0: তোমাকে কাঠের পুতুল বানানোর ষড়যন্ত্রের সুযোগ দেব না।
1: আমি জানি নৌসেরা বানাবো, আমি জানি আমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের তুমি কখনোই প্রশ্রয় দেবে না, এ কথা ঠিক। ষড়যন্ত্রকারীরা জোটবদ্ধ হতে পারবে না, তারা দেখেছে মানুষ আমার সঙ্গে আছে, মানুষ দেখেছে নবাব বাহাদুর আমার ভালো চাইছে, তাই তো জমিদারের চেহেল সেতুর রাজস্ব পাঠিয়ে আমারই হাত শক্ত করছে। ঘোষণা করেছি কুর্সি নিয়ে কারাকারি চলবে না, ধর্ম নিয়ে মারামারি বন্ধ, যে কোনো অজুহাত দিয়ে সম্পত্তি নিয়ে কামড়া কামড়ে চলবে না, হাতিয়ার নয় শুধু হাত দুটো দিয়ে বন্ধন আলিঙ্গন হৃদয় জয় পরস্পরের স্পন্দন অনুভব উপলব্ধি করবে, একই রক্ত বইছে সবার দেহে, আজান নামাজ পূজা আরতি সংকর্ষণী নিয়ে বাঁচবে মানুষ।
0: মেহরবান, সরকারি কাজে আরো হিন্দুদের নিয়োগ করো, দাও উৎসবে উৎসাহ, পুষ্করণী খনন, ঘাট নির্মাণ, মন্দির নির্মাণে দাও আর্থিক অনুদান, সবার সঙ্গে আত্মিক সম্পর্ক গড়তে পারলেই তোমার চলার পথে যে বিষধর সাপ গুলো ফনাও তুলে দাঁড়াচ্ছে ওরাও মাথা নত করে থাকবে।
1: আমি জানি কুর্সিতে কাটা থাকবে বেগম সাহেবা, এসব নিয়ে আমার কোনো দুঃখ নেই, আমার দুঃখ শুধু তোমাকে নিয়ে।
0: তোমার আচরণে আমি সব দুঃখ ভুলে গেছি
1: বেগম সাহেবা।
0: তুমি বটবৃক্ষের মতো ছায়া দান করে রাজ্যের মানুষকে আনন্দে রেখেছো, সেই বৃক্ষটিতে যেন কেউ কুঠারাঘাত করতে না পারে তার জন্য বেষ্টন করে আছি আমি আজীবন নেশা বক্স আর
1: সারফারাজ। আমার বেগম সাহেবা, সম্রাট ঔরঙ্গজেবের বেগম রাবিয়া উল ইরানিও তোমার রূপের প্রশংসায় পঞ্চমুখ, তোমার মতন জীবন সঙ্গিনী পেয়ে আমার জীবন আর সার্থক, সর্বদা তুমি আমাকে সতর্ক করেছ, শিথিলতা আর দুর্বলতা ত্যাগ করতে বলেছ, দৌরত্ব দেখলেই তার কণ্ঠ রোধ করতে বলেছ।
2: দানবের কণ্ঠ রোধ করার জন্য আপনার হুকুম নিতে এসেছি জনাব।
1: সামান্য একজন ডাকাতকে শায়েস্তা করার জন্য আমার হুকুমের অপব্যবহৃত করছো কেন মুঘল বিরাড়ি মুনসার?
2: আপনি চেহেল সেতুনে বসে এই কোরআন পাঠ করতে করতে জারি করেছেন, তরবারি কোপ নয়, চাবুকের জুলুম নয়, বুঝিয়ে সীতারামকে বশ করো, বন্দি করো, এসব ফন্দি মুঘল বীরদের জানা নেই জানা।
1: সীতারামদের এই বল বৃদ্ধির জন্য তোমরাই তো

0: তাই আজি মোৰ শান
1: আর উদাসীনতাৰ জন্য বাংলার দিকে এদিকে জ্বলছে আগুন।
2: আগুন নেভানোর জন্য এখনই ভূষণ আক্রমণের নির্দেশ না দিলে
1: দিল্লি সরকারকে সব জানাতে বাধ্য হবে জনাব, তাতে আপনার সম্মান হানিত হবেই, এমনকি
0: হারাবে, তাই না আজি?
2: বাংলার গুস্তা কি মাফ করবেন জনাব? সীতারামের উত্থান কঠোর হাতে মোকাবিলা না করলে শুধু ভূষণা নয়, ওর প্ররোচনায় বাংলার জমিদার আর ইজারাদার এমনকি চাষিরাও আপনাকে অমান্য করবে।
0: সীতারামের এই শক্তি বৃদ্ধি হয়েছে শুধু তোমাদেরই জন্য
2: জনাব।
0: তোমাদের উস্কানিতে অত্যাচারী জমিদার গরিব কৃষকদের জোর করে ফসল কেড়ে নিয়েছে, লুট করেছে, ঘরে আগুন দিয়ে তারা নৃত্য করেছে। তাই তো পূজারা বাঁচার জন্য মা বোনদের সম্মান রক্ষার জন্য ওই সীতারামের আশ্রয় নিয়েছে, তোমাদের সাহায্য করার জন্য সীতারাম হয়েছে আজ বিদ্রোহী।
2: জনাব, গরিব মানুষদের সাহায্যের অজুহাতে পার্শ্ববর্তী জমিদারদের ভান্ডার লুট করেছে ওই সীতারাম। গুপ্ত সংবাদ সরবরাহকারী আপনাকে জানানোর পরেও আপনি ছিলেন নির্লিপ্ত, আপনি উদাসের বিলাসী সম্রাট হুমায়ুনের মতো আচরণ করেছেন।
0: মোহাম্মদ হাদি বিলাসী, উদাসী, স্বপ্ন বিলাসী হলেও সম্রাট ঔরঙ্গজেবের মতন দক্ষ প্রশাসক তোমার মতন আত্মীয় থাকতে আমাকে সুবেদারী ফরমান জারি করলেন কেন? কেন বলতে পারো? মোহাম্মদ হাদি নামকরণ করলেন মুর্শিদ কুলি খান। চাবুকের ভয় দেখিয়ে প্রজাদের বসে আনাচ্ছে, সহনশীলতার ভালোবাসাই হচ্ছে উৎকৃষ্ট।
1: একটা ভীরু দুর্বল মানুষকে আর কতদিন সালাম ঠুকতে হবে?
2: আজ থেকে আমাদের দুশ্মন সীতারাম রায় নয়, মুর্শিদ।

0: 마우스타를 까오신다 아르도아이 나라네 꾸소 시타람라이 모시라바데 나바브달바레 아미나키 정월다카 나바바드 후쿰 자리코레세 아마케 잔토 소레 코톨 코테 하베 로자 팔론 나이 로자 피로니 나바베 샤손 니티 অসহায় অত্যাচারিত কৃষক আমার কাছে ছুটে এসেছে জীবন রক্ষার আশায়। কিছুতেই লড়াই ছেড়ে পিছু হটব না। অত্যাচারের বিরুদ্ধে যে লড়াই করছে নবাব তার গায়ে এটা দিচ্ছে ডাকার সরকারের তকমা।
1: তকমা এটা দিয়ে তোমার গরিমা আরো বাড়িয়ে দিয়েছে বাবা।
0: মা বিমলা,
1: ভূষণার সীতারাম রায় নবাবের ঘুম কেড়ে নিয়েছে। আমরা তোমার পাশে আছি, লড়াই করে বাঁচতে চাই। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে জীবন দিতেও প্রস্তুত।
0: কিন্তু তুই কি কষ্ট সহ্য করতে পারবি মা?
1: তুমি তো আমাকে আলালের ঘরে দুলালি করে মানুষ করনি বাবা। খেয়ে ঘুমিয়ে অন্দরে ঘুরে বেরিয়ে জীবন কাটানোর চেয়ে দেশ ও মাথার জন্য জীবন দেওয়ার চেয়ে আর আনন্দের আর কি আছে বাবা?
0: বিমলা,
1: তুমি অশ্ব চালনা অস্ত্র চালনা শিখিয়েছো, কতটা পারদর্শী হয়েছি তা শত্রুদের ওপর পরীক্ষা করবো না বাবা?
0: তলোয়ার নিয়ে এখন কোথায় যাচ্ছিস মা?
1: নারীদের অস্ত্র চালনা শিক্ষা দেব
0: মা,
1: আর একটা মঞ্চ শেখাবো।
0: কি মা?
1: মরার আগে মেরে মর, নারীরাও মোঘল ফৌজদের অতর্কিত আক্রমণ রোখার জন্য মারমুখী হয়ে আছে। মোঘল ফৌজরা প্রাণ ভয়ে
2: ততক্ষণ মেরা হাতি থাকবে ততক্ষণ তোদের হাতিয়ার হাতে লড়াই করার প্রয়োজন নেই রে মা। আমার দেহে প্রাণ থাকছে, হিন্দু মুসলমান ভাইয়ের প্রাণকে নিতে দেবো না ওই মোঘল ফৌজদের।
0: সরাসরি আক্রমণের সুবিধা করতে না পেরে এবার চোরা কুত্তার পথ ধরেছে মোগলরা।
2: কোন পথেই ওরা সুবিধা করতে পারে না।
1: সীতারাম
2: রায়কে বসে আনতে না পেরে নবাব বাহাদুরের গোসা হয়েছে, রাজে ফুসছে, ফৌজেরা জলের স্থলে আসছে, কিন্তু মেলা হাতির রাম চূড়াই পালাচ্ছে। তাই নবাব বাহাদুরের সব রাজ করেছে এই মেলা হাতির ওপর।
0: কোথায় যাচ্ছ মেনা হাতি?
2: বাইরে মন্দিরে, দেখছো না ধীরে ধীরে নেমে আসছে অন্ধকার, ধূপ ধুনের গন্ধে চারিদিক মুখরিত মনোরম পরিবেশ, মায়ের জলধ্বনিতে জাগরিত মন্দির প্রাঙ্গণ।

0: বাংলা ছেড়ে উড়িষ্যায় কিছুতেই যাব না। আমার খসাম উড়িষ্যার সুবেদার হয়ে দ্বিতীয়বার শাদি করেছে, তাই ওর মুখের সামনে দাঁড়িয়ে কৈফিয়ত চাইবো। কেন এসেছে এখানে? মনে হয় ওর বেগম মহলের বাঁধির অভাব হয়েছে, তাই বাঁধি খুঁজতে এসেছে এখানে।
1: অনেকদিন পর শ্বশুর শাশুড়ি বেগম বেটার সঙ্গে দেখা করতে এলাম, কিন্তু বেগম সাহেবা এমন রাগ রাগনি আরম্ভ করে যে এখনই উড়িষ্যায় ফিরে যেতে হবে। আমি সবার জন্য ভাবলে কি হবে? আমার জন্য কেউ ভাবে না।
0: নিজে স্বার্থ সিদ্ধি ছাড়া কারোর কথা ভেবেছো কখনো? প্রেম করেছো তাও স্বার্থের জন্যে, আজ সুবেদার হয়ে ফুরফুরে মেজাজ। আমার মনে হয় তোমাকে সুবেদার করাই আবাজানের একটা ভুল।
1: খামোশ, সংযত হয়ে কথা বলা জীবন নেশা। আমি এখন নবাব মুর্শিদ খলিফার বেতনভুক্ত কর্মচারী নই, উড়িষ্যার সুবেদার। বলপূর্বক তোমাকে উড়িষ্যায় বেগম মহলে নিয়ে যাওয়ার হিম্মত আমার আছে।
0: নবাব বাহাদুরের ফৌজ বাহিনী আবার ইঙ্গিতে চলে।
1: ক্ষমতার গন্ধ পেয়ে খসমকে চিনতে পারছো না, ফৌজ বাহিনীর ভয় দেখাচ্ছ। ঘুরে যেও না সাহা জাতি, তোমার ব্যাধির জন্য তোমার আব্বা সাদির পাত্র পাচ্ছিল না। তখন তখন এই সামান্য বেতনভুক্ত কর্মচারী সুদাউদ্দোল্লা সাদিকে সম্মত হয়েছিল।
0: আমি যখন রোগ যন্ত্রণায় কাতর, তখন তুমি হাসি মুখে দ্বিতীয় সাদি করেছো। জল্লাদ এত নিষ্ঠুর হয় না।
1: ক্ষমতা ধরে রাখার জন্য প্রভাবশালী ব্যক্তির বেটিকে সাদি করতে হয়েছে। সুবেদার হওয়ার পরে চতুর্দিকে বিপদের আশঙ্কা, ক্ষমতা হারানোর আশঙ্কা, জীবন নাশের আশঙ্কা। এ সময় তোমার মতো বুদ্ধিমতী শিক্ষিতা সুন্দরী আমার পাশে থাকা প্রয়োজন।
0: প্রয়োজন বুঝেছো তাই তার পাশে আমাকে চাইছো। এতদিন প্রয়োজন ছিল না তাই অসুস্থ বলে বাতিল করেছি।
1: বাতিল নয়, বাতিল নয়, ব্যাকুল হয়েছিলাম। কেউ আমার ব্যাকুলতা বোঝেনি, না তুমি না তোমার বাবা মা। তোমার ব্যাধির চিন্তায় আমি হয়ে গেছি ব্যাধিগ্রস্ত। আমার ব্যথার সমবাতি আমি পাইনি, ক্ষোভে দুঃখে নীরব ছিলাম। বাংলার মহামান্য নবাব বাহাদুর আমার শ্বশুর, তোমার জন্য, হ্যাঁ তোমার জন্যই তার সঙ্গে আমার মনি মালিন্য।
0: কোথায় মনি মালিন্য? শ্বশুর জামাই এখন হরিহর আত্মা, সুবেদারে সুবেদারে মই।

0: দায়িত্বে বোঝানি আটলে ভুল ভ্রান্তি হবে। আমার দৃঢ় বিশ্বাস, দুশ্চিন্তা মুক্ত জীবন আর সমুদ্রে জল হাওয়ায় তুমি হয়ে উঠবে স্বাস্থ্যবতী।
1: আর যদি না যাই,
0: তখন বুঝবে উড়িষ্যার দেওয়ান সুজাউদ্দিন মোহাম্মদ খানের কত ক্ষমতা। আমি আসবো না, আসবে আমার বাহিনী, বরণ করে নিয়ে ফেলবে আজি মুন্নেশা বেগমে খসম সুজাউদ্দৌলা মত মানের পাইজারের নিচে। তখন বেগমের সম্মান পাবে না, তখন তোমার পরিচয় হবে আমার নতুন বেগমের বাদী।
1: তোমার যদি বেগমের বাদী হওয়ার জন্য তোমার রাজত্বে যাব না মেহরবান, আমি এখন বাংলার খুশি সম্মান রক্ষার জন্য জীবন কুরবানি দিতে প্রস্তুত।
2: অত হাসিস না আজু, অত হাসিস না, ভয় আমার বুক কাঁপছে, বকশালির চোখকে ফাঁকি দিতে পারবে না কেউ।
1: রসইখানা থেকে কেউ রসদ ছড়িয়েছে নাকি মামুজান?
2: না না, রসদ নয়, আমাদের জামাই সুজাউদ্দিন শয়তান তিয়াস উসানের সঙ্গে পরামর্শ করছিল।
1: তুমি ঠিক দেখেছো মামু?
2: আরে দেখলাম কাঠগোলাপ ফুলবাগানের পাশে দুশ্মন দুটো কথা বলতে মগ্ন, আমাকেই দেখে ওরা ঘোড়া ছুটিয়ে দিয়ে ছুট। আমিও সংবাদটা দেওয়ার জন্য তোর কাছে ছুটতে ছুটতে এলাম। খুব সাবধান, কোথায় নেমেছে ওরা? শ্বশুরের কুচি কেড়ে নেওয়ার জন্য শয়তানের সঙ্গে মন্ত্রণা?
1: যতই মন্ত্রণা করুক, মারাঠাদস্যুদের বাংলা দখলের ক্ষমতা নেই।
2: এই যে এত কিছু হচ্ছে, সব তোর জন্যে আজ।
1: আমার জন্যে?
2: হ্যাঁ তোর জন্যে। জামাই তোকে নিতে এলো, তুই মুখের ওপর না বলে দিলি। সুজার রাগ হলো, রাগে ফুঁসছে, মোটিয়ে দিয়েছে খসমের ঘর না খোলানোর জন্য নবাব কন্যাকে ইন্ধন যোগাচ্ছে। এই স্বেচ্ছাচারিতা কেউ মেনে নিতে পারছে না, তাই তোকে নিয়ে ঝড় উঠছে।
3: সুজোদ্দিনকে ভুলে যাবি, তোর স্বামী নয় একটা আসামি, ওই বাংলার দুশ্মন, অন্যান্য মুখে আনতে আমার ঘৃণা করে। বিবাহিত জীবনটা আমি তছনছ হয়ে গেল আমার জন্যই, আমি তোর বিয়ের অনুমতি দিয়েছিলাম। আমার আমার আশা ছিল ও আমার পাশে থাকবে, অনুগত্য থাকবে। এখন দেখছি, এখন দেখছি ও একটা বেঈমান, বিশ্বাসঘাতক কালসা।
2: ওই কালসাকে নিয়ে খেলা দেখাতে চাইছে আদিম উসান, আর তাই আজুকে খসমের কাছে পাঠান, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে জনাব।
1: একটা কথা মনে রেখো মামুজান, আমিও মুর্শিদ কুলি খার বেটি, এই সব ক্ষুদ্র আঘাতের মোকাবেলা করার ক্ষমতা আমার আছে। একটা স্বার্থপর ক্ষমতার কামাল মানুষের ওপর বিশ্বাস হারিয়েছে আব্বা, ওর পাশে থেকে শক্তি জোগানোর অর্থ বেঈমানের হাত শক্ত করা। তাই শপথ নিচ্ছি, করতে হয় নবাব বাহাদুরের পাশে থেকে লড়াই করে মরব, তবু বেঈমানের হাতে হাত মিলিয়ে দোতাকে শীতে পা দেব
3: না। সরফরাজ, ওর ঔরসজাত তোরই সন্তান, ওকে আঁকড়ে ধরে মানুষ কর, ভবিষ্যতে সরফরাজ হবে এই বাংলার নবাব। আজ মুন্নেশা এক হাতে থাকবে রাজ্য শাসন, অন্য হাতে করবে সন্তান পালন। আজ মুন্নেশাকে হাতিয়ার হাতে এগিয়ে আসবে বাংলার কৈনারী ফৌজ বাহিনী, আর তাতেই হবে আমার সার্থকতা।
4: আপনার স্বপ্ন সার্থক হবে না কয়েকজন বেঈমানের জন্য জনাব। বেঈমানের কণ্ঠ রোধ করুন।
3: গাঁ উজাড় হয়েছে,
4: আপনি একথা বলছেন কেন?
3: নগদ বেতনের ফৌজদার বোধ বকে আদায়ের জন্য আবু তাহেরকে উত্তেজিত করে আমাকে খতম করতে চেয়েছিল কে?
4: এমন জনদরদী নবাবের বিরুদ্ধে হীন চক্রান্ত করেছিল কোন শয়তান?
3: তুমি আর জিয়া।
4: হুজুর মেহরবান, পরস্পর অবিশ্বাসের জন্য আমরা দুর্বল হচ্ছি, ভূষণার সীতারাম প্রবল হয়েছে শুধু আপনার দুর্বলতার জন্য জনাব। পুরাতন জমিদারদের জমিদারি কেড়ে নিয়ে আপনি তাদের বিদ্রোহী করেছেন।
3: পুরাতন জমিদারেরা বিলাসিয়ার ভোগী হয়ে রাজস্ব আদায়ের অক্ষম হয়েছিল বলেই নতুন ইজারাদার নিয়োগ করেছি রাজস্ব আদায়ের জন্য। ওই পুরাতন জমিদারদের জীবন ধারণের জন্য নানা কর বৃত্তির ব্যবস্থা করেছি।
4: সীতারামকে উৎসাহ দিচ্ছে, আশ্রয় দিচ্ছে, এমন বিধক বল দিয়ে সাহস জোগাচ্ছে, এরপরেও স্বাস্থ্যের সাহিত্য

0: করতে পারলে
1: এক্ষুনি এক্ষুনি আক্রমণ না করে আক্রমণের হুমকি দাও, প্রয়োজনে প্রয়োজনে একটু পিছু হটে শান্তি বজায় রাখো।
0: আর কত পিছু হটবো হুজুর, পিছিয়ে পিটিয়ে দেওয়ালে পিঠ থেকে গেছে
1: আজিমুল সাহান।
2: সীতারামকে শাস্তি না দিয়ে আপনি হয়তো শান্তি পাবেন, কিন্তু বাংলা অশান্তির আগুনে জ্বলবে, তখন আমরা আপনার বিরুদ্ধে অস্ত্র ধরতে বাধ্য হব।
0: তাই আপনি থাকুন আপনার নিয়ম নীতি নিয়ে, আর আমরা ভাগব দিল্লি স্যার আওরঙ্গজেবের ইঙ্গিতের অপেক্ষা।
1: তোমরা উত্তেজিত, তোমরা উত্তেজিত, উত্তেজনা সম্বরণ করো।
2: জনাব,
1: আমি দরিদ্র ঘরের সন্তান হয়েও উচ্চ পদে আসীন হয়েছি ওই দিল্লির সালের দোয়ায়। উনি আমাকে মোহাম্মদ হাদি থেকে মুর্শিদ খলিফা করেছে, সেই মেহরবান গোলামের গোলাম আমি। আমার জন্য সেই মানুষটা সম্মানি হলে আমি আমি কিছুতেই শান্তি পাব না।
0: বঙ্গেশ্বর,
1: শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে বলছি, ভূষণা আক্রমণ করো।
2: জনাব,
1: ভূষণা চষে ফেলো, যত বেইমান আছে সব খতম করো, তন্ন তন্ন করে খুঁজে রাখিদারি সাগরে সহ ওই ডাকাত সর্দারকে এনে বেঁধে রাখো ওই কয়েদখানায়। মুন্ডেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে সুন্দর, আর ডাকাত সুন্দর ওই কয়েদখানায়। চেহেল সেতুন নয়, কয়েদখানাই হচ্ছে সীতারামের পবিত্র ঠাই।
3: যারা তোমার কুর্সি কিনে নেওয়ার ছক করছে, যারা রাজ্যময় অরাজকতার সৃষ্টি করেছে, তারা হয়েছে তোমার পরামর্শদাতা।
1: জেনে শুনেই বিষ পান করতে হয়েছে বেগম সাহেবা, পরিবেশ পরিস্থিতির চাপে নীতি বিরুদ্ধ কাজ করেছি, বিবেকের দংশনে দগ্ধ হচ্ছি আমি, সর্বদা বিক্রম হারা বক্ক হারা হয়ে গেছি। সীতারামের কাছে আজ আমি পরাজিত। ওই সীতারাম যা পেরেছে আমি তা পারিনি, মানুষের জন্য লড়াই করার অপরাধে ও আজ কয়েদখানায়, আমি ওকে কর্ণিশ জানাই, সহিষ্ণুতা, সক্ষতা, সম্মতা আর সততা স্তম্ভের উপর দাঁড়ানো কুর্শিটার মেয়াদ ইতিহাস ইতিহাস বীরখা আর আজমুল দেশার হৈশ্রীয়তা, কপটতা, মিথ্যাচার আর বিশ্বাসঘাতকতা ঝাঁকুড়ি দিয়ে নড়বড়ে করে দিয়েছে আমার বেহেস্তে ওঠার সিঁড়ি।
4: বেহেস্তে ওঠার সিঁড়ি নড়বড়ে করে দিয়েছে আপনার বেটি শাহজাদি আজমুল দেশা।
1: আজুর অপরাধ কি?
4: অপরাধ খসমের ঘর করলো না, নারী জাতির শৃঙ্খলা ভেঙে দিল। আপনি রাজস্ব আদায়ের হুকুম জারি করলেন, শাহজাদি সে হুকুম খারিজ করে দিল। শাহজাদির স্বেচ্ছাচারী আন্দোলন সমর্থন করলেন, রোজারা বিরক্ত হলো, তাছাড়া ভূষণা রাজকন্যাকে বন্দি করে রাখলেন কয়েদখানায়। আর এত অপরাধ করা সত্ত্বেও শাহজাদির ঠাই এই নবাব হলে?
1: আমিও তো অনুশোচনায় দগ্ধ হচ্ছি বক্স, আমি প্রতিজ্ঞা করেছি ওই বিলাস বহুলের জেল সেতুনে আর কখনো উঠব না।
4: তাহলে নতুন মন্দির নির্মাণ করি?
1: না।
3: তাহলে কি তুমি
1: উপাসনার জন্য মসজিদ নির্মাণ করেছি, ওই মসজিদের প্রবেশ দ্বারের নিচে নির্মাণ করলে একটা কুঠুরি, ওই কুঠুরিই হবে আমার বসস্থান, ওই কুঠুরি থেকেই আমি শাসন কার্য চালাবো।
4: কেন যাহাপনা?
1: ওই কুঠুরির ওপর দিয়ে আমি উমরাহ, বাউল, ফকির, শিল্পী, চাষী মসজিদে যাতায়াত করবে, সকলের পদধূলি থাকবে আমার মাথায়। আর আমি
4: জনাব
1: প্রবেশদ্বারের পাশেই একটা দানশালা নির্মাণ করো।
4: আর কি মেহরবান,
1: আমার ইন্তেকালের পর ওই কুঠুরিতে দিয়েও আমার কবর, ওই কুঠুরি হবে আমার আমার আমার কবর দিও।
3: ওই কুটুরিতে আমাকে থাকতে দিও আব্বাজান, জীবনে অনেক গুণা করেছি, ভালো বলে যা করেছি সব চুপ হয়ে গেছে। নিঃস্বার্থ মানব সেবায় আছে স্বার্থ।

দিলটা দিলটা বড় কর বেটি, দিলটা বড় কর। দিলটা বড় হলেই দেখবি ওই ছোট্ট কুঠিরিটা হয়ে যাবে বিশ্ব ব্রহ্মাণ্ড। জনতার জনতার সেবা করে আশীর্বাদ মাথায় নেওয়ার জন্য ওই দিল্লীশ্বর শাহিনশাহ ঔরঙ্গজেব এই গোলামের গোলামকে ফরমান জারি করেছে। যত ছোট কুটিরিতেই তাকি দেখেন মাথার উপর থাকবে মানুষের শক্তি, আর মানুষের শক্তিই হবে আমার চালিকা শক্তি। ওই ছোট্ট কুটিরিতে থাকবে কুর্সি, কুর্সির উপর বাদশাহি তাজ রেখে রোজ কুন্ডিশ জানাবো, রাখবো নবাব প্রজার অটুট বন্ধন আর চোখের মনে।

0: যাত্রাপালা বাদশাহী ফরমান এখানেই শেষ হল। রচনা প্রভাস পাল, নির্দেশনা প্রাণেশ চক্রবর্তী, পরিবেশনায় কোন্নগর সুরপঞ্চম যাত্রা সংস্থা। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন মুর্শিদ কলি খাঁ, লালটু পাত্র, আজিম, শশাঙ্কমোহন বেরা, জিয়াসুদ্দিন, সুভাষ মিত্র, সুজাউদ্দিন, প্রাণেশ চক্রবর্তী, আবু তুরাব, বিশ্বনাথ দাস, রহিম, সুকুমার পাত্র, সীতারাম, বাবুল চক্রবর্তী, মেনা হাতি, অঞ্জন মুখার্জি, বক্স আলী, অনিল বিক্রম, পীর খাঁ, বিশ্বনাথ কুমার দাস, নৌসারা বানু, জয়িতা বসু, আজিমন্নেসা, ঋতুশ্রী দাস ও বিমলার চরিত্রে পিয়ালি কোলে। অন্যান্য চরিত্রে উমাপদ ঘোষ, তুফান ঘোষ, অয়ন পাল, সুবলা পাল, বাসন্তী পাল, তাপস কোলে, নিকুল ঘোষ, অহনা পাল, জয়শ্রী পাল, শ্রীমন্ত দাস ও সুজাতা দাস। যন্ত্রসঙ্গীতে মৃত্যুঞ্জয় রায়, সুজয় রায়, তুফান বাগ, শ্যামল দাস, সঞ্জয় হালদার, শুভঙ্কর ঘোষ, শান্তনু শীল ও হিমাদ্রি চক্রবর্তী। গীত রচনা পার্থ পাল। সঙ্গীত পরিচালনায় সলিল দাস ও চাইনা দাস। কণ্ঠসঙ্গীতে ঋতুশ্রী দাস, শুভশ্রী দাস, জয়িতা বসু, পিয়ালি কোলে, তরুণ দে ও লাভলি সেন। সম্পাদনা তুহিন চট্টোপাধ্যায়। প্রযোজনা রামরঞ্জন দাস রায়।
1: যাত্রাপালা এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মনোজ মুরলী নায়ার।

আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ বিশেষ খবর, চলতি বছরের পয়লা অক্টোবর থেকে ভর্তুকিযুক্ত গৃহস্থালি এলপিজি সিলিন্ডার রিফিলের ক্ষেত্রে বায়োমেট্রিক আধার যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে দ্য ফিউচার অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট ডায়নামিক্স শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অধিবেশনে ভাষণ দেবেন। মুম্বাইয়ের কোস্টাল রোডে আজ ভোরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি গাড়ির 3 যাত্রীর প্রাণহানি, গুরুতর আহত 1। বিশিষ্ট সাংবাদিক পায়েল মেহতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সৌদি আরবে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় পশ্চিম এশিয়ায় উত্তেজনা চরমে, মার্কিন নাগরিকদের ভ্রমণ সতর্কতা জারি। এশিয়ান গেমসে

মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে রুপো জিতেছে ভারত। রাষ্ট্রপতি ও ক্রীড়ামন্ত্রীর অভিনন্দন। মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল একক ইভেন্টে রুপো জিতলেন ভারতের এলাভেনিল ভালারিভান। মহিলাদের ক্রিকেটে জাপানের কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের সামনে 196 রানের লক্ষ্যমাত্রা রেখেছে ভারত। আসছি বিস্তারিত খবরে। চলতি বছরের 1 অক্টোবর থেকে ভর্তুকিযুক্ত গৃহস্থালী এলপিজি সিলিন্ডার রিফিলের ক্ষেত্রে বায়োমেট্রিক আধার যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। গ্যাস সিলিন্ডার সরবরাহের সময় এলপিজি গ্যাস সরবরাহকারী এজেন্সি শোরুমে অথবা সংশ্লিষ্ট তেল বিপণনকারী কোম্পানির মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রাহকরা এই যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, নির্ধারিত খুচরো বিক্রয় মূল্য প্রযোজ্য ভর্তুকি সুবিধা সহ রিফিল বুক করার জন্য এখন থেকে গ্রাহকদের বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই প্রক্রিয়ার ফলে দ্বৈত ও অযোগ্য সংযোগগুলি বাতিল হবে এবং ভর্তুকি প্রদান প্রক্রিয়াটি স্বচ্ছ ও সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক হয়ে উঠবে। পাশাপাশি প্রতিটি সংযোগকে আধার প্রমাণিত গ্রাহকের সঙ্গে যুক্ত করার ফলে বাণিজ্য ও শিল্পক্ষেত্রে ভর্তুকিযুক্ত গৃহস্থালী সিলিন্ডারের অপব্যবহার বা অন্য কাজে ব্যবহার বন্ধ করা সম্ভব হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে দ্য ফিউচার অব এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট ডায়নামিক্স শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অধিবেশনে ভাষণ দেবেন। দুদিনের এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। আজকের অধিবেশনে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল, সুপ্রিম কোর্টের বিচারপতি বি ভি নাগরথানা, এনজিটির চেয়ারপারসন বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা উপস্থিত থাকতে পারেন। পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের ভবিষ্যৎ সংক্রান্ত এই সম্মেলনে বিভিন্ন দেশের বিচার বিভাগীয় দৃষ্টিভঙ্গি, বৈজ্ঞানিক জ্ঞান, পরিবেশ সংক্রান্ত প্রশাসনিক নীতি এবং প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা বিনিময় হবে। অনুষ্ঠানে পরিবেশবিদ, ভারতের সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিরা, জেলা আদালতের বিচারক, বিভিন্ন মন্ত্রকের সচিব, সরকারের শীর্ষ আধিকারিক এবং 17টি দেশের বিশিষ্ট বিচারপতি ও বিচার বিভাগীয় প্রতিনিধিরা অংশ নেবেন। নির্বাচন কমিশনার জাতীয় রাজধানীর সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রে বিশেষ ক্যাম্পের আয়োজন করবে। ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্ত করা, প্রস্তাবিত অন্তর্ভুক্তি বা নাম বাদ দেওয়ার বিষয়ে আপত্তি জানানো সহ তালিকায় থাকা ভোটার তথ্য সংশোধনের ক্ষেত্রে নাগরিকদের সহায়তা করা এই কর্মসূচির প্রধান লক্ষ্য। এই কর্মসূচিতে ভোটারদের আবেদনপত্র গ্রহণের জন্য নির্ধারিত ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে বুথ লেভেল অফিসাররা উপস্থিত থাকবেন। বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সমাজ বা 100 সপ্তাহে নেশামুক্ত যুব অভিযানের অঙ্গ হিসেবে আজ দেশজুড়ে যুব সমাজের ব্যাপক অংশগ্রহণ ও সচেতনতা কর্মসূচি পালিত হচ্ছে। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক জানিয়েছে যে দেশের 1067টি স্থানে রাষ্ট্রীয় সংকল্প সমারোহ আয়োজন করা হচ্ছে। মন্ত্রক আরও জানিয়েছে 471টি জেলা মাই ভারত কার্যালয় এবং সহযোগী সংস্থাগুলির 596টি স্থানে এই কর্মসূচি আয়োজিত হচ্ছে। মুম্বাইয়ের কোস্টাল রোডে আজ ভোরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি বিএমডব্লিউ গাড়ির 3 যাত্রী প্রাণ হারিয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। মেরিন ড্রাইভ থেকে হাজি আলীর দিকে যাওয়ার সময় লোটাস জেটির কাছে দুর্ঘটনাটি ঘটে। কোস্টাল রোড কন্ট্রোল রুম সূত্রে খবর, অতিরিক্ত গতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা। আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় নায়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে। আজ ভোরে মুম্বাইয়ের কালাচৌকি এলাকায় একটি গণেশ পুজোর মণ্ডপের কাছে অস্থায়ী পানীয় জলের স্টলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 2 জনের মৃত্যু হয়েছে এবং অন্তত 4 জন আহত হয়েছেন। আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বিশিষ্ট সাংবাদিক পায়েল মেহতা আজ ভোরে মুম্বাইতে প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল 46 বছর। মুম্বাই সফরে গিয়ে সকালে হঠাৎ অসুস্থ বোধ করায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর এই অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এখবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সৌদি আরবকে লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পশ্চিম এশিয়ায় উত্তেজনা চরমে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের মধ্যপ্রাচ্য সফর কিংবা এই অঞ্চলের ওপর দিয়ে যাতায়াতের বিষয়টি পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছে। একই সঙ্গে পরিস্থিতি দ্রুত আরও খারাপ হওয়ার, বিমান চলাচলে বিঘ্ন ঘটার এবং

0: মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থানগুলিতে হামলার সম্ভাবনা নিয়ে সতর্ক করেছে তারা। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, মাহে, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আজ ও আগামীকাল মধ্য মহারাষ্ট্র, ওড়িশা, কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তর আগামীকাল পর্যন্ত আন্দামান সাগরে এবং আগামী তিন দিন পূর্ব মধ্য ও সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে মাছ ধরতে না যাওয়ার জন্য মৎস্যজীবীদের পরামর্শ দিয়েছে। আইজিন আগোয়া এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে এলো প্রথম মেডেল। মেয়েদের 10 মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে রূপো জিতে নিয়েছে এলাভেনিল ভালারিওয়ান, সোনাম মাস্কার আর বিদর্শা বিনোদের টিম। তিনজনে মোট 1898 পয়েন্ট তুলে চীনের ঠিক পেছনে থেকেই দ্বিতীয় স্থানে শেষ করেছেন। কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া এশিয়ান গেমসে মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে রূপো জেতায় তাদের অভিনন্দন জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অভিনন্দন জানিয়ে বলেছেন, এটি দেশের কাছে অত্যন্ত গর্বের মুহূর্ত। আইজিন আগোয়া এশিয়ান গেমসে আজ মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল একক ইভেন্টের রূপো জিতলেন ভারতের এলাভেনিল ভালারিওয়ান। দিনের শুরুতেই জেতা টিম ইভেন্টের রূপোর পর এটি তার আজ দ্বিতীয় রৌপ্য পদক। 2025 সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জয়ী এলাভেনিল ফাইনালে 252.4 পয়েন্ট তুলে দ্বিতীয় স্থানে শেষ করেছেন। অন্যদিকে 253 পয়েন্টের নতুন রেকর্ড গড়ে এই ইভেন্টে সোনা জিতেছেন জাপানের হিনাতা তাইচি। ভারতের মহিলা হকি দল আজ এশিয়ান গেমসে উজবেকিস্তানকে 19-0 গোলে হারিয়ে দিয়েছে। সালিমা টেটের নেতৃত্বাধীন ভারতীয় দল পুল বিতে উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, তাইল্যান্ড, জাপান এবং সিঙ্গাপুরের সঙ্গে রয়েছে। উল্লেখ্য, ভারত গত এশিয়াডে ব্রোঞ্জ পেয়েছিল। এর আগে 1982 সালে মহিলা দল শেষবারের মতো এশিয়ান গেমসে স্বর্ণপদক লাভ করে। মহিলাদের ক্রিকেটে জাপানের কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের সামনে 196 রানের লক্ষ্যমাত্রা রেখেছে ভারত। এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক। ম্যাচে ইতিহাস গড়েছেন শেফালি বর্মা। তিনি সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম শতরান হাঁকিয়েছেন এবং প্রথম ব্যাটার হিসেবে এশিয়ান গেমসে সেঞ্চুরি করার অনন্য কীর্তি গড়েছেন। অন্যদিকে নিউজিল্যান্ডের কিংবদন্তি সুজি বেটসের 4758 রানের রেকর্ড টপকে মহিলা টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সংগ্রাহক হয়েছেন ওপেনার স্মৃতি মান্ধানা। ওয়েস্ট ইন্ডিজ আসন্ন ভারত সফরের জন্য একদিনের টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে। দুটি দলের অধিনায়কই সাই হোপ। দুদলেই 15 জন করে ক্রিকেটার রয়েছেন। তাদের মধ্যে 8 জন ক্রিকেটার দুটি দলেই জায়গা পেয়েছেন। ভারত আগেই দল ঘোষণা করেছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্বাচক কমিটির চেয়ারম্যান থেকে পদ থেকে সরে দাঁড়ালেন অজিত আগারকার। জানা গেছে আগারকার তার সিদ্ধান্তের কথা বোর্ডকে জানিয়ে দিয়েছেন। আগারকারের মেয়াদ অবশ্য এ মাসেই শেষ হচ্ছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আর একবার। চলতি বছরের 1 অক্টোবর থেকে ভর্তুকিযুক্ত গৃহস্থালী এলপিজি সিলিন্ডার রিফিলের ক্ষেত্রে বায়োমেট্রিক আধার যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে দ্য ফিউচার অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট ডায়নামিক্স শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অধিবেশনে ভাষণ দেবেন। মুম্বাইয়ের কোস্টাল রোডে আজ ভোরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি গাড়ির 3 যাত্রীর প্রাণহানি, গুরুতর আহত এক। বিশিষ্ট সাংবাদিক পায়েল মেহতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এশিয়ান গেমসে মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে রূপো জিতে নিয়েছে ভারত। রাষ্ট্রপতি ও ক্রীড়ামন্ত্রীর অভিনন্দন। খবর শেষ হলো, এখন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে বাংলা ব্যান্ডের গান। আজ বাংলা ব্যান্ডের গানে প্রথম ব্যান্ড, বাংলা ব্যান্ড কায়া।

শুনছেন বাংলা ব্যান্ডের গান বাংলা ব্যান্ড কায়ার পরে। এরপর বাংলা ব্যান্ড মোহিনীর ঘোড়াগুলি থেকে রইল পরের গানটা।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 15 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:22। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘণ্টায় প্রধানত মেঘলা আকাশ, অল্প দু এক পশলা বৃষ্টি থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘণ্টায় দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ডিগ্রি সেলসিয়াস ও 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 0.4 ডিগ্রি কম। আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা 24.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1.7 ডিগ্রি কম। গতকাল বৃষ্টিপাতের পরিমাণ 8.9 মিলিমিটার, আজ সকাল 8:30 পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে 1.4 মিলিমিটার। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন

পরিমাণ যথাক্রমে 97% ও 64%। পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য আগাম সতর্কবার্তা। আজ যারা সমুদ্রে বেরিয়েছেন, আগামীকাল 21 সেপ্টেম্বর রাতের মধ্যে অবশ্যই তারা যেন উপকূলে ফিরে আসেন অনুরোধ করা হচ্ছে। আগামীকাল থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পূর্ব বঙ্গোপসাগর অঞ্চলে ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে এবং সেটি ঘণ্টায় 75 কিলোমিটার বেগেও হতে পারে প্রবল ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা। তাই আগামী 22 থেকে 25 সেপ্টেম্বর সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে এবং সকল মৎস্যজীবীদের জানানো হচ্ছে যে 21 সেপ্টেম্বর রাতের মধ্যে তারা যেন অবশ্যই সমুদ্র উপকূলে ফিরে আসেন। আবহাওয়ার খবর এই পর্যন্তই। বন্ধুরা, এখন একটু জানিয়ে দেব আজ মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে কি কি অনুষ্ঠান রয়েছে তার কথা। আজ ভারতীয় সময় বিকেল 3:35 শুনবেন অনুরোধের আসর, সঙ্গে থাকব আমি হৈমন্তী রায়। বিকেল 4:05 থাকবে মহিলাদের আসর, শুনবেন রসময়ী। উপস্থাপনায় থাকবেন চিত্রা মুখোপাধ্যায় ও জয়শ্রী ভৌমিক। বিকেল 4:35 শুনবেন ষোলো আনা বাঙালি। সঙ্গীত শিল্পী মোহন সিং খাঙ্গুরার সঙ্গে আলাপচারিতায় থাকবেন দেবাশিস বসু, শুনবেন প্রথম পর্ব। বিকেল 5:05 শুরু হবে অনুষ্ঠান আজ সন্ধ্যায়, সঙ্গে থাকব আমি হৈমন্তী রায়। বিকেল 5:50 শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় থাকবেন অর্ঘ সর্দার। সন্ধ্যে 6:20 ক্ষেত খামারের কথা, ছাদ কৃষি এক নতুন সবুজায়ন, এ বিষয়ে ডক্টর শুভ্রজ্যোতি রায়ের সাক্ষাৎকার গ্রহণ করেছেন সমীরণ বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যে 6:50 থাকবে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য, জন্মের আগেই জানুন শিশুর হার্টের কথা, এ বিষয়ে বলবেন ডাক্তার জয়িত্রী মজুমদার। সন্ধ্যে 7:00 শুনবেন বেতার নাটক ঘি, রচনা স্বপ্নময় চক্রবর্তী, বেতার নাট্যরূপ সৌমেন চট্টোপাধ্যায়, প্রযোজনা সমরেশ ঘোষ। সন্ধ্যে 7:45 শুনবেন অনুষ্ঠান নান্দনিক, ঔপন্যাসিক বিনোদ ঘোষালের সাক্ষাৎকার গ্রহণ করেছেন শ্রীরূপা মুখোপাধ্যায়, প্রযোজনা দুর্বাদে, শুনবেন দ্বিতীয় পর্ব। রাত 8:15 শুনবেন বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 থাকবে অনুষ্ঠান কথায় গানে, সঙ্গে থাকবেন পাপড়ি ভট্টাচার্য। 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা, 9:45 গ্রন্থ পরিচয়, অমৃতা প্রীতম রচিত কোরে কাগজ, পাঠে শ্যামল ভট্টাচার্য, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে কিরবানি রাগে শরৎ পরিবেশন করবেন শিল্পী অনিকেত চক্রবর্তী, তবলায় ইমন সরকার। 10:45 শুনবেন উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন পাপড়ি ভট্টাচার্য। রাত 12:00 মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুরোধের আসর, সঙ্গে থাকব হৈমন্তী রায়। বন্ধুরা, চলে এসেছি আপনাদের সকলের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসর নিয়ে। অনুরোধের আসরে প্রথম যে গানটি শোনাব সেটি শুনতে চেয়েছেন গড় দরজা বিষ্ণুপুর থেকে চিরশ্রী পাল ও মঙ্গলা গাঙ্গুলি, শুনতে চেয়েছেন বালুচরি ছায়াছবির গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন অনুরোধের আসর। পান্টি বাজার, কুমারখালী, কুষ্টিয়া, বাংলাদেশ থেকে প্রবীর কুমার শুনতে চেয়েছেন রূপঙ্কর বাগচির কণ্ঠে এই গানটি।

কাজরা গ্রাম মণ্ডলপাড়া পশ্চিম বর্ধমান থেকে নিমাই মিশ্র, মীনাক্ষী মিশ্র, রিমা, বাবু ও কাবু শুনতে চেয়েছেন লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি।

শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে প্রক্সি ছায়াছবির এই গান। এবারে শোনাব মৃণাল চক্রবর্তীর কণ্ঠে একটি গান। শুনতে চেয়েছেন নাজমুল ইসলাম, বাপি শেখ, রাজেশ দেবনাথ, অমিত দাস, টেকারাইপুর, ইসলামপুর, মুর্শিদাবাদ থেকে। রইল আপনাদের সকলের পছন্দের গান মৃণাল চক্রবর্তীর কণ্ঠে।

মৈত্রী প্রচার তরঙ্গের অনুরোধের আসর অনুষ্ঠান মানেই এমন সব সুন্দর সুন্দর গান শোনার সুযোগ, আর সেই সব গানের অনুরোধ কিন্তু আমরা পাই আপনাদের থেকে। সাধন দাস ভৈরব টোলা লবণ চোয়া মুর্শিদাবাদ থেকে শুনতে চেয়েছেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

এই যে সব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি গানের অনুরোধ পাঠাবেন, পুরনো বন্ধুরা তো জানেন মৈত্রী প্রচার তরঙ্গে অনুরোধের আসরে কিভাবে অনুরোধটি পাঠাতে হয়। কিন্তু রোজ তো নতুন নতুন বন্ধুরা যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে, তাদের জন্য বলে দিই, চিঠি পাঠাতে পারেন। চিঠিতে লিখবেন, আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এই ঠিকানায় পাঠিয়ে দেবেন চিঠি এবং অবশ্যই উল্লেখ করবেন অনুরোধের আসর। আরেকবার বলে দিই, আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আমাদের ইমেলও করতে পারেন, আমাদের ইমেল আইডি maitribondhu23@gmail.com, maitribondhu23, maitribondhu23@gmail.com। আমাদের ফেসবুক পেজের ঠিকানা আকাশবাণী মৈত্রী, এখানে আকাশবাণীতে যে বাণী রয়েছে তাতে ভি নয় বি রয়েছে। তাহলে আর কি, এইভাবেই আমাদের অনুরোধ পাঠাবেন এবং আমরা অবশ্যই আপনাদের পছন্দের গানটি শোনাব। এখন শোনাব যে গান, তার অনুরোধ করেছেন শ্রীনিবাস গুপ্তিপাড়া হুগলি থেকে, সেই গানেরই অনুরোধ করেছেন অরুণ বাগচি, অপূর্ব বাগচি, অঞ্জু।

দেখতে দেখতে সময় কেমন পেরিয়ে যায়, তাই না? এই অনুরোধের আসর শুরু হলো, আর দেখুন এর মধ্যেই অনুরোধের আসর শেষ করার পালা। আর হাতে একদম বেশি সময় নেই, আজকের অনুরোধের আসরের শেষ গানটি শোনাব আশা ভোঁসলের কণ্ঠে। এই গানের অনুরোধ করেছেন দেবজিৎ মণ্ডল, স্বাগতা মণ্ডল, স্বাতী মণ্ডল ও ত্রিলোক বিহারী মণ্ডল, বানিয়োর নলহাটি, বীরভূম থেকে। রইল আশা ভোঁসলের কণ্ঠে এই গান।

অনুরোধের আসর এই পর্যন্তই। সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু হৈমন্তী রায়। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন মহিলাদের আসর রসময়ী। সঙ্গে থাকবেন চিত্রা মুখোপাধ্যায় ও জয়শ্রী ভৌমিক।

0: আচ্ছা তুমি কো চিত্রা, এই যে ধরো এই যে যেখানে বসা আমরা কথা কইছি, সেই জায়গাটা যদি ধরো একটু ধুলো ময়লা একটু নোংরা, হ্যাঁ অনেক সময় হয় নাকি যদি টাইডিনেস যদি না থাকে, তাইলে এই আমাগোর সাথে বন্ধুদের যে কথোপকথন বা মনের কথা কওয়া বা অনেকক্ষণ বসে থাকা বা এই যে ভালো লাগা সবটা মিলা আমাগো কি ভালো লাগতো লাগতো কিনা তুমি কও।
1: একদম ঠিক কথা বলেছ। আসলে ভালো লাগাটার সঙ্গে জড়িয়ে থাকে ভালো থাকা। এই ভালো থাকাটার জন্য তো দরকার একটু সুস্থ পরিবেশ, আর সুস্থতা মানে পরিচ্ছন্নতা। আমরা যদি একটু সুন্দর করে থাকতে চাই দেখবে প্রথমেই চলে আসে পরিচ্ছন্নতা শব্দটা। আর তুমি যে শুরু করলে পরিচ্ছন্নতা দিয়ে, আমার না খুব মনে পড়ে গেল যেন সেই বীরভূম

0: অসমের লাল মাটিতে যেসব সাঁওতাল বাড়িগুলো আছে সেগুলো কিন্তু খুব প্রাচুর্যে ভরা নয়, খুব বিলাসিতায় ভরা নয়, কিন্তু পরিচ্ছন্ন, তাই এত সুন্দর।
1: কি সুন্দর কইরা তুমি একখান উদাহরণ দিলে, একেবারে ঠিক তাই। আমাগো জীবনযাত্রার মান যত উন্নত হয় তত পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু অনেক বেশি সহজ হয়, কিন্তু একটা মাটির বাড়ি, একটা ছাদ যেখানে কংক্রিটের ছাদ নাই, একেবারে ছাউনি দেওয়া সেখানে খড়ের ছাদ, অথচ সেই জায়গাটাকে সুন্দর নিকা, আমরা কই না গোপর জলে একেবারে নিকোনো, হ্যাঁ এইটা কইরা ওরা ওইটুকু জায়গার মধ্যে এত পরিষ্কার পরিচ্ছন্ন এত সুন্দর কইরা মানে বাঁচনে যে উপায় বাইসছে নাই, এইটা কিন্তু তাদের রুচি। এবং এই রুচিটা দেখবা তুমি যেখানে এই রুচিটার জায়গা আছে সেই সব মানুষের মনটাও ভালো। তুমি যদি পাহাড়ে যাও চিত্রা, এই গানে দেখবে কি কঠিন তাদের জীবনযাত্রা, ওরক একটি পাহাড়ের উপর থিকা, কত নিচে জলাই না তাদের জীবন যাপন করা, ছোট্ট একখান ঘর, কিন্তু কখনো যদি তাদের ঘরে তুমি ঢোকো, এইটা আমার হিমাচলে গিয়া একটা অভ্যাস হয়েছিল যে আমি না অবাক হয়ে গেছি যে এরম একটা ছোট্ট ঘর, এত কঠিন তাদের জীবনযাত্রা, কিন্তু এত পরিচ্ছন্ন এত পরিষ্কার করিয়া কি করে থাকে। যেখানে তোমার আশেপাশে নোংরা যারা দেখবে অপরিচ্ছন্ন থাকি নাই, কোনো সমস্যা নাই, তাদের ত্যাগ না ভীষণ নেগেটিভ, সবকিছুতেই কিন্তু নেগেটিভ, কিছুতেই তাদের তুমি পজিটিভ কোনো ভাবনা তুমি দিতেই পারবে না। কিন্তু আজকের দিনে তাইরা আমাগো কিন্তু যেটা দরকার একেবারে পৃথিবী ব্যাপী, সেইটা হলো গিয়া আমার বাড়ি, আমার আশপাশ, এটা সমাজ, পৃথিবী শুদ্ধ মানুষরে সুন্দর পরিচ্ছন্ন মনের সঙ্গে সঙ্গে পরিবেশ সুন্দর রাখা, দুটি একেবারে আমরা কই না যে ভাইসি ভার্সা, হেইটা হইলে হেইটা হইব। হ্যাঁ এখন এত কেন কইছি হেইটা কিন্তু কয়ালুই, হেইটা হইল গিয়া আজকে আমরা জানি যে আজ হলো গিয়া ওয়ার্ল্ড ক্লিন আপ ডে,
0: বিশ্ব পরিচ্ছন্নতা দিবস।
1: হ্যাঁ এইটা থাকা মানে আমাদের এই জীবনটাকে সুন্দর করার যে কতগুলি টিপস আছে এইগুলি কেয়া ফেলবো,
0: হ্যাঁ বলে তো ফেলবেই। তার সঙ্গে এটাও বলি, হয়তো আমাদের বন্ধুরা ভাবছেন যে প্রতিদিনই কোনো না কোনো দিবস, আর সেই দিবসগুলো কেন মহিলাদের আসরেই এত করে আলোচনা হয়। আসলে এই দিবসগুলো হলো আরও একবার ফিরে দেখা আমরা কেমন আছি তার দিকে, নিজেকে প্রশ্ন করা যে আমি যেভাবে আছি সেটা কি সঠিক পথ। আর মহিলাদের আসরের এই বিকেলে চায়ের আড্ডা ছাড়া এমন আলোচনার কোথায় সুন্দর হতে পারে?
1: হ্যাঁ ঠিক কইছো, আমার মনে হয় যে যেসব বন্ধুরা আমাগোর সাথে থাকে তারা কিন্তু চা খাওয়ানোর সঙ্গে সঙ্গে আমাগো এই আলোচনার মধ্যে ঢুকা, এগুলো কিন্তু অনেক আমাদের মানে উদাহরণ আছে, অনেক নমুনা আছে, প্রমাণ আছে, তারা কিন্তু অত্যন্ত পছন্দ করেন এই আলোচনাগুলি। এবং প্রত্যেকটা দিনের তো নিজস্ব একটা মাহাত্ম আছে, সেইগুলি অনেক সময় কিন্তু আমরা গুইলা ফেলি।
0: তারপর আরেকটু মনে করিয়ে দেওয়া, হয়তো আমরা পরিচ্ছন্ন থাকতে চাই কিন্তু কোনো না কোনো কারণেই পরিচ্ছন্নতা থেকে একটু বিচ্যুত হচ্ছি, আরেকবার মনে করিয়ে দেওয়া আমরা কেমন আছি, একটু কেমন থাকতে হবে তার দিকে, তাই না?
1: আসলে পৃথিবী যদি সুন্দর কইরা নাও তাইলে তুমি কিন্তু সুন্দর থাকবা,
0: ঠিক
1: এইটা কিন্তু মন দিয়া কিন্তু তুমি যদি ভাবো চোখ বন্ধ কইরা তোমার মন বলবে একেবারে ঠিক।

0: সত্যি তো তাই। আমাকে চারপাশে ওই যে পরিবেশের কথা কইছিলাম না, সুন্দর এখন মনের মানুষ, সুন্দর মনের যে মানুষের সমাবেশে যদি তুমি থাকো, তাইলেই কিন্তু তুমি সুন্দর মন নিয়ে বাঁচতে পারবো। আর এই যে পরিচ্ছন্ন একখানা মন, একটা পরিচ্ছন্ন মনের সঙ্গে থাকা, এইটা আমরা কই কি একখান ভাগ্যের ব্যাপার, কিন্তু আমাগো নিজ উদ্যোগ কিন্তু খুব জরুরি। সুন্দর কইরা আমার আশপাশ যেন সুন্দর থাকে। এখন এই নিয়া অনেকের কিন্তু অনেক রকম মন্তব্য আছে, বক্তব্য আছে। এখন এই বক্তব্যে যদি যিনি আমাগো সাথে আসেন তিনি যদি একটু কিছু কন, তাইলে তো বোধ হয় আমাগো একেবারে ইচ্ছা পুরোপুরি পূরণ হইয়া যায়।
1: আমরা এই সব বলবো তা তো নয়, যারা বিশেষজ্ঞ তারা এইসব সম্পর্কে ভাবেন, আলোচনা করেন, এমন কেউ আমাদের সঙ্গে নিশ্চয়ই থাকবেন। আর এবারেও আছেন বিশিষ্ট শিক্ষিকা শ্রীমতী চন্দ্রাণী চক্রবর্তী ব্যানার্জি, এবং তার কাছ থেকেই আমরা জেনে নেব এই ক্লিন আপ ডে অর্থাৎ পরিচ্ছন্নতা দিবস, এই দিবসটা কিভাবে কেমন করে পালন করলে আমরা ভালো থাকব।
0: বেশ চলো শুনে নি।
2: আজ 20শে সেপ্টেম্বর, বিশ্ব পরিচ্ছন্নতা দিবস। সারা বিশ্ব জুড়ে আজ পালিত হচ্ছে ওয়ার্ল্ড ক্লিনলিনেস ডে অর্থাৎ বিশ্ব পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস। প্রতি বছরই বিশ্ব পরিষ্কার পরিচ্ছন্নতা দিবসের একটা থিম থাকে। 2026 ওয়ার্ল্ড ক্লিনলিনেস ডে বা বিশ্ব পরিচ্ছন্নতা দিবসের থিম হল ফ্রম ক্লিন প্লেটস টু ক্লিন সিটিস, পরিচ্ছন্ন থালা থেকে পরিচ্ছন্ন শহর। এবছরের বিশ্ব পরিষ্কার পরিচ্ছন্নতা দিবসের মূল লক্ষ্য হল খাদ্যের অপচয় রোধ, বর্জ্য ব্যবস্থাপনা এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের মাধ্যমে পরিচ্ছন্ন সুন্দর শহর গড়ে তোলা। প্রতিদিন বিশ্বজুড়ে প্রচুর খাদ্যের অপচয় হয়। এই খাদ্যের অপচয় আমাদের বর্জ্য ব্যবস্থায়ও একটা বড় ধরনের চাপ সৃষ্টি করে, যা জলবায়ু পরিবর্তনেও প্রভাব ফেলে। তাই বিশ্বের প্রত্যেক নাগরিক যদি খাদ্যের অপচয় রোধে সচেতন হয়, তাহলে একটি সুস্থ সুন্দর পরিচ্ছন্ন শহর গড়ে তোলা।

0: করা সম্ভব। তাই আসুন আজ আমরা সবাই মিলে শপথ গ্রহণ করি, আমাদের এই বসুন্ধরা সবার মাঝে সেরা। সপ্তাশের রানী সেজে শ্যামল বরণ ইরা, এই পৃথিবীর প্রতি শহর পরিচ্ছন্ন হবে। খাদ্য অপচয় যদি বন্ধ করি তবে, খাদ্য অপচয়ে বাড়ে বর্জ্য যত্রতত্র, জলবায়ু বদলে দেয় জীবকুল সন্ত্রস্ত। তাই এসো আজ সবাই মিলে শপথ নেব ভাই, তাই এসো আজ সবাই মিলে শপথ নেব ভাই, যতটুকু প্লেটে ধরে ততটুকুই খাই। গর্ব মোড়া বিশ্ব জুড়ে দূষণ মুক্ত নগর, আলোয় আলোয় হাসবে সেদিন টেকসই শহর। বিশ্ব জুড়ে উঠুক স্লোগান, ফ্রম ক্লিন প্লেটস টু ক্লিন সিটিস। বিশ্ব জুড়ে উঠুক স্লোগান, ফ্রম ক্লিন প্লেটস টু ক্লিন সিটিস। 2026 20 সেপ্টেম্বর ওয়ার্ল্ড ক্লিনলিনেস ডে দিল নোটিশ। নমস্কার।
1: আহা, কি সুন্দর করে একেবারে থিম সহ এত মনের কথা কইয়া ফেলছেন যে কিছু কেন কওয়ার নেই। আমার ঘরের যদি বাসনপত্র পরিষ্কার থাকা, একেবারে একটা শহর আমি একটা পৃথিবী ব্যাপে সুন্দর করার যদি স্বপ্ন না দেখি, তাহলে কি কইরা সুন্দর করব।
2: ঠিক, অনেক ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকা চন্দ্রাণী চক্রবর্তী ব্যানার্জিকে এত সুন্দর করে আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য, এবং সঙ্গে কি সুন্দর একটি কবিতা উপহার দিয়েছেন উনি, যেটা সত্যি সত্যি একটা স্লোগানের মতন, আমাদের সকলের কাছে একটা বাহক এই বার্তা, তাই না?
1: 100 বার। কিন্তু ধরো আজকের দিনটা আমাকে ওই পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে আমাদের একটা খাওয়ানোর সম্পর্ক আছে।
2: সবকিছুর সঙ্গেই খাওয়ানোর সম্পর্ক আছে তোমার?
1: হ্যাঁ, সব। এইটা তুমি একেবারে ঠিক করেছো, আমাকে একেবারে মনের কথা কয়ে দিয়েছো, আমি তাতে খুশি হয়েছি, সে নিয়ে কোনো সন্দেহ নাই। দেখো মানে এই যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা যদি আমরা মেনটেন না করি ঘরের মধ্যে, যে প্লেটসের কথা উঠলো আমার, তখনই মনে হইলো যে এইটা কথাটা কিন্তু কোন খুব জরুরি। যেটা হইল গিয়া কি যে ধরো আমাগো বলি না, আমরা সবাই কিন্তু কয় যে বাড়ির খাবার খাওয়ানো কিন্তু জরুরি, বাইরের ওই যে ধরো বিরিয়ানি, এগ রোল বা যাই যাই হই না কেন, তোমার স্যান্ডউইচ যাই হই না কেন, হ্যাঁ এইগুলি কিন্তু, ওই যে কী বলে ওই কি পিৎজা, হ্যাঁ তারপরে বার্গার, ওইগুলি কিন্তু একেবারে খাওয়ানো যাবে না কেন, কি ওইখানে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে কইরা কিন্তু কখনো সেটা হইতে পারে না, কখনো হয় না। সুতরাং আমাগো বাড়ির খাওয়ান, এই রে আমার বাড়ির বাড়ির খাওয়ানোর মধ্যে আমার এক্ষুনি কিন্তু যে শর্মিষ্ঠা না একটা খাওয়ানোর কথা কইছিল, জানো? হ্যাঁ, খাওয়ানোর কথা কইছিল, ওইটা যদি শুনে শুনে এখনই জিভে জল আসবে,
2: মানে খাবারের কথা এলে তোমার সঙ্গে এটাও চলে আসে,
1: এইটাও চলে আসে।
2: আচ্ছা, আমরা শর্মিষ্ঠাদের কথা শুনবো, আর একটা গুরুত্বপূর্ণ কথা পরে সুযোগ পাবো না ভুলে যাবো, সেটা হলো এই যে ক্লিন প্লেটস এর কথা হচ্ছিল, যে আমরা বাইরের খাবার কম খাবো বা বাড়ির খাবার খাবো, যেটাই করি পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে, এর সঙ্গে আরো একটা জিনিস অদ্ভুত ভাবে আমরা বহন করছি, যে নিমন্ত্রণ বাড়ি বিয়ে বাড়িতে আমরা খাবার সময় কিন্তু কি করি, অতিরিক্ত খাবার প্লেটে জড়ো করি, মনে করে নিই যে আমরা সবটাই খেতে পারবো, কিংবা মনে করি এটা তো ফেলে দিলেও চলে, অসুবিধা নেই। এবং বাড়ির গুরুজনদের আমি বহু সময় দেখেছি বাচ্চাদের ইনস্ট্রাকশন দিতে যে বাকিগুলো ফেলে দে, মাংসটা খেয়ে নে। এই যে ব্যাপারটা, এই এই প্রতিটা জিনিসের মূল্য আছে, উপযোগিতা আছে, এটা তো আছেই, সঙ্গে কিন্তু আমরা এই যে অতিরিক্ত খাবারটা নিলাম ফেলে নষ্ট করলাম, একদিকে অপরিচ্ছন্ন হলো আমাদের পরিবেশ, অন্যদিকে কিন্তু মন, কারণ এই খাবারটির জন্য পৃথিবীতে বহু মানুষ আছেন সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করেন, এটাও আমাদের মনে রাখতে হবে।
1: একেবারে কি সুন্দর কইরা কইলা না, একেবারে ঠিক তাই। আমাকে ওই যে মনের পরিচ্ছন্নতার কথা কইছি, আমাকে মনে যদি সেই আবেগটা না থাকে যে আমাকে যে খাওয়ায় খাওয়াইতেছে এইটার পিছনে কিন্তু অনেক পয়সা আছে, তার কষ্টের পয়সা আছে, সে আনন্দ করে খাওয়াচ্ছে মানে তার কিন্তু অনেক খারাপ থেকে পয়সা রোজগার করিয়া নয়, সে অনেক কষ্ট করিয়া তার মন দিয়ে খাওয়াইতেছে। সুতরাং সেই খাবারের যদি এক কোনাও যেন নষ্ট না হয়, এই শিক্ষাটা কিন্তু আমি আমার প্রত্যেকের মধ্যে কিন্তু সরাই দিব। তো এইটা শুনাকে তো ভালো লাগলো না, আজকের দিনে এটাও খুব জরুরি যে মন পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু নিজের জন্য নয়, পরিষ্কার পরিচ্ছন্নতা অন্যের ভালোর জন্য, অন্যের কিন্তু শুভ বোধের জন্য। আচ্ছা শর্মিষ্ঠা কি কইছিল বলো তো, আমি তো বুঝা বলা যাইতে।

0: সবজি তোমাদের নিজস্ব মতন সবজি তোমরা দিতেও পারো। আমি বলছি আলু, বেগুন, ঝিঙে খুব ছোট ছোট করে কেটে ধুয়ে নিলে, কড়াইতে ফোড়ন দিলে রাঁধুনি, আদা বাটা, শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা ফোড়ন দিয়ে মাছের মাথাগুলোকে তোমরা আগে ভেজে নিতে পারো। আর মাছের মাথা বা রুই মাছের মাথা বা কাতলা মাছের মাথা যে কোনো মাথা দিয়ে করা যেতে পারে। আর মাছের মাথা যদি আগে ভেজে নিলে, ভেজে রেখে দিলে সবজিগুলো যেগুলো বললাম সবজিগুলোকে কেটে ধুয়ে সবজিগুলোকে ওই ফোড়ন দেওয়ার তেলের মধ্যে দিয়ে সবজিগুলোকে নাড়াচাড়া করতে করতে নুন হলুদ দিয়ে সবজিগুলো একটু নরম হয়ে আসলে তার মধ্যে ভাজা মাছের মাথাটা আগে থেকে যদি একটু গুঁড়ো করে নাও, মানে ভেঙে নাও, তাহলে মাছের মাথাটা দিয়ে সবজিগুলোর সাথে নাড়িয়ে নিলে, নেড়েচেড়ে নিলে একটু নুন, একটু মিষ্টি, একটু ঝাল তো তোমরা শুক্তো হয় না জানোই, নুন হলুদ মিষ্টি এগুলো দিয়ে কষিয়ে নিয়ে রান্না করতে করতে দেখবে জলটা শুকিয়ে যখন আসছে তখন লাস্টে একটু রাঁধুনি আর আদা বাটা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমিষ শুক্তো বা ভাঙা চোরা শুক্তো।
1: আহা, এই ভাঙা চোরা না একেবারে আমাদের একেবারে গড়াইয়া গড়াইয়া গড়িয়া দিয়ে গেল। কেন কি এই শুক্তো রান্না করা একেবারে সহজ কিন্তু নয়। শুক্তো রান্না আমরা কই না যে শুক্তানি রান্না করা কিছু না, সব সবজি দিয়া একটুখানি আদা বাটা একটুখানি দুধ একটু মিষ্টি নুন ঘি একটু দিলে শুক্তো রান্না হয়, কিন্তু তার যে নিজস্ব একখান পদ্ধতি আছে ওইটা যদি তুমি মেনটেন না করো, তুমি যদি একটু নারকলের দুধ দাও, একটু সর্ষে বাটা দাও, সর্ষে বাটা মানে কি সে জলটা, শুধু সর্ষেটা কিন্তু দিলে হবে না, এইগুলি দিয়া কিন্তু এত সুন্দর উপহার দেও। আর এইগুলি কিন্তু একেবারে বাঙালিদের একেবারে বেসিক যেটা কই হেই রান্না।
2: হ্যাঁ, যেমন ধরো সব রং মেশালেই কিন্তু একটা ছবি হয় না, তেমন করে সব মশলা দিলেই তো আর শুক্তো হবে না, পরিমাণ এবং কোনটা কখন ব্যবহার করতে হবে সেটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট।
1: ওই যে তুমি ছবির কথা কইলা না,
2: ওই যে শর্মিষ্ঠাদিকে আরো একবার ভালোবাসা জানিয়ে দিই আমাদের পক্ষ থেকে, যদিও রান্নাটি তিত কিন্তু সেটি যে বড় মধুর সেটাই বলে দিই।
1: প্রথম বারতে যদি শুক্তানি না হয় তাহলে কেমন একটা হয় না, যে ফাঁকা ফাঁকা, তারপরেই হচ্ছে মুগের ডাল, তারপর হচ্ছে ঝুরি আলু ভাজা, এই যে পরপর পরপর বাঙালিদের একেবারে রসনায় তৃপ্তি। না তুমি কইছিলা কি জানো, ওই কথায় আসি, এই যে ছবির কথা কইলা, হ্যাঁ সমস্ত রান্না যেমন ছবির মতো আর কি, সমস্ত কিছুই যদি ছবির মতো এক করলে কিন্তু সুন্দর ছবি হয় না, কিন্তু পৃথিবীতে হেইটা কিন্তু হয় কি জানো, হেইটা হইলো কিয়া সব মানুষে সুন্দর মানুষে যদি একসাথে হয় তখন সুন্দর একটা পৃথিবী কিন্তু বনে, এবং সুন্দর মানুষেরা সুন্দর পৃথিবী বানাইতে পারে। আরো এক সুন্দর পৃথিবীর কথা এটা সুরে সুরে শুনানি, চলো।

0: এই যে বিশ্ব, এই যে পৃথিবী, এই পৃথিবীর ভালো থাকার চাবিকাঠি সত্যি আমাদের হাতে আছে। তা না হলে বলতো, এই হিরোশিমা নাগাসাকির এমন একটা ধ্বংসলীলার পরেও জাপানের মতন একটা ছোট্ট দেশ কিভাবে আবার সমানভাবে উঠে দাঁড়িয়ে দেশকে দেখিয়ে দেয় যে কি করে বেঁচে থাকতে হয়, কি করে জেগে থাকতে হয়।
1: কি সুন্দর প্রসঙ্গ!
0: একমাত্র চাবিকাঠি কিন্তু জানো, পরিচ্ছন্নতা, শহরের পরিচ্ছন্নতা সঙ্গে মনের পরিচ্ছন্নতা।
1: আমাকে কলকাতা শহর কিন্তু পরিচ্ছন্ন নয়, এটা কইমো না,
0: একদমই নয়।
1: কেন কি, আমাগো এই শহরে বৃষ্টি, এই শহরের আলো, এই শহরে চাঁদের দিন রাত সবকিছু মিলা একেরে সুন্দর একটি পরিচ্ছন্ন শহর, আমাগো স্বপ্নের শহর কলকাতা।
0: এবং যত শিল্পীরা আছেন সবাই কিন্তু কলকাতাকে প্রাণ দিয়ে ভালোবেসেছেন শুধু এই কারণে।
1: মানুষ হিসেবে আমাগো সকলের কাছে এইটাই কিন্তু প্রার্থনা, এটাই কিন্তু দাবি, আমাগো জায়গা, আমাগো শহর, আমাগো জমি সুন্দর রাখুন, রাখুমি।

মহিলাদের আসর এখানেই শেষ হল। আজ শুনলেন রসময়ী। উপস্থাপনায় ছিলেন চিত্রা মুখোপাধ্যায় ও জয়শ্রী ভৌমিক। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ষোলো আনা বাঙালি। সঙ্গীতশিল্পী মোহন সিং খাঙ্গুরার সঙ্গে আলাপচারিতায় থাকবেন দেবাশিস বসু। শুনবেন প্রথম পর্ব।

0: ষোলো আনা বাঙালির ষোলো আনা বাঙালির আমাদের সঙ্গে মোহন সিং খাঙ্গুড়া। মোহনদা, আপনি যে গ্রামে থাকতেন তার নাম কি?
1: লতালা।
0: লতালা,
1: ডিস্ট্রিক্ট লুধিয়ানা, লতালা। লতালাতে লায়লপুরের একটা হাই স্কুল শিফট করে আমাদের গ্রামে এসেছিল। ওই স্কুলের ছাত্র ছিলেন ভগৎ সিং, শহীদ ভগৎ সিং। সেই স্কুলে আমার পড়াশোনা। সেই ভগৎ সিং এর ছবি ওই স্কুলে লাগানো, সেটা এখনো মাঝে মাঝে মনে পড়ে। যে স্কুলে ঢুকতে গিয়েই
0: ওই ছবিটা চোখে পড়ে,
1: করিডোরে প্রথম একটা বড় ছবি।
0: আপনি বললেন যে স্কুলে আপনি পড়তেন, শহীদ ভগৎ সিং ওই একই স্কুলে পড়তেন?
1: বারখালসা হাই স্কুল।
0: মানে আপনারা ক ভাই বোন?
1: আমরা চার ভাই দুই দিদি।
0: আচ্ছা, আপনি কি ছোট?
1: আমি সব থেকে ছোট।
0: আচ্ছা,
1: আমার মেজো দাদা এখনো।
0: কি নাম দাদা?
1: পেছেন জসমেল সিং, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিল, রিটায়ার করে এখন হালওয়ারা বলে একটা জায়গা আছে।
0: আর আপনার সেকেন্ড ব্রাদার?
1: সেকেন্ড ব্রাদার নেই, আর কেউ নেই দিদিদের মধ্যে। কেউ আমার থেকে যে বড় যিনি ছিলেন, উনি ছিলেন সর্দার নির্মল সিং, উনি এসপি ছিলেন। ওই পাঞ্জাবের সে গোলমালটা হলো যখন, তখন এই গন হবে।
0: আচ্ছা,
1: ওই সময়। আর আমার বড়দার একটু বয়স হয়েছিল, 78 বছর বয়সে।
0: ওর নাম কি ছিল?
1: গুরমেল সিং।
0: গুরমেল সিং। আপনার দুই বোন?
1: আমার দিদির নাম সুখদেব কর, আর একজনের নাম গুরদেব কর। কর আমাদের মেয়েদের বলা,
0: কর বলা হয়।
1: হ্যাঁ, কর বলা হয়। এখানে যেমন কর একটা পদবী,
0: ওখানে কর বলে, এখানে কর বলি, ওরা আপনার কর বলে।
1: এটা সর্দারনীদের লক্ষণ, কর।
0: আপনাকে কি সর্দার মোহন সিং বলা যায়?
1: হ্যাঁ, অবশ্যই আমাকে বলে তো, ওখানে তো বলে আমাকে। আসলে লুধিয়ানায় সর্দার মোহন সিং বলে, আবার উস্তাদ মোহন সিং বলে, আবার পণ্ডিত মোহন সিং বলে। ছোটবেলা যখন ক্লাস 9 অবধি আমি ছিলাম, আমি পাগড়ি বাঁধতাম, আমার চুলও ছিল।
0: যেটা আপনি যে চেঞ্জ করলো,
1: তারপরে চেঞ্জ করলাম এই জন্য যে আমার পক্ষে ওই পাগড়ি তো রেগুলার মেনটেন করতে হয়, নিয়ম কানুন আছে, অনেক কাজ কর্ম আছে। সেটা আমার পক্ষে মনে হলো যে এটা আমার পক্ষে ক্যারি করা কঠিন, যার জন্য ছেড়ে দিলাম।
0: এটা কি বাবা অনুমতি দেন?
1: না, তখন বাবা তো আমার অনেক অল্প বয়সে চলে গেলেন। তবে আমার পরিবারের লোকেদের তো আপত্তি ছিল, তার

0: পরে আমাদের যে গুরুদ্বারার যে গ্রন্থি তারও খুব আপত্তি ছিল, তার আমার সঙ্গে বাড়িতে এসে তর্ক করেছিল বলে তোমার বাবা এত বড় শিখ ছিলেন, এইসব নানা রকম তুমি কেন কাটালে, বলে আমি এটা পারবো না বলে আমি এটা কাটিয়েছি, তবে আমার রক্তে তো সেই একই জিনিস আছে, এটা তো কেউ চেঞ্জ করতে পারে, এটা কাটাও যায় না। তো উনি বলেন হ্যাঁ কথাটা আমি মেনে নিলাম, ঠিক আছে তুমি যেমন ইচ্ছা থাকতে পারো।
1: তখন আপনার বয়স কত?
0: তখন আমার বয়স কত, 15 হবে।
1: স্কুলে পড়ছেন তখন?
0: হ্যাঁ,
1: এই যে ছোটবেলায় স্কুলে গেলেন, তারপরে আপনাদের কি কি সাবজেক্ট পড়তে হতো?
0: আমাদের ওখানে ইংরেজি, পাঞ্জাবি, হিন্দি।
1: পাঞ্জাবি কি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ?
0: হ্যাঁ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পাঞ্জাবি।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা।
0: তারপরে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তারপরে হিন্দি, এই তিনটে ভাষা পড়তে হতো।
1: পাঞ্জাবি আছে গুরমুখী, যেটা আমরা বলি
0: গুরমুখী। হ্যাঁ, স্ক্রিপ্ট কে বলা হয় গুরমুখী।
1: আচ্ছা,
0: ভাষাটাকে বলা হয় পাঞ্জাবি।
1: পাঞ্জাবি ভাষা গুরমুখী স্ক্রিপ্ট।
0: হ্যাঁ, যেমন দেবনাগরী স্ক্রিপ্ট।
1: দেবনাগরী স্ক্রিপ্ট, এক্স্যাক্টলি। বাংলা হরফ যেমন,
0: বাংলা হরফ
1: ওরকম হরফ আর কি। এখানে ছোটবেলা থেকে আপনার গল্পই পড়তে ভালো লাগতো?
0: আমি গল্প, ছোট ছোট গল্প লিখতাম, কবিতা লিখতাম। আমার হেডমাস্টার অনেক সময় আমার রিডিং নাকি এত ভালো ছিল, উনি বলতেন ভেরি মিউজিক্যাল রিডিং।
1: আচ্ছা,
0: ক্লাসে উনি বলতেন, তো আমাকে অনেক সময় অনেক নিচের ক্লাস আমার পিরিয়ড যদি খালি থাকতো, কেন আমি তো খেলাধুলা করতে পারতাম না।
1: আমার পায়ের এই প্রবলেম,
0: 6.5-7 বছর বয়স হবে তখন।
1: ওটা কি হয়েছিল?
0: পোলিও।
1: তখন বোধহয় এতটা অ্যাওয়ারনেস ছিল না?
0: না না, ট্রিটমেন্টও ছিল না কোনো, বা কোনো প্রিভেন্টিভ, যেটাকে আমরা আজকাল কি বলি, ভ্যাকসিনেশন, সব কিছুই ছিল না।
1: আচ্ছা, যখন আপনি বুঝতে পারলেন যে আপনি হাঁটতে সেইভাবে পাচ্ছেন না, তখন খুব কষ্ট হয়েছিল?
0: খুব কষ্ট হয়েছিল। এবং
1: তার আগে কি আপনি খেলাধুলো করতেন?
0: তার আগে খেলাধুলো করতাম, আর মাটির স্পিকার তৈরি করে ওটাকে রেখে কোনো সুতো বেঁধে গান গাওয়া, গান গাওয়াটা ছোটবেলাতে।

0: আও সামন, এই ধরনের গানটা চলছিল একদম ফোক, এটা
1: একদম পুরো ফোক।
0: ফোক
1: মজাটা, ফোকের কেমন একটা অদ্ভুত মজা, এই ফোক শুনছি মনে হচ্ছে যেন আসাম শুনছি,
0: এই তো
1: অদ্ভুত ফোকের মজা আছে।
0: মানুষের যে ভেতরটা না যে এক, সব জায়গাতে আসামে বাঙালি কোথাও কোথাও একটা মিল থেকে যায়, কোথাও একটা না মনে হয় যেন এখানে শেষ হলে আবার এখান থেকে শুরু হয়ে গেল।
1: এটা মনে হয় জানেন দাদা, সুতোটা হচ্ছে আত্মা, ভাষা তো আলাদা হলো,
0: ঠিকই
1: কি কোথায় রয়েছে, কার রং কালো কার রং বাদামি তা না। আচ্ছা দাদা, এরকম শুনেছি অনেকে বলেন যে ক্লাসিক্যাল মিউজিকের মা হচ্ছে ফোক।
0: অবশ্যই অবশ্যই, যেটাকে আমরা সংখ্যা বলি, সংখ্যাটা হচ্ছে মিউজিকের সংখ্যা হচ্ছে ফোক। যখন মানুষ প্রথম গেয়ে উঠেছিল, গলা দিয়ে সুর বেরিয়েছিল কোনো সময়, সে এই ফোকটা হচ্ছে কিন্তু আমাদের আলফাবেট।
1: আচ্ছা,
0: আমাদের সংখ্যা 1 2 3 4 5 এটাকেই আরো ইম্প্রুভ করা হয়েছে, সে সংখ্যা কিন্তু ফোক। এখন কি হয়েছে, এ প্লাস বি হোল স্কোয়ারে চলে গেছে ক্লাসিক্যাল, সেটা গ্রামে কিন্তু আবার লোকে জানে না, সেটা তো আবার পড়তে হবে শিখতে হবে। এইভাবে মিউজিক কিন্তু ট্রাভেল করেছে। আজকে যে ক্লাসিক্যাল সঙ্গীত, এটা আমাদের কোন প্রাণের বাইরের জিনিস নয়, ওই ওখান থেকে ডেভেলপ করেছে।
1: আচ্ছা, একটা বোধহয় সুবিধে হয়েছে, আপনি পাঞ্জাব প্রদেশ থেকে এসেছেন, ওখান থেকে আমরা জন্ম থেকেই শুনছেন টপ্পা শুনছেন, এগুলো পরে আপনার খুব কাজে দিয়েছে। এই যে ক্লাসিক্যাল মিউজিকের বুনিয়াদটা, এটা আপনার কোথা থেকে এলো, ওটা কি পাঞ্জাবি?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
1: ধরুন আপনার পায়েতে আপনি একদিন দেখলেন যে আপনি সেইভাবে হাঁটতে পাচ্ছেন না, খুব কষ্ট হলো, আপনার সেই মাইক্রোফোন ছিল মাটির, তাতে আপনি কবিতা বলতেন, গান গাইতে, গম গম করে উঠতে খুব মজা লাগতো।
0: নিশ্চয়ই
1: তখন নিজের লেখা কবিতা বলতেন?
0: না না না, তো খুব অল্প বয়স। কবিতা মানে কি, ওই রাইমস গুলো যেমন আমরা বলি এখন, চিড়িয়ে নি চিড়িয়ে উড়ে জানি উড়ে যা, চিড়িয়ে নি চিড়িয়ে উড়ে, এই ধরনের
1: পাখি উড়ে যা,
0: হ্যাঁ ছোট ছোট সুর,
1: এর মধ্যে শিক্ষা থাকে, সব ছড়াতেই তো একটা শিক্ষার জায়গা থাকে,
0: শিক্ষা থাকে। আর কিছু কিছু কি হয়, অল্প বয়স ওই মন গ্রন্থ যাকে বললে না,
1: স্বপ্ন দেখে,
0: ওরকমও হয়।
1: এমনি আপনি লিখতেন নিজে?
0: হ্যাঁ নিজে লিখতাম, 8 9
1: যখন আপনি স্কুলে তো যাচ্ছেন?
0: হ্যাঁ স্কুলে যাচ্ছি, তখন আমার বন্ধুরা নিয়ে যেত, কখনো দাদা নিয়ে যেত, যখন একদম স্কুলে ভর্তি হলো মা কোলে করে নিয়ে যেতেন।
1: তখন আপনার ওইটুকু বয়স, কিন্তু কি ফিলিং হয়েছিল মনে পড়ে, বুঝলেন যে আপনি মাকে ছাড়া হাঁটতে পারবেন? তখন
0: ফিলিং হয়েছে, সেটা আমি এতদিন অ্যাভয়েড করেছি ওটা মনে করতে।

0: ফিলিংটা,
1: ওটা তো পার্ট অফ লাইফ।
0: নেগেটিভ ছিল কিন্তু তার মধ্যে একটা জেদও জন্মেছিল আমার
1: এইটার দিকে।
0: কেন, আমার মা তখন কোলে করে স্কুলে নিয়ে যেতেন, স্কুলের পাশে একটা মিষ্টির দোকান ছিল। আমার মাকে বললো, কাকিমা ওকে পড়িয়ে কি হবে, ও কি ক্যাপ্টেন হবে বড় হয়ে? তো আমার মা বললেন, সে তা ওর ভাগ্যটা তুমি কি জানো কি আছে, কেউ জানে না। সুতরাং আমার কিন্তু যেটা করণীয় আমি কিন্তু করবো, তো এই উত্তরটা দিয়েছিলেন। পরে যখন আমি পরে ন্যাশনাল স্কলারশিপ পেলাম গানে, তখন মা খুব খুশি হয়েছিলেন। গ্র্যাজুয়ালি যা হয় আমি শান্তিনিকেতন চলে এলাম।
1: এই পিরিয়ডটা আমি একটু ধরতে চাইছি, আপনি স্কুলেতে পুরো কমপ্লিট করলেন?
0: হ্যাঁ, স্কুল কমপ্লিট করলাম,
1: রেজাল্ট ভালো হলো।
0: হ্যাঁ, রেজাল্ট ভালোই হয়েছে, এক নম্বরের জন্য ফার্স্ট ক্লাস পাই। সেটা যাই হোক,
1: ওই সময়টাকে আপনি গান শিখেছেন?
0: হ্যাঁ,
1: স্কুল পিরিয়ডে। ওখানে ফর্মালি শিখেছেন?
0: ফর্মালি, হ্যাঁ।
1: ওখানে
0: মালের কোটলার উস্তাদ ছিলেন একজন,
1: ওর নাম কি ছিল?
0: বাকার আলী খান। মালের কোটলার যে নবাব, তার উনি সভা গায়ক ছিলেন,
1: সঙ্গে ছিলেন,
0: খুব বৃদ্ধ হয়ে গেছিলেন, কিন্তু উনি আমাকে গাইডেন্স দিতেন।
1: আপনার কি গানের উপর একটা প্যাশন ছিল বরাবর?
0: বরাবর, ছোটবেলা থেকে। ওই গান করতে গিয়ে তো আমি পড়ে গেছিলাম একবার।
1: কি ঘটনাটা ঘটেছিল?
0: খাট এরকম দাঁড় করিয়ে দেয়ালের সঙ্গে, ওখানে স্পিকার রেখে খাটের উপরে উপরে বসেছিলাম, গান করছি ওখানে। ওটা আমার স্টেজ আর কি। তো ওখান থেকে সোজা এরকম পড়েছে, সেটা পড়ে একটা জ্বর হয়, ওই জ্বরে পোলিও হয়ে যায়। তো এই ছিল ব্যাপারটা।
1: তখন আপনি ঠিক করলেন যে গানই করবো?
0: গান তো করবো, এটা আমার আগে থেকেই ঠিক ছিল।
1: উস্তাদজি উনি কোথায় থাকতেন?
0: আচ্ছা, উনি মালের কোটলায় থাকতেন, আমাদের
1: বাড়ি থেকে,
0: আমাদের গ্রামের বাড়ি থেকে 8 কিলোমিটার কি 9 কিলোমিটার
1: যেতেন।
0: ওখানে মাঝে মাঝে যাওয়া হতো, উনি বলে দিতেন।
1: কেউ নিয়ে যেতেন না?
0: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই।
1: বাড়িতেও সবাই খুব ইন্টারেস্ট নিত?
0: হ্যাঁ।
1: আপনি গান করেন?
0: নিশ্চয়ই।
1: তারপর ধরুন ওইটুকু বয়সে ক্লাসিক্যাল সিঙ্গিং, ওটা অনেক ভারী জিনিস।
0: তখন না, তখন উনি ওটা শেখাতেন না, রাগ শেখাতেন না, তুমি প্রতিদিন একটা করে রাগ শিখে নেবে, তোমার এই ক্যাপাবিলিটি আমি তৈরি করে দেবো। উনি বৃদ্ধ হয়ে গেছিলেন, ওনার ওই ব্যান্ড পার্টির ব্যবসা ছিল, কিন্তু নবাবি তো উঠে গেছে।
1: ব্যান্ড পার্টি বলতে মানে
0: ব্যান্ড পার্টি, এই যে যেমন বিয়ে বাড়িতে ব্যান্ড পার্টি যাচ্ছে, ওই ব্যান্ড পার্টিকে উনি শেখাতেন, ট্রেনিং দিতেন, ক্লাসিক্যাল বন্দেশ এইসব নানা রকম। ওই সময় আমাদের এরিয়াতে ওর ব্যান্ডের খুব নাম ছিল।
1: ওরা কি ক্লাসিক্যাল বাজাতেন?
0: ক্লাসিক্যাল
1: বাজাতেন
0: না, না না, ফিল্ম গান।
1: ফিল্ম গান মানে পিওর ক্লাসিক্যাল,
0: কোনো না কোনো রাগের উপরে। কোনো ট্রাভেল করতে করতে যে ইনস্ট্রুমেন্ট বাজানো যেতে পারে, হাঁটতে হাঁটতে সেই সব ইনস্ট্রুমেন্ট থাকে। আসলে কি হয়েছিল, আমি যখন ছোট ছিলাম, আমাদের পাড়াতে একটা বিয়ে বাড়ি ছিল, ওখানে ওদের ব্যান্ড এসেছিল, ওই ব্যান্ডে ঝাপতালে একটা কিছু বাজাচ্ছিল। তো আমি ওই ঝাপতালের তালটা দিয়েছিলাম, ওর চোখে পড়েছে, বলে এই লড়কে কম শেখায়। তারপরে বিভিন্ন রাগে পাল্টা, ওই একই পাল্টা, ধরুন সাগা রেগা সারে নিসা রে মা গামা রেগা সারে গাপা মাপা গামা রেগা, এই পাল্টা হচ্ছে সাগা রেগা সারে নিসা রে মা গামা রেগা সারে, রাগ পাল্টে। আমার যে এটাতে কি উপকার হয়েছে আমি পরের জীবনে বুঝেছি।
1: পাল্টাতে কি সোজা রাস্তায় আপনি হাঁটতে শুরু করলেন?
0: আমার ছোট দা নির্মল সিং, ওর বন্ধুর সাহায্যে বা আমাদের বাড়ির যারা বড়রা ছিল তাদের সাহায্যে, যে শান্তিনিকেতন একটা এমন জায়গা আছে যেখানে আমি খুব সার্থকভাবে থাকতে পারবো।
1: সার্থকভাবে থাকতে পারবো,
0: হ্যাঁ,
1: ভারী সুন্দর। এইবার আমরা চলে এসেছি শান্তিনিকেতনে, পাঞ্জাব পর্ব শেষ করে, যেদিন আপনি ঠিক করলেন যে আপনার গ্রাম ছেড়ে চলে আসবেন শান্তিনিকেতনে, সেদিন মনের অবস্থাটা কেমন ছিল?
0: মনের অবস্থা কেমন ছিল, একটা বেশ উদ্বেগ, এত দূরের একটা দেশে যাচ্ছি। কিন্তু শান্তিনিকেতনে যখন আমার বর্দার সঙ্গে আমি রিক্সা বসে যখন ঢুকলাম শান্তিনিকেতন, দেখে না প্রথমে মনে হলো যেন চেনা চেনা জায়গা মনে হচ্ছে,
1: গ্রামের সঙ্গে মিলে যাচ্ছে।
0: হ্যাঁ, গ্রামের সঙ্গে মিলে যাচ্ছে, মানুষ এর সেরকম ভিড় ভাড় নেই, খুব একটা সুন্দর গাছ,
1: খোলা মাঠ। লাল মাটি আছে পাঞ্জাবে?
0: না, পাঞ্জাবের মাটি কালো, কালো রঙের মাটি।
1: প্রথম যখন লাল মাটি দেখলেন কি?
0: হ্যাঁ, আমাদের লাল মাটি বলতে আমাদের ওই পাল্লির জায়গাগুলো ছিল। আমাদের গ্রামের পশ্চিম দিকে প্রায় কয়েক কিলোমিটার বালির, একদম মরুভূমির যেমন বালি থাকে এরকম ছিল। তো বালিতে আমরা ওই সময় খেলেওছি।
1: আচ্ছা,
0: বালি ছিল, এখন আর বালি নেই, সব ফার্টাইল জায়গা হয়ে গেছে। তবে শান্তিনিকেতনে এই লাল মাটিটা ভীষণ অন্যরকম, আমার ওই রংটা বোধহয় আমার আজও প্রিয়।
1: বুকে লাল মাটি,
0: হ্যাঁ।

0: ওই লাল মাটি, সবুজ গাছ,
1: নীল আকাশ,
0: সুন্দর বাড়ি, কোনো কিচ্ছু কথা বুঝতে পারছি না।
1: বুঝের
0: কারুর কথা
1: আপনি বাংলা শব্দ চেনেন?
0: না,
1: শোনেন।
0: বাংলা যে একটা ভাষা আছে সেটা বাড়ি থেকে এখানে আসার আগে শুনেছিলাম যে বাংলা ভাষা একটা আছে। আচ্ছা, রবীন্দ্রনাথ বাংলায় লিখতেন এটা আমার, আমি জানতাম। রবীন্দ্রনাথ পড়েছি, রবীন্দ্রনাথের গোরা পাঞ্জাবি ভাষায় পড়েছি।
1: আচ্ছা,
0: সেটা একটা টান ছিল আমার, রবীন্দ্রনাথের প্রতি টান আমাদের ফ্যামিলিতেই ছিল।
1: তখন কি ওই এইট ট্রেন ইঞ্জিন ছিল? আপনি এলেন দাদার সঙ্গে, গুরমুখী ভাষায় কথা বলছেন গুরমেল দাদার সঙ্গে। আচ্ছা, আসতে গিয়ে ওই যে সুন্দর একটা হাওয়া বয় না, মিষ্টি করে, কোন মাস ছিল?
0: তখন ছিল অক্টোবর, খুব সম্ভব অসাধারণ ওয়েদার ছিল,
1: মানে তো কাশফুলও ফুটেছিল,
0: অসাধারণ সময় ছিল। আর আরেকটা ছিল যেটা মানে আজও আমার মনে আছে, শান্তিদার
1: শান্তিদেব ঘোষ,
0: ধুতি পরা, পাঞ্জাবি, গলায় একটা ব্যাগ, হাতে একটা সাইকেল।
1: আচ্ছা,
0: ওনার সঙ্গে আমার চিঠিপত্রের কথা হয়ে গেছিল। আমাকে দেখে বললেন, মিশন টেস্ট তোমার ওটার সময় চলে গেছে, তোমাকে অ্যাডমিশন টেস্ট দিতে হবে না, তোমার হুইল চেয়ারের জন্য আমি কালকেই যে দরজার যে মাঝে বলে ওটাকে
1: চৌকাঠ,
0: চৌকাঠ এই সব ভাঙিয়ে দেবো, সব ঠিক করে দেবো। বললো দুদিন তুমি বেরোতে পারবে না, দুদিন আমাকে হোস্টেলে, আমাকে দুদিন টাইম দাও। তো দুদিনে উনি র্যাম্প করে দিলেন হোস্টেলে, এইসব সবকিছু সঙ্গে ধরনের ভেঙে দেওয়া এইসব এসব উনি করলেন। এবং দুদিন পরে উনি হোস্টেলে এলেন, হোস্টেলে এসে গল্প টল্প, উনি গল্প করতেন খুব, হোস্টেলে চলে এসে গান হচ্ছে, আমিও গান গাইছি।
1: আপনি তখন তো আপনার ভাষায় গান?
0: হ্যাঁ, তখন আমি পাঞ্জাবি গাইছি, গজল গাইছি।
1: তখন আপনি গজলও গাইতেন?
0: হ্যাঁ হ্যাঁ,
1: এরকম একটা
0: কেন, আমি তো রেডিওর ভক্ত ছিলাম, রেডিও শুনতাম
1: ওখানকার।
0: হ্যাঁ, রেডিও জলন্ধর।
1: তখন কার কার গজল বেশি চলতো মানে শোনা যেত
0: না? তখন ওই রেকর্ডের গজল
1: প্রিয় কে ছিল?
0: সাইগল,
1: কেএল সাইগল।
0: তখন কেএল সাইগল মানে মাথায় একদম,
1: উনিও তো পাঞ্জাবের।
0: হ্যাঁ, কেএল সাইগল জলন্ধরের।
1: সাইগল সাহেবের কোন গান মনে আছে?
0: হ্যাঁ, অনেক গান মনে আছে। জব দিল হি টুট গয়া, জব দিল হি টুট গয়া, হম জী কে ক্যা করেঙ্গে, হম জী কর ক্যা করেঙ্গে, জব দিল হি টুট গয়া। এসব গান দাম দিয়ে মুস্তকিল, কিতনা নাজুক হ্যায় দিল ইয়ে না জানা, হায় হায় ইয়ে জালিম জমানা। এসব ছিল মোহাম্মদ রফির গান,
1: পুরোটাই একটা ফিল্ম মনে হচ্ছে
0: একদম, মানে এত গান মুখস্থ ছিল। যখন আমি স্কুল পাশ করেছি তখন বোধহয় তখনকার যেগুলো যেটাকে আমরা বলছি দ্য বেস্ট মিউজিক, তখন
1: মেলোডি
0: অসাধারণ সঙ্গীত, ফিল্ম সঙ্গীত মানে তখন মানে অমর হয়ে গেছে ওই গানগুলো সব। মন রে তু কাহে না ধীর ধরে ও নির্মোহি। আমি তখন প্রোগ্রাম করতাম, লোকে ধরে নিয়ে যেত
1: আপনার পাঞ্জাবে।
0: হ্যাঁ, পুরো অর্কেস্ট্রা
1: গান করতেন,
0: মোহাম্মদ রফির গান, মুকেশের গান।
1: হ্যাঁ, মুকেশ ওই আরেকজন।

0: আয়া, এসব গান কোনো গান বাদ ছিল না। তারপরে শান্তিনিকেতনে আসার পরে মেহেদি হাসান, প্রথম মেহেদি হাসান
1: শুনলেন?
0: হ্যাঁ, তারপরে গোলাম আলী মেহেদি হাসানের পর।
1: আপনি যে মেহেদি হাসান ওখানে শুনলেন, ওখানে অন্য ধরনের গান শোনার প্রচলন ছিল? এই যখন শান্তিদা আপনাকে দুদিন পরে
0: ওটাকে আপনার করলেন আর আমার গান শুনলেন, তারপরে
1: কি গান শোনালেন?
0: কত হীর শোনালাম, তারপরে টাপ্পা বলে একটা গান আছে,
1: টাপ্পাটা কিরকম?

0: এই ধরনের গান
1: শান্তিদা খুব এনজয় করলেন?
0: শান্তিদা খুব খুশি, শান্তিদা বলে খুব, আমি তো মনে হচ্ছে পাঞ্জাবে চলে গেছি, খুব খুশি।

0: আমাকে শেষ পর্যন্ত খুব ভালোবাসতেন এবং শান্তিদার শেষের দিনগুলোতে প্রায় বছর দু তিন উনি আমাকে ফোন করতেন যে তুমি সকালবেলা বুধবার তুমি রেয়াজ করবে যখন আমি গুজরি তড়ি শুনবো আর শুদ্ধ ভৈরবী শুনবো।
1: প্রথমে কি আপনি ওখানে গিয়ে বাংলা ভাষাটা তো শিখতে হবে?
0: আচ্ছা, তারপরে আসার পরে তো আমি বাংলা বুঝি না কিছু, হিন্দিতে কথা বলি, পারলে ইংরেজিতে কথা বলি। শ্রীলঙ্কার ছেলে ছিল, জাপানের ছিল, আমার বন্ধু ছিল ওতা, তো ওদের সঙ্গে ইংলিশে কথা বলি, ওটাও তো বাংলা জানে না। তো এরকম করতে করতে আমার ক্লাসমেট ছিল সুচিস্মিতা গুপ্ত। সুচিস্মিতা গুপ্ত আমাকে পছন্দ করতো, আমিও ওকে খুব পছন্দ করতাম। তো আমি ওকে বললাম যে দেখো, তোমার সঙ্গে হিন্দিতে কথা বলি, আমাকে বাংলা শিখতে হবে, কি করা যায়? একটা সহজ পাঠ কিনে নিয়ে এলছে। আমি বললাম এটা ঠিক পথ, কেন আগে অক্ষর জ্ঞান হলে তাহলে কি হবে, আমি
1: শব্দের জ্ঞান হবে,
0: শব্দ জ্ঞান হবে,
1: বাণীর জ্ঞান,
0: শব্দ আমি পড়তে পারবো, মানেটা তোমার থেকে জিজ্ঞেস করে নেবো। তো ঘটনা তাই হলো, পরে আমরা বিয়ে করেছিলাম, ওই আমাকে প্রথম বাংলা শিখিয়েছিল। তারপরে আমার প্রথম চাঁদের পাহাড় বই পড়াটা, বাংলা শেখার পর চাঁদের পাহাড় আমি দুবার পড়েছি বইটা। তারপরে আমার ছেলেরা যখন খুব ছোট ছিল, আমি চাঁদের পাহাড়ের গল্প করতাম, ওরা বলতো চাঁদের পাহাড় শুনবো, ঠিক আছে, আমি ওদের রিডিং পড়ে শোনাতাম। সচিস্মিতা আমাকে অ্যাপ্রিসিয়েট করতো, বলে তোমার রিডিং ভালো। তো এইভাবে কখন যে বাংলা শিখে গেলাম। আর তাছাড়া আরেকটা জিনিস, কোন একটা ভাষা শিখতে গেলে ওই ভাষাভাষী লোকের মধ্যে থাকতে হবে, সেটা আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি। আমি শান্তিনিকেতনে এসেছিলাম, যেখানে প্রথম আমি রবীন্দ্রনাথের গলায় গান শুনলাম রবীন্দ্র ভবনে, কয়েকটা ডিস্ক ছিল ওখানে, দিনুদার কিছু গান ছিল, ওই প্রথম। আর গান তো এমনি শুনছি, শান্তিদা শ্যামা রিহার্সাল করছেন, দু মাস ধরে রিহার্সাল।
1: এই গানের স্ট্রাকচার তো একেবারে আলাদা, ছোট
0: আমি প্রথমটা বাংলা বুঝতাম না, আমার স্ট্রাকচারটা এত সুন্দর লাগতো, অসাধারণ। টি গান হয়তো বিহাগ নিয়ে শুরু হলো, তারপরে দেখা গেল যে বিহাগটাকে ভেঙে রবীন্দ্রনাথ আবার চলে এলেন একটা গানের মধ্যে। এই যে ভেঙে আবার গড়া, এটা তো মস্ত বড় উস্তাদ ছাড়া তো হয় না। এইভাবে রবীন্দ্রসঙ্গীত আমাকে আকৃষ্ট করেছিল অসম্ভব ভাবে।
1: আপনার প্রথম ভালো লাগার রবীন্দ্রসঙ্গীত কোনটা ছিল, যেটা আমি প্রথম রবীন্দ্রসঙ্গীত?

0: ওখানে কি আলাদা করে ক্লাসিক্যাল আপনাকে শিখতে হলো? আবার
1: না, আমি শাস্ত্রীয় সঙ্গীতই শিখতাম। আমার প্রথম গুরু ছিলেন পণ্ডিত সেনমা লাহিড়ীর ছাত্র সুধীশ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, তারপরে অশেষ বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুরের এসরাজ শিখেছি আমি। কেন, গান গাইতে গেলে একটা যন্ত্র শিখতে হয়, সেটা আমার একটা ধারণা ছিল।
0: আর আপনি কি ওই তবলা কিংবা?
1: তবলাও শিখেছি পাণ্ডবধন ওখেলার ছাত্রের কাছে, মহেশ প্রসাদের কাছে তবলাও শিখেছি। একটা শর্ত ছিল, বলো রাত্রে খাবার পরে তুমি রেয়াজ করবে 12টা অবধি, তারপরে 12টা থেকে 5টা অবধি তুমি তবলা শিখতে হবে। এটা কিন্তু এটাই আমার গুরু দক্ষিণা।
0: 12টা থেকে 5টা তবলা শিখবে?
1: হ্যাঁ, সেটা মঙ্গলবার বুধবার দুই দিন সপ্তাহে।
0: আর এসরাজ?
1: এসরাজ তো ক্লাস হতো, এসরাজ আমার সাবজেক্টই ছিল, ক্লাসিক্যাল ভোকাল আর এসরাজ।
0: এটা অনেক সুবিধা হয়েছে না?
1: ভীষণ অনেক সুবিধা, ভীষণ। ইনস্ট্রুমেন্টের যে ক্যারেক্টার, সেটা তো ইনস্ট্রুমেন্টের গান থেকে ইনস্ট্রুমেন্ট করেছে, কিন্তু ইনস্ট্রুমেন্টের আবার নিজস্ব কিছু গুণ থাকে। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের নিজস্ব একটা গুণ থাকে। হ্যাঁ, সেতারের আলাদা, সুরদের আলাদা, এসরাজ। সেটা আমাকে খুব হেল্প করেছে, অসম্ভব। তারপরে ওস্তাদ জি ছিলেন, ওস্তাদ বাদল বারজি ছিলেন।
0: ওখানে যখন আপনি শিখতে শুরু করলেন, আপনি তো যখন পাঞ্জাবে থাকতেন, আপনার যিনি ওস্তাদ জি ছিলেন, যিনি আপনাকে পাল্টা বহু বছর করে বনের তার তৈরি করে দিয়েছিলেন, এখানে সেখানে ওটা কি একটু আলাদা ছিল এই ওস্তাদ জি?
1: না, আলাদা কিছু না,
0: আলাদা কিছু না।
1: তখন ছাত্রছাত্রী খুব কম হতো, যেমন সঙ্গীত ভবনে তখন 40টা কি 42টা স্টুডেন্ট ছিল। ফলে আমরা ইন্ডিভিজুয়াল ক্লাস করতাম। উস্তাদজি মেয়েদের আলাদা শেখাতেন, ওদের স্কেল আলাদা হতো, ছেলেদের আলাদা। তো ছেলে বলতে ওই ব্যাচের মধ্যে আমি একটাই ছিলাম, সুতরাং আমি একাই ক্লাস করতাম, আর জোশীদার কাছেও আমি একাই ক্লাস করতাম। তো উস্তাদজি খুব ডিসিপ্লিন লোক ছিলেন, আর অসাধারণ গান করতেন, অসাধারণ। পরিপূর্ণ আনন্দম আমি ওনার কাছে শিখেছিলাম।

0: প্রতি মন্দির যখন হতো, মহর্ষি স্মরণে যে মন্দির হতো, উস্তাদজি মাঝে মাঝে এটা গাইতেন। তো উস্তাদজি চলে যাওয়ার পরে আমার ডিউটি হয়ে গেছে।
1: দেখুন মন্দা, পরিপূর্ণ আনন্দের গান গাইছেন উস্তাদজি মন্দিরের জন্য। শুধু তো সঙ্গীতের কোন ভূগোল নেই
0: না,
1: শুধু ইতিহাস আছে আর প্রেম আছে।
0: প্রেম নিশ্চয়ই।
1: আচ্ছা মন্দা, এরপরে আপনি কখন যে ঢুকে গেলেন গানের মধ্যে? এখন হয়তো গুরুমুখী ভাষা আপনাকে ভেবে বলতে হয়, বাংলা থেকে ট্রান্সলেট করতে হয়।
0: আমার বাড়িতে খুব মজার বইগুলো আছে, সব গুরুমুখী বই আছে, বাংলা বই তো বেশিরভাগ, আর হিন্দি বই আছে, ইংরেজি বই আছে, এইসব মিক্স। আমি যখন যেটা পড়ি সেটা আমার কাছে খুব নতুন, মানে বা খুব কঠিন বা অনভ্যস্ত মনে হয় না। কোন বাংলা যখন পড়ি ঠিক আছে, পাঞ্জাবি পড়ি যখন, পাঞ্জাবির কবিতার বই একজন কবি আমাকে পার্সেল করে পাঠিয়ে দিয়েছেন, তার 18টা বই লেখা আছে কবিতা নিয়ে। তো এইভাবে পাঞ্জাবি কালেকশন আমার কাছে জোটে। তারপরে গুরুগ্রন্থের কিছু পোর্শনের বই আমার কাছে আছে, সেগুলো স্টাডি করি।
1: গুরুগ্রন্থে যেটা হয়, এই যে আপনারা গুরুদুয়ারাতে গিয়ে পুজো পাঠ করেন, ওর কি আলাদা কোনো মিউজিক থাকে?
0: অ্যাকচুয়ালি যারা শিখ গুরু ছিলেন তারা সকলেই কিন্তু সঙ্গীত জানতেন। এটা একটা খুব মজার, এটা কিন্তু অনেকে কিন্তু জানে না। তারা রাগের নাম বলে দিয়েছে, যেমন মহল্লা পঞ্চমা মানে পঞ্চম গুরুর রচনা, এটা রাগ বিলাবল বা রাগ মাঝ কমাজ বা এরকম প্রচুর, প্রায় এরকম গোটা 30 রাগের নাম আছে। তো গুরুগ্রন্থ পুরো কিন্তু রাগে লেখা। পুরনো যারা রাগী গাইয়েছিলেন তারা গুরুরা যে রাগের নাম বলে গেছে সে রাগেই কিন্তু গাইতেন। সেই গাছ
1: আপনি কখনো গুরুগ্রন্থ পাঠ করেছেন? এমন কোন ব্যাপার নেই যেটা গুরুদুয়ারাতে গিয়েই গাইতে?
0: না না না না, এরকম
1: ধরুন আপনি শান্তিনিকেতনে বসে একটা ভোর হচ্ছে, আপনি গুরুগ্রন্থ পড়ছেন, হতেই পারে,
0: এটা অসাধারণ ফিলিং একটা।
1: সেটাই বলছি।
0: হ্যাঁ, যেমন জাপজি সাহেব বলে একটা বড় লেখা আছে, ওটা পাঠ করা হয়, রেহরাস করা হয়, এইভাবে অনেক যেটা সিলেক্টেড কিছু যে পিস, যেগুলো
1: সুর কিরকম ভাবে হয়,
0: ওটা সুর যে রাগে যা হয় সেরকমই, যে রাগ বর্ণ ওখানে দেওয়া আছে।
1: বিলাবল আপনি যেটা একটু আগে বলছেন, ওটা কেমন শুনতে লাগবে?

0: এবার আপনি বিস্তার করতে থাকুন আর বাণী পড়ুন।
1: মোহনদা, আর কিছুটা সময় আজকে আপনার সঙ্গে থাকবো, আবার পরের সপ্তাহে কিন্তু আমরা আবার বসবো।
0: বেশ বেশ,
1: কারণ খাঁটি ষোলোনা বাঙালি একজন পেয়ে গেছি, শান্তিনিকেতনে তিনি আসবেন। তার আগে আমরা ওই পাঞ্জাবের পর্বটা শেষ করব, তাহলে আমরা প্রথম পর্বটা শেষ করি মোহন সিং খাঙ্গুড়ার গাওয়া একটি গান দিয়ে।
2: যদো মেরি আরথী

0: थे। शिव कुमार बटालवीर लिखा गान,
1: सुरटा ट्रेडिशनल
0: सुरटा है। এই সুর আমাদের রাগ হিসাবে যদি আমরা বলি এটা গুজরি তোড়ি হয়, কিন্তু এটা পাঞ্জাবের খুব পুরনো সুর। গরে সানি ধানি সারে

এতক্ষণ শুনলেন ষোলো আনা বাঙালি, আজ শুনলেন সঙ্গীতশিল্পী মোহন সিং খাঙ্গুরার সঙ্গে আলাপচারিতা, সঙ্গে ছিলেন দেবাশিস বসু। আজ শুনলেন প্রথম পর্ব আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 500

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আজ সন্ধ্যায়। সঙ্গে থাকব আমি হৈমন্তী রায়।

চলে এসেছি গানে গল্পে একটা সন্ধে কাটাতে আপনাদের সঙ্গে। আজ সন্ধ্যায় শোনার অপেক্ষা তো নিশ্চয়ই রয়েছে, তবে আজকে কি কি শোনাব তার একটা ধারণা দিই। আপনাদের একটু বেড়াতে নিয়ে যাব ভাবছি। কোথায় যদি বলি, একটা গ্রামে, তবে যে সে গ্রাম নয়, সে গ্রাম পরিচিত বই গ্রাম নামে। তারপর কি করব, অবশ্যই বলবো আজকের দিনের কথা। কেন আজকের দিনটি বিখ্যাত, শোনাবো এমন কিছু মানুষের গল্প যারা তাদের কাজ দিয়ে প্রমাণ করেছেন যে এই পৃথিবীকে বাসযোগ্য রাখতে গেলে আমরা যদি চাই কি কি করতে পারি। তাছাড়া জন্মদিনের খবর তো আছেই, আর আছে মিষ্টি মিষ্টি গান, কারণ আজ সন্ধ্যায় মানেই তো গানে গল্পে জমজমাট অনুষ্ঠান। এখন তো বেশ একটা বৃষ্টির ব্যাপার রয়েছে, তাই না? মাঝে মধ্যেই ঝমঝম, কখনো ঝিরিঝিরি। তাহলে একটা মেঘলা দিনের গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে বন্ধুদের জন্য থাকুক।

শুনলেন শেষ পর্যন্ত ছায়াছবির গান। গানের কথা গৌরী প্রসন্ন মজুমদারের, আর সুর স্বয়ং শিল্পী নিজেই হেমন্ত মুখোপাধ্যায়। এই যে মেঘলা দিনে একলা একলা বসে, একা তো নয়, রেডিওর এপারে আমি রয়েছি আপনাদের বন্ধু। চলছে গল্প, কারণ এখন সময় আজ সন্ধ্যা শোনার। আচ্ছা, আপনাদের মধ্যে ফ্যান্টাসি গল্প বা সিরিজ, আজকাল তো খুব সিরিজ হয় তাই না, তো এইসব সিরিজের ভক্ত কে কে রয়েছেন বলুন তো? যদি থাকেন তবে গেম অফ থ্রোনস নামে যে সিরিজটি, বিখ্যাত সিরিজ, সেটি নিশ্চয়ই সেটির নাম শুনেছেন বা হয়তো সিরিজটি দেখেওছেন। তো জানিয়ে রাখি, এই যে বললাম না একটু জন্মদিনের কথা তো থাকবেই, আজ কিন্তু সেই তুমুল জনপ্রিয় সিরিজের যিনি স্রষ্টা, বিশ্ববিখ্যাত মার্কিন ঔপন্যাসিক জর্জ আর আর মার্টিনের জন্মদিন। 1948 সালের আজকের দিনেই তার জন্ম হয়েছিল। তাছাড়া আজকের দিনটি আমাদের দেশের জন্য কিন্তু বেশ একটি গুরুত্বপূর্ণ দিন, তার কারণ আজ রেলওয়ে সুরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা দিবস। রেলওয়ে সুরক্ষা বাহিনী কানে কীরকম শোনালো তাই না? আমরা তো আরপিএফ এই নামেই বেশি চিনি। 1985 সালের এই 20 সেপ্টেম্বর আজকের দিনে আরপিএফ, সেটি একটি স্বতন্ত্র বাহিনী হিসেবে স্বীকৃতি পায়। আচ্ছা, গল্প তো নিশ্চয়ই চলবে, কিন্তু ওই যে বললাম আজ সন্ধ্যায় মানে তো শুধুই গল্প নয়, মিষ্টি মিষ্টি গান শোনানোর কথা দিয়েছি যখন, তখন আশা ভোঁসলের কণ্ঠে গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় আর আর ডি বর্মনের সুরের এই গানটি থাকুক বন্ধুদের জন্য। দেখুন তো কেমন লাগে শুনতে।

শুরুতেই বলেছিলাম বেড়াতে নিয়ে যাব, তাহলে চলুন এক বই গ্রামে ঘুরে আসি। ভাবুন তো, একদিকে চাপড়াবাড়ির ঘন জঙ্গল, চা বাগান, বন্য প্রাণীদের আনাগোনা আর পাখির ডাক, তার মাঝে আপনি ব্যালকনিতে বসে আপনার প্রিয় বইটি পড়ছেন। হ্যাঁ, ঠিক এমনই এক স্বপ্নময় পরিবেশ গড়ে উঠেছে উত্তরবঙ্গের ডুয়ার্সের পানিঝোড়া গ্রামে। এই যে গ্রাম, এটি বই গ্রাম নামে কেন পরিচিতি পেল সে গল্পটা নিশ্চয়ই বলবো। ওই যে এখানকার যে হোমস্টে বা যে স্থানীয় বাসিন্দা, তাদের বাড়িতে কিন্তু রয়েছে ছোট ছোট লাইব্রেরি। অবাক হচ্ছেন তো? একদমই ঠিক। আর সেই সব ছোট ছোট লাইব্রেরিতে বা তাদের বাড়ির যে বুকশেলফে রয়েছে বাংলা, ইংরেজি, হিন্দি থেকে শুরু করে অনেক অনেক ভাষার বই, যাতে সেই গ্রামের মানুষরাও যেমন বই প্রেমী হয়ে উঠছেন এই সব উদ্যোগের কারণে, এবং তার সঙ্গে সঙ্গে যেটি হচ্ছে, ওইখানে যারা বেড়াতে যাচ্ছেন তারা তাদের পছন্দের বইটি কিন্তু খুঁজে পেয়ে যাচ্ছেন সেখানে। এই যে ব্যবস্থা, এটি কেন, এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ওইখানকার যে বাসিন্দা, ওখানকার যে ছোট ছোট ছেলে মেয়ে, গ্রামের লোক।

প্রয়োজন তাদের মধ্যে বই পড়ার আগ্রহটি বাড়ানো। 2024 সালের আগস্ট মাসে পানিঝোড়া গ্রাম বই গ্রাম হিসেবে স্বীকৃতি পেয়েছে। পানিঝোড়া কিন্তু আমাদের দেশের মধ্যে গড়ে ওঠা প্রথম নয়, বরং বলা চলে তৃতীয় বই গ্রাম। কারণ এর আগে কেরলের পেরুমাক্কালম এবং মহারাষ্ট্রের ভিলার এই দুটো গ্রামেও কিন্তু ওই একই ব্যবস্থা, বই পড়ার ব্যবস্থা, এবং তারাও বই গ্রাম স্বীকৃতি পেয়েছে। পেরুমাক্কালম যেটি আছে কেরালাতে, আর ভিলার যেটি আছে মহারাষ্ট্রে, এবং তারপর আমাদের পশ্চিমবঙ্গে পানিঝোড়া গ্রাম, সেটিও বই গ্রাম নামে পরিচিত। ভাবুন, গ্রামের মধ্যে লোকজনদের বাড়িতে মোটামুটি 15টা ছোট ছোট এরকম লাইব্রেরি তৈরি হয়েছে, এবং রয়েছে একটি সেন্ট্রাল লাইব্রেরি, একটি বেশ বড় সড় গ্রন্থাগারও কিন্তু সেখানে আছে। কি যাবেন নাকি ওই গ্রামে? শহরের কোলাহল থেকে দূরে হারিয়ে যাওয়ার জন্য পর্যটকদের কাছে পানিঝোড়া কিন্তু এখন এক নতুন আকর্ষণ। তাহলে গ্রাম আর পাহাড় আর অরণ্য সব মিলে জমে যাবে কিন্তু। রইল আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠের সেই বিখ্যাত গান বন্ধুদের জন্য।

তো সেই ভালোবাসার কথাই মনে করিয়ে দিতে আজ বিশ্ব জুড়ে পালিত হচ্ছে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস বা ওয়ার্ল্ড ক্লিন আপ ডে। হ্যাঁ, আমরা তো জানি যে আমরা মানুষেরা এই পৃথিবীর যে এত চারিদিকে সৌন্দর্য, সেখানে বর্জ্য পদার্থ ফেলে ফেলে এত সমস্যার সৃষ্টি করেছি যে তাতে গোটা পৃথিবীর সঙ্গে আমরা নিজেরাও কিন্তু বেশ নাজেহাল। তাই এই আবর্জনা, এই বর্জ্য সমস্যা, সেটা থেকে মোকাবিলা করতে 2024 সাল থেকে রাষ্ট্রসংঘ আনুষ্ঠানিকভাবে আজকের দিনটাকেই বেছে নিয়েছে যে ওই যে ওয়ার্ল্ড ক্লিন আপ ডে হিসেবে। বছরে অন্তত একটা দিন আমাদের সকলকে মনে করিয়ে দেওয়া যে এই পৃথিবীটা, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু আমাদের সকলেরই। পরিবেশ পরিষ্কার রাখার কথা যখন উঠলই, দেখুন, আমরা অনেকেই কিন্তু এটা ভাবি যে আমি একা একা কি করব, আমার কি করার আছে, আমি একার চেষ্টায় কি আর বদলাতে পারব। কিন্তু জানেন তো, এমন সবাই ভাবে না। পৃথিবীতে এমন বেশ কিছু মানুষ রয়েছেন, তারা একা একাই নিজেরাই নিজেদের উদ্যোগে এই পৃথিবীকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে, তাদের আশেপাশের যা যা জায়গা, যেখানে যতটুকু তাদের ক্ষমতা, তারা কিন্তু নিজের উদ্যোগেই অনেক কিছু করেছেন। আজকে তেমন সব মানুষদের গল্পই শোনাবো যতটা পারা যায়। প্রথমেই বলবো আফরোজ শাহের কথা। আফরোজ শাহ চেনেন একে? আফরোজ শাহ মুম্বাই হাইকোর্টের একজন আইনজীবী, একজন লয়ার। তিনি কি করেছেন জানেন? তিনি 2015 সালে নিজের বাড়ির কাছের যে ভার্সোভা বিচ রয়েছে, সেই ভার্সোভা বিচ, সেখানে তিনি একদিন ঘুরতে গিয়ে দেখেন সেখানে আবর্জনার পাহাড় জমে আছে। তিনি কিন্তু কারোর জন্য অপেক্ষা করেননি। তিনি আর তার এক বন্ধু, তার বন্ধুর বয়স তখন ভাবুন 84 বছর, তিনি এবং তার সেই প্রতিবেশী বন্ধু, তারা কি করেছিলেন জানেন? দুজনে মিলে পরিষ্কার করতে শুরু করেন ওই সি বিচ, ওই সমুদ্র সৈকতের সেই সব জমা আবর্জনার পাহাড়। আজ তাদের উদ্যোগের ফলে কি হয়েছে, সেটা বিশ্বের সবচেয়ে বড় বিচ ক্লিন আপ প্রজেক্ট নামে পরিচিত হয়েছে। রাষ্ট্রসংঘ তাকে, আফরোজ শাহকে, চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ সম্মানও দিয়েছেন। এমন অনেক অনেক গল্প কিন্তু রয়েছে আজকে আমার ঝুলিতে। তবে গান তো শুধু নয় বন্ধু, তার সঙ্গে গল্প, আবার গল্পের সঙ্গে গান। একজনই বন্ধু আমার, মান্না দে।

0: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
1: নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: জল রাখার পাত্র, জলের ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখুন।
3: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোশকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
4: সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে।
5: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
6: বলছিলাম এমন একজন মানুষের কথা, যিনি তার প্রতিবেশীর সঙ্গে মিলে একটা গোটা সি বিচের যত আবর্জনা পরিষ্কার করে সেই গোটা সি বিচটাকে করে ফেললেন একদম ক্লিন, সুন্দর। কি অদ্ভুত না? এবার বলবো আরও একজনের কথা। তিনি কে জানেন? তিনি ভারতের প্লোগ ম্যান নামে বিখ্যাত। তার নাম রিপু দমন বেভলি। তিনি কি করেছেন শুনুন। তিনি জগিং করার সময় রাস্তায় পড়ে থাকা প্লাস্টিক কুড়িয়ে ডাস্টবিনে ফেলার যে অভ্যাস করে ফেলেছেন, এবং তার ফলে তিনি শুধু নিজেই ফিট থাকেন না, তিনি জগিং করতে করতে নিজের ফিটনেসটি শুধু বজায় রাখেন না, তিনি রাস্তায় যত নোংরা প্লাস্টিক তার চোখে পড়ে সব তিনি ডাস্টবিনে ফেলেন। ভাবুন তো, এমন সব কাজ করে ভারতের বহু শহরের যুব সমাজকে অনুপ্রাণিত করে চলেছেন রিপু দমন বেলভি। বলবো আরেকজনের কথা, কিন্তু শুধুই কি গল্প?

ভাবি বসে আবার যদি পেতাম এরকম একটা ঝকঝকে পরিষ্কার পৃথিবী, নিশ্চয়ই তার জন্য চেষ্টা করতে হবে। যেমন ধরুন, বলবো এখন আরেকজনের কথা, পাঞ্জাবের ইকো বাবা নাম পেয়েছেন তিনি তার কাজের জন্য। কেন এরকম নাম? কারণ সন্ত বলবীর সিং সিচেওয়াল, তার গল্পটা বেশ অবাক করার মতো। সরকারি সাহায্যের কোনো তোয়াক্কা টোয়াক্কা না করে তিনি একাই 160 কিলোমিটার দীর্ঘ একটা নদী, কালিবেইন নদী, সেটি দূষণমুক্ত করার কাজে তিনি হাত দেন। এবং তার এই একা হাতে শুরু করা কাজটি দেখে হাজার হাজার গ্রামবাসী এগিয়ে আসে। তার ফলে প্রায় মৃত এই হয়ে যাওয়া নদীটি, মৃতপ্রায় নদীটি আবার তার প্রাণ ফিরে পায়। ভাবছেন তো, এও কি সম্ভব? হ্যাঁ, ইচ্ছে থাকলে কি না হয়। তবে এবার নদীর গান শুনতে শুনতে ভাবুন দেখি, আপনি কিভাবে পৃথিবীটাকে সুন্দর করার কাজে হাত লাগান।

মুম্বাইয়ের এক প্রবীণ লেখক ও চিত্রশিল্পীর কথা বলবো। তিনি আবিদ সুরাতি, নাম শুনেছেন? তিনি প্রতি রবিবার একজন প্লাম্বারকে নিয়ে ঘুরে বেড়ান মুম্বাইয়ের রাস্তায়। কেন বলুন তো? তিনি ওই প্লাম্বারকে সঙ্গে নিয়ে ঘুরে ঘুরে বিভিন্ন অ্যাপার্টমেন্টের লিক হওয়া জলের কল বিনা খরচে সারিয়ে দেন। তার এই ছোট্ট উদ্যোগে প্রতিদিন বেঁচে যাচ্ছে লক্ষ লক্ষ লিটার পানীয় জল। ভাবুন দেখি কেমন সব ভাবনা আর কেমন সব উদ্যোগের গল্প শোনাচ্ছি আপনাদের। আর শোনাতে শোনাতে নিজেরও মনে হচ্ছে এমন মানুষও হয়, কেমন নিঃস্বার্থে আমাদের পৃথিবীটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। বলুন দেখি, বলবো ভারতের ফরেস্ট ম্যান যাদব পায়েনের কথাও। কারণ যাদব পায়েনের কথা না বললে তো গল্প শেষ করা যাবে না। তবে ওই যে গল্পের সঙ্গে সঙ্গে চলবে গান, আশা ভোঁসলের কণ্ঠের এই গান বন্ধুদের জন্য।

বলছিলাম ভারতের ফরেস্ট ম্যান যাদব পায়েং এর কথা, যিনি 1979 সাল থেকে রোজ একটা করে গাছ লাগিয়ে অসমের অনুর্বর বালুচরে 1360 একর আয়তনের একটা আস্ত জঙ্গল তৈরি করে ফেলেছেন একা। ভাবা যায়? ওই যে বলছিলাম আজকে ওয়ার্ল্ড ক্লিন আপ ডে, তাতে এইসব মানুষের গল্প আপনাদের শোনাব। আর ওই যে ভাবতে বললাম কিভাবে আমরা তো সবাই আফরোজ শাহ বা যাদব পায়েং হতে পারবো না, তাহলে শুধু নিজের বাড়ির সামনে রাস্তাটা যদি আমরা পরিষ্কার রাখি বা নিজের খাওয়া চিপসের প্যাকেটটা যদি আমরা ডাস্টবিনে ফেলি, রাস্তার কলের মুখ বন্ধ করা অভ্যাস করি, প্লাস্টিকের ব্যাগ বোতল এসবের ব্যবহার বন্ধ করি, দেখবেন আমরা অনেক সময় প্রয়োজনের তুলনায় অনেকটা বেশি পরিমাণে খাবার, বিশেষ করে যদি আমাদের ওই নেমন্তন্ন বাড়িটারি হয়, বিয়েবাড়ি এইসব অনুষ্ঠানে যখন বুফে সিস্টেমে প্রচুর খাবার দাবার থাকে, আমরা অনেক সময় আমাদের প্লেট ভর্তি করে খাবার নিই, তারপর সবটা খেতে পারলাম না, ফেলে দিলাম, বাড়তি খাবার অপচয় হলো, নষ্ট হলো। এই সব ছোট ছোট অভ্যাস বদভ্যাস এগুলো যদি বন্ধ করি, তাহলে কিন্তু আমাদের এইসব ছোট ছোট পদক্ষেপে ওই যে পরিচ্ছন্নতার দিকটি এক ধাপ অবশ্যই এগিয়ে যাবে। সময় নেই, ঘড়ির কাঁটা বলছে এবার যাবার পালা। সবাই ভালো থাকবেন, চারপাশটা পরিষ্কার রাখবেন, আর অবশ্যই আমাদের চিঠি বা ইমেল বা ফেসবুক পেজের মাধ্যমে জানান কেমন লাগছে আজ সন্ধ্যায়। যেতে যেতে রইল রুনা লায়লার কণ্ঠের এই গান বন্ধুদের জন্য।

আজ সন্ধ্যায় এই পর্যন্তই। সঙ্গে ছিলাম হৈমন্তী রায়। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় থাকবেন অর্ঘ্য সর্দার।

0: নমস্কার, ক্রীড়াঙ্গনে সকলকে স্বাগত। আজ প্রথমে শুনে নেব বিশেষ বিশেষ খেলার খবরগুলো এক নজরে।
1: এক নজরে

আজ প্রথমেই দাবার কোর্টের খবর। দাবা অলিম্পিয়াডের মঞ্চে ভারতীয় দলের জয়রথ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। সাম্প্রতিক রাউন্ডে ওপেন এবং মহিলা উভয় দল 3-1 ব্যবধানে প্রতিপক্ষকে ঘায়েল করেছে। যেখানে ওপেন বিভাগে স্পেনকে পরাজিত করেছে ভারতীয় দল, ঠিক তেমনি মহিলা বিভাগেও মঙ্গোলিয়াকে একই ব্যবধানে পরাস্ত করেছে আমাদের মেয়েরা। অন্যদিকে এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটের ফাইনালে আজ পৌঁছে গেল ভারত। ফাইনালে ভারতের মুখোমুখি শ্রীলঙ্কা। আজ এশিয়ান গেমসের মঞ্চে প্রথম পদকে দেখা পেল ভারত। মহিলাদের 10 মিটার এয়ার রাইফেলে দলগত প্রতিযোগিতায় অনবদ্য পারফরমেন্স উপহার দিয়ে রূপো নিজেদের ঝুলিতে পুরলেন সোনাম মাস্কার, ইলাভেনিল ভালারিভান এবং বিদাস সা বিনোদ। অন্যদিকে এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটের ফাইনালে আজ ভারত পৌঁছে গেছে। এশিয়ান গেমস হকিতে মেয়েদের 19 গোলের পর ছেলেদের 13 গোল, একদিনে 32 গোল, এশিয়ান গেমসে ভারতীয় হকির ঝড়। এবার যাব টেনিসের কোর্টে। দক্ষিণ কোরিয়ার কাছে 1-3 ব্যবধানে হেরে ডেভিস কাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে বিদায় নিল ভারত। ডাবলস ম্যাচে লড়াই করেও বাঁচানো গেল না চূড়ান্ত 8-এ ওঠার স্বপ্ন। এছাড়া আসন্ন ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ একদিন ও টি-20 সিরিজের দল ঘোষণা ক্যারিবিয়ান বোর্ডের নেতৃত্বে শাই হোপ। অন্যদিকে শ্রীলঙ্কাকে হারিয়ে টি-20 ক্রমতালিকায় শীর্ষে ইংল্যান্ড, দ্বিতীয় স্থানে নেমে গেল ভারত। এবার যাব

0: বিস্তারিত খবরে। আর আজ প্রথমেই যাব আতশগাছের তলায়।
1: আতশগাছের তলায়।

আতুশকাঁচের তলায় আজ থাকবে দাবার খবর। দাবা অলিম্পিয়াডের মঞ্চে ওপেন বিভাগের লড়াইয়ে অর্জুন এরিগাইসি ও বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ নিজেদের ম্যাচে দারুণ জয় ছিনিয়ে নিয়েছেন। অন্যদিকে প্রজ্ঞানন্দ ও নিহাল সারিন তাদের ম্যাচগুলি ড্র করেন। এই লড়াইয়ে সবচেয়ে বড় আকর্ষণ ছিল গুকেশের অনবদ্য প্রত্যাবর্তন। ঠিক দুদিন আগেই লাইভ রেটিংয়ে 2700 পয়েন্টের নিচে নেমে যাওয়ার ধাক্কা সামলে পরপর দুই ম্যাচে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়ানোর জোরালো বার্তা দিয়েছেন তিনি। প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়নশিপ চ্যালেঞ্জার অ্যালেক্সকে মাত্র 42 চালে কুপ্রকাত করেন গুকেশ। এর আগে ভারতীয় বোর্ডে ম্যাক্সিম সিগায়েভকে হারিয়ে ভারতকে চমৎকার শুরু এনে দিয়েছিলেন অর্জুন। এছাড়া প্রজ্ঞানন্দ ও নিহাল সারিন যথাক্রমে দাভিদ অ্যান্টিন গিহারো এবং জেইমে সন্তোষ লতাসার বিরুদ্ধে লড়াই ছাড়িয়ে ম্যাচে ড্র করে নেন। মহিলাদের বিভাগেও সাফল্যের ধারা সমানভাবে বজায় রয়েছে। মঙ্গোলিয়ার বিরুদ্ধে লড়াইয়ে বি সবিতা শ্রী তার অসাধারণ ফর্মের প্রমাণ দিয়ে টুর্নামেন্টে নিজের চতুর্থ জয় তুলে নেন। তিনি পরাজিত করেন অভিয়া মঙ্গুন্টুল বথুয়াগকে। পাশাপাশি বিশ্বকাপ জয়ী তারকা দিব্যা দেশমুখ বাসাগালান খিসি গোবাতারের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নেন। এরপর বৈশালী ও কনের হাম্পি নিজেদের ম্যাচ ড্র করলেও ভারতের সামগ্রিক জয় আটকাতে পারেনি কেউ। উল্লেখ্য, এর আগে গত 2024 সালের অলিম্পিয়াডে দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। আর এবারও সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেই এগিয়ে চলেছে ভারতীয় দল। বাকি খবরে যাব, কিন্তু তার আগে শুনে নেব আজ এক বিশেষ সাক্ষাৎকার, প্রাক্তন ভারতীয় ফুটবলার শ্রী তরুণদের সাক্ষাৎকারের তৃতীয় তথা শেষ পর্ব। সাক্ষাৎকার গ্রহণে শুভজিৎ সরকার, সম্পাদনায় অভিরূপ পাল।

0: অনেকগুলো বিকেল তিনি নিজের নামে লিখে দিয়েছেন। রক্ষণে অবিচল, কঠিন কঠোর ঠিকই ধরেছেন সেই বিখ্যাত ফুটবলার তরুণ দে। 80 এবং 90-এর দশকে কলকাতা ময়দানকে যিনি নিজের ফুটবল প্রজ্ঞায়, নিজের ফুটবল বুদ্ধিতে, নিজের ফুটবল দর্শনে আলোকিত করে রেখেছিলেন সেই তরুণ দে। ইসবানে কয় বছর খেললে?
1: 16 বছর।
0: 16 বছর, মাঝখানে 1 বছর মোহনবাগানে গিয়েছিলে কেন? মানে তুমি তো ইসমানের ঘরের ছেলে।
1: কারণটা একটা সাংবাদিকের জন্য আমার নামে এমন সমস্ত লিখেছিল যেটা আমি বলেইনি, যে কথা আমি বলেইনি সে কথা আমাকে দিয়ে একদম এমন ভাবে বলা হয়েছে, আমাকে ইমিডিয়েট না তাড়ালে তাদের চলবে না।
0: কতটা মনের দুঃখে মোহনবাগানে যাওয়া।
1: হ্যাঁ, 84 থেকে আমি প্রত্যেক বারে আমার মোহনবাগান থেকে ডেকেছে। আমি চাকরির জন্য ওটিস এলিভেটর কোম্পানি অ্যাপ্লাই করেছিলাম, বাউরিয়া জুট মিলেও লাইন দিয়েছিলাম, ওদের হয়ে অফিস লিগ খেলেছিলাম 1 বছর, বলেছিল চাকরি দেবে, দেয়নি। আমার বন্ধু উলুবেড়িয়া, ও ওটিসে চাকরি করে, তো ও বলেছিল তখন ওটিসের হয়ে 1 বছর খেললাম। তো সিনাদাকে, ওনার নাম সিনাদা বলি সবাই ডাকে, সিনাদাকে বললাম যে সন্ধ্যা খেলা তো হয়ে গেল, আমাকে চাকরি দিন। বলো বাবন, তোমাকে আমি এক্ষুনি চাকরি দিতে পারি, কিন্তু তোমার ফুটবলটা শেষ হয়ে যাবে। তখন বেঙ্গল ইউনিটি টিম করছে, আর বেঙ্গল ইউনিটির কোচ ছিলেন অরুণ সিনা, যে প্রদীপদার কোচ, উনি জিওলজিক্যাল সার্ভের অফিসার ছিলেন তখন, উনি ট্রায়ালটা ডেকেছিলেন। বললাম আমি দাদাকে বলে দিচ্ছি তুমি ওখানে ট্রায়াল দাও। তো রবীন্দ্র সরোবরে ট্রায়াল দিল, প্রথম ম্যাচেই আমাকে উনি রেখেছিলেন। তখন প্রেমনাথ ফিলিপ, ম্যাচাডো, কৃষাণু, বিকাশ, অচিন্ত বিলেল সব বেঙ্গল ইউনিটিতে লাইন দিয়েছে, ফরিদ। তো ওখানে যখন প্রথমটা ট্রায়াল দিলাম, দিয়ে এবার বসলাম, বসে অনেকক্ষণ হয়ে গেছে, বসে হয়েছে, তখন বুটটা খুলে বসেছে। এবার যে খেলাটা শেষ হলো তখন অরুণদাকে জিজ্ঞেস করলাম, অরুণদা আমি আর কি যাবো, বাড়ি চলে যাবো, কোথায় ছিলে তুমি এতক্ষণ, তোমাকে খুঁজছি, আবার নামো, হয়তো দেখেছেন কিছু বুঝেছে। ওখানে আমি চান্স পেয়ে গেলাম আর কি। আজকে সিনাদা যদি না বলতেন যে আমাকে ওটিসে চাকরি করিয়ে দিল, তাহলে তো আমার খেলাটা আর
0: খেলাটা

0: হতো না। বর্দা যদি না বলতো যে বার্ন স্ট্যান্ডার্ডে আমি চাকরি পেয়েছিলাম, আমি তো নাচতে নাচতে বাড়িতে ঢুকছি, বর্দা চাকরি পেয়েছি, বলে কি বলেছে, বলে 5 বছরের কন্ট্রাক্ট আর ওখানে থাকতে হবে, বলে তোকে চাকরি করতে হবে না, তুই এখানেই চাকরি পাবি। সবার শেষে তো ভাগ্য, কিন্তু ভাগ্যটাকে আবার বয়ে নিয়ে যাওয়ার জন্য ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন দরকার।
1: এগুলো সবগুলোই তোমার মধ্যে আছে।
0: করেছি নিজে, ক্লাবে সবার আগে প্র্যাকটিস আসতাম, মাঠে নেমে আগে 10 লাইন মেরে দিতাম, স্ট্রেচিং ফেচিং বল টল করে নিয়ে দাঁড়িয়ে থাকতাম। এবার সবাই প্রদীপ এসে বললো যে দাও 10টা ল্যাপ দাও, ও তুই তো দিয়ে দিয়েছিস, আমি হ্যাঁ দিয়ে দিয়েছি, আমি দেখি একটা দিই, তাহলে আমি 11টা, আমি একটা বেশি রইলাম, একটা দুটো আবার 10টা দিয়ে দিলাম, মানে 20টা দিয়ে দিলাম। এই এগিয়ে থাকার ব্যাপারটা আমার কাছে খুব আপডেট থাকতে,
1: আপডেট মানে সবার থেকে একটু এগিয়ে থাকবো, যে এটা মনের মধ্যে একটা অদম্য একটা জেদ ছিল,
0: জেদটা আমার বরাবর বেশি ছিল।
1: কোচ হিসাবে অনেক বড় বড় কোচের সঙ্গে তুমি কাজ করেছো, তুমি মিলবানের কথা বলেছো, অমল দত্তের কথা বললে, প্রদীপ ব্যানার্জির কথা বললে, তোমার কাছে এদের মধ্যে কাউকে তুমি সেরা কোচ বলে মনে করো?
0: আমি মিলবানি কে বলবো,
1: ডিরেক্ট মিলবান,
0: কারণ উনি না থাকলে আমাকে ওই সময় এনারা কেউ চান্স দিতেন না, সেই রিস্কটা নিতেন না। দিল্লিতে প্র্যাকটিস করার পরে উনি হয়তো সেটা দেখেছিলেন, আমার সঙ্গে তো বেঙ্গলের আরো অনেকে গিয়েছিল, কিন্তু ওনারা কোচ থাকলে এই রিস্কটা নিতেন না, যে ঐক্য থেকে এসে একদম ইস্টবেঙ্গল থেকে ইন্ডিয়া, এই রিস্কটা কেউ নিতেন না। ইভেন অমলদা তখন বলতেন যে আমি তরুণকে তৈরি করেছি, অমলদার প্রতি সব শ্রদ্ধা রেখেই বলছি, উনি যদি আমাকে তৈরি করে থাকেন তাহলে তো উনি আমাকে ম্যাচের প্রথম ম্যাচ থেকে লাগাতেন, প্র্যাকটিস তো তিনি তার আগে এক মাস দেখে নিয়েছেন, কিন্তু রিস্ক নেননি। সেই রমেন ভট্টাচার্য, পুলক বিশ্বাস, যেমন এরিয়ান থেকে এসছে, আমি ঐক্য থেকে এসেছি, আমাকে তো খেলায়নি, বেচাদা আমাকে তুলেছে। আমি তো বলছি যে প্রদীপ দা, অমল দা, নয়িম দা, এদের রেসপেক্ট দিয়েই বলছি যে আমার কোচ উনি, ওনার কাছ থেকে যা শিখে এসেছি ব্যাকরণ, এখানে আমাকে নতুন করে আর কিছু শিখতে হয়নি। আমি যেটা কোচিং ওনার থেকে পেয়েছি, আমি 22 বছর আমার ছেলেদের সেইভাবেই প্র্যাকটিস করিয়েছি।
1: আচ্ছা তরুণদা, তুমি তো স্টপার, রক্ষণকে দৃঢ়তা দেওয়া, নির্ভরযোগ্য, তা এমন অনেক তো ফুটবলারের সঙ্গে খেলেছো, কোন ফরওয়ার্ডকে তোমার একটু ভয়ঙ্কর বলে মনে হয়েছে?
0: অসুবিধা কিছু নেই, আমি তো একটু সেন্সের খেলতাম।
1: তুমি একটু বলছিলে যে তোমার ট্যাকলটা খুব সময় মতো ট্যাকলটা,
0: ট্যাকলটা ঠিক জায়গায় ঠিক টাইমে, আমার টাইমিং ভালো ছিল, সেটা ফ্যানেরা, মানে আমি গান প্রায় 215 খানার মতো গান ফেসবুকে দিয়েছি, সেখান থেকেই সব ইস্টবেঙ্গল সাপোর্টাররা বলে যে আপনার ট্যাকলটা দেখার মতো টাইমিং,
1: সময় জ্ঞানে নিখুঁত একদম,
0: একদম কোনো ভুল নেই, ফলস দেওয়া, অফসাইড ট্র্যাপ করা। লাস্ট জীবনের ম্যাচে টিমাকে প্রায় 8টা না 9টা অফসাইড ট্র্যাপে ফেলেছি, কারণ আমি জানি যে ওর যা চেহারা ও আমাকে নিয়ে চলে যাবে, তাই জন্য ওকে ট্যাক্টফুলি সাইড ব্যাকদের উঠিয়ে দিয়েছি, একটা স্টপারকে উঠিয়ে দিয়েছি, আমি পেছনে আছি, কিন্তু তারপর ওর পজিশন দেখে আমি আগে পেছন দিয়ে দৌড়। লাস্ট কালে রেগে গিয়ে চিমা বলছে, হোয়াট আর ইউ ডুইং তরুণ, দিস ইজ ফুটবল, ওকে অফসাইডে টিপে ফেলে দিয়েছি। সেটাও দেখলাম কদিন আগে একটা গানের ইয়ে, বলে আপনি যেভাবে অফসাইড ট্র্যাপ করতেন আমরা হাসতাম, এত নিখুঁত অফসাইড ট্র্যাপ যে আবার দেখি, আমি এরকম দেখিয়ে দিতাম লাইনসম্যানকে এই যে অফসাইড।
1: তুমি তো জানো যে এবার ফাঁদে পড়বে।
0: হ্যাঁ,
1: কোন ফরওয়ার্ড মানে তোমাকে একটু সমস্যায় ফেলেছে?
0: সমস্যা মানে শিশি, খুব
1: শিশির ঘোষ
0: অ্যাজাইল ছিল আর কি, ছটপটে খুব ভালো।
1: ইস্ট বেঙ্গলের স্মরণীয় খেলা কোনটা? অনেক স্মরণীয় খেলা খেলেছে, অনেকে অনেক কথা বলে,
0: এত ম্যাচ আমার ডায়েরিতে, তখন আমি ডায়েরি মেনটেন করতাম, 22 বছরের ডায়েরি আমার কাছে আছে, আর বছরে আমাদের প্রায় 9 মাস বাইরে থাকতে হতো, 3 মাস এই কলকাতার এয়ারলাইন্স আর লিগের জন্য এখানে থাকতো, বাইরেই বেশি থাকতে হতো। পোল্যান্ডের সঙ্গে নেহরু কাপের শিলিগুড়িতে পেনাল্টি পেয়েছি, কেউ মারতে যাচ্ছে না, সুদীপ ক্যাপ্টেন, সুদীপ থেকে সব প্লেয়ার সব চলে গেছে, অলোক, বিশ্বজিৎ সব চলে গেছে, মারবে না। পোল্যান্ডের 6 ফিট 4 ইঞ্চি লম্বা, এত বড় হাত, আমি বললাম আমি মারবো। পেনাল্টিটা খুব মানে সিরিয়াস পয়েন্ট অফ ফুটবল, প্র্যাকটিসের পর প্রাইভেট প্র্যাকটিস করতাম, কে হেডিং প্র্যাকটিস করছে, কে বাই ব্যাক ভলি প্র্যাকটিস করছে, কে স্লাইডিং ট্যাকেল করছে, ভাস্কর দা তো পোস্টই ছাড়বে না, মেরে যা লিভিড লিভিড, সে মোশেরা যেরকম কাদা ফাদা মেখে, ও কিছু অতনু বা অন্য প্রতনু একটু দাঁড়াতে দাঁড়া আর 4টে ধরে নি, মানে প্রদীপ দা চলে গেল, ওই ওয়ার্ম আপ, দৌড়, শুটিং, পার্টি করে খেলা, চলে গেলেন। এইবার ব্যাকার প্রাইভেট প্র্যাকটিসটা সব হতো আমাদের নিজেদের মধ্যে, মাথা থেকে বেচাদার কাছে গিয়ে বললাম, বেচাদা এইরকম বিদেশি টিমগুলো সব 7 ফিট 6 ফিট 5 ইঞ্চি 6 ইঞ্চি হেডেই পাচ্ছি না, তো কি করে খেলবো ওদের সঙ্গে, আর

0: এত বড় দেয়ালের মতো বুক, পেছন থেকে দেখলে কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে। তুমি চিন্তা করো, হোটেল মেসে থাকো, তুমি নিজে চিন্তা করে করে বার করো কিভাবে খেলবে। এরিয়ালে যদি একটু ধাক্কা দেওয়া যায় ওটা অ্যালাউ আছে। এবার প্র্যাকটিস শুরু করলাম, ভাস্করদাকে বলে দিলাম, ভাস্করদা বল তুই পাবি, আমি আর এই স্ট্রাইকার উঠছি, আমি ওকে নাড়িয়ে দেবো, তুই শুধু লক্ষ্য রাখবি। এই প্র্যাকটিস করে সারা জীবন খেলে গেলাম। তখন ওইটার প্র্যাকটিস আধ ঘন্টা হতো। আমি বললাম, ভাস্করদা তুই বেরোবি না, তুই শুধু তোর কাছে যাবে। এবার যেই আসুক সেই কার্তিক সেট, বিশ্বজিৎ উঠতো, ওই ঠেলে দাও একটুখানি, একটু নড়ে গেলি বলটা। এই যে জিনিসগুলো মাথায় শুয়ে শুয়ে শুয়ে শুয়ে হোটেলে চিন্তা করতাম, একটা বল আউটলাইন দিয়ে যাচ্ছে, থ্রো হয়ে যাবে বা অপোনেন্ট এসে গেছে, আমি যদি বলটা মারতে দেখাই ও একটা জাম্প করবে, ওরা থ্রো পেয়ে যাবে, ও যাচ্ছে, আমি দেখালাম ও লাফালো, যেই পড়লো আমি ফলস দিলাম, মারিনি, ও যখন পড়লো তার পায়ে লাগিয়ে থ্রো নিয়ে নিলাম। সাইড লাইন দিয়ে যখন বল গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, তখন অপোনেন্ট আসছে, কেউ বাইসাইকেল দুপায়ে মারতে পারে না, ডান দিক আর বাঁ দিক করে, আমি দুদিক দিয়ে মারতাম, এটা প্র্যাকটিস। বাইসাইকেল ফ্রন্টটা তো চলতোই, যে ভিড়ের মাঝখানে বলটা এসে গেছে একটা গিয়ে মেরে দিলাম, বাইসাইকেল বল চলে গেল, ওদের খেলা শেষ, এবার টিম ওঠাও। আর সাইড লাইন থেকে হয় বলটা থ্রো করবো না, কিন্তু ওই বলটাকে আমি লেফট উইঙ্গে মারবো, ওইটাকে আমি রাইট উইঙ্গে মারবো, কাউন্টার করে দেবো বলটাকে সঙ্গে সঙ্গে। এগুলো আমার নিজের তৈরি।
1: আচ্ছা, পোল্যান্ডের সঙ্গে পেনাল্টিটা,
0: হ্যাঁ আমি বললাম আমি নেবো, ওরা তো সব ওইদিকে মুখ করে দাঁড়িয়ে আছে, দেখিয়েছি ওইদিকে গোলকিপার ওইদিকে পড়েছে, আমি মেরেছি এদিকে, কারণ
1: প্লেসিং
0: প্লেসিং লাস্ট টাইম পর্যন্ত গোলকিপার দিকে চোখটা রাখতে হয় কোন দিকে যাচ্ছে। সবাই এসে আমাকে জড়িয়ে তুলে, সুদীপ পর্যন্ত ক্যাপ্টেন, মেরে দিলি, অলোক বলছি তুই মেরে দিলি তরুণ, হ্যাঁ মেরে দিলাম, কি আছে।
1: আচ্ছা, তোমার দেখা সেরা ডিফেন্ডার, সেরা গোলকিপার?
0: ভাস্করদা তো গোলকিপার ভালো, টপারে আমি খেলা অপোনেন্ট হয়ে দেখতাম মইদুল্লা, এত সাইলেন্টলি খেলতো।
1: মিডফিল্ডার,
0: মিডফিল্ডার টুলু, সুদীপ চ্যাটার্জি,
1: সুদীপ চ্যাটার্জি। আর ফরওয়ার্ড?
0: ওই সব চিমা ফিমাই ভালো ছিল, শিশিরটা ভালো ছিল।
1: তাহলে তরুণদা, তার শেষে একটা গান, একটু গানের
0: সুর। বাঁধি খেলা ঘর বেদনার বালু চরে,

0: শুনলেন প্রখ্যাত ভারতীয় ফুটবলার শ্রী তরুণদের সাক্ষাৎকারের তৃতীয় তথা অন্তিম পর্ব। সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন শুভজিৎ সরকার, সম্পাদনায় অভিরূপ পাল, প্রযোজনায় আকাশবাণী কলকাতা ক্রীড়া বিভাগ। আজ রবিবার, তাই যথারীতি আমরা যাব এই সপ্তাহের খেলোয়াড়ের কাছে।
1: এই সপ্তাহের খেলোয়াড়,
0: আমাদের এই সপ্তাহের খেলোয়াড় হলেন অভিষেক শর্মা। অভিষেক এই সপ্তাহে আফগানিস্তান সিরিজের শেষ ম্যাচে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটের এক দ্রুততম শতরানের বিশ্ব রেকর্ড গড়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। 34 বলে 108 রানের ইনিংসে অনেকগুলো নজির গড়েছেন অভিষেক শর্মা। কি কি নজির গড়লেন তিনি? টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে দ্রুততম শতরানের রেকর্ড করেছেন, টেস্ট খেলিয়ে দেশের হয়ে দ্রুততম শতরান করেছেন। এছাড়া পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি রান করেছেন তিনি, 16 বলে 50 রান পূর্ণ করেন অভিষেক। এই নিয়ে 6 বার 20 বা তার কম বলে অর্ধশতরান পূরণ করলেন তিনি, যাতে নিজেরই বিশ্ব রেকর্ডের হারও উন্নতি হল তার। এছাড়া কোহলির নজির স্পর্শ করেছেন তিনি, 20 ওভারের ক্রিকেটে 10টি শতরান হয়ে গেল অভিষেকের। টি টোয়েন্টি ক্রিকেটে কোহলির শতরানের সংখ্যাও 10। নিজের ছক্কার নজিরও স্পর্শ করেছেন এদিন আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে। অভিষেক মোট 22টি ছক্কা মেরেছেন, কোনো টি টোয়েন্টি সিরিজের একজন ভারতীয় ক্রিকেটারের এটাই সবচেয়ে বেশি ছক্কা মারার নজির। এছাড়া 30 বলে 100 রান পূর্ণ করেন অভিষেক। এত কম বলে আর কোনো ভারতীয় ক্রিকেটার টি টোয়েন্টি ক্রিকেটে 100 রান করতে পারেননি। 2017 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে 35 বলে 100 রান করেছিলেন রোহিত শর্মা, তার রেকর্ড ভেঙে টি টোয়েন্টিতে ভারতীয়দের মধ্যে দ্রুততম 100 রানের মালিক এখন অভিষেক শর্মা। এদিন 100 রানের পর ধ্যান করার ভঙ্গিতে অভিনব

ভাবে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছে অভিষেককে। অভিষেক জানিয়েছেন, মানুষকে সচেতন করতেই উচ্ছ্বাসের নতুন ভঙ্গি বেছে নেন তিনি। তিনি বলেছেন, বেশ কিছুদিন ধরে আমি এটা করছি, অন্তত 6 মাস, বোধহয় 1 বছর হবে। নিয়মিত ধ্যান করি, নিজের প্রতিটা কাজের উপর মনঃসংযোগ বাড়ানোর চেষ্টা করছি। সারা বছর ক্রিকেট খেলি, তাই ধ্যান করে বেশ উপকৃত হই। মনে হলো আমার এই উচ্ছ্বাসটা যে দেখে যদি কেউ আগ্রহী হয়, কোনো ক্রিকেটার যদি উৎসাহ পায়। তাই 100 রানের পর ধ্যানের ভঙ্গিতে উদযাপন করার চেষ্টা করলাম। তিনি 2000 সালের 4 সেপ্টেম্বর পাঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করেন। তার বাবা রাজকুমার শর্মা একজন ক্রিকেট কোচ এবং মা মঞ্জু শর্মা একজন গৃহবধূ। এছাড়া তার 2 বোন রয়েছে। ছোটবেলা থেকেই বাবার কড়া অনুশাসন ও নিখুঁত নির্দেশনায় তার ক্রিকেট জীবনের পথ চলা শুরু হয়েছে। পাঞ্জাবের এই তরুণ তুর্কি ক্রিকেটারের ময়দানে পা রাখার পর থেকেই তার আগ্রাসী ব্যাটিং শৈলী, পাওয়ার প্লের সদ্ব্যবহার করার ক্ষমতা এবং বড় শট খেলার দক্ষতার জন্য সকলের নজর কেড়েছেন। অভিষেকের এই কৃতিত্ব কেবল তার ব্যক্তিগত অর্জনই নয়, বরং এটি ভারতীয় ক্রিকেট দলের ভবিষ্যৎ শক্তিকে আরও বেশি সুদৃঢ় করে তুলেছে। তার এই কৃতিত্বই তাকে করে তুলেছে এই সপ্তাহের খেলোয়াড়। আর সেজন্য আকাশবাণী ক্রীড়াঙ্গনের তরফ থেকে তার প্রতি রইল অনেক শুভেচ্ছা। ভবিষ্যতে তিনি দেশের হয়ে আরও অনেক বড় ম্যাচ জেতাবেন এবং নতুন নতুন বিশ্ব রেকর্ড করবেন, এমনটাই প্রত্যাশা সকলের। এবার যাব এশিয়ান গেমসের খবরে।

এশিয়ান গেমস 2026 উনিশে সেপ্টেম্বর থেকে চৌঠা অক্টোবর 2026 জাপানের আইচি নাগোয়ায় 20তম এশিয়ান গেমস। এশিয়ার বৃহত্তম ক্রীড়া যজ্ঞে শ্রেষ্ঠত্বের দাবিদার হয়ে নামছে ভারত। ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, টেনিস, টেবিল টেনিস, শুটিং, তীরন্দাজি, অ্যাথলেটিক্স, বক্সিং, কুস্তি ও অন্যান্য খেলায় ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্য, কীর্তি ও কৃতিত্বের সঙ্গে থাকুন। কান পাতুন আকাশবাণীতে, থাকছে কাট এন্ড রেজার দৈনিক প্রতিবেদন, প্রতি মুহূর্তের আপডেট আকাশবাণীর FM রেনবো চ্যানেলে 107 মেগাহার্টসে। এশিয়ান গেমস 2026-এর সব খবর, ফলাফল, বিশ্লেষণ, তথ্য জানতে কান পাতুন আকাশবাণীতে।

চলতি এশিয়ান গেমসের মঞ্চে প্রথম পদকের দেখা পেল ভারত। মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল দলগত প্রতিযোগিতায় অনবদ্য পারফরমেন্স উপহার দিয়ে রূপো নিজেদের ঝুলিতে পুলেন। সোনাম মাস্কার, ইলাভেনিল ভারালিভান এবং বিদারসা বিনোদ হাড্ডাহাড্ডি ও রোমাঞ্চকর লড়াইয়ের পর চীনের ঠিক পরেই দ্বিতীয় স্থান অধিকার করেছে ভারতীয় দল। প্রতিযোগিতায় 1904.2 পয়েন্ট সংগ্রহ করে সোনা জিতেছে চীন। অন্যদিকে দুর্দান্ত লড়াই চালিয়ে 1898.0 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে রূপো নিশ্চিত করেছে ভারতীয় ত্রয়ী। আয়োজক দেশ জাপান 1897.1 পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে রয়েছে। জাপানের সঙ্গে ভারতের ব্যবধান ছিল মাত্র 0.9 পয়েন্টের। একসময় দক্ষিণ কোরিয়াও পদকের লড়াইয়ের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকলেও শেষ মুহূর্তে ধারাবাহিকতার অভাবে তারা 1895.8 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ছিটকে যায়। দলগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত ইভেন্টের ফাইনালেও নিজেদের জায়গা পাকা করেছে সোনাম এবং ইলাভেনিল। 634.1 পয়েন্ট অর্জন করে চতুর্থ স্থান থেকে ফাইনালে প্রবেশ করেছে সোনাম। তার সতীর্থ ইলাভেনিল 633.5 পয়েন্ট পেয়ে সপ্তম স্থান অধিকার করে সেরা আটের লড়াইয়ে জায়গা করে নিয়েছে। দেশের হয়ে এমন বর্ণাঢ্য সূচনা নিঃসন্দেহে পুরো দলকে আগামী দিনে উৎসাহিত করবে। অন্যদিকে আজ এশিয়ান গেমসের একপেশে সেমিফাইনালে বাংলাদেশকে 114 রানের

কাল ব্যবধানে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এই জয়ের সুবাদে হরমনপ্রীত কৌররা নিজেদের জন্য রূপোর পদক পাকাই করে ফেললেন, আর স্বর্ণ পদক জয়ের লড়াইয়ে তাদের সামনে বাধা হয়ে দাঁড়াচ্ছে শ্রীলঙ্কা, কারণ অন্য সেমিফাইনালে শ্রীলঙ্কা পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। সেখানে তাদের স্কোরটা একবার বলি, 8 উইকেটে পাকিস্তানকে হারিয়েছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ফাতিমা সানার দল 4 উইকেটে 177 রান তোলে, জবাবে চামারি আটাপাটুর দল 17.5 ওভারে মাত্র 2 উইকেট হারিয়ে 178 রান তুলে সহজ জয় পেয়ে ফাইনালে চলে যায়। হ্যাঁ, যেটা বলছিলাম যে আজকের এই ম্যাচটা যেখানে টসে জিতে প্রথম ব্যাটিং বেছে নেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর, ইনিংসের শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাট চালান ওপেনার, দুই ওপেনার আমাদের স্মৃতি মান্ধানা এবং শেফ আলী বর্মা। মান্ধানা 19 বলে 37 রানের ইনিংস খেলে আউট হলেও শেফ আলী শেষ পর্যন্ত এক প্রান্ত কামড়ে লড়াই চালিয়ে যান। 49 বল মোকাবেলায় 3টি 4 এবং 9টি ছক্কার সাহায্যে তিনি অপরাজিত 100 রান করেন। আর আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে এটি তার প্রথম শতক। অন্যদিকে 37 রান করে প্যাভিলিয়নে ফিরলেও ভারতীয় সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা গড়ে ফেলেছেন এক বিশ্ব রেকর্ড। এতদিন এই ফরম্যাটে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের সুজি বেটসের দখলে, তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টি করতে করেছিলেন 4,758 রান। বাংলাদেশের বিরুদ্ধে এই রেকর্ড ভেঙে নিজের সংগ্রহে 4,788 রান নিয়ে গেছেন মান্ধানা। এই ম্যাচের আগে তার প্রয়োজন ছিল মাত্র 8 রান। এছাড়া অধিনায়ক হরমনপ্রীত 33 বলে 6টি 4 সাহায্যে করেন 40 রান, তবে গুলনালান ফলমলি 3 এবং রিচা ঘোষ 2 রান করেই আউট হয়ে যান। বাংলাদেশের পক্ষে রাবিয়া খান 35 রানের বিনিময়ে 1টি উইকেট শিকার করেন। 196 রানের পাহাড় প্রমাণ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই মারাত্মক ব্যাটিং ধসের মুখে পড়ে নিগার সুলতানার দল। ওপেনার দিলারা আক্তার বাদে ভারতীয় ব্যাটিং লাইন আপের সামনে কেউই প্রতিরোধ করে তুলতে পারেননি। সারমিন আক্তার 10 করেন এবং অপরাজিত থাকা সুলতানা খাতুন 12 রান করেন। এছাড়া আর কোনো ব্যাটার 2 অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি, আর অধিনায়ক নিগার করেন মোটে 9 রান। ভারতের বোলিং আক্রমণে সবচেয়ে সফল ছিলেন দীপ্তি শর্মা, যিনি 7 রান খরচ করে তুলে নেন 3টি উইকেট। এছাড়া নন্দিনী শর্মা 25 রানে 3টি এবং শ্রীচরণী 7 রানে 2টি উইকেট দখল করেন। ক্রান্তি গৌড় ও শ্রীহাঙ্গা পাটিল প্রত্যেকে পান 1টি করে উইকেট। এছাড়া আজ নাগোয়া যেন পুরোপুরি ভারতীয় হকির জয়গানে মুখরিত ছিল। প্রতিপক্ষের রক্ষণ দুর্গ ভেঙে একের পর এক আক্রমণে গোলের বন্যা বইয়ে দেন ভারতীয় খেলোয়াড়রা। দিনের শুরুতেই উজবেকিস্তানকে 19-0 গোলে হারিয়ে এশিয়ান গেমসে নিজেদের শক্তিশালী উপস্থিতি জানান দিয়েছিল ভারতীয় মহিলা দল, যেখানে দীপিকার 8টি গোল বিশেষ ভূমিকা নিয়েছিল। আর সেই পথ অনুসরণ করে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে বিশাল ব্যবধানের জয় তুলে নিল পুরুষ দল। হরমনপ্রীত সিং এর নেতৃত্বে দল 13-1 গোলের ব্যবধানে ম্যাচ জিতে প্রমাণ করে দিল যে তারা কেবল এই প্রতিযোগিতায় অংশ নিতে আসেনি, বরং সোনা ধরে রাখার দৌড়েও অন্যতম প্রধান দাবিদার তারা। ম্যাচের ফলাফল দেখে মনে হতেই পারে লড়াইটা অত্যন্ত একপেশে ছিল, তবে প্রথম কোয়ার্টারে ইন্দোনেশিয়ার খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিল। ভারতীয় দল আক্রমণ চালালেও প্রতিপক্ষের দৃঢ় রক্ষণভাগের কারণে শুরুতে গোলের খাতা খুলতে পারছিল না, তবে শিলানন্দ লাকড়ার প্রথম গোল দলের উপর থেকে যাবতীয় চাপ সরিয়ে দেয়। এর কিছুক্ষণের মধ্যেই অভিষেক ব্যবধান বাড়িয়ে দেন, আর তারপর থেকেই ভারতীয় ফরওয়ার্ডদের সামনে গোলের রাস্তা সম্পূর্ণ উন্মুক্ত হয়ে যায়। মাঝমাঠে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের দখলে রেখে একের পর আক্রমণ সাজাতে থাকে ভারত। ইন্দোনেশিয়ার খেলোয়াড়রা কেবল বলের পেছনে দৌড়ে ক্লান্ত হয়ে যায়। আর স্বর্ণপদক জয়ের এই দীর্ঘ যাত্রায় আগামী দিনে আরও কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে পারে ভারত, তবে প্রথম দিনের পারফরমেন্স পরিষ্কার করে দিয়েছে যে ভারতীয় হকি দলগুলো কেবল স্বপ্ন দেখতে নয়, এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতেই নাগোয়ায় পা রেখেছে

0: হয়ে নামছে ভারত, সঙ্গে থাকছে আকাশবাণী, FM রেনবো চ্যানেল 107 মেগাহার্টজে, এশিয়ান গেমস 2026 এর বিশেষ কার্টেন রেজার 18 সেপ্টেম্বর শুক্রবার রাত 8টায়, 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর এশিয়ান গেমস 2026 এর দৈনিক প্রতিবেদন প্রতিদিন রাত 10টায় FM রেনবো চ্যানেল 107 মেগাহার্টজে, 20 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর সকাল 9:30 থেকে এশিয়ান গেমস 2026 এর ঘন্টায় ঘন্টায় আপডেট FM রেনবো চ্যানেল 107 মেগাহার্টজে। এশিয়ান গেমসের সব খবর শ্রোতাদের কাছে পৌঁছে দিতে তৈরি আকাশবাণী।
1: একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর শেষে একটা টেনিসের ছোট খবর দিয়ে শেষ করব আজকের ক্রীড়াঙ্গন। টেনিসের কোর্টে প্রথম দিন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দুটি সিঙ্গলস ম্যাচেই পরাজয়ের মুখ দেখে ভারতের ডেভিস কাপের ফাইনালে ওঠার পথটা শুরুতেই ভীষণ কঠিন হয়ে পড়েছিল। দ্বিতীয় দিনের ডাবলস ম্যাচে জয় পেয়ে ভারতীয় দল ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তা যথেষ্ট ছিল না। ফিরতি সিঙ্গলসে সুমিত নাগাল হেরে যাওয়ায় দক্ষিণ কোরিয়ার কাছে 1-3 ব্যবধানে হেরে ডেভিস কাপের যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেল ভারত। এর ফলে চূড়ান্ত 8-এ পৌঁছানোর সমস্ত স্বপ্নই অধরা থেকে গেল ভারতের। আর ক্রীড়াঙ্গন আজ এ পর্যন্তই। ক্রীড়াঙ্গন কেমন লাগছে আপনাদের জানাতে ভুলবেন না, জানাবেন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী স্পোর্টস কলকাতাতে আমাদের মেসেজ করে। আপনাদের সঙ্গে ছিলাম আমি অর্ঘ্য, সকলে ভালো থাকবেন আর অবশ্যই শুনতে থাকবেন ক্রীড়াঙ্গন।

0: ক্রীড়াঙ্গন এই পর্যন্তই, সঙ্গে ছিলেন অর্ঘ্য সর্দার। আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার কৃষক বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমরা আজ একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আমরা তো খেয়াল করছি যে শিল্পায়ন এবং উন্নয়নের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে গিয়ে আমরা ক্রমশ ধ্বংস করে চলেছি সবুজ। এমন চলতে থাকলে খুব শীঘ্রই আমরা বিপন্ন করে তুলব মানব সভ্যতা। অস্তিত্বের সংকটে ভুগবে আমাদের পরবর্তী প্রজন্ম। এমন সংকটজনক পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার উপায় কী? জরুরি ভিত্তিতে কোন কোন পদক্ষেপ গ্রহণ করলে পরিবেশ হয়ে উঠবে সহনীয়? এক কথায় এর উত্তর হল সবুজায়ন। যত বেশি সম্ভব গাছ আমরা রোপণ করতে পারব, যত বেশি বনাঞ্চল আমরা সৃষ্টি করতে পারব, ততই দূরে সরে যাবে উষ্ণায়নের ভ্রুকুটি। কিন্তু গাছ লাগাবো বললেই তো আর লাগানো যায় না। পর্যাপ্ত জায়গা কোথায়? উন্নয়নের দাবি মানতে যেখানে নিয়মিত ধ্বংস হয়ে চলেছে বনাঞ্চল, সেখানে ইতিহাসের চাকা রাতারাতি উল্টো দিকে ঘোরানো কি সম্ভব? কিন্তু সবুজায়ন ছাড়া আমাদের সুন্দর গ্রহটিকে রক্ষা করার আর কোনো পথ যে নেই। তাহলে উপায় হলো কিছু অভিনব চিন্তাভাবনার বাস্তবায়ন ঘটিয়ে পরিবেশকে সবুজ করে তোলা। আর সেই অভিনব চিন্তাভাবনার অন্যতম রূপ ছাদ কৃষি, এক নতুন সবুজায়ন। এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের সহ অধিকর্তা ডক্টর শুভ্রজ্যোতি রায়। বর্তমানে উনি প্রশাসনিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে নিযুক্ত আছেন। ডক্টর রায়, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত।
2: নমস্কার।
1: আচ্ছা, আমরা প্রথমেই জানতে চাইব এই ছাদ কৃষি ব্যাপারটা কি?
2: আসলে ছাদ কৃষি কথাটাতে আমি একটু মত পার্থক্য রাখছি। আমার দিক থেকে এর মূল প্রতিশব্দটা হওয়া উচিত ছাদ বাগান, কারণ কৃষি যেহেতু কৃষি জিনিসটা সাধারণত কোনো বাউন্ডারি বা সীমানা ছাড়িয়ে যেটা হয়, খোলা মাঠে যেটা হয়, সেক্ষেত্রে কৃষি কথাটা বেশি প্রযোজ্য। কিন্তু ছাদে কিন্তু আমাদের ছাদের সীমানা ছাড়িয়ে যাওয়ার কোনো জায়গা নেই, এবং সেক্ষেত্রে আমাদের ওই সীমানার মধ্যে থেকেই

0: দাবি মেনেই, কারণ শহরাঞ্চলকে তার নিজস্বভাবে তার উন্নয়ন তো করতেই হবে। লোকজন যখন আসছে তাকে সেটার বাসযোগ্য করতে হবে, কিন্তু সেই বাসযোগ্য করতে গিয়ে আমরা সবুজায়ন যখন ধ্বংস হয়ে যাচ্ছে, তো সেই জায়গাটার দিকেও কিন্তু আমাদের চিন্তা করার দরকার। দেখা যায় যে যদি আমরা সারা ভারতবর্ষের চিত্রটা দেখি, সেখানে কিন্তু মোটামুটি দিল্লিও প্রায় 19%, মুম্বাইও প্রায় 18%, এরকম তাদের শহরাঞ্চলের সবুজায়ন রয়েছে। তো সেই জায়গাটার দিকে দেখলে আমাদের কিন্তু এই ছাদ বাগানটা কিন্তু একটা অত্যন্ত ভালো বিকল্প হয়ে উঠতে পারে,
1: সবুজায়নের জন্য।
0: হ্যাঁ, এবার কারণ কি, ধরুন একটা গাছ কাটা হলে আমাদের যা নিয়ম, সেখানে আরো হয়তো 5টা গাছ লাগানোর উচিত এবং সেটাই হয়তো নিয়ম, কিন্তু সেই জায়গায় দেখা গেছে যে সেই 5টা গাছকেও একটা পূর্ণবয়স্ক বড় গাছের সমান পরিমাণ অক্সিজেন প্রকৃতিতে ফিরিয়ে দিতে গেলে প্রায় 10-15 বছর তো লাগেই,
1: সময় লাগে।
0: হ্যাঁ, তো সেই সময়টা তো আমরা ক্রমশ আস্তে আস্তে নিজেদের ক্ষয় করে ফেলছি। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমাদের কিন্তু খুব গুরুত্ব দিয়ে এটা চিন্তা করার দরকার, ছাদ বাগানের কথাটা। এবং সুখের কথা যে আস্তে আস্তে কিন্তু সরকারও চাইছেন ছাদ বাগান হোক, এবং আমি বলতে পারি এরকম বেশ কিছু উদাহরণ আছে যেখানে সরকারি উদ্যোগে কিছু কিছু এরকম কাজকর্ম হচ্ছে
1: এবং উৎসাহ দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে।
0: একদম একদম একদম একদম। তো এই ছাদ বাগানটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এখানে খালি আমি যদি শহরাঞ্চলের উষ্ণতা বৃদ্ধির কথাটা বলি বা দূষণের কথাটা বলি, সেটাও একটু যেমন তার থেকে আমরা মুক্তি পেতে পারি কিছুক্ষণের জন্য নিজের বাড়ির ছাদে এসে বা ব্যালকনিতে
1: একদণ্ড সবুজের ছোঁয়া
0: একদণ্ড দাঁড়িয়ে। সেই সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও দেখতে হবে যে ছাদের উপরে যদি আমরা একটা আচ্ছাদন সবুজ তৈরি করে দিতে পারি, তাহলে কিন্তু ছাদের ভেতরে বসবাসটাও অনেক স্বাচ্ছন্দ্যের হয়। তো সেই জায়গাটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার
1: সেই দৃষ্টিকোণ থেকেও, মানে ছাদ বাগানের গুরুত্বটা।
0: হ্যাঁ হ্যাঁ, তবে এটা সম্পূর্ণটাই নির্ভর করে যে করছে বাগানটা সে বাগান করতে কতটা ভালোবাসে, কারণ এটার জন্য কিন্তু উদ্যোগটাও খুব মানে বিশেষ উদ্যোগ নিতে হবে। কারণ এটা ঠিক জাস্ট সাধারণভাবে যেমন মাটিতে আমরা বীজ ফেলে দিই, প্রকৃতির নিয়মে গাছ হয়, তারপর সেটাকে পরিচর্যা করা আলাদা ব্যাপার, কিন্তু ছাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অনেক পরিকল্পনা করে।
1: মানে আপনি বলতে চাইছেন একটু বিশেষ পরিকল্পনা নিয়ে এই ছাদ বাগানটা তৈরি করতে।
0: একদম একদম একদম।
1: তাই পরিকল্পনার পর্যায়গুলো কিরকম হবে, মানে আমরা প্রথম থেকে
0: পরিকল্পনার আগে যদি ভাবি যে আমি কেন ছাদ বাগানটা করব, তার কিছু কিছু মানে উপকারিতা তো আছেই। যেমন ছাদের সবুজ আচ্ছাদন, যেটা আমি বললাম, ঘরের তাপমাত্রা কমাতে সাহায্য করবে, সহনশীলভাবে থাকতে পারবো, রোজকার শাকসবজি ফলমূলের কিছুটা আমি পেতে পারছি, কিছুটা দূষণমুক্ত আমার চারপাশটা করতে পারছি, যেটা সন্ধ্যাবেলা এসে যদি ওই ছাদ বাগানে একটা চেয়ার নিয়ে কিছুক্ষণ বসি, আমি একটু সুন্দর দূষণমুক্ত পরিবেশে কিছুক্ষণ থাকতে পারবো। অবশ্যই এটা স্বাস্থ্যকর অবসর বিনোদন, আমরা হবি বলতে অনেক কিছু ভাবি অবসর বিনোদনের জায়গায়, সেই জায়গাতে দাঁড়িয়ে যদি বাগানে হাতে একটু খুরপি নিয়ে দুদণ্ড মাটি ঘাসকে স্পর্শ করি, সেটা একটা ভালো তো বটে,
1: অন্যরকম একটা তৃপ্তির ব্যাপার।
0: একদম একদম। আর নিজের বাড়ির ছাদে যখন কিছু শাকসবজি করি বা যাই করি, সেখানে যেহেতু ওটার মূল উপভোক্তা বা খাবারটা আমরাই খাবো, সেক্ষেত্রে আমরা সেখানে ওষুধ এবং রাসায়নিকের ব্যবহারটাও যথাসম্ভব কম করবো,
1: নিয়ন্ত্রণ করে।
0: অর্থাৎ আমরা নিজেদের সচেতন বা অচেতন ভাবেই অর্গানিক জিনিসের দিকে আস্তে আস্তে ভালো খেতে যাব এবং ভালো খাবার, অর্গানিক খাবার বা জৈব খাবারের দিকে আস্তে আস্তে চলে যাব, এটা একটা বড় ব্যাপার। সেই সঙ্গে সঙ্গে একটা জিনিস দেখা গেছে, এটা বিজ্ঞান, যে যদি একটা সবুজের আস্তরণ থাকে তাহলে কিন্তু আশেপাশের শব্দ দূষণটাও কম পৌঁছয়।
1: আচ্ছা আচ্ছা।
0: এবং ঘর অনেক নিস্তব্ধ থাকে,
1: এটা বেশ একটা নতুন বিষয়।
0: হ্যাঁ, একটু শান্তি থাকায়, এটাও একটু চিন্তা ভাবনা করার বিষয় অবশ্যই।
1: আচ্ছা, তাছাড়া নিজের বাগানে যদি কোনো ফল হয় সেগুলোর একটা স্বাদ কিন্তু অন্যরকম হয়, এটা মানতেই হবে, তাই না?
0: একদম একদম একদম একদম একদম অবশ্যই।
1: আচ্ছা, এবার আমরা দেখি যে ছাদ বাগান যে তৈরি করব, আমরা ছাদ কৃষির ব্যাপারে কি কি পরিকল্পনা করে এগোবো, মানে যে কোনো ছাদেই কি এটা করা সম্ভব হয়?
0: দেখুন, সেই হিসাব করতে গেলে যে কোনো ছাদের উন্মুক্ত জায়গাটা, যেখানে সূর্যালোকের কোনো অভাব নেই, বৃষ্টিপাত হলে সেখানে সে পুরোটা পেতে পারে, সেই জায়গাগুলো তো আমরা ব্যবহার করতেই পারি। কিন্তু পরিকল্পনার গুরুত্ব অবশ্যই আছে, কারণ আমাদের দেখতে হবে যে এটা একটা তৈরি করা জিনিস এবং এর একটা বহন ক্ষমতা রয়েছে প্রত্যেকটা বাড়ির,
1: প্রত্যেকটা ওজন।
0: হ্যাঁ, এবং সেই জন্যে ছাদের ভারসাম্যটাও রক্ষা করতে হবে, মানে আমি বলতে চাইছি আর্কিটেকচারাল ব্যাপারটা। এবার দেখতে হবে যাতে ওজন বা ভার যেটাকে বলে লোড সেটা যতটা সম্ভব যতটা সম্ভব কম রাখা যায়। এবার মাটির ওজন কিন্তু কম নয়, কাজে সেখানে আমাদের কিছু পরিকল্পনা করতে হবে যে আমরা কি কি জিনিস ইউজ করব, ব্যবহার করব, মাটির ভাগ কতটা কমিয়ে

0: অথচ মাটি লাগবে, আমরা মাটির কাছাকাছি হালকা জিনিস ব্যবহার করতে পারব,
1: অন্যান্য বিকল্প উপাদান ব্যবহার করে কতটা হালকা করতে পারব।
0: তার সঙ্গে সঙ্গে যেটা সব থেকে বড় ব্যাপার, ছাদে আমার বাগান করলে চড়া রোদে সে থাকবে, আমাকে কিন্তু জলের ব্যবস্থা রাখতে হবে। সেটা যদি আমার সঙ্গতি থাকে বা আমি যদি সেভাবে ব্যবস্থাপনা করতে পারি, সব থেকে ভালো যদি ওই বিন্দু সেচ বা ড্রিপ ইরিগেশন, কিন্তু সেটা ছাড়াও যদি সেটা সম্ভব নাও হয়, আমাদের ন্যূনতম ব্যবস্থা রাখতে হবে যাতে আমি দিনে একবার অন্তত জল দিতে পারি। গ্রীষ্মকালে তো মাঝে মাঝে দুবারও জল দেওয়ার দরকার হয়। তো এমনি সারা বছরের যদি হিসাব করি, আমার জলের ব্যবস্থাটা যোগানটা কিন্তু পরিকল্পনার মধ্যে রাখতে হবে। এইবার ছাদ বাগান করতে গেলে কিন্তু খালি তো আমি ছাদের উপরটাতে ব্যবহার করবো না, সেখানে আমার কিছু পরিকাঠামো করতে হবে, মানে ছোটখাটো যেটা বলা যায় যে স্ট্রাকচার, সেটা অনেক সময় আমরা বলি এক স্তরীয়, দুই স্তরীয় বা সিঙ্গেল টায়ার, ডাবল টায়ার, ট্রিপল টায়ার, এরকম স্ট্রাকচার কিছু পাওয়া যায় যেটা আমি নিজের মতো করে নিতে পারি। কখনো কখনো যেটাকে বলে চারি বা পট বা মাটির পাত্র, সেখানেও আমরা করতে পারি। অনেকে আবার ছোট করে করে প্লাস্টিকের জিনিসও তৈরি করে বা প্লাস্টিকের ড্রাম কেটে সেখানে করে। যেটাই হোক, আমাকে দেখতে হবে যে পাত্রটা যেন খুব ভারী না হয়, হ্যাঁ, আর দ্বিতীয়ত ছাদ আর পাত্রের মাঝখানে যেন হালকা একটু গ্যাপ থাকলে ভালো, যদি আমি পাত্রতেই করি,
1: যাতে পাত্রটা
0: কিছু না হলো আমি যদি এরকম যদি বড় বড় স্ট্রাকচারও করি হালকা পলিথিনের, অথবা যদি আমি বানিয়ে নিই স্ট্রাকচার মাটির বা কিছু এরকম যে পরিকাঠামো বানিয়ে নিলে, দুদিকে দুটো ইট রাখলাম বা দুটো কাঠের ব্লক রাখলাম, তার উপরে বিছিয়ে দিলাম এবং এমনভাবে করলাম যাতে আমার ছাদের ওর নিচে হাওয়া চলাচলটাও করে, ড্রেনেজটা ভালো হয়, অর্থাৎ আমার আমি অতিরিক্ত জল বা নোংরা টোংরা যেন না জমে, তাতে সেটা ছাদটাতে ড্যাম্প পড়বে, সেটা যেন হয়, আবার আমি যেন সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওটা রাখতে পারি আর কি। হ্যাঁ, তো সেটা একটা ব্যাপার আছে। এছাড়া পরিকল্পনার মধ্যে যদি আমরা একটা জিনিস দেখতে হবে, ছাদের বাগানটা তো আমরা সারা বছরের জন্যই চিন্তা করি, আমার যেটা এখন ফসল দিচ্ছে কালকে সে গাছটা থাকবে না, তখন পরবর্তীকালে যে গাছটাকে আমি রাখবো সেটাকে অলরেডি গোকুলে বাড়ার ব্যবস্থা করতে হবে, ছোট চারা টারা যাতে তৈরি করা যায় একটা ছোট জায়গায়, সেখানে সেটা থেকে তুলে নিয়ে আমি তখন আবার সেখানে যেতে, মানে পরবর্তী পরিকল্পনাটা আমাকে খুব তাড়াতাড়ি
1: রাখতে হবে,
0: একদম একদম একদম। এবং সেই সঙ্গে সঙ্গে আমাকে দেখতে হবে যে আমি ওখানে গাছের খাদ্য হিসেবে কি দেবো, শস্য রক্ষাটা কি করে করব, আর সব থেকে বড় ব্যাপার আমি পরিচর্যার ব্যাপারটাও যাতে আমার ছকে থাকে সেই ব্যাপারটা আমি, এইগুলো নিয়েই আমার ছাদ বাগানের পরিকল্পনা। এবং দেখতে হবে যে পূব দিক কোনটা, হাওয়া কোন দিক দিয়ে বয়, সেইভাবে আমি রাখবো, মানে বিন্যাসটা করবো আর কি। হ্যাঁ, সেগুলো একটু পরিকল্পনার ব্যাপার আছে অবশ্যই।
1: বেশ, আর পরিকল্পনা করার প্রাথমিক পর্যায়ে আমায় তো উপকরণগুলো জোগাড় করে নিতে হবে। তো এই ছাদ বাগান তৈরির আগে, মানে যিনি করতে চাইছেন, শুরু করতে চাইছেন, কোনো পরিকাঠামো তার নেই, শুধুই একটা ছাদ রয়েছে তার, তাকে কি কি উপাদান জোগাড় করতে হবে প্রথমেই?
0: দেখুন, আমার প্রথমেই লাগবে গাছপালাগুলো। আমি নির্দিষ্ট যেভাবে গাছপালাগুলো করব, সেই গাছপালাগুলো চারার যোগানটা থাকতে হবে, বীজের যোগানটা। আর যেটা দরকার আমার ছাদের সঙ্গে, ছাদ বাগানের সঙ্গে যে কাঠামোগুলো জড়িত রয়েছে, সেটা যদি আমি টবেই করি বা পটেই করি, বা আমি চারদিকে চারটে বাঁশ দিয়ে যদি মাঝখানটা একটা নেট মতো করে মাচান
1: তৈরি করি,
0: তাতে আমার অলরেডি একটা ইয়ে থাকবেই, মানে ধরুন একটা আমার ডাবল লেয়ার হয়েই গেল, এবং উপরে সে মাচায় আমি লাউ তুলতে পারি। এবং কিছু কিছু ক্ষেত্রে অনেকে যারা একটু শুরু থেকে করে, বাড়ি তৈরির সময় থেকে যারা পরিকল্পনাটা করে ফেলে, তারা অনেকে করে কি, ছাদের যে প্যারাপেটের জায়গাটা আছে ওই জায়গাটাকে এরকম একটা নৌকার ডোঙার মতো করে চারদিকটা আমি অনেকটা জায়গা পেয়ে গেলাম, যেটাতে আমি ছাদের মানে যেখানে আমি হাত দিয়ে দাঁড়িয়ে থাকি রেলিং এর জায়গাটা, সেখানে যদি একটা ডোঙার মতো করে রাখি বাউন্ডারিটা, প্যারাপেটের জায়গাটা, ওইটা কিন্তু আমার একটা সুন্দর বাগানের জায়গা হয়ে গেল। তো সেটাও আমি, সেটা কিন্তু একদম বাড়ি তৈরির
1: একদম প্রাথমিক পর্যায়ে সেটা বাড়ি তৈরি, আর না হলে আমরা নিতে হবে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর না হলে আমরা চারদিকে ধরুন বাঁশের কাঠামো করে নিতে পারি, একটু মাচা মতো করে নিতে পারি, চারি যেটা গরু জামনা দেওয়ার মাটির চারি বড় বড়, বা যেটাই করি আমাকে দেখতে হবে যেন সেগুলো খুব বেশি ভার না হয়ে যায়। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু দেখতে হবে। আর আমি যদি অনেক সময় আমরা মাটিতেও করতে হবে, যেটাই করি না কেন আমাকে হালকা রাখার জন্য, ধরুন সুরকি, বালি, কাঠকয়লা, মানে ইটের খোড়া টাইপের, কোকো ডাস্ট, কেঁচো সার, অল্প একটু মাটিতে অবশ্যই, খোল, বা সারের মানে যেটা গাছের খাবারের বিকল্প হিসেবে খোল জৈব, হ্যাঁ
1: এসবগুলো আমাদের রাখতে হবে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাচা বা দড়ির উপকরণ এগুলো নিয়ে আমাদের নামতে হবে আর কি।
1: আচ্ছা, আপনি প্রথমেই বলেছিলেন যে মাটি যখন তৈরি করব পুরো মাটির ভাগ তো আমরা দিতে পারবো না, সেটা ভারী হয়ে যাবে, কিছুটা যেন হালকা হয় গাছের জন্য, যে আমরা যে চাষ করব, গাছ লাগাবো, সেই যে মাটিটা তৈরি করব সেটা একটু হালকা হওয়া বাঞ্ছনীয়। তা মাটির সঙ্গে আমরা

0: কি কি মেশাবো, মানে তার অনুপাতগুলো কেমন হবে?
1: এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ এটা ছাদ কৃষির একদম প্রাথমিক মানে আমাদের নলেজ বা জ্ঞান থাকার দরকার।
0: মানে
1: আমরা
0: মাটিটাও
1: ওটাকে যদি
0: হালকা হবে আবার গাছের পক্ষে বেশ ভালো হবে।
1: দেখা গেছে যদি আমরা টোটাল যে মাটির যে গভীরতা ডেপথ যেটা যদি ভাবি, একটা পটি বলুন বা যেটাই বলুন, সেটাকে আমরা চারটে ভাগে ভাগ করে নিই। একদম গোড়ার দিকে সুরকি বালি বা খোয়াইট, তার উপরে কাঠকয়লার টুকরো, এরকম জিনিসগুলো যদি আমরা দিতে পারি ভালো। এখন অনেক সময় হয় যারা একদম ডাইরেক্ট ছাদে বেড করে ফেলেন, চারদিকে একটু ইটের বেড়া দিয়ে একটা ইট খাড়া করে রেখে ওখানে করে ডাইরেক্ট ছাদে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সুরকি বালি বা কাঠকলা দিয়ে একটু উঁচু মানে ড্রেনেজেরও ব্যবস্থা হয়ে রইল, হালকা ওই জায়গাটা ড্রেনেজেরও ব্যবস্থা থাকলো। অনেকে ঘেস ব্যবহার করে, হ্যাঁ একটা দিতে পারেন। আর এমনিও যদি আপনি চারিতে বা পটে করেন, তাহলেও নিচে আপনি সুরকি বালি কাঠকলা এই তিনটে দিয়ে নিচে 3 ইঞ্চি ভরে দিলেন,
0: ভরে দিলাম
1: তার মানে এটা এক ভাগ।
0: আচ্ছা,
1: তার উপরের ভাগে কোকো ডাস্ট দেবেন,
0: কোকোপিট,
1: কোকোপিট, কোকোপিট কিছুই না, আপনার নারকেলের যে ছোবড়া, সেই ছোবড়াকে ছোবড়ার বাই প্রোডাক্ট বলতে পারেন। আমরা যদি ছোবড়াটাকে ভালো করে একটু হালকা আধা পচা করি, তাকে একটু ভালো করে পিষে বা পিটিয়ে নেই, তাতে ওর থেকে ফাইবার অংশটা বেরিয়ে আসে, যেটা আমরা ছোবড়াগুলো আমাদের বিভিন্ন গদি টদি বা অন্যান্য লাগে। আর একটা গুঁড়ো অংশ বেরোয়,
0: ঠিক
1: সেই গুঁড়ো অংশটাকে চেলে সুন্দর রিফাইন করে সেটাই কিন্তু আমাদের কোকোপিট হিসেবে কাজ হয়।
0: আচ্ছা, তো বালি সুরকির উপরে আমরা এই স্তর
1: ওই স্তরটা দিতে পারি। এছাড়া গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিয়ে একটা ভাগ যেটা পাবো আর কি, কেঁচো সার, ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার হলে সব থেকে ভালো, না হলে গোবর সার, তারপরে উপরের এক ভাগ অংশ মাটি। তার মানে যদি আমার দেখা যায় যে যদি আমি 3 ইঞ্চি 3 ইঞ্চি 3 ইঞ্চি 3 ইঞ্চি মানে 12 ইঞ্চি,
0: 12 ইঞ্চি,
1: এই 12 ইঞ্চির মধ্যে উপরে 3 ইঞ্চি আমি মাটি রাখবো।
0: আচ্ছা,
1: আর বাকিটা আমার কিন্তু এই সমস্ত জিনিসগুলো থাকবে, কিন্তু এগুলো কিন্তু সবই এমন জিনিস নিচের স্তরটা বাদ দিয়ে, বাকিগুলো কিন্তু সে কোকোডাস্টি বলুন কেঁচো সার বলুন, এগুলো তো ক্রমশ মাটিকেই আমরা সমৃদ্ধ করবো। এবার কেন আমি এটা করছি, এগুলো দিলে কি হালকা হচ্ছে? হ্যাঁ হালকা হচ্ছে। আমরা যদি একটা বড় 20 লিটারের ড্রামকে কেটে একটা বানাই, সেটা যদি নর্মালি পুরো মাটি ভর্তি করি,
0: ভীষণ ভারী হয়ে যাবে,
1: মোটামুটি 30 কেজি ওজন হবে। সেটা যদি আমরা এই পদ্ধতিতে করি, সেটা 7-8 কেজিতে নেমে আসে।
0: বাহ, অনেকটাই হালকা হলো।
1: একদম একদম, সেই জন্য আমাদের এই জায়গাটা কিন্তু খুব ঠিকঠাক রাখা আর কি।
0: এরকম ভাবে মাটি তৈরি করলে আমরা অবশ্যই মানে চাপটা সহনীয় হয় ছাদের পক্ষে, আবার গাছের পক্ষে সেটা ভালো হয়।
1: একদম একদম।
0: আর এই যে আমরা ছাদ কৃষি করব, সমস্ত ফসল কি সেখানে করা যাবে? নিশ্চয়ই কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে।
1: বিধিনিষেধের ব্যাপারটা নয়, কারণ সমস্ত ফসল করা সম্ভবই নয়,
0: সম্ভবই নয়।
1: কারণ ধরুন যেগুলো মাটির তলার ফসল,
0: আলু,
1: তারপর ধরুন গাজর, এগুলো কিন্তু এখানে আমি অতটা তো তাকে শুরু থেকে অতটা মাটি তাকে দিতে পারছি না, এবং খুব একটা ভালো ফসল আমরা তুলতেও পারবো না এটা করে, সেই জন্য ওই ধরনের জিনিসগুলো বাদ দিতে হবে। এবং আরো মানে যদি চিন্তা করা যায় যে আমরা খুব ভারী গাছও দিতে পারবো
0: না,
1: সেই জন্য ধরুন আমজাম গাছ কি হয় না, বা সবেদা গাছ কি কেউ করে না? নিশ্চয়ই প্রচুর লোক করে,
0: বনসাই করে করতে হবে।
1: হ্যাঁ, কিন্তু তার সেরকম জাত বাঁচতে হবে যেগুলো রেগুলার বিয়ারিং জাত, অর্থাৎ প্রত্যেক বছর যে আমগুলো আম দেয়। যেমন ধরুন আমি আম্রপালি, মল্লিকা, সেই ধরনের ছোট ছোট বা আরো যেগুলো হয়, কিন্তু আমি কখনোই সেটা আমি হিমসাগরের দিকে যাবো না,
0: যাবো না,
1: এবং
0: পারবো না,
1: এবং সেগুলোকেও আমাকে ঠিকঠাক করেই রাখতে হবে। আমি যেতে পারবো না বলাটাও ভুল, কেউ কেউ বলবো আমি তো করেছি, কিন্তু সেইটা পরিকল্পনার মধ্যে আমার মনে হয় ওগুলোকে না রাখাই ভালো। আর আমরা কি কি করতে পারি, সাধারণভাবে ধরুন পুঁই শাক, লাল শাক, ধরুন শাক সবজিগুলো খুব সুন্দরভাবে একটুখানি জায়গা পেলাম আমি ধনে পাতা লাগিয়ে দিলাম, পটল, উচ্ছে, লাউ, করলা, এগুলো আমরা একটা ছোট একটা কোনায় বলু বা অন্যান্য জায়গায় মাচা করে করে দিই,
0: মাচা করে করতেই পারি।
1: ছাদের চারটে কোনায় চারটে বাঁশকে যদি আমি ক্ল্যাম্প দিয়ে লাগিয়ে দিই, আমার একটা মাচার জায়গা হয়ে গেল, 3 কোনাও হতে পারে, 4 কোনাও হতে পারে। হ্যাঁ, তো সেরকম আমরা মাচা করে করতে পারি। এছাড়া আমি শাকসবজি বলতে পারেন বেগুন, টমেটো, লঙ্কা, এগুলো সবই করতে পারি,
0: সাধারণ সবজি সবই করা,
1: সাধারণ সবজি, উচ্ছে, লাউ, করলা, এগুলো সবই করা যেতে পারে। আর ফলের মধ্যে আমরা অবশ্যই ছোট করে সবেদা করতে পারি, ছোট করে লেবুর গাছ করতে পারি, ছোট করে আমি আম টামও বাদ দিতে বলছি না, সম্ভব, অসম্ভব নয়, সম্ভব, তবে আমাদের খুব সতর্ক থেকে করতে হবে।
0: হ্যাঁ, কারণ ভারটা তো বেশি হয়ে যাচ্ছে।
1: একদম একদম একদম,
0: আমরা প্রাথমিক যেটা বলেছিলাম যে কম ভারে রাখতে হবে, সহনীয় হতে হবে ছাদের পক্ষে।
1: একদম একদম একদম একদম।
0: আচ্ছা, আর ছাদ কৃষিতে জলসেচের গুরুত্বটা তো আসছেই এবার, কারণ ঠিকঠাক যদি জল না পায়, মাটি থেকে তো জল পাওয়ার তাদের কোনো সম্ভাবনাই নেই, কৃত্রিম ভাবেই তাদের জলসিঞ্চন করতে হবে।
1: ঠিক
0: তো সেই ব্যাপারটা একটু বলুন, এটা কেমন ভাবে সম্ভব?
1: এখানে আমি যেটা বলতে চাইছি যে বিন্দু সেচটা খুব উপযোগী ব্যাপার, কিন্তু বিন্দু সেচ এটার একটা স্ট্রাকচার

0: রয়েছে সেটা কিন্তু কিনতে হয় এবং খরচ সাপেক্ষ বটে,
1: হুম হুম
0: এবং সে সঙ্গে সঙ্গে আরও কিছু জিনিস, পাম্প, মোটর, টাইমার ফিট করা, তার একটা একটা ব্যবস্থা রাখা আর কি,
1: হুম
0: এটা একটু সমস্যার সবসময়
1: মানে
0: হয় না।
1: পরিকাঠামোটা একটু
0: যারা
1: তৈরি করে নিতে হবে।
0: হ্যাঁ যারা করতে পারবেন খুব ভালো, না হলে আমার ছাদের যে ট্যাঙ্ক, সে ট্যাঙ্কের সঙ্গে যদি পাইপ আমি একটু টেনে দিতে পারি দূরতম কোণে, তাহলে
1: হুম
0: আমাকে একটু
1: হুম
0: বইতে কম হয়।
1: হুম
0: আর কাছেরগুলো আমি ছাদের ট্যাঙ্কের সঙ্গে যে কলটা থাকবে সেটা থেকেই নিয়ে
1: সেটা
0: নেবো,
1: থেকেই
0: বয়ে
1: আমরা
0: বয়ে নিতে
1: করতে
0: হবে।
1: পারি।
0: কিন্তু আমাকে কিন্তু জল দিতে হবে গাছগুলোকে, যেন জল ছাড়া ফেলে রাখার ব্যবস্থাতে আমি ছাদ বাগান করার পরিকল্পনা না করাই ভালো,
1: সম্ভবই নয়,
0: একদমই
1: কারণ
0: নয়।
1: মাটি থেকে জল পাওয়ার কোনো সম্ভাবনাই নেই
0: ঠিক
1: এক্ষেত্রে।
0: ঠিক, একদম ঠিক। তো এরকম বেশ কিছু স্ট্রাকচারও পাওয়া যায়, যেমন কিছু ড্রেনেজ সেল আছে প্লাস্টিকের বা ফাইবারের পাওয়া যায়। তার উপরে আমরা অনেকে, আমি দেখেছি যারা খুব আধুনিক ফ্ল্যাট বা কোনো খুব দারুণ হোটেল টোটেলে বেশ কিছু দেশে বিদেশে, তারা তার উপর জিও টেক্সটাইল ইউজ করে, পাটের তন্তু দিয়ে জিও টেক্সটাইল, সেগুলো মানে এগুলো জল ধরে রাখে অথচ ন্যাচারাল প্রোডাক্ট। হ্যাঁ,
1: হুম হুম
0: তারপরে হালকা মাটি দিয়ে ঝামাইট, তারপর একটা হালকা মাটির ঝামাইট না পেলে খোড়া যেটাকে বলে, তারপর হালকা মাটি দিয়ে, অনেক সময় খোড়ার মাঝখানে কেউ একটা পাতলা নেট ফেলে দেয় যাতে মাটিটা ড্রেনেজ বেশি না হয়ে যায়, যাতে
1: হুম হুম
0: মাটিটা
1: মানে
0: গাছ
1: জল
0: পায়।
1: বেরিয়ে না যায়।
0: হ্যাঁ, তো এরকম আমরা বিভিন্ন রকম স্ট্রাকচার কিন্তু দিয়ে জলটাকেও ধরে রাখতে হবে। অল্প জল থাকলে, সে জলটা ধরে না রাখলে তো আমি, জলটা ড্রেনেজ হয়ে গেলে তো মুশকিল।
1: মুশকিল আছে।
0: আবার দেখতে হবে যে আমার গাছ যেন জলটা পায়, রুট জোনে যেন জলটা পায়।
1: হুম হুম
0: তো আমাদের এই, তবে আমি বলবো যে ছাদ বাগানে বিন্দু সেচের বা ড্রিপ ইরিগেশনের কোনো বিকল্প নাই, এটা করতে
1: সব
0: পারলে
1: থেকে
0: সব
1: সেরা
0: থেকে
1: এটা।
0: ভালো, সব থেকে ভালো।
1: আচ্ছা, এবার আমরা পরিচর্যার বিষয়ে আসি, কেননা জলসেচের পরেই যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে পরিচর্যা।
0: জল
1: ঠিকঠাক যদি পরিচর্যা না করা হয় তাহলে তো
0: একদম ঠিক,
1: আমরা
0: তবে সেটা
1: আশানুরূপ ফলন পাবো না।
0: জলসেচের সময় থেকে নয়, তার অনেক আগে থেকেই পরিচর্যার ব্যাপার চিন্তা করতে হবে,
1: হুম হুম
0: এবং নিয়মিতভাবে এটাকে আমরা যদি নজরে রাখি তবেই পরিচর্যাটা ভালোভাবে হবে।
1: হুম
0: গাছের গোড়াটা ঠিকঠাক করে খুঁচিয়ে দেওয়া, যখন আমাদের প্রচণ্ড রোদ হবে তখন যদি উপরে একটা মালচিং মতো করে দেওয়া,
1: একটা আস্তরণ
0: একটা
1: থাকলো।
0: আস্তরণ মতো রাখা, এবং দেখতে হবে যে আমরা ছাদের যে সারটারগুলো দেবো, ধরুন খোল দেবো, খোলটাকে আমাদের যেন পচানোর জায়গাটা ঠিকঠাক থাকে। খোলের নিয়মটা আমি একটু বলে দিই, যেটা হয়তো সকল আমার বন্ধুরা জানতে চাইবেন, সেটা হলো আমরা যখন খোলটা দেব, মোটামুটি 1 কেজি মতো খোল, খোলের গুঁড়ো যদি 20 লিটার জলের মতো ভিজিয়ে রাখি, বেশ কয়েকদিন ভিজিয়ে রাখলে পচা টচা গন্ধ টন্ধ বেরিয়ে মোটামুটি ওটা পচে যাবে। সে খোল পচাটার পরে এর উপরের থেকে জলটা নেবো, খালি আমরা
1: শুধু জলটা
0: জলটা
1: নিলাম,
0: নেব, এবং তারপরে আবার জল ঢেলে দিলে আবার ওটা আরো একটু পচবে। হ্যাঁ,
1: হুম হুম
0: তো এরকম করে করে মোটামুটি 1 মগ সেই খোলের জলটা নিয়ে তাতে আরো 10 মগ জল দিয়ে সেইটা আমরা দেব।
1: আচ্ছা,
0: হ্যাঁ, তাহলে কিন্তু একদম পুরো পচানো সারিষ হয়ে যাবে। এবং আমরা ছাদের কৃষিটা করছি, অনেকটা ছাদ বাগানটা করছি নিজেদের জন্য অলমোস্ট, অথবা আমাদের মানে প্রিয়জনদের জন্য, সেখানে কিন্তু আমাদের দেখা যাবে যে ওই এই যে খোল দিচ্ছি বা কেঁচো সার দিচ্ছি, আমরা কিন্তু একটা জৈব দিকে আস্তে আস্তে পা বাড়াচ্ছি, এবং হ্যাঁ রাসায়নিক মুক্ত। এবং সব থেকে বড় কথা, এর যে স্বাদ গন্ধ, এটার অভ্যেস আমাদের একবার হয়ে গেলে জৈব কৃষির যে আন্দোলন সেটা আরো জোরদার এমনি হয়ে যাবে, এমনি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা এইগুলোর ব্যবস্থা রাখা কিন্তু দরকার। নিয়মিত মরা ডালগুলো, শুকনো পাতাগুলো যেন
1: ছেঁটে দিতে হবে,
0: ছেঁটে দিয়ে এবং সেগুলো এলাকা থেকে সরিয়ে ফেলা আর কি। হ্যাঁ, কারণ ওগুলো তো মোটামুটি বলা হয় যে রোগ জীবাণু রিপোজিটারি, অর্থাৎ ওদের বাসস্থান। আগাছাকে আমাদের খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ আমরা এক বিন্দু খাবারও সে আমাদের নির্দিষ্ট ফসল ছাড়া অন্য কাউকে দিতে চাই না, দেব না। হ্যাঁ, তো এই জিনিসগুলো একটু নজরে রাখা চলে যাবে, এতেই আমার মনে হয় আমরা এগোতে থাকবো। তারপরে
1: এইভাবে পরিচর্যা করলে
0: হ্যাঁ,
1: আমরা
0: এটা একটা
1: ঠিকঠাক পেতে পারি,
0: অবশ্যই পেতে পারি, অবশ্যই পেতে পারি।
1: আর ছাদ কৃষির ব্যাপারে কিছু সতর্কতাও নিশ্চয়ই নিতে হবে।
0: অবশ্যই আমাদের দেখতে হবে যেন ছাদের ভারটা কম থাকে, যেটা আমি
1: তো
0: বারবার বলে আসছি।
1: হ্যাঁ, প্রথম থেকেই এই পরিকল্পনাটা
0: আর
1: করে নিতেই হবে।
0: নিয়মিত জলটার যোগান,
1: হুম হুম
0: নিয়মিত খাবারের যোগান, কারণ গাছ কিন্তু ওইটুকু খাবার নিয়েই তার চলছে। হ্যাঁ, এবং শস্য রক্ষা,
1: কোনো পোকা লাগলে
0: পোকা
1: সেটাকে
0: টোকা
1: যাতে
0: লাগলে,
1: না
0: এবং
1: লাগে।
0: সেখানেও যাতে আমরা যতদূর সম্ভব রাসায়নিকের ব্যবহারটা কম করি,
1: পরিহার
0: নিম জাতীয় যে ওষুধগুলো রয়েছে, বা ধরুন আমাদের ছত্রাকজনিত রোগগুলোর জন্য বর্ধ মিক্সচার জাতীয়, যেটা তুঁতে আর কলিচুন
1: হুম
0: দিয়ে
1: হুম
0: তৈরি
1: হুম
0: হয়, তো সেই ধরনের জিনিসগুলোর ব্যবহার আমরা যদি বাড়াতে পারি, সেই শস্য রক্ষার জিনিসটাও আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে। কারণ আমাদের তো একটা দুটো গাছ নিয়ে সংসার,
1: খুব বেশি নয়, মানে বিঘে তো নয়,
0: তাদেরকে বাঁচাতে হবে। হ্যাঁ, এবং এখানে একটা সুবিধা আছে, আমরা যেমন ধরুন

0: যেটাকে বলে মিলিবাগ, এক ধরনের যেটা পোকা ধরুন ফলের গাছে খুব হয়, জবা গাছে খুব হয়, কিন্তু ধরুন একটা গাছে অনেক সবেদা হলো, বা একটা ছোট গাছ 2 বছরের গাছ প্রচুর আম হলো, আমরা কিন্তু একটা ডালে একটা আম নেবো, বাকিগুলো ফেলে দেবো, তাহলে সে আমটার কোয়ালিটি ভালো হবে, পরের বছর ভালো আম হবে। কিন্তু আমাদের দেখতে হবে একটা গাছ যেন তার দেখা যায় যে আম গাছে 18টা পাতার জন্য একটা আম সে লোড নিতে পারে। আমাদের ছোট টিংটিঙে গাছ, তাতে 4টে আম ঝুলছে, আমি কিন্তু সবকটা আম নিলে গাছেরও ক্ষতি, এটা বোধ হয় সঠিক নয়। আর এছাড়া পরবর্তী ফসলের ব্যবস্থাপনাটা রাখতে হবে, আর নিয়মিত নজরদারি, এটা খুব খুব দরকার,
1: মানে কোথাও পোকা লাগলো কি না।
0: হ্যাঁ, আমি না লাগলে আমি ব্যবস্থাটা নেবো কি করে। একদম একদম একদম, খুব
1: সবসময় নজর রাখতেই হবে। আচ্ছা, এবার ছাদ কৃষি এই যে আমরা বললাম, এটা কতটা জনপ্রিয় হয়েছে, মানে আমি দুটো বাংলার ক্ষেত্রেই বলছি।
0: আমি একটু বলি এই ছাদ কৃষির জনপ্রিয়তার ব্যাপারে। আমরা পশ্চিমবাংলায় থেকে আমাদের ওই বাংলার সঙ্গে পরিচিতি হয় ইন্টারনেটের মাধ্যমে, টিভির মাধ্যমে। হ্যাঁ, তো আমি যতটুকু বুঝেছি পূর্ব বাংলা বোধ হয় অনেকটা এগিয়ে আছে আমাদের থেকে। হ্যাঁ, তাদের মোটামুটি একটা আন্দোলনের পর্যায়ে চলে গেছে, তবে আমি বলবো না যে আমরাও খুব পিছিয়ে আছি। আমি যদি পশ্চিমবঙ্গের কথা বলেন, আমি পশ্চিমবঙ্গে কিন্তু আমি নিজে কয়েকটা জায়গায় গেছি, আমি উদাহরণ দিতে পারি। আমাদের এখানে বলতে পারেন আমি বেশ কিছু যেটাকে বলে প্রাইভেট স্কুল, তারা তাদের ছাদে করছে, এবং কিছু প্রাইভেট আমি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, তাদেরও একটা দুটো ছাদে আমি দেখেছি হয়েছে, তারা করছে, মানে তারা সচেতন। এবং আমি বলবো যে কিছু এনজিও টাইপের, তারা কিন্তু আমাদের কৃষি দপ্তরের সহায়তা নিয়েই তারা কিন্তু বেশ কিছু স্কুলের সঙ্গে ওই তাদের স্কুল বাড়ির ছাদে তারা করার চেষ্টা করছে, যাতে বাচ্চাদের ভেতরে একটা সচেতনতা আসে। হ্যাঁ, আর এছাড়াও ছোটখাটো খুচরো ভাবে তো আমরা দেখছি যে অনেকেই যারা বাগান ভালোবাসেন তারা চেষ্টা করছেন, কিন্তু এটা আমি যদি বাংলাদেশের চিত্রটা দেখি সেখানে কিন্তু এটা আরো অনেক বড় আকার ধারণ করেছে। এবং এমনকি আমি এটাও দেখেছি যে কোন এক জেলা প্রশাসনের যে অফিস, মানে
1: বাংলাদেশ,
0: হ্যাঁ, সেখানকার যারা জেলা আধিকারিক তাদের যে অফিস, সেই অফিসেও প্রায় চুয়াডাঙ্গাতেই আমি দেখেছি, চুয়াডাঙ্গাতে এরকম প্রায় বিশাল প্রায় 12-13-14 হাজার স্কোয়ার ফিটে তারা এরকম করেছেন। এই সরকারি উদ্যোগটা কিন্তু আমার খুব ভালো লাগলো, কারণ এখানে কিন্তু তাতে হয় কি, তাতে জনমানুষেও কিন্তু একটা
1: প্রভাব পড়ে
0: এবং পজিটিভ প্রভাব পড়ে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ,
1: যাতে তারা নিজেরাও তারা মানে
0: আমাদের একটা জিনিস দেখতে হবে যে, কারণ আমাদের কিন্তু প্রত্যেক মিনিটে প্রায় 0.4 লিটার অক্সিজেন লাগে একটা মানুষের, এবং সেই অক্সিজেনের যদি যোগানের জায়গাটা দেখি, একটা যদি সাধারণ যুবক গাছ হয় সে 0.16 লিটার অক্সিজেন প্রতি মিনিটে দিতে পারে, অথচ আমাদের লাগছে 0.4 লিটার অক্সিজেন। অর্থাৎ প্রত্যেক লোকের জন্য 2.5খানা করে গাছ লাগবে। এবার সেই গাছের জায়গাটা যদি আমাদের আর কলকাতার মতো জায়গা, যদি আমরা বাংলাদেশের ঢাকার কথাও ভাবি, এত ওখানের মানে জনবিস্ফোরণ বলতে পারেন, হ্যাঁ, জনবিস্ফোরণের জায়গাতে দাঁড়িয়ে সেখানে কিন্তু আমাদের এই সবুজায়নের ব্যবস্থাটা যেন এখনকার যুগের দাবি হয়ে গেছে বলতে পারেন,
1: যে না হলে ঠিকঠাক না হলে অসুবিধে হয়।
0: ঠিক ঠিক, একদম একদম একদম।
1: কথাটি আছে, ইচ্ছে থাকলে উপায় হয়। আমরা যদি আন্তরিকভাবে আমাদের পরিবেশকে সবুজ করে তুলতে চাই, তবে ছাদ কৃষি হতে পারে সেই ইচ্ছে পূরণের হাতিয়ার। আর কেমনভাবে সেই সবুজায়নের লক্ষ্যে আমরা এগিয়ে যেতে পারি, সেই বিষয়ে মূল্যবান মতামত জানিয়ে আমাদের সমৃদ্ধ করলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের সহ অধিকর্তা ডক্টর শুভ্রজ্যোতি রায়। ডক্টর রায়, আমাদের স্টুডিওতে এসে আলোচনা অংশগ্রহণের জন্য আপনাকে জানাই অজস্র ধন্যবাদ।
0: ধন্যবাদ আপনাকেও।
1: আমাদের যারা বন্ধু আছেন তারাও নিশ্চয়ই এই ব্যাপারটা সম্পর্কে সচেতন হয়েছেন এবং অনেকেই আগ্রহী হয়েছেন এই ছাদ কৃষির ব্যাপারে। আজ আর একদম সময় নেই, দুই বাংলার কৃষক বন্ধুদের আরও একবার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। নমস্কার।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য।
1: আজকের বিষয়, জন্মের আগেই জানুন শিশুর হার্টের কথা। এই নিয়ে একটি কথিকা বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জয়িত্রী মজুমদার।
2: প্রতিটি 100 জন বাচ্চা জন্মানোর মধ্যে একটি বাচ্চা হৃদরোগ নিয়ে জন্মায়, অর্থাৎ 1% ক্ষেত্রে আমরা হৃদরোগ দেখতে পাই। সেক্ষেত্রে প্রথম 2 সপ্তাহ লাংস বা ফুসফুসের চাপ অত্যন্ত বেশি থাকে, তখন কিন্তু লক্ষণগুলি বাবা মা দেখতে পান না। যখন 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের পরে ফুসফুসের চাপটি কমতে থাকে, তখন হার্টের উপরের কামরার মাঝখানে ফুটো বা নিচের কামরার মাঝখানে ফুটো অথবা এক্সট্রা কানেকশন বা PDA সেগুলি কিন্তু একটু একটু করে জানান দেয়। কিভাবে? না, বাচ্চাটি দুধ খেতে খেতে হাঁপিয়ে পড়ে, বাচ্চাটির কপালে ঘাম জমে এবং বারে বারে দুধ খেতে খেতে ছেড়ে দেয় এবং সর্দি কাশি লাগতে পারে। এই সমস্ত লক্ষণগুলি দেখলে আমরা বুঝতে পারবো যে বাচ্চার হার্টের নিচের 2 কামরার মাঝখানে VSD অথবা মহাধমনী এবং ফুসফুসের শিরার মধ্যেখানে যে এক্সট্রা কানেকশন PDA অথবা উপরের কামরার মাঝখানে ASD বা এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট সেটি খোলা আছে। যদিও আমি উল্লেখ করব যে এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট কিন্তু অনেক বড় বয়সে ধরা পড়তে পারে, ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় সেগুলি কোনো লক্ষণ বা সিমটম জানান দেয় না। এবার আসি, বাচ্চা কি কখনো নীল হতে পারে? যদি জন্মগত হার্টের রোগ থাকে, অনেক সময় বাচ্চা নীল হতে পারে। সেক্ষেত্রে দেখা যায় যে ফুসফুসের শিরাটি তৈরি হয়নি, একে বলা হয় পালমোনারি অ্যাট্রেশিয়া, টেট্রালজি অফ ফ্যালো, অর্থাৎ কিনা নিচের 2 কামরার মাঝখানে বড় ফুটো থাকে এবং লাংসের শিরাটি অত্যন্ত চাপা থাকে, যার জন্য কিনা ভালো রক্ত এবং খারাপ রক্ত মিলমিশ খায়। সেক্ষেত্রে বাচ্চা 3 থেকে 6 মাসের মধ্যে নীলভাব আস্তে আস্তে বাড়ে এবং 6 মাসের পরে বাচ্চার কিন্তু ওপেন হার্ট সার্জারি বা বুক কেটে অপারেশন করতে লাগে। আরও কিছু হৃদরোগের মধ্যে আসি, যেমন TGA বা ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিজ অথবা TAPVC, টোটাল অ্যানোমালাস পালমোনারি ভেনাস কানেকশন, অর্থাৎ কিনা বাচ্চার হৃৎপিণ্ডের যে শিরাগুলি লাংস থেকে ভালো রক্ত নিয়ে বাঁদিকে আসছে হার্টের, সেগুলি বাঁদিকে না এসে ডান দিকে চলে আসে, এটিকে বলা হয় TAPVC অর্থাৎ টোটাল অ্যানোমালাস পালমোনারি ভেনাস কানেকশন। এ সমস্ত ক্ষেত্রে বাচ্চা কিন্তু জন্মের পরপরই প্রচণ্ডভাবে নীল হতে পারে এবং তখন আমরা বলি ডাক্তারবাবুর কাছে যান এবং বাচ্চাদের শিশু হৃদরোগ বিশেষজ্ঞের কাছে পরামর্শ করে ইকোকার্ডিওগ্রাফি করান এবং বাচ্চার হার্টের সমস্যা ধরা পড়লে প্রকৃত চিকিৎসার শরণাপন্ন হন। অনেক সময় দেখা যায় যে প্রত্যন্ত অঞ্চলে বা প্রত্যন্ত গ্রামাঞ্চলে হ্যাঁ বাচ্চার জন্ম হয়েছে, সেক্ষেত্রে বড় হসপিটালে আনতে অনেকটা সময় লাগবে। সেক্ষেত্রে আমরা বলি শিশু ডাক্তারকে যে আপনি একটি পেরিফেরাল সেন্টারেও কিন্তু একটি দামি ওষুধ বা জীবনদায়ী ওষুধ আপনি চালু করতে পারেন, যাকে বলা হয় প্রস্টাগ্ল্যান্ডিন। সেটি বাচ্চার ফুসফুসের শিরা এবং মহাধমনীর মধ্যে যে এক্সট্রা কানেকশন যেটি দিয়ে বাচ্চা বেঁচে আছে ইন কেস অফ পালমোনারি অ্যাট্রেশিয়া, অর্থাৎ বাচ্চার ফুসফুসের শিরা যখন তৈরি হয়নি, সেক্ষেত্রে কিন্তু প্রস্টিন ড্রাগটি জীবনদায়ী, সেটা কিন্তু ডাকটিকে খুলে রাখে যতক্ষণ না পর্যন্ত বাচ্চাটি একটি বড় হাসপাতালে চলে আসছে। তারপরে যখন আমরা বাচ্চাটিকে ইকোকার্ডিওগ্রাফি করে দেখছি, সেক্ষেত্রে তখন আমরা ওই ডাকটিকে একটি স্টিলের খাঁচা পরিয়ে দিচ্ছি বা ডাকে বলে ডাকটাল স্টেন্টিং, সেটি কিন্তু বাচ্চার জীবনটি বাঁচাচ্ছে সেই মুহূর্তের জন্য।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন একটি কথিকা, জন্মের আগেই জানুন শিশুর হার্টের কথা। কথিকাটি বললেন হৃদরোগ বিশেষজ্ঞ
0: ডাক্তার জয়িত্রী মজুমদার।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।
3: August 17 থেকে 16 নভেম্বর অবধি পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। এরই মধ্যে 26 অক্টোবর থেকে 1 নভেম্বর অবধি থাকছে ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইক পালন। 2026 সালের থিম বা মূল ভাবনা সত্যানিষ্ঠা সে সমৃদ্ধি বা প্রবিটি ফর প্রসপ্যারিটি। এ ব্যাপারে মূল উদ্যোগ সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের।

0: পরিষেবার উন্নতির লক্ষ্যে সরকারি কাজে স্বচ্ছতা আনার অভিমুখে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন 17 আগস্ট থেকে 16 নভেম্বর 2026। আজকের দিনে পরিষেবা নির্ভর করে ডিজিটাল সুযোগ সুবিধার উপর। নিয়মিতভাবে এই সব সুবিধার পূর্ণ প্রয়োগ নিশ্চিত করতে উদ্যোগে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন 17 আগস্ট থেকে 16 নভেম্বর প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন সত্যনিষ্ঠাতেই সমৃদ্ধি। কাজের দ্রুত সমাপ্তি, নানা অভিযোগের দ্রুত নিষ্পত্তি, ডিজিটাল সুবিধার উপযুক্ত সদ্ব্যবহার নিশ্চিত করতে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন। প্রশাসনিক কাজে স্বচ্ছতা, পরিষেবা প্রদানে দ্রুততা আনতে সক্রিয় সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন 17 আগস্ট থেকে 16 নভেম্বর পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন। সমৃদ্ধি আসবে সত্যনিষ্ঠায়।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের কি কি অনুষ্ঠান রয়েছে তার কথা। সন্ধে 7টায় শুনবেন বেতার নাটক ঘি, রচনা স্বপ্নময় চক্রবর্তী, বেতার নাট্যরূপ সৌমেন চট্টোপাধ্যায়, প্রযোজনা সমরেশ ঘোষ। সন্ধে 7:45 শুনবেন অনুষ্ঠান নান্দনিক, ঔপন্যাসিক বিনোদ ঘোষালের সাক্ষাৎকার গ্রহণ করেছেন শ্রীরূপা মুখোপাধ্যায়, প্রযোজনা দুর্বাদে। শুনবেন দ্বিতীয় পর্ব। রাত 8:15 থাকবে বাংলা ব্যান্ডের গান। রাত 9টায় শুনবেন অনুষ্ঠান কথায় গানে, উপস্থাপনায় থাকবেন পাপড়ি ভট্টাচার্য। রাত 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা। রাত 9:45 থাকবে গ্রন্থ পরিচয়, অমৃতা প্রীতম রচিত কোরে কাগজ, পাঠে শ্যামল ভট্টাচার্য, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে শুনবেন কিরবানি রাগে শরৎবাদন, শিল্পী অনিকেত চক্রবর্তী। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন ইমন সরকার। রাত 10:45 শুনবেন উপমহাদেশের খবর। রাত 11টায় হারানো দিনের গান, সঙ্গে থাকবেন পাপড়ি ভট্টাচার্য। রাত 12টায় মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। বন্ধুরা, জানিয়ে দিলাম আজ মৈত্রীর দ্বিতীয় অধিবেশনে এখন আর কি কি অনুষ্ঠান রয়েছে তার কথা।

সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা, জায়গা বাঁচাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং

0: এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে নাটক ঘি।

আজকের নাটক ভূত। কাহিনী স্বপ্নময় চক্রবর্তী। বেতার নাট্যরূপ সৌমেন চট্টোপাধ্যায়। প্রযোজনা সমরেশ ঘোষ। নাটক

0: শর্মি, শর্মি, এই যে শর্মি, হ্যাঁ কি ভাবছিস তো সন্তুর ছবির দিকে তাকিয়ে?
1: বর্তার কথা খুব মনে পড়ছে গেছে মা।
0: পড়বে না, আজ যে তোর শুভদিন, তোর সাজ
1: দেখেছো চিঠি মা? জঙ্গলের ব্যাকগ্রাউন্ডে বর্তা কেমন দাঁড়িয়ে আছে, যেন গাছের সঙ্গে মিশে গেছে।
0: গাছ ভালোবাসত যে, কোথায় যে চলে গেল ছেলেটা। শুনতো শেষ চিঠিটা এসেছিল কতদিন হয়ে গেল। যাকে যাকে মন খারাপ করিস নে মা, খাওয়া দাওয়া এবার শুরু হবে, ডাকলি চলে আসবি। কিন্তু
2: জেঠিমা,
0: ওই রে শান্তা ডাকছে,
2: যাই।
1: তোমায় বড্ড দেখতে ইচ্ছে করে বর্ধা, ছুটকা বলতো তুমি জঙ্গলে একটা গাছ হয়ে গেছো। তাই কি বর্ধা, তোমার সঙ্গে বেড়াতে বেরিয়েছিলাম কবছর আগে, নদীর ধার দিয়ে পাথর মারিয়ে মারিয়ে আমি ছুটছিলাম।
3: লাল সূর্যের দিকে চেয়ে, হায় হায়, আমরা দুজনে কবিতা বলি।
1: রাজা যায় রাজা আসে,
3: রাজা আসে যায়,
4: রাজা বদলায় নীল জামা গায় লাল জামা গায়, এই রাজা আসে ওই রাজা যায়, জামা কাপড়ের রং বদলায় দিন বদলায় না।
3: আজ আর কালকে যেটা শেখালাম সেটা বল।
1: আমার ভারতবর্ষ 50 কোটি নগ্ন মানুষে,
3: যারা সারাদিন রৌদ্রে খাটে, সারা রাত ঘুমোতে পারে না, ক্ষুধার জ্বালায় শীতে কত রাজা আসে
4: ঈর্ষা দেশ আকাশ বিষাক্ত করে, জল কালো করে, বাতাস

0: ধোয়ায় কুয়াশায় ক্রমে অন্ধকার হয়। চারিদিকে ষড়যন্ত্র, চারিদিকে লোভীর প্রলাপ।
1: দেখো দাদা, লাল গোলার মতো সূর্যটা পশ্চিমে নামছে।
2: সূর্য ডুবে যাবে এবার।
1: সূর্য ডুবে গেলে
2: ঘন অন্ধকার চেপে ধরবে সারা জঙ্গলের মাথা।
1: তুমি খালি খালি জঙ্গলের দিকে চেয়ে থাকো।
2: আমি জঙ্গল ভালোবাসি।
1: কেন?
2: জঙ্গল সেফ জোন, শক্ত ঘাঁটি।
1: তার মানে?
2: তুই বুঝবি না। আরো এক কুরুক্ষেত্র ভয়ঙ্কর নিষ্ঠুর।
3: ভয় পেয়েছে শুনবি, খুকি ভয় পেয়েছে। এই এই চল চল চল চল বাসায় চল, বাসায় চল, মা আবার ভাববি। চল চল চল।
1: হ্যাঁ চলো বটা, আবার আমরা বেড়াতে আসবো। ঠিক এমন জায়গা, নদী, পাথর, জঙ্গল আর লাল সূর্য।
3: আর পাথরের ওপর ছুটতে ছুটতে হোঁচট খেয়ে পড়ে যাওয়া,
1: সে তো একবার।
3: ও হো, সেই একবারই কেমন ভয় করে কেঁদেছিলিস বল।
1: এই বটা ভালো হবে না বলে দিচ্ছি, অবশ্যই একদমই একদম একদম ভালো হবে না।
4: স্প্লেন্ডিড স্প্লেন্ডিড, একেবারে জানালার ধারে বসে আছো, করতলে রাখি মাথা। এই যে ভাব সমাধি, কি এত ভাবছো শুনবি?
1: না কিছু না।
4: জেঠিমা তোমায় খুঁজছে।
5: এই মেয়েরা শাক বাজারে শাক বাজার। শর্মি শর্মি শর্মি, এই তো এই কল খাবার দেওয়া হয়ে গেছে।
1: এত শখের আওয়াজ
5: হবে না। এই শান্তা, তোর বন্ধুর স্বাদ হচ্ছে উলুদে।
4: বাবা, হই হই ব্যাপার, শাঁখ উলু মিলিয়ে একেবারে হইচই।
5: তা তো হবেই, তোমাদের বংশের দুলাল আসছে।
1: রাজেরদা, যদি দুলালি হয়?
4: নো প্রবলেম, এমন কিছু খারাপ রোজগার আমি করি না যে মেয়ের বিয়ে দিতে পারবো না।
5: কোনো ভাবনা নেই, মুখে পেকে যা লক্ষণ দেখছি, আমার নাতি আসছে। এই চলো চলো, সব পেট ভরে খাবে চলো।
1: ও দেখছি না, ছড়া কাটবে না?
5: হ্যাঁ হ্যাঁ, শুনবি ছড়া ছড়া, শুনবি, শোন শোন। রণে রণে এও হব, জনে জনে সুও হব, আকালে লক্ষ্মী হব, সময়ে পুত্রবতী হব। খেতে বসে যাও, এরা সব খেতে বসে যাও।
1: এই সবিতা সবিতা সবিতা
5: সবিতা, হ্যাঁ সব বসেছে তো। দেখো ঘি ভাতের কি সুন্দর গন্ধ বেরোচ্ছে।
1: জেঠিমা, আজ আমি একটু ঘি ভাত খাবো।
5: তোর তো আবার ঘি মাখন খাওয়া বারণ মা।
1: ছাড়ুন তো জেঠিমা, কিচ্ছু হবে না,
5: কিচ্ছু হবে না তো। আচ্ছা সবিতা, ওর পাশেও দাও, আজকে যা খেতে ইচ্ছে হয় খাস। বাদাম কিশমিশ একেবারে ভুরভুর করছে। সবাই যেমন খুশি যত খুশি খাও। আরে কে কেক চালানো রে?
4: পাশের ঘর থেকে শান্তার বর চালিয়েছে।
1: রাজেনদা, একেবারে আইডিয়াল সিচুয়েশন।
5: কিগো মেয়েরা, আরো বিভাগ নাও।
4: মনোরঞ্জন ঠাকুর, জায়ফলের কথা তো বলছো, আমার ঘিয়ের কথাটা তো একবারও বলছো না। কিরকম খাঁটি ঘি এনে দিয়েছি বলো।
1: কি ঘি এটা?
4: কলকাতার ঘি নাকি এটা? মধ্যপ্রদেশের একেবারে ইন্টেরিয়র থেকে আনা।
1: তাই? কিরকম?
4: সে একটা ইন্টারেস্টিং গল্প শর্মি। ওই গত মাসে যে আমায় মধ্যপ্রদেশে যেতে হয়েছিল না, মনে নেই?
1: মনে নেই আবার? ওই দিনটা ছিল প্রথম বিবাহবার্ষিক, অপেক্ষা করে চলেছি, ভাবলাম তুমি বুঝি আর এলে না। শেষে রাত 9টার সময়

0: থামলো।
1: হাওড়া স্টেশন থেকে বেরিয়ে বাড়িতে সুটকেসটা রেখেই ওই ট্যাক্সি নিয়ে চলে এলুম এখানে।
0: দারুণ ব্যাপার।
1: কি করবো, বিবাহ বার্ষিকীর উপহার ওই চুড়িগুলো শাড়িটা ওখান থেকে নিয়ে এসে বললাম তো।
0: এই দেখ না শান্তা, এই কাঁচ বসানো গালার চুড়িগুলো
2: চমৎকার।
0: শাড়িটা অবশ্য ছিল চান্দেরই। তাই মধ্যপ্রদেশের কোন জায়গা রজতদা?
1: ঝিন্দুয়ারা। ঝিন্দুয়ারা থেকে 100 কিলোমিটার দূরে অম্বিকাপুর বলে একটা জায়গা আছে, ওখানে একটা গ্লাস ফ্যাক্টরি আছে, ওরা আমাদের প্রোডাক্ট নেয়, ওখানে তো গেলাম। আর তারপর দিনে মারা গেলেন অম্বিকাপুরের মহারাজা। সব ছুটি, এমএলএ এমপিরা সব রাজবাড়িতে ছুটছে। জুপিটার গ্লাস কোম্পানি ম্যানেজার বললো, হোটেলে বোর হয়ে লাভ কি, চলুন একটু বেরিয়ে আসি। তা ম্যানেজার, ওয়ার্কস ম্যানেজার, কন্ট্রাক্টর ভাটনগর আর আমি বেরিয়ে পড়লাম।
0: ওমা, কোথায় বেরোলে আমার বলনি তো?
1: তোমায় চিন্তা করাবো না বলে বলিনি। তারপর শোনো, ওখান থেকে 60 কিলোমিটার দূরে একটা ড্যাম আছে, সুন্দর পিকনিক স্পট, সঙ্গে ব্রেড বাটার এগ এসব নেওয়া গেল।
0: শুধু ফুডই সঙ্গে নিলেন?
1: সিদ্ধার্থ, তোমার বইয়ের উইড দেখেছো? ম্যাডাম, একটা তো সঙ্গে নিতেই হলো।
0: তাই তো বলি। তারপর
1: আমাদের গাড়ি চলেছে, পাহাড়ি রাস্তা, সুন্দর সব পাখি যাচ্ছে। ম্যানেজার ভার্গব স্টিয়ারিং, হেভি ফরে
3: জঙ্গলের চকচকে নতুন পাতার আড়ালে দেখ দেখ কত পাখি।
1: তারপর বেশ চলেছি, হঠাৎ জিপটা বিগড়ল। কি হলো মিস্টার ভার্গব?
4: ইম্পসিবল, মেকানিক লাগবে।
1: তাকে তো অম্বিকাপুর থেকে নিয়ে আসতে হবে, আমরা তো 40 কিলোমিটার চলে এসেছি।
4: মহারাজের অনারে গাড়ি ঘোড়া সব লিফট করে নিয়ে
1: দেন।
4: আপনি আর সিংজি দুজনে চলে যান, ট্যাক্সি মেকানিককে জলদি ধরে নিয়ে আসুন।
1: একটা সিগারেট দিন তো।
4: হ্যাঁ, ওই প্লেজা নিন।

0: এক পাল গরুর দলকে পাহাড়ের ওপর থেকে নামিয়ে আনছে দুজন আদিবাসী। গরুগুলো কাদের?
1: ঠিক জানি না রাজাত বাবু, এরা গেল বটে কিন্তু
0: মানে
1: চিন্তা হলো কি, স্যার তো ছুটি হয়ে গেছে, মেকানিক কোন থেকে দারু পিতে বসে যাবে, তাকে যদি স্পোর্ট আউট না করতে পারে তাহলে তো
2: তাহলে রাস্তার উপর রাত কাটানো,
0: পাহাড় জঙ্গল একেবারে নির্বিঘ্ন জায়গা। ওটা কি মিস্টার ভার্গব?
1: শিকারি পাখির ডাক। ওই দেখুন, ওই দেখুন, অনেক গরু চড়িয়ে নিয়ে আসছে। কিন্তু রাজাত বাবু, অন্ধকার হয়ে গেলে মুশকিল।
0: গরুর পাল নিয়ে যখন জঙ্গলে ঢুকে গেল তখন নিশ্চয়ই এখানে গাঁও আছে।
1: জরুর, চলুন হাঁটা যাক। ওই দেখুন,
0: ওই দেখুন, দু হাতে দুটো আলু নিয়ে একজন আদিবাসী। আলু হাতে মানে দোকান আছে। চল ওকে পাকা করি।
1: আরে আরে আরে রাজেশ বাবু, আরে ছুটছেন কেন?
3: কমান্ড ম্যানেজার,
1: ও তো ভয় পেয়ে যাবে, এত ছুটছেন কেন?

0: বেশ ইন্টারেস্টিং তো।
1: কেমন গল্প জমেছে?
0: দোকান পাওয়া গেল?
1: হ্যাঁ, এক মুদির দোকান, ইউপির লোক, জঙ্গলে পড়ে আছে আর জমিয়ে পয়সা কামাচ্ছে।
0: ওর ওখানে রাত কাটাতে হলো?
1: না, মিস্টার ভার্গব খুব জপাবার চেষ্টা করলো, কুছ বন্দোবস্ত করো ইয়ার।
2: আপ তো দেখ রহে সাহেব, ছোটা দোকান, তকলিফ সে ইধর হাম সব রাত গুজারতে রহে।
1: দেখো, নেই কোনো রকমের রাতটা যদি একটু মানে
2: ইয়াগা কোথায় বাবুজি, থাকবার মুকা নেই বলেই তো বিবি বাল বাচ্চা সব দেশ মে ভেজে দিলাম।
1: তাহলে উপায়?
2: মাফ কিজিয়ে, ক্যা রে বাজুন লসা, ক্যা মাংতা?
3: নমক, মিষ্টি।
2: পয়সা কহাঁ?
3: হো পয়সা হয়
2: তো পয়সা নিকালো।
3: লে,
2: 10 পয়সা করকে লেনা হ্যায়।
3: হো হো,
2: ঠিক হ্যায় ঠিক হ্যায় ঠিক হ্যায়, ঠেরো ঠেরো।
1: দেখছেন, 10 পয়সায় গুনে গুনে 2টো লঙ্কা।
4: নামা কত ওই
2: এ বাজুন, শোন, দেখ রা হ্যায় না ই লোক কো?
1: ওদের সঙ্গে কি কথাবার্তা বলছে আমাদের দেখি।
2: আহারকা বাবু হ্যায়, ইনকা গাড়ি খারাপ হো গিয়া, বুঝা? আজ রাত এহি ঠহরেঙ্গে, ইনকে খানে পিনে কা ইন্তজাম কর দো।
3: মালিক, হাম লোক?
2: আরে চাউল ডাল তেল নমক সব বাবু লোক কিনেগা, তুম লোক খালি পকা দেনা খিলা দেনা, আর রাত মে
3: রাত মে
2: আরে সোনে কা জগা দেনা কারে। আরে মেরে পাস তো ইয়া সোনে কা জগা নেই হ্যায় না, সমঝ গিয়া বাজুন? আরে বলতা কিউ নেই
3: হ্যায়?
2: আরে এ বাজুন,
3: ঠিক হ্যায় মালিক, ঠিক।
2: হ্যাঁ,
4: ওদের সঙ্গে যেতে হবে মালুম আছে
2: বাবুজি। বাবুজি খুশ খবর আছে, ওদের সঙ্গে চলিয়া যান।
1: কোথায়?
2: আরে ওদের ডেরায়, চাউল তেল নিমক তু সব দোকান তো লিয়ে লি, পাকা বার ভি বন্দোবস্ত ভি হয়ে যাবে।
4: খানা কে বন্দোবস্ত কিয়া, লেকিন সোনা?
2: উধারি সোয়ে পড়বেন, চটাই ভি মিলবে বাবুজি।
4: জো আপকি মর্জি।
2: নহি জি, ভগবান কা মর্জি, ভগবান কা।
0: রান্না পাকাবার ব্যবস্থা কি হলো?
1: মুদির দোকান থেকে চাল তেল টেল সব কিনেছিলাম, মাত্র 20 টাকায় ইয়া বড় একটা মুরগি নিয়ে এলো ওরা, খেতে বসলাম। তখনই
0: কি
1: আন্দাজ করো দেখিনি,
0: বলতে পারছি না, বলো না।
1: একটা হাঁড়ি থেকে শাল পাতায় তুলে আমাদের ভাতের ওপর ফেলে দিল কি, ঘি। ঘি ঘি
4: ক্যা খুশবু, আয় হায়
1: অদ্ভুত অদ্ভুত।
4: আই নিড দিস ঘি, মাই উইডো মাদার ইজ এ ভেজিটেরিয়ান,
1: আমারও দরকার ওই ঘি। হাঁড়িতে তো প্রায় 1 কিলো মতো রয়েছে, ওই বুড়িকে জিজ্ঞেস করুন।
4: বুড়িয়া বুড়িয়া, ইদারা ইদারা, আরে ইয়ে ঘি খরিদনা চাহতা হুঁ, হ্যাঁ, আরে মতলব লেনা চাহতা হুঁ, হ্যাঁ, বল বল ভাও কিতনা, হ্যাঁ, আরে ভাই ভাও ভাও।
1: বুড়ি 72 দেখাচ্ছে, বোধহয় 10, না না না, আবার আবার 72, হ্যাঁ, তার মানে 20, মাত্র 20 টাকা।
4: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা লে আমি টাকা দিয়ে দিচ্ছি, রুপিয়া রাখ দে বুড়িয়া,
1: এই যে আমার 10 টাকা রাখ।
4: আই মাস্ট কালেক্ট মোর। রাজা বাবু, ওই মুদি হলো কি ম্যান, পাত্তা দেবে ওই আভি তো যাইয়ে তো মিল গিয়া।
1: এই বিটকেল গন্ধ বলা চাটাকে ঘুমোতে হলে কয়েক পেক হুইস্কি লাগবে।
4: আরে ভাত আগার তো আগেই মেরে দিয়ে চলে গেছে, পড়ে আছে তারা।

0: এত গরু কাদের এই জঙ্গলে? আগুন জেলে পাহারা দিচ্ছে?
1: ওরা ওরা ঠিকদারের লোক। হ্যাঁ, ঠিকদারের লোক। শেরতে বাঁচনে কে লিয়ে সোজা ভাই, সোজা।

0: তুমি জেগে রয়েছে সারা রাত?
1: হ্যাঁ, তবে ভোর রাত্রে উঠেই বেশ কিছু খবর জোগাড় করে ফেললাম।
0: কি সব খবর?
1: গরুগুলো সব প্লেন ল্যান্ডের গরু, দুধ বন্ধ হয়ে গেলে ওগুলোকে পাহাড়ের উপর তুলে আনি।
0: কেন রাজুদা?
1: খাওয়ানোর খরচা বাঁচাতে।
0: বুঝলাম না।
1: আসলে গরুগুলোর মালিকের সঙ্গে ঠিকাদারদের একটা কন্ট্রাক্ট হয়, গরু পিছু 30 টাকা দরে ঠিকাদারদের জিম্মায় ছেড়ে দিয়ে যায় ওগুলোকে। ঠিকাদাররা আবার গরু পিছু 10 টাকা রেটে ওইসব আদিবাসীদের সঙ্গে বন্দোবস্ত করে। আদিবাসীরা গরুগুলোর সঙ্গে থাকে, জঙ্গলে চড়ায়, খাওয়ায়, পুষ্ট করে, 4-6 মাস পরে ফেরত দিয়ে দেয়।
0: তা তো বুঝলাম। তো ঠিকাদার কারা?
1: কারা নয়, একজন, ওই মুদি হলো ঠিকাদার।
0: আদিবাসীরা ওদের চড়ায়, দেখভাল করে, বুঝলাম। কিন্তু আগুন জ্বলে সারা রাত বসে
1: পাহারা দিতে হয় বাঘের হাত থেকে বাঁচাতে। গরুর পাল থেকে যদি একটা গরু বাঘে নিয়ে যায়, তাহলে যতদিন গরুটার দাম উসুল না হচ্ছে, ততদিন গরু চড়ানোর জন্য মজুরি পাবে না। এমনও হয়েছে সারা বছর গরু চড়িয়ে কোনো কোনো আদিবাসী পরিবার একটা পয়সাও পায়নি।
0: একটা পয়সাও পায়নি?
1: শুধু তাই নয়, আগুন টাগুন জ্বালিয়ে রাত জেগে পাহারা দিতে হয়, তখনই গরুর বদলে মানুষ হয়ে যায় বাঘের খাদ্য।
2: ইতিহাস ও বিবর্তন মানে কি জানি? শোষণের রকম ভেদ, এই রাজা আসে, এই রাজা যায়, জামা কাপড়ের রং বদলায়, দিন বদলায় না, বদলাতে দেয় না, দিনকে বদলে দিতে হয়।
1: মাঝে মাঝে কি ভাবছো তুমি?
0: কিছু না। তা হ্যাঁ বাবা রাজত, গরুগুলো তো দুধ বন্ধ হয়ে গেলে ওপরে তুলে দিয়ে যায়, তাহলে লোকগুলো দুধ পায় কোথা থেকে?
1: সে আর চিত্তা জেঠিমা, গরুর বাঁটে মুখ দিয়ে চুষতে থাকে একজন মানুষ, শিশুদের দিয়ে চুষতে দেওয়া হয় না।
0: কেন?
1: ওরা যদি একবার দুধ বার করতে পারে আর বাঁট ছাড়তে চায় না।
0: তারপর
1: চুষতে চুষতে একসময় বাঁটে দুধ এসে যায়, তখন নিংড়ে নেয়, ওই হাফ কাপ মতো দুধ পেয়ে যায়, ওই দুধই জমিয়ে জমিয়ে
0: কি
1: ঘি বানায়।
0: তা ওই ঘি ওরা নিজেরা খায় না রজত?
1: না জেঠিমা, ওরা জানে ঘি দামি জিনিস, 20 টাকা কিলো দরে মুদিকে বেচে দেয় ঘি, আর সেই টাকায় কিনে আলু, বাজরা, নুন এইসব।
0: তাহলে মুদির কাছ থেকে আপনারা ঘি নিয়ে এলেন? খুব সস্তায় দিল নিশ্চয়ই?
1: সস্তায়? মুদি সস্তায় দেবে? ভার্গব আমায় দর জিজ্ঞেস করতে বললো, তো আমি জিজ্ঞেস করলুম, সে একেবারে গলে পড়লো।
3: ঘি নিয়ে যান, খুশবুওয়ালা ঘি, সস্তা ঘি।
1: কেতনা ভাও?
3: বহুত সস্তা, ই জঙ্গল এরিয়া দাম কাহা মিলেগা বাবু, নিয়ে যান, বড়িয়া চিজ।
1: লেকিন ভাও?
3: 120।
1: 120?
3: হ্যাঁ বাবুজি।
1: আরে আপ তো খরিদ কিয়া?
3: বস বস, ও বাত ছাড়ুন, আমার ওই ভাও আছে।
4: আরে ভাই, এক সাথ বেশি লেগা, কুছ কম করো।
3: সাব, আমার দেশ বনারস মে এই ঘি 160 থেকে 180 রুপয়ে মে বিকতা হ্যায়। হ্যাঁ কি না বলেন সাব?
4: ও বাত তো সহি আছে, লেকিন
3: নেহি সাব, বস এক বাত, 120 রুপয়া।
4: রজত বাবু,
1: না ও দরে পোষাবে না, তো চলিয়ে
4: গাড়ি কে অন্দর।
0: তাহলে এই ঘিটা তুমি কার কাছ থেকে নিলে?
1: কার কাছ থেকে নিলাম? মুদি।

0: সেই কি হলো কি শর্মি
1: শর্মি শর্মি শর্মি কথা চললি শর্মি শর্মি শর্মি কি হলো তো
0: শর্মি শর্মি কি হয়েছে শরীর খারাপ শর্মি শর্মি
2: আমার ভারতবর্ষ 50 কোটি নগ্ন মানুষের যারা সারাদিন রোগে খাটে, সারা রাত ঘুমোতে পারে না, ক্ষুধার জ্বালায় শীতে।
1: শুনি বটা জঙ্গলের প্রশান্ত বৃক্ষের সারির মধ্যে আজও কি তুমি দাঁড়িয়ে আছো? কোথায় তুমি? খোঁজে জঙ্গলের শুকনো পাতা মারিয়ে মারিয়ে দেখিনা মাত্র 20 টাকায় 150 টাকার প্লাসেন্টার সঙ্গে বাঁধা আছে আমার সন্তান। আর আগামী সন্তানের গভীরে ঢুকে যাবে কি তুমি তো বৃক্ষ বৃক্ষ বৃক্ষ পাতা ধরাও শুধু ঝড় তোলো না, ঝঞ্ঝা বয়ে আনো না।

0: রত্নময় চক্রবর্তীর কাহিনী অবলম্বনে রচিত ঘি নাটকটির অভিনয় এখানেই শেষ হল। বেতার নাট্যরূপ সৌমেন চট্টোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন জেঠিমা শিপ্রা মিত্র, বরদা প্রবীর ব্রহ্মচারী, শান্তা সুমিতা সাহা, ভার্গব অরুণ কুমার মিত্র, মুদি সমর কুমার, ঠাকুর শোভন পাঠক, বাজুন পরিমল হেমব্রম, রজত গৌতম চক্রবর্তী ও শর্মী গার্গী রায়চৌধুরী। আবহ সহযোগিতায় দীপশিখা সরকার, সবিতা বক্সী, মহুয়া ঘোষ, রাবণ বাস্কে, সুনীল আদক। কারিগরি সহযোগিতায় বিজয় নস্কর। সম্পাদনা রামজীবন মিত্র। ঘি নাটকটির প্রযোজনা করলেন সমরেশ ঘোষ।
1: এতক্ষণ শুনলেন বেতার নাটক ঘি, রচনা স্বপ্নময় চক্রবর্তী।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাছাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টের চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা, মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায়

0: আরও দৃঢ় পদক্ষেপ নিতে হবে। তিনি আজ পরিবেশ ও জলবায়ু ভবিষ্যৎ বিষয়ক সম্মেলনের সমাপ্তি অধিবেশনে ভাষণ দেন। ইরান জানিয়েছে তাদের শর্ত পূরণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতি কার্যকর না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। কারারুদ্ধ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে পাকিস্তানের পুলিশ আজ গ্রেফতার করেছে। রাশিয়ার ওপর ব্যাপক ড্রোন হামলা ইউক্রেনের, প্রাণ হারালেন দুজন, আহত 20। ভারত এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনালে উঠেছে। এশিয়ান গেমসের প্রি কোয়ার্টার ফাইনালে কাজাখস্তানকে 3-0 ব্যবধানে হারিয়ে ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দল তাদের অভিযান শুরু করেছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সাম্প্রতিককালের একাধিক বিপর্যয় স্পষ্ট করে দিয়েছে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরও দৃঢ় পদক্ষেপ নিতে হবে। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্মেলনের সমাপ্তি অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে শ্রীমতী মুর্মু বলেন, বিশ্বজুড়ে বিজ্ঞানী মহল জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে সকলকে সতর্ক করে দিয়েছে।
1: हाल के समय में हुई अनेक प्राकृतिक आपदाओं ने यह स्पष्ट किया है कि क्लाइमेट इम्पैक्ट को कम करने के लिए सशक्त क्लाइमेट एक्शन करना आवश्यक है। विश्व का वैज्ञानिक समुदाय चेतावनी दे रहे हैं कि क्लाइमेट रिस्क बहुत गंभीर हो चुका है। इनकी यथासंभव रोकथाम और सामना करने के लिए स्थानीय, क्षेत्रीय और वैश्विक सभी स्तर पर स्टेक होल्डर्स के बीच सक्रिय सहयोग की सुदृढ़ आवश्यकता है।
0: এই সমস্যা মোকাবিলায় স্থানীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ের সকলকে সক্রিয়ভাবে একযোগে এগিয়ে আসতে হবে বলে তিনি বলেন। তিনি বলেন, জীববৈচিত্র্য বিপর্যয় ঘটছে, ভূমিক্ষয় জলসংকট তীব্র হয়ে উঠছে। তিনি স্থানীয় পর্যায়ে কৃষি জলাধার গড়ে তোলারও পরামর্শ দিয়েছেন।
1: ক্লাইমেট চেঞ্জ মানব অস্তিত্বকে অনেক স্তর উপর অসন্তুলন পয়দা করতে হয়। বায়োডাইভার্সিটি লস, ওয়াটার স্ট্রেস ওর ল্যান্ড ডিগ্রেডেশন ইসে গেহরাই সে জুড়ে। ওয়াটার স্ট্রেস বালে ক্ষেত্র মে ফার্ম পন্ডস স্থানীয় সমুদায় কে লিয়ে অত্যন্ত উপযোগী সিদ্ধ হো সকতে। ইয়ে না কেবল বর্ষা জল কো ক্ষেতো মে রখনে কে লিয়ে অপেতু সিঁচাই কে লিয়ে সময় পর জল উপলব্ধ করাতে, ইনসে ভূজল ভি রিচার্জ হোতা হ্যায়।
0: শ্রীমতী মুর্মু পরিবেশ সংক্রান্ত আইনি সহায়তার ক্ষেত্রে জাতীয় পরিবেশ আদালত তথা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। সম্মেলনের সমাপ্তি অধিবেশনে কেন্দ্রীয় বিদ্যুৎ, আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি বক্তব্য রাখেন। রাষ্ট্রপতি আগামীকাল থেকে 3 দিনের গুজরাত সফর শুরু করছেন। মঙ্গলবার কেভাডিয়ার একতানগরে 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তিনি। বুধবার রাষ্ট্রপতি ভদোদরায় মহারাজা সায়াজি রাও ইউনিভার্সিটি অফ বরোদার বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখা এটিএস আজ বারাণসীতে এক অভিযান চালিয়ে ঝাড়খণ্ডের নিষিদ্ধ চরমপন্থী সংগঠন তৃতীয় প্রস্তুতি কমিটি টিপিএস এর প্রধান ব্রিজেশ গঞ্জুকে হত্যা করেছে। গোপাল সিং ভোক্তা নামেও তিনি পরিচিত ছিলেন। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ফলেই তার মৃত্যু হয়। তিনি প্রায় 2 দশক পলাতক ছিলেন। তাকে গ্রেফতারের জন্য ঝাড়খণ্ড পুলিশ এবং জাতীয় তদন্ত সংস্থা এনআইএ যৌথভাবে 30 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। ব্রিজেশ গঞ্জুর বিরুদ্ধে হত্যা, অপহরণ, অগ্নিসংযোগ সহ 50টিরও বেশি মামলা দায়ের করা হয়েছিল। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম সাধারণ অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলতি মাসের 26 তারিখে এই অধিবেশনের উচ্চ পর্যায়ের বৈঠকে তার বক্তব্য রাখার কথা। এই সফরের সময় ডক্টর জয়শঙ্কর বিভিন্ন দেশের সঙ্গে বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। ভারত ও জাপানের বিমান বাহিনীর মধ্যে যৌথভাবে যোধপুর বিমানঘাটিতে বীর গার্ডিয়ান 2026 নামের বিমান মহড়া চলছে। 14 দিনব্যাপী এই মহড়া আগামী মঙ্গলবার শেষ হবে। মহড়ার মূল লক্ষ্য হল উন্নতমানের বিমান অভিযান এবং দুই বিমান বাহিনীর মধ্যে পেশাদারী মতবিনিময়। আইএএফ এর দেশীয় হালকা যুদ্ধবিমান তেজাস, SU-30 MKI এবং রাফাল সহ বিভিন্ন যুদ্ধবিমান এই মহড়ায় অংশ নিচ্ছে। জাপানের F-2A যুদ্ধবিমানও মহড়ায় অংশ নেয়। বীর গার্ডিয়ান 2026 মহড়া দুটি দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব এবং বন্ধুত্বের সম্পর্কের প্রতিফলন ঘটাচ্ছে বলে চিহ্নিত করা হয়েছে। ইরান জানিয়েছে তাদের শর্ত পূরণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতি কার্যকর না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। ইরানের সংবাদ সংস্থা সূত্রে খবর, সেদেশের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাব জানিয়েছেন, ইরান পূর্ণ সামরিক শক্তি নিয়ে লড়াই এবং কূটনীতির মাধ্যমে আলোচনা দুই চালিয়ে যাবে। ওয়াশিংটনে বৈঠকে নেওয়া সিদ্ধান্তের বাস্তবায়ন এবং ইরানের জাহাজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ প্রত্যাহারের পরেই হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। এদিকে মার্কিন সেন্টকম জানিয়েছে, গত দু মাসে 2000-এর বেশি জাহাজকে হরমুজ প্রণালী

0: অতিক্রম করতে তারা সহায়তা করেছে। এই সময় 1 বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্য থেকে বাইরে পাঠাতে সাহায্য করা হয়েছে। আজকের প্রসঙ্গে আগামী মঙ্গলবার শুনবেন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন মঙ্গলবার রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কারারুদ্ধ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে পাকিস্তানের পুলিশ আজ গ্রেফতার করেছে। লাহোরের ডেপুটি কমিশনার আজ তাকে 30 দিনের হেফাজতে পাঠিয়েছে। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের এক বিক্ষোভ কর্মসূচির প্রাক্কালে তাকে আটক করা হয়। আলিমা খানকে কোর্ট লাখপত কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। তিনি তার 73 বছর বয়সী দাদা ইমরান খানের মুক্তির দাবিতে প্রচার অভিযান চালাচ্ছিলেন। উল্লেখ্য, ইমরান খান 2023 সাল থেকে কারাবন্দী রয়েছেন। বাংলাদেশের ঢাকার যাত্রাবাড়ির মোড়ে একাধিক হাতবোমা বিস্ফোরণে এক রিকশাচালক আহত হয়েছেন। গতকালও স্থানীয় থানার বাইরে এ ধরনের বিস্ফোরণের খবর পাওয়া যায়। ঢাকায় গত সন্ধ্যায় পৃথক কয়েকটি ঘটনায় 3টি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। জুম্মার নামাজের পর রাজধানীর বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক হাতবোমা বিস্ফোরণের খবর পাওয়ার পরই এ ধরনের ঘটনা। এদিকে ঢাকার মেট্রোপলিটন পুলিশ নজরদারি জোরদার করেছে, পুলিশি টহলও বাড়ানো হয়েছে। নেপালে ভয়াবহ বন্যার 4 সপ্তাহ পরেও নিখোঁজ থাকা 6,000-এর মতো মানুষের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। রাশুয়া ও পার্শ্ববর্তী জেলাগুলির নদীপথ এবং ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ প্রকল্পগুলিতে এই তল্লাশি অভিযান অব্যাহত আছে। এদিকে নেপালি সেনাবাহিনীর এক ফিল্ড কমান্ডার চলতি মাসের শুরুর দিকে জানিয়েছিলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় ধ্বংসস্তূপ সরাতে 3-4 মাস লেগে যেতে পারে। রাস্তাঘাট সেতু ধ্বংস হয়ে যাওয়ায় জনজীবন এখনও বিপন্ন। সরকার ত্রিশুলি করিডোর অঞ্চলে সেতুগুলি মেরামতের কাজ শুরু করেছে। এদিকে চীনা সংবাদমাধ্যম জানিয়েছে, চীনে এখনও 500-এরও বেশি মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না। ইউক্রেন রাশিয়ার ওপর 1,000-এরও বেশি ড্রোন হামলা চালিয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, মস্কোর ওপর এটি ইদানিংকালের সবচেয়ে বড় ড্রোন হামলা। এর ফলে একটি তৈলশোধনাগার এবং আবাসিক ভবনের ক্ষতি হয়েছে। তিনি জানান, মস্কো জুড়ে ইউক্রেনের এই ড্রোন হামলার ফলে 2 জনের মৃত্যু হয়েছে, আহত 20 জন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তারা ইউক্রেনের 1,100টি ড্রোন ধ্বংস করতে সমর্থ হয়েছে। উত্তর কোরিয়া আজ একটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলের জলসীমার প্রায় 450 কিলোমিটার দূর দিয়ে এই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের পরমাণু প্রতিরোধ ব্যবস্থা আরও জোরদার করার হুমকির 2 দিন পরই উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। এশিয়ান গেমসে প্রি কোয়ার্টার ফাইনালে 3-0 ব্যবধানে কাজাখস্তানকে পরাজিত করে ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দল তাদের অভিযান শুরু করেছে। সিঙ্গলসে কামিলা স্মাগুলোভাকে 21-7, 21-9 ব্যবধানে হারিয়ে পিভি সিন্ধু ভারতের প্রথম জয় এনে দেন। এরপর উন্নতি হোডা অ্যালিসা কুলেসোভাকে 21-7, 21-10 ও তানভি শর্মা ডায়ানা নামেনোভাকে 21-5, 21-10 সেটে হারিয়ে দেন। কোয়ার্টার ফাইনালে ভারত পরবর্তী ম্যাচে আয়োজক দেশ জাপানের বিরুদ্ধে খেলবে। ভারত এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনালে উঠেছে। জাপানের কারোগি স্পোর্টস পার্কে আজ সেমিফাইনালে ভারত 114 রানে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। টসে জিতে প্রথমে ব্যাট করে ভারত। নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 195 রান করে। শেফালি ভার্মা 17 রান করেন। তিনি 49 বলে 100 রানে অপরাজিত থাকেন। এই প্রথম আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 17 রান করলেন শেফালি। অধিনায়ক হরমনপ্রীত কৌর 40, স্মৃতি মান্ধানা 37 রান করেন। জবাবে বাংলাদেশের ইনিংস 15 ওভার 4 বলে 81 রানে শেষ হয়ে যায়। ভারতের দীপ্তি শর্মা ও নন্দিনী শর্মা 3টি করে উইকেট নিয়েছেন। অপর সেমিফাইনালে শ্রীলঙ্কা 8 উইকেটে পাকিস্তানকে পরাজিত করেছে। ফাইনালে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে। জাপানের কাকামিগাহারায় অনুষ্ঠিত এশিয়ান গেমসের পুলের ম্যাচে আজ ইন্দোনেশিয়ার বিরুদ্ধে 13-1 ব্যবধানে জয় দিয়ে ভারতীয় পুরুষ হকি দল তাদের অভিযান শুরু করেছে। এর আগে গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে পুল বির উদ্বোধনী ম্যাচে উজবেকিস্তানের বিরুদ্ধে 19-0 ব্যবধানের বিশাল জয় দিয়ে ভারতীয় মহিলা দল তাদের অভিযান শুরু করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরও দৃঢ় পদক্ষেপ নিতে হবে। ইরান জানিয়েছে, তাদের শর্ত পূরণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতি কার্যকর না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। ভারত এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনালে উঠেছে। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ শুনুন 7:50।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন নান্দনিক। ঔপন্যাসিক বিনোদ ঘোষালের সাক্ষাৎকার।

0: আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন নান্দনিক অনুষ্ঠান। আজকের অতিথি সাহিত্যিক বিনোদ ঘোষাল, কথোপকথনে শ্রীরূপা মুখোপাধ্যায়। আজ দ্বিতীয় পর্ব।
1: কিছু বই মোটামুটি বাংলা সাহিত্যে কালজয়ী হয়ে রইবে, কে বাজায়বাসীও তাদের মধ্যে থাকবে।
2: কিভাবে কি ঘরে লিখতে শুরু করলাম, লিখতে লিখতে আট বছর পেরিয়ে গেল।
1: একদম তিনটে বই,
2: তিনটে খণ্ড, আট বছরে।
1: আমরা নজরুলকে নিয়ে কথা বলছি এমন একজন মানুষের সঙ্গে এবং ইন্টারভিউর এমন একটা সময়ে এসে পৌঁছেছি যে যেখানে আমরা আকাশবাণী মৈত্রীতে বসে আছি এবং নজরুল আমাদের দুই বাংলার অত্যন্ত প্রাণের মানুষ, প্রিয় কবি। আকাশবাণীর রেফারেন্স তো আসবেই নজরুল বললে,
2: অবশ্যই। আর এখানে তার কত স্মৃতি, কত কাজ। সব থেকে বড় কথা, কাজী নজরুল ইসলাম যখন এই ১৯২৯-২৮-২৯ পর থেকে তখন তিনি পুরোপুরি যখন সঙ্গীত জগতে চলে আসছেন, এই বেতার ভবনে বসে তিনি কত কাণ্ড যে করেছেন। রামকুমার চট্টোপাধ্যায়ের স্মৃতিকথা পড়ছিলাম এবং সেখানে পড়ছিলাম যে এই আকাশবাণীর বারান্দায় বলছে রামকুমার চট্টোপাধ্যায় লিখছেন যে আমি হাঁটছি, হঠাৎ মনে হলো যেন কড়িবর্গাগুলো ছাদগুলো ফেটে ফেটে পড়ছে, বুঝতে পারলাম ওই যে কাজীদা হাসছে। এবং তিনি যখন বসতেন, মানে এটা ঘটনা যেটা অনেক মিথ রয়েছে তো, কিন্তু এটা মিথ নয় যে চার পাঁচজন মানুষকে বসিয়েছেন, কাউকে কীর্তন তোলাচ্ছেন, কাউকে ঝুমুর তোলাচ্ছেন। এবং এখানেরই একটা ঘটনা আছে যে ঝুমুর গান তোলা হবে, নজরুল বললেন যে ঠিক আছে তুলবো, আমাকে কয়েকদিনের ছুটি দাও বলে উধাও। সাত দিন দশ দিন দেখা নেই, হঠাৎ হুড়মুড় করে ছুটে ঢুকলেন, ঢুকে বললেন নিয়ে এসেছি, নিয়ে এসেছি, মাথার মধ্যে নিয়ে এসেছি, এই তোলো তোলো তোলো। মানে তিনি গিয়ে সেই ঝুমুর গান যারা গায় তাদের সঙ্গে থেকেছেন সেই গ্রামে, সেখান থেকে সেই সুরগুলোকে সংগ্রহ করে স্মৃতিতে নিয়ে চলে এসেছেন এবং এখানে বসে তিনি এগুলোকে সুর তোলাচ্ছেন। এবং এখানে বসিয়ে তিনি যে কত সুরকার তৈরি করেছেন, এবং মজার কথা হচ্ছে তার একটা সুরের খাতা ছিল, স্বরলিপি লেখা থাকতো। একদিন বেতার ভবন থেকে সেই খাতাটা চুরি হয়ে যায়, কেমন, এবং চুরি হয়ে যাওয়া তিনি সেটার বিজ্ঞাপনও দিয়েছিলেন। সেই খাতাটা আর খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীকালে অনেকদিন পরে, কিছুদিন আগে, একটি পুরনো বইয়ের দোকান থেকে একজন গবেষক খুঁজে পেয়েছেন, তার নিজস্ব সংগ্রহশালায় রয়েছে সেটি। এবং এই খাতাটা এইখানে পড়ে থাকতো এবং সেই খাতা খুলে অনেকে তার গান টুকে নিত। আব্বাসউদ্দিন বলেছিলেন যে কাজীদা তোমার গানের খাতাটা এরমভাবে এরম ফেলে রেখে দাও, তোমার কত সুর কত জানো, কত লোকে টুকে নিয়ে চলে যায়। তো কাজী বলেছিলেন যে ওরে, সমুদ্র থেকে যদি কেউ দুবালতি জল নেয় তাতে বালতির কিছুটা লাভ হতে পারে, সাগরের কিছু ক্ষতি হয় না। তো এরকম মনে অনেক গল্প আছেন। এবং এখানে তিনি যখন বসতেন সুর তোলাতে, তার দুটো জিনিসের নেশা ছিল, একটা হচ্ছে পান আর একটা হচ্ছে চা। এবং তিনি বলতেন যে লাখ পেয়ালা চা না খেলে চালা খাওয়া যায় না। এবং ওই গালের মধ্যে একসঙ্গে চার পাঁচ খিলি পান ঠুসে দিতেন এবং চা খেতেন, এটা তার জন্য সাজিয়ে রাখা থাকতো। এবং তিনি অনর্গল চা খেতেন এবং একটা মুখে পান দিতেন এবং একের পর এক সুর সৃষ্টি করছেন, গান তৈরি করছেন। এবং বেতার ভবনে তিনি যে কত অসাধারণ অসাধারণ সঙ্গীত শিল্পী তৈরি করেছেন, তার সঙ্গে কাজ করে কত যে বড় বড় শিল্পী তৈরি হয়েছে, তার কোনো ইয়ত্তা নেই আর কি। এখানে তার স্মৃতি রয়েছে, তার জন্য এখানে আসাটাও আমার কাছে মনে হয় একটা তীর্থস্থানে এসেছি।
1: আমরাও খুব গর্বিত আপনি এসেছেন এবং অনেক না জানা তথ্য, অজানা তথ্য আমাদের সামনে তুলে ধরছেন। তবে কে বাজায়বাসীর পর্বটা আমি একটা শেষ প্রশ্ন দিয়ে এই সেগমেন্টটা শেষ করব। আপনার জীবনের অনেকটা অংশ জুড়ে, অনেকটা মানে লেখক জীবনের পথ দেখিয়েছেন প্রায় নজরুল, তো তার থেকে কি দর্শন আপনি নিয়েছেন?
2: নজরুল লেখার আগে আর নজরুল লেখার পরের বিনোদ ঘোষাল পাল্টিয়ে গেছে। আমি বারবার বিভিন্ন মানে সেমিনারে বা ব্যক্তিগত পরিসরে গল্পগুলোতে বলি যে নজরুলের মধ্যে যেটা ছিল না, তার মধ্যে অনেক কিছু ছিল, তার মধ্যে প্রেম ছিল, তার মধ্যে হতাশা ছিল, তার মধ্যে রাগ ছিল, এমনকি তার মধ্যে হটকারিতাও ছিল। এই মানুষটার মধ্যে একটা জিনিস আমি তন্ন তন্ন করে কোথাও খুঁজে পাইনি, সেটা হচ্ছে ঈর্ষা। জীবনে কাউকে একটা মুহূর্তের জন্য ঈর্ষা করেননি, এবং এত দরাজ প্রাণের একজন মানুষ, এত বড় মানের একটা মানুষ, যে মানুষটা

0: ঈর্ষাহীন, যে মানুষটা কারোর প্রতি ক্ষোভ পুষে রাখেন না, এবং তার ফলে যে সাগরের মতো একই সঙ্গে উচ্ছ্বাস, সাগরের মতো একই সঙ্গে গভীর। এই যে একটা মানুষ ঈর্ষাহীন হলে কতটা আনন্দে জীবন যাপন করতে পারে, কতটা হো হো করে থাকতে পারে, এইটা তিনি আমাকে শিখিয়েছেন। ফলে অনেক সংকীর্ণতা থেকে, যেখানে আমার আগে মন খারাপ লাগতো, আগে রাগ হতো, আগে কষ্ট হতো, আগে ঈর্ষা হতো, সেখান থেকে তিনি আমাকে তুলে নিয়ে এসেছেন। ফলে এই কতগুলো ব্যাপারে রাগ এখন আর হয় না, কতগুলো ব্যাপারে ঈর্ষা সেগুলো আমার হয় না, বা হলেও সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে নজরুল এসে আমার সামনে দাঁড়ান। এবং আমি ভাবি যে এইখানে ওই মানুষটাকে এই কারণে ঈর্ষা করা মানে হচ্ছে আমি নিজেকে কষ্ট দিচ্ছি। ঈর্ষার তো একটা কষ্ট আছে, তাই সেই জ্বালায় সে নিজেই জ্বলে পুড়ে মরে। হ্যাঁ, অক্ষমের ঈর্ষার থেকে সব থেকে বড় যন্ত্রণা হয় না, আমি সেই যন্ত্রণাটা কেন দেবো নিজেকে? আমি তার মানে নিজেকে কষ্টই দিচ্ছি, সেই মানুষটার তো কোনো ক্ষতি হচ্ছে না। আমি আপনাকে ধরুন ঈর্ষা করছি, আপনি আমার থেকে কোনো একটা কিছুতে সুপিরিয়ার বলে, ঠিক আছে, তাতে আপনার কিছু ক্ষতি হলো না, আমার ক্ষতি হলো, কারণ আমি খইতে থাকলাম। এইখান থেকে নজরুল আমাকে কিন্তু পার করে দিয়েছেন। এই ভেতরটা প্রসারিত হলে যে কত ভালো হাওয়া ঢুকতে পারে, জল ঢুকতে পারে, এটা
1: সেই উত্তরণের পথ,
0: সেই উত্তরণের পথটা তিনি আমায় দেখিয়েছেন, এবং আমি দেখেছি যে কোনো সংকীর্ণতা আমাকে ধরলেই সঙ্গে সঙ্গে এসে তিনি হাতটা ধরেন। এটা কিভাবে ধরেন আমি জানি না, আমার কাছে একটা আশীর্বাদ।
1: খুব সুন্দর বললেন। আর একটা প্রসঙ্গে যাব, আপনার শিবুদার প্রসঙ্গ। আপনি মোটামুটি হেন কোনো জিনিস নেই জানিয়ে লেখেন না, কারণ এই মুহূর্তে সবাই যেখানে গা বাঁচিয়ে চলে, পিঠ বাঁচিয়ে চলে, সেটা আপনি শিবুদার মুখ দিয়ে বলে দেন, হুমকি বা এরকম কিছু কটূক্তি একটু বলুন না আমাদের।
0: সেটা পুলিশের কাছ থেকেও এসছে ঠাড়ে ঠোড়ে, যে
1: মানে আপনাকে পুলিশ,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুলিশও ফোন করেছে, ফোন করে বলছে, এবার বলছে যে আপনি তো সাহিত্যিক জানি, সরাসরি লিখছেন না, আইন বাঁচিয়ে কোর্টে হয়তো আপনি পার পেয়ে যাবেন, কিন্তু এটা করবেন না, আমাদেরও তো অনেক কিছু নজর দিতে হয়, এটা আপনাকে ব্যক্তিগতভাবে বলছি, হ্যাঁ এইরকম পোস্ট না করলেই ভালো হয়, হেসেছি আর কি। তাছাড়া ধরুন রাজনৈতিক দলের কখনো প্রলোভন এসছে, ওই যে বললাম যে আমি এমন একটা মানুষকে বন্ধু করে ফেলেছি, আমি যদি এখন যে আমি একটুখানি এই সুযোগ পাবো, আমি অমুক একটা কিছু পাবো বলে, আমি একটা অমুক পুরস্কার, আমি একটা অনুষ্ঠানে ডাক পাবো বলে, আমি যদি তাকে একটু তোষামত করি, আমি জানি একটুখানি আমি তোষামত করলে আমি অমুকটা পেতে পারি, কিন্তু আমার নজরুল সেনকে ছেড়ে চলে যাবেন, আমি অত বড় পুরস্কারটা কিন্তু স্যাক্রিফাইস করতে রাজি নই। আমার যে যুব একাডেমি যখন পেয়েছিলাম 50,000 টাকা, একটা স্মারক পেয়েছিলাম, ওই স্মারকটা আমার মাথার পিছনে এখনটায় রাখা থাকতো, মাঝে মাঝে দেখতাম, খুব ভালো লাগতো। একদিন লিখছি, ঠাস করে একটা শব্দ হলো, পিছনে তাকালাম, দেখলাম কোনো কারণে ঘুণ লেগে এই স্মারকটা পড়ে গেছে, দুটো টুকরো হয়ে গেছে, তাকিয়ে আছি। তারপর ভাবছি যে আলটিমেটলি এটা একটা কাঠের টুকরো ছাড়া আর কিছু না, কিচ্ছু না, আমার মারও মনে নেই, আমার স্ত্রীরও মনে নেই, ইনফ্যাক্ট ওটা যে এতদিন ওখানে রাখা ছিল এটা আমারও মনে নেই, তাহলে পুরস্কারের গুরুত্ব হচ্ছে এই, আর ওই 50,000 টাকা কবে খরচ হয়ে গেছে, তাহলে এটা মোদ্দা কথা নয়। কিন্তু যে মানুষটাকে আমি 2016 সালে পেয়েছিলাম, যে মানুষটা 26 সালেও আমার হাত ধরে রয়েছে, আমি এত বড় পুরস্কারটাকে ছেড়ে দিতে রাজি নই, ওই একটা ওই পুরস্কারের জন্য। আমি কথাশিল্পী, আমি তো রাজনৈতিক ব্যক্তিত্ব নই যে আমি সরাসরি নামকরণ করে, এবং আমার কাজও নয় সেটা। এবং সব থেকে বড় কথা, শিবুদার মাধ্যম দিয়ে ওইভাবে রসের মাধ্যমে বলে বলেই মানুষকে পেনিট্রেট করে। আমি যদি সরাসরি কারোর নাম দিয়ে বা সরাসরি ঘটনাকে বলতাম, তাহলে ওটা রিপোর্টার্স হতো। রিপোর্ট মানুষ সকালবেলা পড়ে, বিকেলবেলার মনে রাখে না, সাহিত্য মানুষ আজকে পড়লে 10 বছর পরেও মনে রাখে। তার ফলে ইতিহাস কিন্তু যদি পড়তে চান, আপনাকে সেই সময় সাহিত্য পড়তে হবে, সেই সময় ইতিহাস বই নয়। ঠিক সেই কারণে শিবুদার যে ঘটনাগুলো, সেগুলো কিন্তু আজ থেকে 5 বছর পরেও রেলিভেন্ট থাকবে, ইস্যুটা শেষ হয়ে গেল, এবং সেটাই আমার কাজ কথা সাহিত্যিক হিসাবে। যার ফলে কিছু জায়গা থেকে বঞ্চিত হলেও আমার কিছু এসে যায় না, আমার কাছে যেটা সঠিক আমি সেটা বলি, আমার কাছে যেটা বেঠিক আমি সেটা বলি।
1: আর এই শিবুদার প্রসঙ্গ নিয়েই আর একটা প্রশ্নে ঢুকছি, সেটা হচ্ছে আপনাকে কোনো হাউস তৈরি করেনি, আপনি পাঠকদের অপূর্ব ভালোবাসা পেয়েছেন, প্রচুর অকুণ্ঠ ভালোবাসা যাকে বলে। আমরা এমন সময় একটা দাঁড়িয়ে আছি যে সোশ্যাল মিডিয়ারও একটা রূপ দেখছি, আপনি তো প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায়, তো 5-6 বছর আগে সোশ্যাল মিডিয়া আর এই এখনকার লেখালেখির ক্ষেত্রে কি তফাত দেখছেন, মানে কিরকম পরিবর্তন? আপনি তো খুব ভালো বলতে পারবেন, কারণ ভীষণ অ্যাক্টিভ, প্রচুর ফলোয়ার্স আপনার
0: সোশ্যাল মিডিয়ার। দেখুন, এই বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, আশীর্বাদও অভিশাপও। ইউরেনিয়াম দিয়ে আমি পাওয়ার প্ল্যান্ট তৈরি করব নাকি নিউক্লিয়ার বোম তৈরি করব, সেটা আমার উপরেই নির্ভর করছে। সোশ্যাল মিডিয়া সত্যি কথা, যে আজ থেকে 5-10 বছর আগে সোশ্যাল মিডিয়ার এতটা বড় ভূমিকা ছিল না, এবং যার ফলে

0: কিছু সে অর্থে হাউজের মিডিয়া হাউজের একটা মৌরসি পাট্টা ছিল যে আমরা লেখক তৈরি করছি, এবং সেই মৌরসি পাট্টা ব্যাপারটা ভেঙে গেছে। আজকে আপনার একটা বই বেরিয়েলো, আপনার কবে কোন পত্রিকা সেই বইয়ের রিভিউ করবে তবে চারটি বিক্রি হবে কিচ্ছু এসে যায় না। আপনি আপনার সঙ্গে একটা ঘটনা ঘটেছে, আপনার সেই ঘটনাটা কোন মিডিয়া কভার করলো কি করলো না কিচ্ছু এসে যায় না। আপনার সোশ্যাল মিডিয়া রয়েছে, আপনি যদি মানে সেটার মধ্যে যদি মেরিট থাকে ছড়িয়ে পড়বার মতো আর যদি মেটেরিয়াল থাকে তাহলে আপনি ফেসবুকে লাইভ করুন বা রেকর্ডিং করে ছেড়ে দিন, সেটা হুড় হুড় করে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাবে। অর্থাৎ মৌরসি পাট্টা ব্যাপারটা, হ্যাঁ, সেই জিনিসটা কিন্তু ভেঙে গেছে। কিন্তু যা হয়, এটা যেমন আশীর্বাদের দিক, প্রচুর লেখক তৈরি হচ্ছেন, কবি তৈরি হচ্ছেন, লেখক তৈরি হচ্ছেন, অজস্র তৈরি হচ্ছেন, এবং তার মধ্যে স্বাভাবিকভাবে অজস্র তৈরি হলে অজস্র খারাপই তৈরি হয়, কারণ যে কোনো কিছু বেশি তৈরি হলে সেটা খারাপই বেশি তৈরি হয়, কারণ চিরকালই দুঃখ এক সাগর সুখ এক চামচ, তেমনি ভালো এক চামচ সুখ খারাপ এক সাগর, ঠিক আছে। প্রসঙ্গে আরেকটা কথা মনে পড়ে গেল, কাজী নজরুল ইসলাম যখন গান লিখছেন, প্রচুর গান লিখেছেন প্রচুর, তো একদিন শৈলজানন্দ মুখোপাধ্যায় তার বাল্যবন্ধু তাকে বলছে যে নুরু তুই এত লিখছিস কেন, এত লিখছিস এতে তো তোর লেখা খারাপ হবে, মান খারাপ হবে। অসাধারণ উত্তর দিয়েছিলেন নজরুল, তিনি বলেছিলেন দেখো একটা ফুল গাছ সে কিন্তু হিসেব করে ফুল ফোটায় না, যে আমি দশটা ফুল ফোটাবো তার মধ্যে চারটে ফুল ঠাকুরের পায়ে যাবে আর ছটা ফুল দিয়ে মালা তৈরি হবে, এইভাবে ফুল গাছ ফুল ফোটায় না। আমি ফুল ফোটাবো নিজের আনন্দে প্রচুর, তার মধ্যে কিছু মাটিতে পড়ে নষ্ট হবে, কিছু ঠাকুরের পায়ে যাবে, কিছু মালা তৈরি হবে, কিন্তু আমি হিসেব করে ফোটাই তাহলে কোনোটাই হবে না। তো আমি লিখছি একশোটা লিখছি, তার মধ্যে কিছু পড়ে নষ্ট হবে আর যেগুলো কিছু ঠাকুরের পায়ে যাবে, মোদ্দা কথা হচ্ছে যেগুলো কাজের কাজে লাগবে। তেমনি এই যে অজস্র লেখা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, তার মধ্যে প্রচুর মাটিতে পড়ে যাচ্ছে, অর্থাৎ কালের নিয়মে আগে হারাতো এখন স্ক্রোলের নিয়মে হারিয়ে যাচ্ছে, আর কিছু লেখা যেগুলো ভালো সেগুলো আমাদের মনে থাকছে। তেমনিভাবে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করে অনেকে লেখকও তৈরি হয়ে যাচ্ছে এবং তাদের লেখা যথেষ্ট ভালো মেরিট রয়েছে, তাদের বই প্রকাশ হচ্ছে, সেই বই প্রচুর বিক্রি হচ্ছে, আবার প্রচুর ছাইভস্য লেখা হচ্ছে সেগুলো হারিয়ে যাচ্ছে। ট্রোল সংস্কৃতি যেটা আমাদের এখন এসছে, ট্রোল কালচার, এটা আমাদের ভেতরে ছিল এতদিন, একে অপরকে ঈর্ষা আমাদের করাটা এটা আমাদের স্বতঃস্ফূর্ত একটা প্রবৃত্তি, এখন একটা সুযোগ পেয়েছি, আমাকে খবরের কাগজে কাউকে ট্রোল করতে দেওয়া হতো না, এখন আমার একটা নিজস্ব একটা মিডিয়া পেয়েছি, আমার যাকে সকালবেলাতেই মনে হলো আজকে একে আক্রমণ করি, একে দুম করে যা খুশি বলে দিতে পারি, দিলাম গালিগালাজ করে। তো এই ট্রোল সংস্কৃতি, এটা হচ্ছে ওই মানে নিউক্লিয়ার বম তৈরি করা, আবার পাওয়ার প্ল্যান্টও তৈরি হচ্ছে সেই ইউরেনিয়াম দিয়ে, বললাম না যে এই সমস্ত ভালো লেখাও তৈরি হচ্ছে, ফলে সব দিকই আছে, ভালো আছে খারাপও আছে, যে যেমন ভাবে নিচ্ছেন এটাকে।
1: আপনার লেখনী জীবনে কোনো অবাক করা অভিজ্ঞতার বা খারাপ বা ভালো বা মনে রাখার মতো একটা যদি অনেক আছে একটা যদি শেয়ার করেন, যা শুনলাম সবই অভিজ্ঞতা প্রচুর।
0: এইটা সত্যি সত্যি যেটা ভালো অভিজ্ঞতা সেটা হচ্ছে আমার যখন আমি রাষ্ট্রপতি ভবনে রয়েছি, ওই তখন একদিন আমাদের একটা মিটিং ঠিক হলো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের একটা সাক্ষাৎকার হবে, ঠিক আছে, বাঙালি লেখক হিসেবে আমি ডাক পেয়েছিলাম, 2016 সালের ঘটনা। তো আমরা চারজন ছিলাম, আমি ছিলাম বাংলার সাহিত্যিক হিসেবে, বড়ো একজন সাহিত্যিক ছিলেন জয়শ্রী বড়ো, আমার খুব ভালো বন্ধু, আরেকজন ছিলেন নাটককার, ও সম্ভবত গুজরাটের, আরেকজন ছিলেন স্কাল্পটার, হ্যাঁ, ও মগধের। তো চারজনে আমরা গেছি মোদিজির সঙ্গে দেখা করতে, তিনি এসছেন, এসে সবার সঙ্গে পরিচয় করছেন, কথা বলছেন, কি কাজ করেছো তমুক তমুক হেন তেন। আমি বলছি যে আমি বাংলা থেকে এসছি, হ্যাঁ বাঙ্গাল সে আয় হে বলে হাতটা বাড়ালো, হাতটা ধরে উড়ে বাবারে, সে যে করমর্দনে আমার মনে হলো প্রত্যেকটা আঙুল আমার গুড়িয়ে গেল, এত গায়ে জোর মানুষটির, এবং জানি না বাংলা থেকে এসছি শোনবার পরেই কিনা, আমার দেড় দিন আঙুলগুলোতে পুরো ব্যথা ছিল। তারপর জিজ্ঞেস করলেন কেমন লেখাটা কি হচ্ছে, এবং সে তখন আমাদের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়, যেটা আমার জীবনের একটা অন্যতম স্মরণীয় ঘটনা। ক্যাবিনেট মিটিংয়ে আমরা বসেছি, মিটিং করছি, এবং রাষ্ট্রপতি ভবনে দুটো ক্যাবিনেট রুম আছে, একটা হচ্ছে পুরনো ক্যাবিনেট রুম, সেটাতে না গোটা দেওয়াল সিলিং সবটাতে চামড়ায় তৈরি পুরো পৃথিবীর ম্যাপ, অসাধারণ রুমটা কাঠের পুরো, সেখানে আমরা আমাদের বই উপহার দিচ্ছি তাকে, এটার একটা সেশন ছিল, টেবিল বিশাল বড়, এবং সেখানে ভারতের যারা সামরিক বাহিনীর যারা একদম টপ লেভেলে রয়েছেন তারাও এসছেন, আমাদের সেদিনকে ফেলিসিটেট করা হবে, একদম ক্রিম যারা, মানে ভারতের ক্রিম যারা, সেদিনকে উপরাষ্ট্রপতি এসছেন, হামিদ আনসারি সাহেব ছিলেন, ঠিক আছে, উপরাষ্ট্র

0: রাষ্ট্রপতি, আমি আমার ডানাওয়ালা মানুষ বইটা আমি প্রণববাবুকে গিয়ে এরমভাবে দিয়েছি, তো উনি পাতা উল্টা, আপনারা জানেন বোধ হয় উনি অসম্ভব পণ্ডিত মানুষ ছিলেন, অসম্ভব পড়ুয়া মানুষ ছিলেন
1: একদম।
0: এবারে উনি এরমভাবে বসে পাতা উল্টাচ্ছেন, এবারে আমরা আমাদের কাজ ছিল হচ্ছে আমরা এই যে 16 দিন রাষ্ট্রপতি ভবনে কাটালাম, কেমন আমাদের অভিজ্ঞতা হলো অসাধারণ, সেটা নিয়ে আলাদা কখনো পরে আলোচনা হবে। তো আমরা বলছি এবং পাশে একজন আমার গুজরাটি বন্ধু, তিনি তার অভিজ্ঞতাটা বলছেন, আমি দেখছি উনি, আমার কাছে ছবিটাও রয়েছে, উনি এরকম প্রথম পাতাটা পড়লেন, তারপর সেকেন্ড পাতাটা পড়লেন, একটু জীবনের বর্ণনা, আমার জীবনের প্রথম উপন্যাস, আমি তো টারে টারে দেখছি যে পড়ছেন পড়ছেন উনি পড়ছেন। তো তারপরে উনি হঠাৎ, সবাই যখন ওই পাঠটা হয়ে যাওয়ার পরে সবাই যখন ক্ল্যাপ দিচ্ছে, উনি চমকে উঠে বলছে যে সরি, একটা ভালো বাংলা বই পড়তে পড়তে আমার খেয়াল ছিল না যে আমি মিটিংয়ে আছি। এই যে একটা ভালো বাংলা বই পড়তে পড়তে আমার খেয়াল ছিল না আমি একটি মিটিংয়ে আছি, এটা আমার কাছে জীবনে একটা মস্ত বড় প্রাপ্তি কিন্তু। হ্যাঁ, এবং মানে এইক্ষুনি মনে পড়লো। এবার মজার গল্প তো অনেকেই রয়েছে, অনেক কোনো শেষ নেই, কিন্তু এটা একটা খুব স্মরণীয় যে মাননীয় রাষ্ট্রপতি তিনি আমার বইটা ওখানে পড়ছেন এবং পড়তে পড়তে তিনি ডুবে যাচ্ছেন,
1: সময়
0: ভুলে যাচ্ছেন, এবং তিনি এই কথাটা বলছেন যে আমি ভুলে গেছিলাম যে আমি একটা মিটিংয়ে আছি, আমার কাছে একটা খুব বড় স্মরণীয় ঘটনা। এবং তার সঙ্গে মানে অবাক কাণ্ড, হামিদ আনসারি সাহেব তিনি আমাদেরকে তার বাড়িতে ডেকেছিলেন, তার বাড়িতে তার যে লাইব্রেরিটা অসাধারণ একটা লাইব্রেরি ছিল, সেখানে গিয়ে এই লর্ড কার্জনের যে বাংলা ভাগ হচ্ছে তার যে অরিজিনাল কপি সেটা হাতে নিয়ে আমি দেখেছি। হ্যাঁ, তার হ্যাঁ সে অসাধারণ
1: অসাধারণ
0: অভিজ্ঞতা, অসাধারণ অসাধারণ অভিজ্ঞতা। তো এইটা একটা দারুণ, এবং আমাকে, আমি যদি ওই চাকরি করতাম 10টা 5টা তাহলে আর আমার এই জগৎটা দেখা হতো না। হ্যাঁ, যাই হোক, মানে ঠেলে ঠুলে জীবন আমাকে অন্যদিকে নিয়ে গেছে ঠিকই, কিন্তু আমার শ্রেষ্ঠ পথটাতেই নিয়ে গেছে।
1: একদম শেষ প্রান্তে আছে ইন্টারভিউর, মোটামুটি সারাদিন কাটিয়ে দেওয়া যাবে গল্প, একটা র্যাপিড ফায়ার দিয়ে শেষ করব। পছন্দের 3 পুরুষ চরিত্র আপনার লেখা?
0: আমার লেখা পছন্দের 3 পুরুষ অবশ্যই নজরুল ইসলাম 1 নম্বরে আসবেন, রবীন্দ্রনাথ তারপরে আসবেন, অবশ্যই আসবেন।
1: আপনার লেখা,
0: আমি তো অবশ্যই কে বাজায় বাসি যখন লিখছি, রবীন্দ্রনাথ একটা বড় অংশ জুড়ে ওখানেই রয়েছেন। হ্যাঁ, আমার লেখার মধ্যে ডানাওয়ালা মানুষের চন্দ্রশেখর বলে যে চরিত্রটি আমার রয়েছে, সেটা আমার একটা ড্রিম ক্যারেক্টার, এই 3 জনকে আমার খুব প্রিয় মানুষ আর কি।
1: আর 3 নারী চরিত্র আপনার লেখা?
0: 3 নারী চরিত্র আমার লেখার মধ্যে, আবারও বলি কে বাজায় বাসি, নার্গিস চরিত্র আমার অসম্ভব প্রিয়। দ্বিতীয় আবারও একটা চরিত্র বলবো, সেটাও কে বাজায় বাসিতে, ফজিলুত্তুন্নেসা, যে একমাত্র নজরুলকে প্রত্যাখ্যান করেছিলেন, নজরুলের প্রেমকে কেউ প্রত্যাখ্যান করতে পারেনি উনি, এবং উনি প্রথম মুসলিম বাঙালি গণিতজ্ঞ যিনি বিদেশে গেছিলেন পড়াশোনা করতে, ওই রক্ষণশীল ফ্যামিলির অসাধারণ চরিত্র, আমি লিখতে গিয়ে মুগ্ধ হয়ে গেছিলাম। তৃতীয় একটি উপন্যাসের কথা বলি, রূপনগরের পিশাচিনী বলে আমি একটা উপন্যাস লিখেছিলাম, ওটা একটা ইরোটিকা নো ডাউট, কিন্তু সেখানে রূপসা বলে যে প্রোটাগনিস্ট যে মেয়েটি, সে চরিত্রটিকে আমি বড় অন্তর দিয়ে তৈরি করেছিলাম, সে একজন গণিকা সে অর্থে, কিন্তু তার যন্ত্রণাটাকে আমি অনুভব করেছিলাম, তাকে আমি ভালোবাসি একদম সত্যি কথা বলতে, এবং তাকে আমি ভুলতে পারিনি, তার যে যন্ত্রণা তার যে কষ্ট আমার মনে রয়ে গেছে এত বছর পরেও, আমার প্রিয় চরিত্র।
1: পছন্দের বাংলা সাহিত্যের সাহিত্যিক এবং বিশ্ব সাহিত্যের একজন সাহিত্যিক?
0: পছন্দের একা একজন সাহিত্যিক বলা খুব কঠিন, কিন্তু আমার, আমি ছোট গল্প আমার ব্যক্তিগতভাবে অসম্ভব প্রিয়, আমি অন্তত আমাকে 2-3 জনের নাম বলতে বলা হোক, সাদাত হাসান মান্টো আমার অসম্ভব প্রিয়, মতি নন্দী আমার অসম্ভব প্রিয়, এবং যতীন্দ্র নন্দী আমার অত্যন্ত প্রিয়, এই 3 জন আমার অত্যন্ত প্রিয় ছোট গল্পকার, এবং আমি সাহিত্যিকের মধ্যে ছোট গল্পকারের নামই উল্লেখ করলাম।
1: আর বিশ্ব সাহিত্য যদি বলি?
0: বিশ্ব সাহিত্যে যদি বলেন, জ্যাক লন্ডন আমাকে লেখালেখিতে প্রথম উদ্বুদ্ধ করেছিলেন, জ্যাক লন্ডন অসম্ভব প্রিয়, লিও তলস্তয় অত্যন্ত প্রিয়, দস্তয়েভস্কি অত্যন্ত প্রিয়।
1: কোন জনারটা আপনি এখনো ছন্নি বা লিখতে চান?
0: খেলাধুলো নিয়ে আমি কখনো কোনো লেখা লিখিনি, মনে হয় না পেরে উঠবো, জানি না আর জানি না। আর দ্বিতীয় হচ্ছে আমি যেটাকে বলে হচ্ছে ওই সাইফাই কল্পবিজ্ঞান, এটা নিয়ে আমি কখনো লিখিনি, কখনো লিখবো হয়তো ইচ্ছা আছে।
1: লেখা শেষ করে কোনোদিন কেঁদেছেন?
0: হ্যাঁ হ্যাঁ, বহুবার কেঁদেছি, বিশেষ করে উপন্যাসগুলো যখন শেষ হয়, একাধিক উপন্যাস মানে আমার লেখার বেশিরভাগই, যে আমার পাঠকদের অনেক আপত্তি রয়েছে যে বিয়োগান্তক হয় কেন লেখাগুলো, কেন হয় জানি না, সেটা হচ্ছে একাধিক লেখাতে আমি খুব কেঁদেছি এবং কেবাজাবাসী লিখবার

0: সময় তো কেঁদেছি বারংবার, এবং শেষ যখন লিখছি, আমি যখন শেষ লাইনটা লিখছি যে সবাই এসছে নজরুলের সঙ্গে দেখা করতে প্রত্যেকের হাতে একটি করে শ্বেতপদ্ম, তখন আর আমি আর আমার মধ্যে নেই, কেঁদেই চলেছি। এটা একটা
1: কে বাজাইবাসী ছাড়া তিনটে প্রিয় উপন্যাস।
0: হ্যাঁ, কে বাজাইবাসী ছাড়া তিনটে প্রিয় উপন্যাস যদি বলেন, দগ্ধজাতক খুব প্রিয় উপন্যাস, আচ্ছা চাঁদের প্রেমিক যথেষ্ট ভালো প্রিয় উপন্যাস, বারুদ বসন্তের দিন, এই নামটা এখন মনে পড়ল, ওখানে এটা আমি লিবিয়ার গৃহযুদ্ধ নিয়ে লিখেছিলাম, সেখানে নাসরিন বলে যে চরিত্রটি, একটি কিশোরী মেয়ে, সত্যি ঘটনার উপরে বেশ করে লেখা, প্রায় দুবছর ধরে লিখেছি, এ আমার অত্যন্ত প্রিয় উপন্যাস।
1: পড়া এবং লেখা ছাড়া আর প্রিয় কি শখ আছে?
0: ছোটবেলাতে ছবি আঁকতাম, ছবি এখন আর আঁকা হয় না, আমার স্ত্রী চিত্রশিল্পী, ছবি দেখতে খুব ভালোবাসি, থিয়েটারও একসময় করতাম, থিয়েটার ছেড়ে দিয়েছি, থিয়েটার দেখতে খুব ভালোবাসি, বই পড়া তো অবশ্যই রয়েছে, সিনেমা দেখতে খুব ভালোবাসি, এবং সত্যি কথা বলতে খুব একটা বিশ্ব সিনেমা দেখি না, ধুম ধারাক্কা সিনেমা দেখতে খুব ভালোবাসি, যাকে বলে একদম টিপিক্যাল কমার্শিয়াল সিনেমা।
1: একদম, যখন প্রচুর প্রশ্ন থাকবে আমাদের মনে, কিন্তু সময় যেহেতু একদম শেষের পথে, লেখকদের যখনই আমরা পাই একটা প্রশ্ন আমরা বারবার করি, যারা লেখক হতে চান কিভাবে পড়বেন তারা?
0: দুভাবে পড়া হয়, প্রথম হচ্ছে এই ছোটবেলা থেকে যে পড়াটা, সেটা কোনো বাজবিচার রাখা উচিত না, রাক্ষসের মতো পড়তে হবে, মানে যা পাবো এরমভাবে মাটি থেকে তুললাম, সে কাঁকড় উঠলো না, ঘাস উঠলো না, কি ময়লা উঠলো, কিচ্ছু না, এরমভাবে গোগ্রাসে গিলতে হবে, কারণ কিচ্ছু ফেলা যায় না। আমি ক্লাস টেনে একই সঙ্গে শ্রী স্বপন কুমারও পড়ছি, তখন পাওয়া যেত সেই স্বপন কুমারও পড়ছি, ননটে ফন্টে তখনও পড়ছি, আবার ওদিকে টেনের সময় থেকেই আমার ফিলোসফি পড়া শুরু হয়ে গেছিলো, মনস্তত্ত্ব ফ্রয়েড আমি ইলেভেন থেকে পড়ছি, ইয়ং, ফ্রয়েড, অ্যাডলার এগুলো পড়ছি, আবার ওদিকে পাভলভ পড়ছি, তার সঙ্গে সঙ্গে পাশাপাশি আমি আবার ইস্পাত পড়ছি, মা পড়ছি, মানে একই সঙ্গে বাড়িতে যেহেতু প্রচুর ওই বেদ উপনিষদের বই রয়েছে সেগুলো পড়ছি, কিচ্ছু ফেলা যায়নি, একসঙ্গে সমস্ত গিলেছি। কিন্তু যখন লেখক হিসাবে আমি যখন কিছু একটা ভাবছি যে আমি এবারে কে বাজাইবাসী লিখব, কি আমি এবারে লিবিয়ার গৃহযুদ্ধ নিয়ে লিখব, তখন আমাকে পার্টিকুলার হতে হবে, এবং এই সাজানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মেথডিক্যাল, যে আমার এই লেখাটা তৈরি করবার জন্য আমাকে এই এই এই এই লেভেলের পড়তে হবে, ঠিক আছে, আমাকে পুরো চার্ট তৈরি করে নিতে হবে। আমার নজরুলের একটা ডায়েরির পাতা আমি দেখেছিলাম, উনি যখন জেলখানায় রয়েছেন তখন তিনি লিখে রেখেছেন যে টলস্টয় পড়বো এই সময়, মার্ক্স পড়বো, এরমভাবে সব নোট করে রাখা, ঠিক আছে, ক্যাপিটাল এই সময় পড়বো, এই সময় পড়বো, ব্রাউনিং পড়বো এই সময়, মানে ওইখানে বসে বসে উনি নোট করছেন, এবং কিছু হয়তো লেখবার জন্যই উনি কিন্তু নোট করছেন। ঠিক ওইভাবেই আমি যখন লেখক হিসেবে পড়তে যাব, তখন কিন্তু আমাকে একটু ফোকাস রাখতে হবে, অর্থাৎ গবেষণামূলক লিখতে গেলে আমাকে কি ধরনের বই পড়তে হবে, জীবনীমূলক বা যদি সাইফাই লিখতে চাই তাহলে আমাকে এই ধরনের বই পড়তে হবে, কিন্তু একদম বলবো যে একটা উদ্দেশ্য প্রণোদিত লেখা, আর হচ্ছে কিছু হচ্ছে আমার এমনি পুষ্টির জন্য, স্বাভাবিক পুষ্টি, মানে সাপ্লিমেন্ট, ভিটামিন সাপ্লিমেন্ট, সে অর্থে আমার কোনো রোগ সারাবে না, কিন্তু আমাকে সুস্থ রাখবে, আনন্দ দেবে, সেটাই যে বই তোমার ভালো লাগে, যেটা আমার স্বতঃস্ফূর্তভাবে পড়তে ভালো লাগে। আমার যেমন যখন আমি কিচ্ছু পড়ি না তখন আমি হুমায়ুন আহমেদ পড়ি, আমার অসম্ভব প্রিয় একজন লেখক, হুমায়ুন আহমেদ পড়লে আমার মাথার জট ছাড়িয়ে যায়, মনে হয় একটা ফুরফুরে জগতের মধ্যে রয়েছে, একদম তাই, ধুমধারাক্কা সিনেমার মতো, কোনো মাথায় চাপ নেই, কিচ্ছু নেই, ওর লেখা কিছু আছে যেগুলো খুব কঠিন সেগুলো নয়, হ্যাঁ, সে দেওয়াল, মধ্যাহ্ন এগুলো নয়, আমি একদম ধরুন হিমু পড়ছি, আমি মিসির আলিও পড়ি না ওই সময়, জটিল তো, একদম তো ধরুন শুভ্র পড়ছি, কি হিমু পড়ছি, কি নন্দিত নরকে পড়ছি, হ্যাঁ এই ধরনের একদম হালকা মেজাজের উপন্যাসগুলো পড়লে মনটা একদম শান্তিতে পড়ে যায়, এইভাবে এরকম দুভাবে ভাগ করে নিই।
1: আর এই ইন্টারভিউ নিতে নিতে আমাদের মনটাও শান্তিতে ভরে গেছে, কারণ এইটুকু সময়ের মধ্যে আপনি যা বললেন প্রত্যেকটা লাইন থেকেই আমি অন্তত শিখেছি এবং আমাদের অনেক শ্রোতাও শিখেছেন, শিখবেন, এবং আপনার ইন্টারভিউ, আপনার কথা আমাদের প্রচন্ড আনন্দ দিয়েছে, দিয়ে যাবে, আপনার লেখনীও আমাদের আনন্দ দিয়েছে, কখনো কাঁদিয়েছে, কখনো বিস্মিত করেছে। আপনাকে মৈত্রী পরিবারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, এই রকম থাকুন, এত সুদর্শনী থাকুন, এত সুন্দর মানুষ থাকুন আপনি,
0: দেখ আমাদের এই মৈত্রী বজায় থাক, খুব ভালো লাগলো, সকলে খুব ভালো থাকুন এবং আনন্দে থাকুন, নমস্কার।

0: শুনলেন নান্দনিক অনুষ্ঠান। আজকের অতিথি সাহিত্যিক বিনোদ ঘোষাল, কথোপকথনে শ্রীরূপা মুখোপাধ্যায়। আজ ছিল দ্বিতীয় তথা শেষ পর্ব, প্রযোজনা দুর্বা দে, আকাশবাণী মৈত্রী।
1: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান নান্দনিক, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

17ই আগস্ট থেকে 16ই নভেম্বর অবধি পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। এরই মধ্যে 26শে অক্টোবর থেকে 1লা নভেম্বর অবধি থাকছে ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইক পালন। 2026 সালের থিম বা মূল ভাবনা সত্যানিষ্ঠা সে সমৃদ্ধি বা প্রবিটি ফর প্রসপ্যারিটি। এ ব্যাপারে মূল উদ্যোগ সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের। পরিষেবার উন্নতির লক্ষ্যে সরকারি কাজে স্বচ্ছতা আনার অভিমুখে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন 17ই আগস্ট থেকে 16ই নভেম্বর 2026। আজকের দিনে পরিষেবা নির্ভর করে ডিজিটাল সুযোগ সুবিধের উপর। নিয়মিতভাবে এই সব সুবিধের পূর্ণ প্রয়োগ নিশ্চিত করতে উদ্যোগে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন 17ই আগস্ট থেকে 16ই নভেম্বর প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন সত্যনিষ্ঠাতেই সমৃদ্ধি। কাজের দ্রুত সমাপ্তি, নানা অভিযোগের দ্রুত নিষ্পত্তি, ডিজিটাল সুবিধার উপযুক্ত সদ্ব্যবহার নিশ্চিত করতে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। প্রশাসনিক কাজে স্বচ্ছতা, পরিষেবা প্রদানে দ্রুততা আনতে সক্রিয় সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন 17ই আগস্ট থেকে 16ই নভেম্বর পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। সমৃদ্ধি আসবে সত্যনিষ্ঠায়।

0: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 kHz-এ। এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান।

গানটি শুনলেন ইস্টার্ন ব্লুর পরিবেশনায়। সত্যি বন্ধুত্ব এমন এক সম্পর্ক যার কারণে মানুষ সুখীও হয় আবার দুঃখও পায়। স্থায়ী বন্ধুত্ব হতে গেলে বেশ কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্যের উপস্থিতি থাকাটা খুব জরুরি, যেমন ধরুন সহানুভূতি, সহমর্মিতা, সততা, পারস্পরিক বোঝাপড়া। এগুলো না থাকলে সমবেদনা, এগুলো না থাকলে একের সঙ্গে অপরের আস্থা, অপরের প্রতি আস্থা, অপরের একের সঙ্গে আরেকজনের সঙ্গ তৈরি হওয়াটা খুব মুশকিল। তাই বন্ধু ছাড়া জগৎটা ভাবতে কিন্তু বেশ কঠিন মনে হয়। আর অসময়ে, মানে সুসময়ে তবু কেমন কেমন করে চলে যায়, কিন্তু অসময়ে যদি হাত বাড়ালে একটা যথার্থ বন্ধুর হাত পাওয়া যায়, তাহলে তার থেকে ভালো বোধ হয় আর কিছু হতে পারে না। তাই বন্ধু ছাড়া তো আমরা ভাবতেই পারি না।

বন্ধুত্ব অনেক রকমের হয়, মানে ধরুন একের সঙ্গে অন্যের খুশিতে লাফিয়ে ওঠাও যেরকম বন্ধুত্ব, তেমনি অন্যের দুঃখের পাশে দাঁড়ানো নামও তো বন্ধুত্ব। মন খুলে কথা বলা, হেসে গড়াগড়ি খাওয়া, আবার চূড়ান্ত পাগলামি করারও আরেক নাম বন্ধুত্ব। বন্ধুত্ব কোনো বয়স মেনেও হয় না, আবার কোনো দূরত্ব মেনেও হয় না। বন্ধুত্বের মধ্যে যা থাকে তা হচ্ছে পরস্পরের প্রতি টান, পরস্পরের প্রতি এক না বলা অঙ্গীকার।

বন্ধুত্বের কথা বলতে গিয়ে মনে পড়ছে, মানে এই গান শুনতে শুনতেই মনে হচ্ছে যে বন্ধুত্বের গণ্ডিটা কেমন বদলে গেছে। মানে গণ্ডি বলতে আমি ভৌগোলিক গণ্ডির কথা বলছি। যেমন ধরুন আমাদের ছোটবেলায় প্রথমে বন্ধুত্ব হয় কি, পাড়ার বন্ধুদের সঙ্গে হতো বন্ধুত্ব হতো। তারপরে আস্তে আস্তে যখন স্কুলে ভর্তি হলো কেউ, তখন স্কুলের বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব হলো। তাতে তার যে বন্ধুর যে কি বলবো ভৌগোলিক পরিসীমা তার সেটা একটু বাড়লো। তারপর যখন একজন মানুষ কলেজে ভর্তি হলো, সেটা একটু দূরে, এবং সেই কলেজে যখন বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা আসছে, তখন সেখানে তার ভৌগোলিক পরিধি আরও বাড়লো, এবং তারপর কর্মজীবনে গিয়ে তো সেটা আরও অনেক বেশি বিস্তৃত হলো। এছাড়াও যদি আরও কোনো কাজের সঙ্গে তিনি যুক্ত থাকেন, তাহলে তো অবশ্যই সেই সূত্রেও বন্ধুত্ব হতো। কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার যুগে বন্ধুত্বের কিন্তু পরিসীমা বা কোনো ভৌগোলিক ক্ষেত্র নেই। আজকে বন্ধুত্বের ব্যাপ্তি বোধ হয় সারা পৃথিবী ব্যাপী। তাই আমাদের এদেশেও বন্ধু থাকতে পারে, বিদেশেও বন্ধু থাকতে পারে, বন্ধুর কোনো ভৌগোলিক পরিসীমা নির্ধারণ করা যাবে না।

আমাদের শৈশব থেকে বন্ধুত্ব শুরু হয় ঠিকই, কিন্তু শৈশবের শেষ এবং পূর্ণ প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্ব পর্যন্ত বন্ধুত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক। আমাদের ব্যক্তি মানসিক উন্নয়নের প্রতিনিধিত্বকারী যদি বলি, তাহলে পিতা মাতার পরেই কিন্তু আসে বন্ধুত্ব। এবং বন্ধুত্ব যদি সঠিক হয়, তাহলে সেই বন্ধুত্ব কিন্তু একটা সুশৃঙ্খল রাস্তা দেখাতে পারে। একটি ভালো বন্ধুত্ব কিশোর বয়সে যদি তৈরি হয়, তাহলে পরবর্তী জীবনে তাকে এবং সমাজকে ভালোর দিকে নিয়ে যেতে পারে। এই শিশুদের মধ্যে যে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়, আমরা ভাবি হয়তো শিশুরা তো ছোট, সমস্যা নেই, কিন্তু তারা যদি একটা ভালো স্থায়ী বন্ধুত্ব পায়, তাহলে তারাও অনেক প্রস্ফুটিত হতে পারে, অনেক সহজভাবে বেড়ে উঠতে পারে।

এতক্ষণ শুনলেন বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

বহিরঙ্গে তিনি ছিলেন ব্যারিস্টার মিস্টার এ পি সেন, লখনউয়ের অগাধ পয়সাওয়ালা প্রতিষ্ঠিত প্রথম শ্রেণীর আইনজীবী। একই সঙ্গে ছিলেন সমাজসেবী, উদারপন্থী, রাজনৈতিক ব্যক্তিত্ব। কিন্তু তার অন্তরে প্রবহমান ছিল এক আশ্চর্য এবং দুর্লভ সঙ্গীত প্রতিভার ফল্গুধারা।

মৃত্যুর এত বছর পরেও বাঙালি মনে রেখেছে এক বিলেত ফেরত ব্যারিস্টারকে নয়, অসামান্য সঙ্গীত স্রষ্টা, বাংলা ভাষা প্রেমী অতুল প্রসাদ সেন।

উনিশ শতকের দ্বিতীয় ভাগে, মানে ধরুন 1861 থেকে 1871 সাল পর্যন্ত যদি ধরা যায়, তাহলে সেই কালপর্বে বাঙালি পেয়েছে চারজন কিংবদন্তি সুরসাধককে: রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন ও অতুলপ্রসাদ সেন। কাজী নজরুলের আগমন আরও প্রায় তিন দশক পরে। তো এই সময়ে গানের সংখ্যার দিক থেকে বিচার করলে অতুলপ্রসাদ সেন কিন্তু বাকি তিনজনের চেয়ে অনেকটা পিছিয়ে ছিলেন, কিন্তু তার সঙ্গীত কীর্তির অন্তলীন মায়া এবং মগ্নতা তাকে সকলের চেয়ে আলাদা করে দিয়েছে। অতুলপ্রসাদ সেন তার 63 বছরের পার্থিব জীবনে লিখেছেন প্রায় 208 মতো গান, তাও বাংলার বাইরে বসে ব্যস্ত কর্মজীবনের ফাঁক ফোকরে। এখন তারই একটি গান।

অতুল প্রসাদ তার আত্মজীবনী বা দিনলিপি লিখে রেখে যাননি, কিন্তু তার বিষাদাচ্ছন্ন জীবনের যাপন কথা ছড়িয়ে রেখে গেছেন তার গানে গানে। তিনি ছিলেন ব্রাহ্ম পরিবারের ছেলে, কৈশোরে পিতৃহীন হয়ে সান্নিধ্য পেয়েছিলেন মাতামহ কালীমোহন গুপ্তের। এই কালীমোহন গুপ্ত ছিলেন সে যুগের বিখ্যাত গীতিকার ও গায়ক। এছাড়াও তার পিতা রামপ্রসাদ সেনও ছিলেন সঙ্গীতজ্ঞ। এদের কাছ থেকেই অতুল প্রসাদের চেতনায় এসেছিল গান। তবে তিনি প্রথম যৌবনে কঠিন আঘাত পেয়েছিলেন মায়ের কাছে। 43 বছরের বিধবা মা হেমন্ত শশী বিয়ে করলেন ব্রাহ্মণেতা দুর্গমোহন দাসকে। সেই অভিমানে তিনি বিলেত গেলেন ব্যারিস্টারি পড়তে, সালটা 1892। কিন্তু এখানেই শেষ নয়, অতুল প্রসাদ প্রেমে পড়লেন তার মামাতো বোন সুন্দরী সুগায়িকা হেমকুসুমের। সমাজ নিষিদ্ধ সম্পর্কে বিয়ের জন্য প্রতিবন্ধকতা এলো যথেষ্ট, কিন্তু অতুল প্রসাদ তার সিদ্ধান্তে অনড় রইলেন। আইনজ্ঞ অতুল প্রসাদ তার কর্মগুরু সত্যেন্দ্র প্রসন্ন সিংহের পরামর্শে স্কটল্যান্ড চলে গেলেন, যেখানকার আইনে এরকম বিয়েতে কোনো বাধা ছিল না। সেখানে 1900 সালে তিনি হেমকুসুমকে

0: আকাশ বাণী মৈত্রী, দেশ বিদেশের খবর, বিশ্ব পরিক্রমা নিয়ে আপনাদের সঙ্গে সঞ্জয় দত্ত। আমার সঙ্গে রয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। আজকের শিরোনাম, জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে জোরালো পদক্ষেপ গ্রহণ এবং স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে সব পক্ষের মধ্যে সহযোগিতা আরও নিবিড় করার আহ্বান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর।
1: কুড়ুমালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে, জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

0: লক্ষ্য করে হাজারেরও বেশি ড্রোন হামলায় ইউক্রেনের সর্বকালের সবচেয়ে ভয়াবহ ড্রোন আক্রমণ বললেন মস্কোর মেয়র।
1: তাদের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধই থাকবে, যুদ্ধ ও আলোচনা দুই প্রক্রিয়াই একই সঙ্গে চলবে জানালো ইরান।
0: প্রস্তাবিত প্রতিবাদ কর্মসূচির আগেই আটক পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খান।
1: অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ২৪ ঘন্টায় ৫২৭ জনকে গ্রেপ্তার করল ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
0: এশিয়ান গেমসের প্রথম দিনে শুটিং এ দুটির উপর ভারতের, ক্রিকেটে সোনা জয়ের লক্ষ্যে ফাইনালে ভারতের মেয়েরা মিক্সড মার্শাল আর্টে পদক জয় নিশ্চিত করলেন ভারতের সুচিকা তারিয়াল।
1: হকিতে ভারতের পুরুষ ও মহিলা দলের বড় জয়। ব্যাডমিন্টনে কোয়ার্টার ফাইনালে ভারতের মেয়েরা। টেবিল টেনিসে ভারতের মেয়েরা হারালো ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরকে।
0: আসছে বিস্তারিত খবরে। আজ প্রথমেই দেশের খবর। জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে জোরালো পদক্ষেপ গ্রহণ যে অত্যন্ত জরুরি, সাম্প্রতিক সময়ে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ তা স্পষ্ট করে দিয়েছে বলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মন্তব্য করেছেন। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় দ্য ফিউচার অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট ডাইনামিক্স শীর্ষক সম্মেলনের সমাপ্তি অধিবেশনে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, জলবায়ু ঝুঁকি যে অত্যন্ত গুরুতর হয়ে উঠেছে, বিশ্বজুড়ে বৈজ্ঞানিক মহল বারে বারে সেই বার্তা দিচ্ছে।
2: हाल के समय में हुई अनेक प्राकृतिक आपदाओं ने यह स्पष्ट किया है कि क्लाइमेट इम्पैक्ट को कम करने के लिए सशक्त क्लाइमेट एक्शन करना आवश्यक है। विश्व का वैज्ञानिक समुदाय चेतावनी दे रहे हैं कि क्लाइमेट रिस्क बहुत गंभीर हो चुका है। इनकी यथासंभव रोकथाम और सामना करने के लिए स्थानीय, क्षेत्रीय और वैश्विक सभी स्तर पर स्टेक होल्डर्स के बीच सक्रिय सहयोग की सुदृढ़ आवश्यकता है।
0: এই সমস্যা প্রতিরোধ ও মোকাবিলায় স্থানীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক স্তরে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সক্রিয় সহযোগিতা আরও জোরদার করার প্রয়োজনীয়তার উপর জোর দেন রাষ্ট্রপতি। শ্রীমতী মুর্মু বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে মানবজীবনের বিভিন্ন ক্ষেত্রে ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে। জীববৈচিত্র্যের ক্ষয়, জল সংকট এবং ভূমিক্ষয় এই ভারসাম্যহীনতার কয়েকটি উদাহরণ বলে উল্লেখ করেন তিনি। রাষ্ট্রপতি বলেন, জল সংকটে থাকা অঞ্চলে স্থানীয় মানুষের চাহিদা মেটাতে ছোট পরিসরে কৃষিকাজের বিশেষ ব্যবস্থা বা ফার্ম পড কার্যকর ভূমিকা নিতে পারে। এর মাধ্যমে স্থানীয়ভাবে খাদ্য উৎপাদনের পাশাপাশি জলসংকটপূর্ণ এলাকায় মানুষের জীবিকারও সহায়তা করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
2: ক্লাইমেট চেঞ্জ মানব অস্তিত্বকে অনেক স্তর পর অসন্তুলন পয়দা করতে হয়। বায়োডাইভার্সিটি লস, ওয়াটার স্ট্রেস ওর ল্যান্ড ডিগ্রেডেশন ইসে গেহরাই সে জুড়ে হে। ওয়াটার স্ট্রেস বালে ক্ষেত্র মে ফার্ম পন্ডস স্থানীয় সমুদায় কে লিয়ে অত্যন্ত উপযোগী সিদ্ধ হো সকতে হে। ইয়ে না কেবল বর্ষা জল কো ক্ষেতো মে রখনে কে লিয়ে অপেতু সিঁচাই কে লিয়ে সময় পর জল উপলব্ধ করাতে হে। ইনসে ভূজল ভি রিচার্জ হোতা হে।
1: উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখা এটিএস আজ বারাণসীতে বড়সড় অভিযান চালিয়ে এনকাউন্টারে ঝাড়খণ্ডের নিষিদ্ধ জঙ্গি সংগঠন টিপিসির প্রধান ব্রিজেশ গাঞ্জুকে হত্যা করেছে। ব্রিজেশ গাঞ্জু ওরফে গোপাল সিং ভোক্তা সর্দারজি নামে পরিচিত ছিলেন। প্রায় দুই দশক ধরে পলাতক ছিলেন ব্রিজেশ গাঞ্জু। তার গ্রেপ্তারের বিষয়ে তথ্যের জন্য ঝাড়খণ্ড পুলিশ এবং জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ যৌথভাবে ৩০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। হত্যা, খুনের চেষ্টা, অপহরণ, তোলাবাজি, অগ্নিসংযোগ, অপরাধমূলক ষড়যন্ত্র এবং সরকারি কর্মীদের ওপর হামলা সহ ৫০টিরও বেশি মামলা তার বিরুদ্ধে নথিভুক্ত ছিল। সাধারণ নাগরিক ও পুলিশকর্মীদের হত্যার অভিযোগও ছিল তার বিরুদ্ধে। এনকাউন্টারে অংশ নেওয়া এটিএস দলের জন্য ২ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের পুলিশ মহানির্দেশক রাজীব কৃষ্ণ।
0: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর। চলতি মাসের ২৬ তারিখে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর। সফরের সময় ড জয়শঙ্কর বিভিন্ন বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন।
1: আদিবাসী সমাজের অধিকার রক্ষায় এবং তাদের উন্নয়নে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পুরুলিয়ার টামনা থানা এলাকায় করাড়িতে আজ করম নৃত্য উৎসবে যোগ দিয়ে তিনি বলেন, কুরুমালি ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চলছে। কর্মীদের রেল রোকো কর্মসূচির সময় যেসব আন্দোলনকারীর বিরুদ্ধে মামলা হয়েছিল তা প্রত্যাহার করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বর্তমান সরকার কর্মী সংস্কৃতি ঐতিহ্য রক্ষায় যাবতীয় পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।
3: আমরা ইউসিসি আনার জন্য কমিশন তৈরি করেছি, সেখানে ইউসিসির বাইরে আমরা কুর্মী সমাজকে রেখেছি, সাঁওতালি ভাষাকেও।

0: অষ্টম তফসিলে স্বাধীনতার পরে ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী 2003 সালে দিয়েছিলেন। সংকল্প পত্রেও আমরা বলেছি কুড়মালি ভাষাকে, রাজবংশী ভাষাকে আমরা অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করব।
1: মুখ্যমন্ত্রী আরও বলেন, খুব শীঘ্রই কুর্মী উন্নয়ন বোর্ড কাজ শুরু করবে। এই বোর্ডের জন্য বাজেটে 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া ভিবিজি রামজি প্রকল্পের আওতায় সবাইকে জব কার্ড করিয়ে দেওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। করাড়ি থেকে পুরুলিয়া শহরে এসে সার্কিট হাউসে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ছড়রায় বিমানবন্দর গড়ে তোলার ব্যাপারে আগামী 28 সেপ্টেম্বর চুক্তি হবে বলে তিনি জানিয়েছেন। এছাড়াও সব শ্রেণীর মানুষের জন্য সরকারি সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হবে। জেলায় শিল্পায়নের গতি বাড়ানোর কথাও বলেন শ্রী অধিকারী। পর্যটন শিল্পের উন্নতিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথাও তিনি বলেন। একটি অভয়ারণ্য করার প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি। পরে রবীন্দ্র ভবনে বিভিন্ন জাতীয় সম্প্রদায়ের সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। সফরের ফাঁকে পুরুলিয়ার সৈনিক স্কুলেও যান তিনি। এই স্কুলকে উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে রাজ্য সরকারের তরফে সহযোগিতারও আশ্বাস দেন তিনি।
2: কলকাতা বিমানবন্দরের ওপর চাপ কমানো এবং দক্ষিণবঙ্গের বিমান যোগাযোগ আরও সম্প্রসারণের লক্ষ্যে প্রস্তাবিত কল্যাণী গ্রিনফিল্ড বিমানবন্দর প্রকল্পের জন্য জমি চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। নদিয়ার নটি মৌজায় প্রায় 2000 একর জমি অধিগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রারদের এই মৌজাগুলির জমির দলিল নিবন্ধন আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের রাজ্য বাজেটে কল্যাণীতে একটি গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরির ঘোষণা করা হয়েছিল। নবী মুম্বাই গ্রিনফিল্ড বিমানবন্দরের আদলে কল্যাণী বিমানবন্দর প্রকল্প গড়ে তোলা হবে। প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ ও অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিস্তারিত প্রকল্প রিপোর্ট এবং নির্মাণের সময়সূচি চূড়ান্ত করা হবে।
1: উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের মাটির নিচে থাকা রেলের তেলের ভাণ্ডার থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার আগে আজ দুপুরে অশোকনগরের বাইগাছি তেল উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভা সাংসদ সৌমিক ভট্টাচার্য। এদিন তিনি জানান, দেশের তেল উৎপাদন বাড়াতে এই প্রকল্প বড় ভূমিকা নেবে, কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি।
3: পশ্চিমবঙ্গের আগের যে সরকার, তাদের 19টা চিঠি লেখার পরেও তারা পেট্রোলিয়াম মাইনিং লিজ দিতে তখন রাজি হননি। আমাদের কোনো খনিজ সম্পদ বা আমাদের প্রাকৃতিক সম্পদ নিয়ে কোনো রাজনীতি করা উচিত নয়, এখানে কোনো রাজনৈতিক বিভাজন থাকা উচিত নয়। এখানে 5টা ওয়েল ড্রিল করা হবে, প্রায় সালফার বিহীনই বলা যায়, অত্যন্ত উচ্চমানের তেল অশোকনগর থেকে পাওয়া যাচ্ছে।
2: উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার শুরু হচ্ছে আগামীকাল, চলবে 14 অক্টোবর পর্যন্ত। মোট পরীক্ষার্থীর সংখ্যা 7,18,620। সকালে 11টা থেকে বেলা 12:30 পর্যন্ত পরীক্ষা চলবে। তবে বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষা দুপুর 2 থেকে 3টে এবং সঙ্গীত ও দৃশ্যকলার পরীক্ষা সকালে 11টা থেকে বেলা 12টা পর্যন্ত হবে। যেসব স্কুলে একই ভবনে উচ্চ মাধ্যমিক ও প্রাথমিকের ক্লাস হয়, সেখানে উচ্চ মাধ্যমিকের দিনগুলিতে প্রাথমিকের পঠন পাঠন বন্ধ থাকবে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে।
1: যোধপুরে ভারত ও জাপানের বায়ুসেনার যৌথ মহড়া বিট গার্ডিয়ান 2026 চলছে। 14 দিন ধরে চলা এই মহড়া শেষ হবে মঙ্গলবার। উন্নত সামরিক অভিযান পরিচালনার পাশাপাশি দুই দেশের বায়ুসেনার মধ্যে অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময় এই মহড়ার অন্যতম লক্ষ্য। দেশীয় লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস, Su-30 MKI এবং রাফাল সহ বিভিন্ন অত্যাধুনিক যুদ্ধবিমান নিয়ে ভারতীয় বায়ুসেনা মহড়ায় অংশ নিচ্ছে। জাপানের বায়ুসেনা অংশ নিচ্ছে F-2A যুদ্ধবিমান নিয়ে।
2: মিরাটে আয়োজিত বিমান প্রদর্শনীতে ভারতীয় বায়ুসেনার সূর্য কিরণ অ্যারোবেটিক দলের আকাশ কসরত দর্শকদের মুগ্ধ করেছে। নটি হক MK-132 যুদ্ধবিমান নিয়ে আকাশে অসাধারণ কসরত প্রদর্শন করে দলটি। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ এই বিমান প্রদর্শনী প্রত্যক্ষ করেন এবং সূর্য কিরণ দলের প্রশংসা করেন। তিনি বলেন, এই ধরনের বিমান প্রদর্শনীর অন্যতম লক্ষ্য হল দেশের তরুণদের সশস্ত্র বাহিনীতে যোগ দিতে অনুপ্রাণিত করা। দুদিনের এই বিমান প্রদর্শনী গতকাল শুরু হয়। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, 2 দিনে 1 লক্ষেরও বেশি মানুষ এই প্রদর্শনী দেখেন। তাদের মধ্যে বহু ছাত্রছাত্রী, ন্যাশনাল ক্যাডেট কোর বা NCC-র ক্যাডেট এবং ন্যাশনাল সার্ভিস স্কিম বা NSS-এর স্বেচ্ছাসেবকরাও ছিলেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ এই অনুষ্ঠানকে শৃঙ্খলা, নিখুঁত দক্ষতা, দলগত সমন্বয় এবং পেশাদারিত্বের এক অসাধারণ মেলবন্ধন বলে উল্লেখ করেন। সূর্য কিরণ দলের সাহস ও নিষ্ঠার প্রশংসা করে মন্ত্রী জানান, গত 30 বছরে এই দল ভারত ও বিদেশে 800 বেশি বিমান প্রদর্শনীতে অংশ নিয়েছে।
1: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকায় তৈরি হওয়া নিম্নচাপ ক্ষেত্রটি ক্রমশ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ এবং অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়া

0: অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। সেদিন সকালে 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। এবারও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য ও মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। মাই গভ ওপেন ফোরাম, নরেন্দ্র মোদী অ্যাপে লিখিত বার্তা পাঠানোর পাশাপাশি টোল ফ্রি নাম্বার 1800117800 মারফতও বার্তা পাঠানো যাবে। আসন্ন পর্বের জন্য চলতি মাসের 25 তারিখ পর্যন্ত পরামর্শ গ্রহণ করা হবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর ই দপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। এবার বিদেশের খবর।
1: ইউক্রেন রাতভর রাশিয়ার ওপর হাজারেরও বেশি ড্রোন হামলা চালিয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে 2 জন প্রাণ হারিয়েছে, আহত 20। এর মধ্যে শতাধিক ড্রোনের লক্ষ্যবস্তু ছিল শুধুই মস্কো। মস্কোর মেয়র সের্গেই সেবিয়ানিন একে রাশিয়ার রাজধানীর ওপর সর্বকালের সবচেয়ে ভয়াবহ ড্রোন হামলা হিসেবে অভিহিত করেছেন। এই ঘটনায় একটি তেল শোধনাগার ও একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তাদের বাহিনী দেশজুড়ে 1100টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করেছে। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার তেল ও লজিস্টিক ক্ষেত্রকে আঘাত করার জন্যই কিয়েভ এই হামলায় ইউক্রেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফ্লেমিঙ্গো ও পেলিকান সহ একগুচ্ছ ক্ষেপণাস্ত্র ড্রোন ব্যবহার করেছে। উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই একে অপরের জ্বালানি পরিকাঠামোয় হামলা অব্যাহত রেখেছে।
0: ইরান জানিয়েছে তাদের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধই থাকবে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, সে দেশের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই মন্তব্য করেছেন। গালিবাফ বলেন, ইরান যুদ্ধ ও আলোচনা উভয় প্রক্রিয়ায় একসঙ্গে চালিয়ে যাবে। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া ওয়াশিংটনের শর্ত পূরণের উপর নির্ভর করছে বলে জানিয়েছে ইরান। এইসব শর্তের মধ্যে সংঘাতের অবসান, মার্কিন নিষেধাজ্ঞা পরিবর্তন এবং ইরানি জাহাজের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহারের মতো বিষয়গুলি রয়েছে। তবে মার্কিন সেন্টকম জানিয়েছে, তারা গত 2 মাসে 2000-এরও বেশি বাণিজ্যিক জাহাজকে এই প্রণালী নিরাপদে অতিক্রম করতে সহায়তা করেছে এবং পারস্য উপসাগর থেকে ১ বিলিয়ন ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল সরবরাহে সহায়তা প্রদান করেছে। তা সত্ত্বেও আমেরিকার বিরুদ্ধে ইরানের এই ধরনের অবস্থানের জন্য হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এখনও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এদিকে পশ্চিম এশিয়ার অন্যান্য অঞ্চলে সংঘাত এখনও অব্যাহত। সৌদি আরব জানিয়েছে, গতকাল রিয়াধের দিকে নিক্ষিপ্ত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। ইয়েমেনের হুতি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে।
1: আমেরিকার সঙ্গে পুনরায় আলোচনা শুরুর বিষয়ে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের কাছে নিজেদের শর্ত জানিয়ে দিয়েছে ইরান। একই সঙ্গে তেহরান সতর্ক করে দিয়ে বলেছে, ওয়াশিংটন যদি তাদের দাবি প্রত্যাখ্যান করে তবে তারা যুদ্ধের জন্য প্রস্তুত। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মাহসেন রেজাই জানিয়েছেন, ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে সকল ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা, ইরানের ফ্রিজ করা অর্থ মুক্ত করা এবং নৌ অবরোধের অবসান ঘটানো।
0: মার্কিন যুক্তরাষ্ট্রের বৈরী আচরণের জবাবে পরমাণু প্রতিরোধ ব্যবস্থা আরও শক্তিশালী করার হুমকি দেওয়ার মাত্র 2 দিন পরই উত্তর কোরিয়া আজ সমুদ্রের দিকে একটি কমপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলের সমুদ্রের দিকে প্রায় 450 কিলোমিটার অতিক্রম করে। এর কয়েক ঘণ্টা পরে সে দেশের পূর্ব উপকূল থেকে আরও একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তারা ওই অঞ্চলে সার্বিক নজরদারি বৃদ্ধি করেছে এবং ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে আমেরিকা ও জাপানের সঙ্গে তথ্য বিনিময় করছে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরুজ্জীবিত করতে গত মাসে আমেরিকা দক্ষিণ কোরিয়ার সঙ্গে তাদের যৌথ সামরিক মহড়া কমিয়ে দেয়। তবে আমেরিকার এই উদ্যোগ সত্ত্বেও উত্তর কোরিয়া পরপর বেশ কয়েকটি অস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে।
1: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি একটি এআই ফোর্স গঠন করেছেন এবং অদূর ভবিষ্যতে একজন এআই জার বা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রধান উপদেষ্টা নিয়োগ করবেন। তবে প্রস্তাবিত এআই ফোর্সের পরিকাঠামো কিংবা এআই জারের সুনির্দিষ্ট ভূমিকা সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেননি তিনি।
0: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে পাক কর্তৃপক্ষ আজ আটক করেছে। আগামী 27 সেপ্টেম্বর তাঁর দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এর প্রস্তাবিত প্রতিবাদ কর্মসূচির আগেই তাঁকে আটক করা হল। লাহোরে আলিমা খানকে আটক করে কোট লাখপত জেলে পাঠানো হয়েছে বলে জানা গেছে। লাহোরের ডেপুটি কমিশনার মোহাম্মদ আলী এজাজ পাঞ্জাব মেন্টেন

0: অফ পাবলিক অর্ডার অর্ডিন্যান্স 1960-র আওতায় 30 দিনের আটকের আদেশ জারি করেছেন। জনশান্তি ও আইন শৃঙ্খলার জন্য বিপজ্জনক হিসেবে বিবেচিত ব্যক্তিদের আটক করার ক্ষমতা এই আইনে কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। উল্লেখ্য, 73 বছর বয়সী ইমরান খান 2023 সাল থেকে কারাবন্দী রয়েছেন। তাঁর মুক্তির দাবিতে আলিমা খান প্রচার চালিয়ে আসছিলেন। আগামী 27 সেপ্টেম্বর ইমরান খানের মুক্তির দাবিতে প্রতিবাদ কর্মসূচির পরিকল্পনা করেছে পিটিআই।
1: ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি তাদের নিয়মিত অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে গত 24 ঘণ্টায় বাংলাদেশের রাজধানী থেকে 527 জনকে গ্রেপ্তার করেছে। এর পাশাপাশি 55টি মামলাও দায়ের করা হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে খবর, অভিযানের সময় একটি তাজা ককটেল বোমা, 500 গ্রাম বারুদ, 250 গ্রাম পেট্রোল ও পেরেক সহ বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এছাড়া 54 কেজির বেশি গাঁজা, 4,115টি মাদক ট্যাবলেট ইয়াবা, 21 গ্রাম হেরোইন এবং 50 বোতল ফেনেসিরিল উদ্ধার করা হয়। আটক দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
0: বাংলাদেশের ঢাকার যাত্রাবাড়ি মোড়ে একাধিক ককটেল বোমা বিস্ফোরণের ঘটনায় এক রিকশাচালক আহত হয়েছেন। এর আগের দিনই এক স্থানীয় থানার বাইরে একই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ঢাকায় গতকাল সন্ধ্যায় পৃথক 3টি স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে, যার মধ্যে 2টি মিরপুরে এবং 1টি বাড্ডায়। পল্লবী থানার ওসি হাসান বশির জানিয়েছেন, দুষ্কৃতীরা একটি বাসে আগুন ধরিয়ে দেওয়ার পর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে বলে তিনি জানান। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই ঘটনার প্রেক্ষিতে রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করেছে।
1: চীনের নৌবাহিনীর 3টি জাহাজ টাংশান, দা কিং এবং তাইহু 5 দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে অবস্থান করছে। বাংলাদেশের প্রাক্তন ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এ কে এম শামসুর ইসলাম এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাউল আজিম চীনের এই যুদ্ধ জাহাজগুলি পরিদর্শন করেছেন। এই শুভেচ্ছা সফর দুই দেশের নৌবাহিনীর পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ, সামুদ্রিক নিরাপত্তা এবং সহযোগিতা বৃদ্ধিকে আরও সুদৃঢ় করবে।
0: নেপালে ভয়াবহ হড়পাবানের প্রায় 4 সপ্তাহ পর এখনও প্রায় 6,000 মানুষ নিখোঁজ। তাঁদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। বিপর্যয়ে এখনও পর্যন্ত 1,400-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। রাসুয়া এবং সংলগ্ন জেলাগুলিতে নদীর বিভিন্ন অংশ, ধ্বংসস্তূপ এবং ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ প্রকল্পগুলিতে তল্লাশি চালানো হচ্ছে। চলতি মাসের গোড়ায় নেপাল সেনাবাহিনীর এক ফিল্ড কমান্ডার জানিয়েছিলেন, ক্ষতিগ্রস্ত কয়েকটি সুড়ঙ্গ থেকে ধ্বংসাবশেষ সরাতে 3 থেকে 4 মাস পর্যন্ত সময় লাগতে পারে। এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ক্ষতিগ্রস্ত বিস্তীর্ণ অঞ্চলে বহু রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা এখনও ব্যাহত। 26 অগস্টের হড়পাবানে নোয়াকোট ও ধাদিং জেলার বিভিন্ন এলাকার মধ্যে যোগাযোগকারী একাধিক ঝুলন্ত সেতু ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। উত্তর ও মধ্য নেপালের একাধিক শহর ও গ্রাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সীমান্তের চীনা অংশে 43 জনের মৃত্যু হয়েছে। চীনা সংবাদমাধ্যমের খবর অনুযায়ী সেখানেও এখনও 500-এরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
1: রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আজ বিশ্ব নেতাদের শান্তি, মর্যাদা, ন্যায় বিচার ও মানবতার স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। মহাসচিব হিসেবে এটি তার শেষ রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের অধিবেশন। এতে যোগ দিতে তিনি এখন নিউ ইয়র্কে রয়েছেন। সমাজ মাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, বিশ্বব্যাপী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা, আলোচনা এবং সম্মিলিত পদক্ষেপ অত্যন্ত অপরিহার্য।
0: এবার খেলার খবর। ২০২৬ এশিয়ান গেমসে দারুণ সূচনা করেছে ভারত। প্রতিযোগিতার প্রথম দিনেই শুটিংয়ে 2টির উপর পদক জিতেছে। মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল দলগত বিভাগে রূপ জিতেছেন এলাভেনিল বালারিভান, বিদার্সা কে বিনোদ এবং সোনাম উত্তম মাস্কার। একই ইভেন্টের ব্যক্তিগত বিভাগেও রূপোর পদক জিতেছেন এলাভেনিল। ক্রিকেটে বাংলাদেশকে 114 রানে হারিয়ে ফাইনালে উঠেছে ভারতের মহিলা দল। সোনার পদকের লড়াইয়ে ভারত মুখোমুখি হবে শ্রীলঙ্কার। মিক্সড মার্শাল আর্টসে ইতিহাস গড়েছেন সুচিকা তারিয়াল। মহিলাদের ট্র্যাডিশনাল 60 কেজি বিভাগের সেমিফাইনালে উঠে এশিয়ান গেমসে এই খেলায় ভারতের প্রথম পদক নিশ্চিত করেছেন তিনি। হকিতেও দুর্দান্ত শুরু করেছে ভারতের পুরুষ ও মহিলা দল। পুল এর ম্যাচে ভারতীয় পুরুষ দল ইন্দোনেশিয়াকে 13-1 গোলে হারিয়ে দিয়েছে। পুল বির প্রথম ম্যাচে ভারতীয় মহিলা দল উজবেকিস্তানকে হারিয়েছে 19-0 গোলে। ব্যাডমিন্টনে ভারতের মহিলা দল প্রি কোয়ার্টার ফাইনালে কাজাখস্তানকে 3-0 ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। পরের ম্যাচে দ্বিতীয় বাছাই এবং আয়োজক জাপানের মুখোমুখি হবে ভারত। টেবিল টেনিসে ভারতীয় মহিলা দল ইন্দোনেশিয়াকে 3-0 এবং সিঙ্গাপুর

0: সিঙ্গাপুরকে 3-2 ব্যবধানে হারিয়েছে। পুরুষ দল ইন্দোনেশিয়াকে 3-0 ব্যবধানে পরাজিত করে, তবে পরের ম্যাচে ইরানের কাছে 0-3 ব্যবধানে হেরে যায় তারা।
1: এশিয়ান গেমসে মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল ব্যক্তিগত বিভাগে রূপোর পদক জেতায় ইনাভেলিন ভালারিভানকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমের এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, ইনাভেলিন অসাধারণ পারফরমেন্স দেশকে গর্বিত করেছে, ভবিষ্যতে আরও সাফল্যের জন্য তাকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি। এশিয়ান গেমসে ভারতের পদক জয়ের সূচনা করে মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল দলগত বিভাগে রূপো জেতার জন্য ভারতীয় মহিলা শ্যুটিং দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
0: এশিয়ান গেমসে মিক্সড মার্শাল আর্টসে ইতিহাস গড়েছেন সুচিকা তারিয়াল। আইচিন আগুয়া এশিয়ান গেমসে মহিলাদের ট্রেডিশনাল শার্টকে যে বিভাগে সেমিফাইনালে উঠে দেশের প্রথম অ্যাথলিট হিসেবে এই ইভেন্টে ব্রোঞ্জ পদক পাওয়া নিশ্চিত করেছেন তিনি।
1: হকিতে এশিয়ান গেমসে দারুণ সূচনা করেছে ভারত। জাপানের কাকামি গাহারায় আজ পুল এর ম্যাচে ইন্দোনেশিয়াকে 13-1 গোলে হারিয়েছে ভারতীয় পুরুষ দল। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন দিলপ্রীত সিং, তিনি একাই 4টি গোল করেন। এছাড়া অভিষেক, রাজিন্দর সিং, মনদীপ সিং, অধিনায়ক হরমনপ্রীত সিং এবং যুগরাজ সিং 1টি করে গোল করেন। ইন্দোনেশিয়ার হয়ে একমাত্র গোলটি করেন 33 মিনিটে আউলিয়া আল আরাধ।
0: এশিয়ান গেমসে প্রি কোয়ার্টার ফাইনালে 3-0 ব্যবধানে পরাজিত করে ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দল তাদের অভিযান শুরু করেছে। সিঙ্গলসে কামিলা স্মাগুলোভাকে 21-7, 21-9 ব্যবধানে হারিয়ে পিভি সিন্ধু ভারতের প্রথম জয় এনে দেন। এরপর উন্নতি হুডা অ্যালিসা কুলেসোভাকে 21-7, 21-10 এবং তানভি শর্মা ডায়ানা নামেনোভাকে 21-5, 21-10 এ হারিয়ে দেন।
1: ভারত এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনালে উঠেছে। জাপানের কারোগি স্পোর্টস পার্কে আজ সেমিফাইনালে ভারত 114 রানে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। অপর সেমিফাইনালে শ্রীলঙ্কা 8 উইকেটে পাকিস্তানকে পরাজিত করেছে।
0: এবার দৃষ্টিকোণ। চিত্র পরিচালক সলিল দত্তের প্রয়াণ বার্ষিকীতে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

শ্রী রাজেশ্বরী, মোমের আলো, সূর্যশিখার মতো ছবি বাঙালি দর্শক নাম শোনেননি এমন কেউ মেলাভার। আর এই সব ছবির নেপথ্যে যিনি ছিলেন বা জানাচ্ছিলেন, তখনকার যুগে তাদের নাম সচরাচর কারোর সামনে আসত না। তেমনই এক প্রচার বিমুখ মানুষ ছিলেন সলিল দত্ত। পরিচালনা করেছেন একের পর

1972 সালে স্ত্রী ছবির এই গান মুখে মুখে ফিরেছে বাঙালির। চিত্রনাট্যকার হিসেবে প্রথম কাজ করেন 1963 সালে সূর্যশিখা ছবিতে। তার পরিচালনার কাজও করেছেন নিজেই। চিত্রনাট্য এবং পরিচালনার পাশাপাশি অভিনয় করেছেন বহু বিখ্যাত ছবিতে, বসু পরিবার, সাগরিকা, ধন্নি মেয়ে, অতিথি ছাড়াও অভিনয় করেছেন সাড়ে চুয়াত্তরে।

0: ষাটের দশক থেকে তার ছবির বিষয় খানিকটা বদলেছে। সমরেশ বসুর গল্প নিয়ে তৈরি করলেন অপরিচিত।
1: আমার কথা আরো কিছু বলুন না, আমার খুব জানতে ইচ্ছে করে।
2: কি জানতে চাও বলো।
1: প্রতাপ কাকা আমার সব দেখাশোনা করতেন কেন?
2: তোমার বাবা আর আমার দাদা অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ইমানের সঙ্গে অপেন্দ্র দেব আমার দাদার বিয়ে করলেন, খাওয়া ছেড়ে ছুড়ে দিয়ে কোথায় চলে গেলেন।
1: তারপর?

0: তোমার জন্মের কয়েক বছরের মধ্যে তোমার বাবা এবং মা প্রায় একই সময় মারা যান। তারপর গ্রামে আত্মীয় স্বজনের মাঝখানে তুমি অত্যন্ত অবহেলা আর অত্যাচারের মধ্যে মানুষ হও, যে কারণে
1: আমার মাথাটাই কিরকম গোলমাল হয়ে গিয়েছে।
2: উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, উৎপল দত্ত, রবি ঘোষ, ছায়াদেবী, বিকাশ রায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, ছবি বিশ্বাস, শোভা সেন, সন্তোষ দত্ত কি কাজ করেননি তার ছবিতে, উর্বশী, কলঙ্কিত নায়ক, বাবু মশাই সহ একের পর এক মনোগ্রাহী ছবির পরিচালনা করেছেন। তবে উত্তম কুমারের শেষ ছবি অগবধূ সুন্দরীর পরিচালনার কাজ করছিলেন সলিল দত্ত, চলে গেলেন নায়ক অকালে এই ছবির সেটেই।
3: লোক জমা হয়েছে, যা শুরু হবে
4: কাকা পয়সা দিয়েছি।
5: খাও খাও দুধ হয়ে ডুবে যাও, দেখো চোখে চোখে সর্ষে ফুল।
4: কি
5: সর্ষে ফুল?

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে জোরালো পদক্ষেপ গ্রহণ এবং স্থানীয় আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে সব পক্ষের মধ্যে সহযোগিতা আরও নিবিড় করার আহ্বান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর।
1: কুর্মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
0: রাশিয়া লক্ষ্য করে হাজারেরও বেশি ড্রোন হামলা, ইউক্রেনের সর্বকালের সবচেয়ে ভয়াবহ ড্রোন আক্রমণ বললেন মস্কোর মেয়র।
1: তাদের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধই থাকবে, যুদ্ধ ও আলোচনা দুই প্রক্রিয়ায় একসঙ্গে চলবে জানালো ইরান।
0: প্রস্তাবিত প্রতিবাদ কর্মসূচির আগেই আটক পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খান।
1: অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে চব্বিশ ঘন্টায় 527 জনকে গ্রেপ্তার করল ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
0: এশিয়ান গেমসের প্রথম দিনেই শুটিংয়ে দুটি রূপো ভারতের। ক্রিকেটে সোনা জয়ের লক্ষ্যে ফাইনাল ভারতের মেয়েরা। মিক্সড মার্শাল আর্টসে পদক জয় নিশ্চিত করলেন ভারতের সুচিকা তারিওয়াল।
1: হকিতে ভারতের পুরুষ ও মহিলা দলের বড় জয়। ব্যাডমিন্টনে কোয়ার্টার ফাইনালে ভারতের মেয়েরা। টেবিল টেনিসে ভারতের মেয়েরা হারালো ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরকে।
0: আজ বিশ্ব পরিক্রমা এ পর্যন্তই। নমস্কার।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন গ্রন্থ পরিচয়।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন গ্রন্থ পরিচয়। আজকের গ্রন্থ প্রখ্যাত পাঞ্জাবি কবি ও কথা সাহিত্যিক অমৃতা প্রীতমের লেখা কোরে কাগজ, অর্থাৎ খালি কাগজ। পরিচয় করাচ্ছেন শ্যামল ভট্টাচার্য, সম্পাদনা শিরোপা রায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।
1: উপন্যাসটি শুরু হয় পঙ্কজ নামক এক যুবকের মায়ের মৃত্যুর আগে কয়েকটি ইচ্ছে পূরণ এবং পারিবারিক পুরোহিত নিধি মহারাজ ও মায়ের বান্ধবী রক্ষী মাসির উপস্থিতিতে মায়ের মৃত্যু দিয়ে। কিন্তু মায়ের দাহকার্য সম্পন্ন করার আগেই তাঁদের বাড়িতে তার জ্ঞাতি কাকা জনকের আবির্ভাব ও পঙ্কজের বদলে নিজের ছেলেকে দিয়ে মুখাগ্নি করানোর প্রস্তাব তাঁকে চমকে দেয়। সে অবাক হয়ে শোনে যে সে নাকি মায়ের দত্তক পুত্র হওয়ায় মুখাগ্নি করতে পারবে না, যদিও এই দাবি নিধি মহারাজ মানে না আর পঙ্কজই তার মায়ের মুখাগ্নি করে। কিন্তু পঙ্কজের মনে তখন থেকে

মধ্যে থাকা অনেক সন্দেহ এবং দ্বিধার গল্প দিয়েই করে উঠেছে এই উপন্যাস। দ্বিতীয় অধ্যায়ের গোড়াতেই দেখি লেখকের ভাষায়, আজ যেন হঠাৎই একটি পাতাল গঙ্গা ধরণীতে এসে আমার পায়ের সামনে দিয়ে বইতে শুরু করল। মনে হয় আমার জীবনের পুরো ২৪টা বছর যেন আমার সামনে এক এক করে এই নদীতে বয়ে যাচ্ছে। আজ ঘরে অনেক রকম আওয়াজ একসঙ্গে জুটেছিল, রক্ষী মাসির আওয়াজও। আমার মাথায় হাত বোলাতে বোলাতে কাঁদছিল মাসি। কি জানি গলির কোনো কোনো ঘর থেকে আসা আরও পুরুষদের গলার আওয়াজও হয়তো ছিল, কিন্তু এই সন্ধে গড়িয়ে যেতেই ওইসব আওয়াজ যেন ওই পাতাল গঙ্গায় বয়ে আমার থেকে অনেক দূরে চলে গেল। কিন্তু সকালবেলা মুখাগ্নি করার অধিকার নিয়ে কথা বলতে যে জনক কাকা এসেছিলেন, তাঁর গলার আওয়াজ আর শোনা গেল না। হতে পারে হয়তো পাতাল গঙ্গার কোনো এক পিছন বাঁকে সে জলে পড়ে গেছে, আমি দেখিনি। নিধি মহারাজ আমার হাত দিয়েই মায়ের পার্থিব শরীরে আগুন ছুঁয়েছিলেন। সে সময়ে তাঁর গলা না কাঁপলেও আমার হাত কিন্তু কেঁপে গিয়েছিল। মনে হয়েছিল মা শব্দটাও যেন পাতাল গঙ্গায় বয়ে যাচ্ছে। যদিও জানি না কোনো সম্পর্ক কিভাবে জলে বয়ে যেতে পারে। আজ সন্ধ্যা পূজার পরে নিধি মহারাজ চাদরের খুঁটে করে জল মিষ্টি নিয়ে এসেছিলেন, মন্দিরের প্রসাদ বলে আমাকে জবরদস্তি করে কিছু খাওয়ালেন। জিজ্ঞেস করলাম, মহারাজ যিনি বলতে পারতেন তিনি ২৪ বছর চুপ করে থেকেছেন, আর এখন তো চিরদিনের মতো তাঁর মুখ বন্ধ হয়ে গেছে। এখন আপনিই বলুন, তিনি আমার কে ছিলেন? তিনি তোমার মা ছিলেন পঙ্কজ। নিধি মহারাজ কাছে এসে আমার মাথায় হাত রাখলেন। আমি বললাম, জানি, এই শব্দের মধ্যেই তাঁর পরিচয় রয়েছে। তবে আজ হঠাৎ কেন এই পরিচয়টা আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে? হেসে ফেলেন মহারাজ, জবাব না দিয়ে প্রশ্ন করেন, বলতো কোথা থেকে আমরা আমাদের পরিচয় অর্জন করি? বললাম, হয়তো জন্মের থেকে আমরা এই পরিচয় অর্জন করি। তিনি বলেন, আমাদের অন্তরাত্মা আমাদের এই পরিচয় দেয়। তুমি তোমার অন্তরাত্মাকে জিজ্ঞেস করো তিনি তোমার কে ছিলেন। বললাম, অন্তরাত্মাও তো তিনিই বানিয়েছিলেন, এই মা ডাকো তিনিই শিখিয়েছিলেন, আর আমার কাছেও তাই তো পূর্ণ সত্য ছিল। কিন্তু আজ কেন কেউ সেই পূর্ণ সত্যকে মিথ্যা বলতে চাইছে? বাবা, লোভ মিথ্যা বলতে শেখায়, অন্তরাত্মা শেখায় না। কিসের লোভ? এই বাড়ির, টাকা পয়সার। কিন্তু তিনি আমাকে দত্তকপুত্র বলেছেন, এই দত্তকপুত্র কি? নিধি মহারাজ জানেন কিভাবে উত্তরকে প্রশ্নে বদলে দেওয়া যায়। তিনি বললেন, পীর ফকিররা এই শরীরটাকে বলেন আত্মার কুঠুরি, মানে আত্মার আশ্রয়। তুমি বলো, এই আশ্রয়, এই কুঠুরিটি মহান কিনা? বলি, হ্যাঁ মহান, কিন্তু তা আত্মার কারণে। নিধি মহারাজ আবার মৃদু হাসেন, বলেন, পুত্র, শরীরের কুঠুরি থেকেও জন্ম নিতে পারে, আবার আত্মার কুঠুরি থেকেও। কিন্তু এই দুনিয়া তো ওই শরীরের কুঠুরিটাকেই মানে, আত্মাকে নয়। ভুলে যায় যে এই কুঠুরিটা আত্মার কারণেই মহান হয়। নিধি মহারাজের দর্শনশাস্ত্র বোঝার মতো অবস্থায় এখন আমি নেই, তাই আবার জিজ্ঞেস করলাম, আমি কি এই মায়ের পেটে জন্মাইনি? তুমি তোমার মায়ের আত্মা থেকে জন্মেছ। তাহলে দত্তকপুত্র হচ্ছে সেই পুত্র যে নিজের নয়, যাকে নিজের বলে গ্রহণ করা হয়। বলতে দাও না, যে যা খুশি বলুক। মনে হল পাতাল গঙ্গায় আমার ভেসে যাওয়া সম্পর্কগুলোকে বাঁচাতে যে কাঠের টুকরোটা ধরেছি সেটা ধরেই বোধহয় আমার আমিকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে পারি। আর এই কাঠের টুকরা ধরেও মনের সমস্ত দ্বিধার ফলেই পঙ্কজ খুব চেষ্টা করে সেই সব প্রশ্ন এড়িয়ে যেতে যেগুলোর উত্তর তাকে সন্তুষ্টির চেয়ে বেশি অসন্তোষ দেবে। কিন্তু সময়ের চক্র আর তার মনের অস্থিরতা তাকে সব প্রশ্ন জিজ্ঞাসা করতে বাধ্য করে। বিশেষ করে সে নিধি মহারাজ ও রক্ষী মাসিকে নানা প্রশ্নে জর্জরিত করতে থাকে। আর এভাবেই ক্রমে সে বুঝতে পারে যে সে তার মায়ের জৈবিক পুত্র নয় এবং তার জীবনকে ঘিরে অনেক রহস্য রয়েছে। মন আশপাশের সমাজ ছাড়িয়ে যেন সেই দূর সময়ের দিকে চেয়ে থাকে যখন কুমারী কন্যার পুত্রকেও দম্পতি পুত্রের মান্যতা দিতেন, বা যখন বিবাহকালে গর্ভবতী স্ত্রীর পুত্রও পুত্র বলে পরিচয় পেত। তাঁর অদম্য আগ্রহেই সেই সময় একদিন গোপনে দক্ষিণ ভারতীয় জ্যোতিষ

কৃষ্ণান শাস্ত্রী পঙ্কজ ও তার দিদি গীতার কোষ্ঠী বিচার করে যা যা বলে পঙ্কজকে এ ব্যাপারে আরও অনুসন্ধিৎসু করে তোলে। তখন থেকে বারবার পাতাল গঙ্গার শীতল জলের শিহরণ, রক্ষী মাসির মাতৃত্বের ছোঁয়া পঙ্কজকে যে কোনোভাবে আগলে রাখার চেষ্টা, পঙ্কজের অনুভবে রক্ত ও জলের সম্পর্কের মাত্রা নির্ধারণ, জীবনে প্রথম বৈষম্যের অনুভব ও তাঁর তীব্রতা, জনক কাকার সম্পত্তির লোভ, নিজের মেয়েকে লিলিয়ে দিয়ে পঙ্কজকে ফাঁসানোর চেষ্টা, নানা সামাজিক রীতিনীতি এবং জ্যোতিষশাস্ত্রের ধারণাগুলি জুড়ে এই উপাখ্যানের প্লটটি জটিল। কিন্তু অমৃতা প্রীতম এই জটিল গল্পকে গোয়েন্দা গল্পের মতো টানটান বর্ণনায় পরিবেশন করেন। এই জটিল আবর্তে অবশেষে হরিদ্বারে গঙ্গায় মায়ের অস্থি বিসর্জন করতে যাওয়ার রুদ্ধশ্বাস বিবরণ অসাধারণ। নিধি মহারাজের সঙ্গে ট্রেনে যাওয়ার পথে অস্থি বিসর্জনের পর নিধি মহারাজের সঙ্গে কথোপকথনে সেখানকার আশ্রমে গিয়ে তার দুধমায়ের সঙ্গে দেখা হলে পঙ্কজ তার জন্ম ও জীবনের রহস্য ক্রমে আবিষ্কার করে। উপন্যাসের গোড়ার দিকে জ্যোতিষ কৃষ্ণান শাস্ত্রীর কোষ্ঠী বিচারের সময় পঙ্কজ ও তার দিদি গীতার অতীত নিয়ে কথা বলতে গিয়ে বর্ণিত জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনায় গ্রহের অবস্থানের বিশদ বিবরণ পড়ে পাঠককে বারবার চমকে উঠতে হয়, কারণ ভারতীয় সাহিত্যে প্রথম প্রজন্মের একজন নারীবাদী ও স্বাধীনচেতা লেখক হিসেবে অমৃতা প্রীতমের যে ইমেজ তার সঙ্গে এই উপন্যাসের প্রেক্ষিত যেন খাপ খায় না। কিন্তু আমরা যদি অমৃতার শৈশবের দিকে তাকাই তাহলে দেখব তার পিতা কর্তার সিং হিতকারী ছিলেন একজন ব্রজভাষার পণ্ডিত, বিদ্যালয়ের শাস্ত্রজ্ঞানী, শিক্ষক ও শিখ ধর্মের একজন প্রচারকও। অমৃতা 1919 সালের 31 আগস্ট পাঞ্জাবের গুজরানওয়ালায় একটি ক্ষত্রি শিখ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন তাঁর বাবা মায়ের একমাত্র সন্তান। তাঁর মা রাজবিবিও ছিলেন একজন স্কুল শিক্ষিকা। বিদ্যালয়ের শিক্ষক এবং সাহিত্য সম্পাদক তাঁর বাবা ব্রজভাষায় পাণ্ডিত্যের পাশাপাশি জ্যোতিষবিদ্যাও চর্চা করতেন, কিংবা তাঁর ঘনিষ্ঠ কোনো বন্ধু বা আত্মীয় জ্যোতিষ চর্চা করতেন কিনা জানি না, কিংবা তাঁর কোনো ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয় জ্যোতিষ চর্চা করতেন কিনা জানি না। আমার নিজেরও জ্যোতিষ বিষয়ে কোনো জ্ঞান নেই, তবে অমৃতা প্রীতমের মতো একজন লেখক পর্যাপ্ত গবেষণা ছাড়া যে কিছুই লেখেননি সে ব্যাপারে আমি নিশ্চিত। তিনি জ্যোতিষশাস্ত্র সম্পর্কে সম্যক ধারণা নিয়েই লিখেছেন। সেই সময়ের উত্তর ও পশ্চিম ভারতীয় হিন্দু সমাজে অনেকটাই জ্যোতিষ নির্ভরতা ছিল, আজও উত্তর ও পশ্চিম ভারতীয় হিন্দু সমাজে আছে, এমনকি আমাদের বাঙালি হিন্দুদের মধ্যেও আছে। পঙ্কজের সংশয় কাটাতে একসময় উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র নিধি মহারাজী পঙ্কজকে বলেন, ত্রিক স্থানগুলিকে ভয় পাওয়ার প্রয়োজন নেই, সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়, তাই বন্ধুর পাশাপাশি শত্রুরও দেখা হবে, তাই সংগ্রামের প্রথম স্থান হল কর্মযোগ, জীবনের অর্থ খুঁজে বের করতে হবে, তাই অন্ধকারের রহস্যের সন্ধানে যেতে হবে, আমি এটাকে জ্ঞানযোগের স্থান বলি। যখন আত্মার বীজ অঙ্কুরিত হয় তখন একটি আত্মা তার সমুদ্রের সাথে মিলিত হতে চায়, তাই শরীর মন এবং সম্পদের উৎসর্গ এটিকে ভক্তিযোগের স্থান বলা উচিত। সম্ভবত এই কথাগুলি বলার জন্যই অমৃতা এই উপন্যাসটি লিখেছেন। সেজন্য লেখক নিজেই এই উপন্যাসটি সম্পর্কে লিখেছেন, যখন একটি বিদ্যুৎ আকাশে মেঘের গতিকে উল্টে দেয় তখন আমার গল্প ঘুরে বেড়ায় শুরুর সন্ধানে শেষের সন্ধানে। সব মিলিয়ে এটি একটি অত্যন্ত আকর্ষণীয় এবং মর্মস্পর্শী উপন্যাস। বিষয় জটিল হলেও এর ভাষা খুবই সরল এবং হৃদয়স্পর্শী, বিশেষ করে এতে মানব অস্তিত্বের শূন্যতা এবং শূন্যতার এই বিবরণটি আমার খুব ভালো লাগে। এটি কেবল একটি উপন্যাস নয়, এটি যেন ফলিত দর্শন। আমার পড়া অন্যান্য হিন্দি বইয়ের তুলনায় এই উপন্যাসের আয়তন অনেক কৃশ, কিছুটা সংক্ষিপ্ত, কিন্তু এই উপন্যাস অমৃতার সময়ের পাঞ্জাবি হিন্দু সমাজের বাস্তবতাকে তুলে ধরেছে। এর বর্ণনা সংক্ষিপ্ত হলেও অত্যন্ত আকর্ষণীয় এবং পাঠককে নিকট ভবিষ্যতে কি ঘটবে তা অনুমান করতে সাহায্য করে। জ্যোতিষশাস্ত্র অনেকটা অনুমান নির্ভর, কিন্তু আমি এই উপন্যাসে লেখকের আধুনিক মনন পরিচয় এবং জীবনের নানা অর্থ অনুসন্ধানের বিষয়বস্তু বারবার খুঁজে পেয়েছি। এই বইটিকে আমার কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে তাঁর তীক্ষ্ণ মনোবিশ্লেষণ ক্ষমতা। অবশ্য অমৃতা প্রীতমের এমন কোনো গল্প বা উপন্যাস নেই যা আমার কাছে আকর্ষণীয়।

0: নয়। লেখক নিজে এই উপন্যাসটি সম্পর্কে লিখেছেন, যখন একটি বিদ্যুৎ আকাশে মেঘের গতিকে উল্টে দেয়, তখন আমার গল্প ঘুরে বেড়ায় শুরুর সন্ধানে শেষের সন্ধানে। ঠিকই তো, সেজন্যই হয়তো এক জায়গায় বাউল সন্ন্যাসীদের এনেছেন। তাদের সম্পর্কে বলতে গিয়ে নিধি মহারাজ বলেন, ধর্মকর্মের বিদ্রোহ থেকে জন্ম নিয়েছিল, আর যাদের ধর্ম সহজ। পঙ্কজ তাদের গানের অর্থ জানতে চাইলে আশ্রম প্রধান শ্রীনাথজি বলেন, কলিযুগে এক পতি যখন সন্ন্যাসী হয়ে যাচ্ছে, তখন তাকে যা বলে সেটাই এই গানের বাণী। সে বলে, মাগো, আমি চার যুগ ধরে এই শাপ ভোগ করছি। সত্যযুগে আমি ছিলাম সত্য নারায়ণী, আর আমার নারায়ণ আমাকে একা ছেড়ে চলে গিয়েছিল। ত্রেতাযুগে আমি ছিলাম সীতা, রাম যাকে বনবাস দিয়েছিল। দ্বাপর যুগে আমি ছিলাম গোপিনী, যাকে ছেড়ে কৃষ্ণ দূরে চলে যায়। আর এখন কলিযুগে আমি একজন সাধারণ স্ত্রী, আর দেখো আমাকে ফেলে আমার স্বামী সন্ন্যাস নিচ্ছে। বাউল সন্ন্যাসীদের একতারা আর আনন্দ লহরীর আওয়াজ থেকে যেন এক নতুন সুর বোনা হয়, যেটা শুধু পঙ্কজের মস্তিষ্ক শুনতে পায়, যে চার যুগ ধরে সাপ ভোগ করা স্ত্রী এখনও জানে না যে সাপটা কি, যে সাপ গীতাও ভোগ করেছে। এইরকম ভয়ানক সাপ কি পঞ্চম যুগেও মেয়েদের ভুগতে হতে পারে? জানি না চার যুগের কথায় কখনো পঞ্চম যুগের ব্যথা সামিল হবে কিনা। পঙ্কজের মনের এই প্রশ্নটা তুলে ধরার জন্যও অমৃতা প্রীতম এই উপন্যাস লিখেছেন বলে আমার ধারণা। শিল্পের দাবি মেনে এর পরের শেষ অধ্যায়ে উপন্যাস শেষ হলেও লেখকের জিজ্ঞাসা কিন্তু এখানেই শেষ। আমি প্রায় ২৫ বছর আগে মূল উপন্যাসটি পড়েছিলাম, তখন এটিকে যেমন আকর্ষণীয় এবং মর্মস্পর্শী বলে মনে হয়েছিল, এর ভাষা যেমন সরল ও হৃদয়স্পর্শী বলে মনে হয়েছিল, এত বছর বাদে বাংলায় ছন্দা করঞ্জি চট্টোপাধ্যায়ের অনুবাদে এই ১০৬ পৃষ্ঠার উপন্যাসটি পড়ে তেমনি আকর্ষণীয় ও হৃদয়স্পর্শী মনে হয়েছে। অনুবাদ পুরোপুরি মেধহীন ও ঝরঝরে, প্রচ্ছদ বেশ অর্থবহ ও ব্যঞ্জনাময়। এরকম অনুবাদ উপন্যাস প্রকাশের জন্য ভাষা সংসদকে ধন্যবাদ। বইটির দামও বেশ কম, মাত্র ২৫০ টাকা।
1: শুনলেন গ্রন্থ পরিচয়। প্রখ্যাত পাঞ্জাবি কবি ও কথাসাহিত্যিক অমৃতা প্রীতমের লেখা কোরে কাগজ, অর্থাৎ খালি কাগজ গ্রন্থের সঙ্গে পরিচয় করালেন শ্যামল ভট্টাচার্য। সম্পাদনা শিরোপা রায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।
2: আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে সমন্বয়ের ডাক দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাজস্থানের যোধপুরে ভারত ও জাপানের বিমানবাহিনীর মধ্যে চলছে যৌথ মহড়া। তেজাস যুদ্ধবিমানে সওয়ার দুদেশের বায়ুসেনা প্রধান। দুদশক পলাতক থাকার পর বারাণসীতে উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখার অভিযানে নিহত ঝাড়খণ্ডের চরমপন্থী সংগঠন টিপিএস এর প্রধান ব্রিজেশ গঞ্জু। রুশ অধিকৃত ক্রিমিয়ায় ভোটগ্রহণ পর্বের মধ্যেই রাশিয়ায় ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের। তীব্র প্রত্যাঘাত হানতে পারে রাশিয়া, আশঙ্কা ইউরোপের নেতাদের। কারারুদ্ধ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে গ্রেপ্তার করল সেদেশের পুলিশ, পাঠানো হল 30 দিনের হেফাজতে। এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে ভারত কন্যারা। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সাম্প্রতিককালের একাধিক প্রাকৃতিক বিপর্যয় স্পষ্ট করে দিয়েছে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরও দৃঢ় পদক্ষেপ নিতে হবে। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় পরিবেশ ও জলবায়ু ভবিষ্যৎ বিষয়ক সম্মেলনের সমাপ্তি অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে শ্রীমতী মুর্মু বলেন, বিশ্বজুড়ে বিজ্ঞানী মহল জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে সকলকে সতর্ক করে দিয়েছে। এই সমস্যা মোকাবিলায় স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের সকলকে সক্রিয়ভাবে একযোগে এগিয়ে আসতে হবে।
1: हाल के समय में हुई अनेक प्राकृतिक आपदाओं ने यह स्पष्ट किया है कि क्लाइमेट इम्पैक्ट्स को कम करने के लिए सशक्त क्लाइमेट एक्शन करना आवश्यक है। विश्व का वैज्ञानिक समुदाय चेतावनी दे रहे हैं कि क्लाइमेट रिस्क बहुत गंभीर हो चुका है।

0: इनकी यथासंभव रोकथाम और सामना करने के लिए स्थानीय क्षेत्रीय और वैश्विक सभी स्तर पर स्टेक होल्डर्स के बीच सक्रिय सहयोग की सुदृढ़ आवश्यकता है।
1: রাষ্ট্রপতি পরিবেশ সংক্রান্ত আইনি সহায়তার ক্ষেত্রে জাতীয় পরিবেশ আদালত তথা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, জীববৈচিত্র্যে বিপর্যয় ঘটছে, ভূমিক্ষয়ে জলসংকট তীব্র হয়ে উঠেছে। তিনি স্থানীয় পর্যায়ে কৃষি জলাধার গড়ে তোলার পরামর্শ দিয়েছেন। সম্মেলনের সমাপ্তি অধিবেশনে কেন্দ্রীয় বিদ্যুৎ, আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি বক্তব্য রাখেন। ভারত ও জাপানের বিমানবাহিনীর মধ্যে যৌথভাবে যোধপুর বিমানঘাটিতে ভীর গার্ডিয়ান 2026 বিমান মহড়া চলছে। ভারতের বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং এবং জাপান এয়ার সেলফ ডিফেন্স ফোর্সের চিফ অব স্টাফ জেনারেল তাকেহিরো মোরিতা আজ দেশজ হালকা যুদ্ধবিমান তেজসে সওয়ার হন। পরে সাংবাদিকদের এপি সিং বলেন, তেজস যুদ্ধবিমানে জেনারেল মোরিতার এই ভ্রমণ ভারতে তৈরি যুদ্ধবিমানের উৎকর্ষের প্রতি তার আস্থাকেই তুলে ধরে।
2: The Japanese fighters have operating from Indian soil for the first time is a great milestone in the history of our relationship. I very clearly remember in Tarang Shakti 24, your team was here. I had come as the vice chief, met them all, but unfortunately your aircraft could not ferry because of bad weather in the southeastern part of Asia, and we missed the opportunity that time. But I'm very happy that we have caught up this time. This reflects a deepening dimension of our special strategic and comprehensive partnership between the two countries.
1: General Morita Tejas ke Make in India uddoger shafoller pratik bole montobbo koren.
3: I am grateful for the invaluable opportunity to fly on the Tejas. As an aircraft born from indigenous defense capabilities, Tejas stands as a symbol of India's technological innovation and embodies Make in India initiative. While flying, I found myself reflecting on the efforts of many people, both in the military and industry, who contributed to its development.
1: উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখা এটিএস বারাণসীতে আজ এক অভিযান চালিয়ে ঝাড়খণ্ডের নিষিদ্ধ চরমপন্থী সংগঠন তৃতীয় প্রস্তুতি কমিটি টিপিএস এর প্রধান ব্রিজেশ গঞ্জুকে হত্যা করেছেন। গোপাল সিং ভোক্তা নামেও সে পরিচিত ছিল। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ফলেই তার মৃত্যু হয়। সে প্রায় দুদশক পলাতক ছিল। তাকে গ্রেপ্তারের জন্য ঝাড়খণ্ড পুলিশ এবং জাতীয় তদন্ত সংস্থা এনআইএ যৌথভাবে 30,00,000 টাকা পুরস্কার ঘোষণা করেছিল। ব্রিজেশ গঞ্জুর বিরুদ্ধে হত্যা, অপহরণ, অগ্নিসংযোগ সহ 50টিরও বেশি মামলা দায়ের করা হয়। আদিবাসী সমাজের অধিকার রক্ষা এবং তাদের উন্নয়নে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পুরুলিয়ার টামনা থানা এলাকার কড়াডিতে আজ করম নৃত্য উৎসবে যোগ দিয়ে তিনি বলেন, কুর্মালি ও রাজবংশী ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চলছে। কুর্মীদের রেল রোকো কর্মসূচির সময় যেসব আন্দোলনকারীর বিরুদ্ধে মামলা হয়েছিল তা প্রত্যাহার করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বর্তমান সরকার কুর্মী সংস্কৃতি ঐতিহ্য রক্ষায় যাবতীয় পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি। পশ্চিমবঙ্গে মৎস্য চাষের বিপুল সম্ভাবনাকে কাজে লাগানোর পন্থা পদ্ধতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় মৎস্য দপ্তর এবং রাজ্য সরকার আগামীকাল কলকাতায় বৈঠকে বসছে। বৈঠকে যৌথভাবে পৌরোহিত্য করবেন কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধ উৎপাদন মন্ত্রী রাজীব রঞ্জন সিং এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম সাধারণ অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলতি মাসের 26 তারিখে এই অধিবেশনের উচ্চ পর্যায়ের বৈঠকে তার বক্তব্য রাখার কথা। সফরকালে ডক্টর জয়শঙ্কর বিভিন্ন দেশের সঙ্গে বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আজ বিশ্ব নেতাদের শান্তি, মর্যাদা, ন্যায় বিচার ও মানবতার স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। মহাসচিব হিসেবে এটি তার শেষ রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের অধিবেশন। এতে যোগ দিতে তিনি এখন নিউ ইয়র্কে রয়েছেন। সমাজ মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি বলেন, বিশ্বব্যাপী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক মহলের সহযোগিতা, আলোচনা এবং সম্মিলিত পদক্ষেপ অত্যন্ত অপরিহার্য। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইউক্রেন রাশিয়ার উপর 1,000-এরও বেশি ড্রোন হামলা চালিয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, মস্কোর উপর এটি ইদানিংকালের সবচেয়ে বড় ড্রোন হামলা। এর ফলে একটি তৈল শোধনাগার এবং আবাসিক ভবনের ক্ষতি হয়েছে। তিনি জানান, মস্কো জুড়ে ইউক্রেনের এই ড্রোন হামলার ফলে দুজনের মৃত্যু হয়েছে, আহত 20। রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে তারা ইউক্রেনের 1,100টি ড্রোন ধ্বংস করতে সমর্থ হয়েছে। উল্লেখ্য, রাশিয়ায় সংসদীয় নির্বাচনের তৃতীয় এবং চূড়ান্ত পর্যায়ের ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই ইউক্রেনের এই হামলা। এই পর্বে রুশ অধিকৃত ক্রিমিয়া ভোট নেওয়া হচ্ছিল। 2014 সালে এই অংশের দখল নেয় মস্কো। ইউক্রেনের এই হামলার জবাবে ন্যাটো গোষ্ঠীভুক্ত

0: কাজগুলির উপর রাশিয়া প্রত্যাঘাত হানতে পারে বলে আশঙ্কিত ইউরোপের নেতারা। ইরান জানিয়েছে তাদের শর্ত পূরণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতি কার্যকর না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। ইরানের সংবাদ সংস্থা সূত্রে খবর, সেদেশের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাহের গালিবাফ জানিয়েছেন, ইরান পূর্ণ সামরিক শক্তি নিয়ে লড়াই এবং কূটনীতির মাধ্যমে আলোচনা দুই চালিয়ে যাবে। ওয়াশিংটনে বৈঠকে নেওয়া সিদ্ধান্তের বাস্তবায়ন এবং ইরানি জাহাজের উপর মার্কিন নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ প্রত্যাহারের পরেই হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। এদিকে মার্কিন সেন্টকম জানিয়েছে, গত দুমাসে ২০০০ বেশি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রম করতে তারা সহায়তা করেছে। এই সময় ১ বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্য থেকে বাইরে পাঠাতেও তারা সাহায্য করেছে। কারারুদ্ধ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে পাকিস্তানের পুলিশ আজ গ্রেপ্তার করেছে। লাহোরের ডেপুটি কমিশনার আজ তাকে ৩০ দিনের হেফাজতে পাঠিয়েছেন। ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফের এক বিক্ষোভ কর্মসূচির প্রাক্কালে তাকে আটক করা হয়। আলিমা খানকে কোর্ট লাখপত কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। তিনি তার ৭৩ বছর বয়সী দাদা ইমরান খানের মুক্তির দাবিতে প্রচারাভিযান চালাচ্ছিলেন। উল্লেখ্য, ইমরান খান ২০২৩ সাল থেকে কারাবন্দী রয়েছেন। নেপালে ভয়াবহ বন্যার চার সপ্তাহ পরেও নিখোঁজ থাকা ৬০০০ মতো মানুষের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। রাশুয়া ও পার্শ্ববর্তী জেলাগুলির নদীপথ এবং ধ্বংসস্তূপ ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ প্রকল্পগুলিতে তল্লাশি অভিযান চলছে। এদিকে নেপালি সেনাবাহিনীর এক ফিল্ড কমান্ডার চলতি মাসের শুরুর দিকে জানিয়েছিলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় ধ্বংসস্তূপ অপসারণ করতে ৩-৪ মাস পর্যন্ত লাগতে পারে। রাস্তাঘাট সেতু ধ্বংস হয়ে যাওয়ায় জনজীবন এখনও বিপন্ন। এদিকে চীনা সংবাদ মাধ্যম জানিয়েছে, চীনের এখনও ৫০০রও বেশি মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না। ভারত এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনালে উঠেছে। জাপানের কারোগি স্পোর্টস পার্কে আজ সেমিফাইনালে ভারত ১১৪ রানে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। টসে জিতে প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯৫ রান তোলে। শেফালি ভার্মা ৪৯ বলে ১০০ রানে অপরাজিত থাকেন। জবাবে বাংলাদেশের ইনিংস ১৫ ওভার ৪ বলে ৮১ রানে শেষ হয়ে যায়। ভারতের দীপ্তি শর্মা ও নন্দিনী শর্মা ৩টি করে উইকেট নিয়েছেন। ফাইনালে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে। অপর সেমিফাইনালে শ্রীলঙ্কা ৮ উইকেটে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। এশিয়ান গেমসের প্রি কোয়ার্টার ফাইনালে কাজাখস্তানকে ৩-০ ব্যবধানে পরাজিত করে ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দল তাদের অভিযান শুরু করেছে। সিঙ্গলসে কামিলা স্মাগুলোভাকে ২১-৭, ২১-৯ গেমে হারিয়ে পিভি সিন্ধু ভারতের প্রথম জয় এনে দেন। এরপর উন্নতি হুড়া অ্যালিসা কুলেসোভাকে ২১-৭, ২১-১০ ও তানভি শর্মা ডায়ানা ন্যামেনোভাকে ২১-৫, ২১-১০ গেমে হারিয়ে দেন। কোয়ার্টার ফাইনালে ভারত পরবর্তী ম্যাচে আয়োজক দেশ জাপানের বিরুদ্ধে খেলবে। জাপানের কাকামিগাহারায় এশিয়ান গেমসের পুল এর ম্যাচে আজ ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ১৩-১ ব্যবধানে জয় দিয়ে ভারতীয় পুরুষ হকি দল তাদের অভিযান শুরু করেছে। মঙ্গলবার পরবর্তী ম্যাচে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে সমন্বয়ের ডাক দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাজস্থানের যোধপুরে ভারত ও জাপানের বিমানবাহিনীর মধ্যে চলছে যৌথ মহড়া, তেজস যুদ্ধবিমানে সওয়ার দুদেশের বায়ুসেনা প্রধান। দুদশক পলাতক থাকার পর বারাণসীতে উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখার অভিযানে নিহত ঝাড়খণ্ডের চরমপন্থী সংগঠন টিপিএস এর প্রধান ব্রিজেশ গঞ্জু। খবর শেষ হল, এর পরের খবর আগামীকাল সকাল ৬:২০ গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে ৫০৫ মিটারে অর্থাৎ ৫৯৪ কিলোহার্টসে। এখন শুনবেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল ২১-৯-২০২৬ সোমবারের আকাশবাণী মৈত্রীর অনুষ্ঠান পরিচিতি।

ভারতীয় সময়ে সকাল 5:56 আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা। সকাল 6:05 সুচিন্তন, শুনবেন কাজী নজরুল ইসলামের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলো সুবদ্ধ সঙ্গীত, শুনবেন খেয়াল, পরিবেশনায় পণ্ডিত যশরাজ, রাগ আহির ভৈরব ও বিলাস খানি টড়ি। 6:20 বাংলা সংবাদ। সকাল 6:30 এই মহাজীবন, শুনবেন কামিনী রায়ের জীবনী। সকাল 6:40 রবীন্দ্রসঙ্গীত শিল্পী মানস ভুল। 6:55 কৃষক বন্ধুদের জন্য, শুনবেন খারিফ মরশুমে ধানের রোগ পোকা নিয়ন্ত্রণ, এ বিষয়ে বলবেন সুকান্ত কুমার সারেঙ্গি। সকাল 7:05 লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, উপস্থাপনায় পল্লবী সিনহা, স্থান গিরিডি, ঝাড়খণ্ড। 7:35

৩৮ মিনিটে সকালের আড্ডা, উপস্থাপনায় পল্লবী সিনহা। সকাল ৮:৩০ মিনিটে অতিথি, শুনবেন পণ্ডিত মল্লার ঘোষের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে তন্ময়ী ভট্টাচার্য। ৯:০০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন তবলা, পরিবেশনায় সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়, তাল তিন তাল, হারমোনিয়মে হিরণময় মিত্র। ৯:৩০ মিনিটে মনের মতো গান, উপস্থাপনায় পৃথা কুণ্ডু। সকাল ১০:৩০ শুনবেন রামধনু, ভজন পরিবেশন করবেন মন্দিরা লাহিড়ি, লোকগীতি শিল্পী রত্না রাজবংশী। ১১:০০ সংগ্রহশালা থেকে গান, ১১:১৫ মিনিটে নজরুল গীতি, পরিবেশনায় দেবযানী লাহিড়ি। ১১:৩০ রম্যগীতি, দুপুর ১২:০০ অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় সুইটি প্রামাণিক। ভারতীয় সময় বেলা ১২:৩০ মিনিটে লোকসঙ্গীত, বেলা ১:০০ নাটক অজানা পথে অচেনা পথিক, কাহিনী জ্যোতিপ্রকাশ বন্দ্যোপাধ্যায়, প্রযোজনায় শুভ্রপ্রকাশ দে। ১:৪০ বাংলা ব্যান্ডের গান, ভারতীয় সময় দুপুর ২:৩০ মিনিটে আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি। ভারতীয় সময় দুপুর ৩:৩০ মিনিটে দ্বিতীয় অধিবেশনের সূচনা, ৩:৩৫ মিনিটে অনুরোধের আসর, ৪:৩৫ মিনিটে মহিলাদের আসর, শুনবেন চেনা পথের বাইরে, উপস্থাপনায় দেবোপমা মিশ্র। ৪:৫ মিনিটে মহিলাদের আসর, শুনবেন চেনা পথের বাইরে, উপস্থাপনায় দেবোপমা মিশ্র। ৪:৩৫ মিনিটে বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনায় অঙ্কিতা দাস, প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস। ৫:০৫ মিনিটে আজ সন্ধ্যায়, উপস্থাপনায় বৃষ্টি দেব। ৫:৫০ মিনিটে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন। ৬:২০ মিনিটে ক্ষেত খামারের কথা, পশ্চিমবঙ্গে ঔষধি ও সুগন্ধি ফসলের চাষের সম্ভাবনা, এ বিষয়ে বলবেন ডক্টর সুশীল কুমার কোঠারি। সন্ধ্যে ৬:৫০ মিনিটে আপনার স্বাস্থ্য, কথিকা ডিমেনশিয়া নির্ণয়ে দ্রুত শনাক্তকরণ ও কার্যকর প্রতিরোধ, বলবেন ডক্টর সৌভিক দুবে। ৭:০০ নাটক অজানা পথে অচেনা পথিক, কাহিনী জ্যোতিপ্রকাশ বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা শুভ্রপ্রকাশ দে। রাত ৮:১৫ মিনিটে বাংলা ব্যান্ডের গান, রাত ৯:০০ কথায় গানে, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। রাত ৯:১৫ মিনিটে বিশ্ব পরিক্রমা, রাত ৯:৪৫ মিনিটে জ্ঞান বিজ্ঞানের আসর, উপস্থাপনায় ডক্টর মানস প্রতিম দাস। রাত ১০:১৫ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন সেতার, পরিবেশনায় অয়ন সেনগুপ্ত, রাগ শঙ্করা, তবলা প্রশান্ত দে রায়। ১০:৪৫ মিনিটে উপমহাদেশের খবর, রাত ১১:০০ হারানো দিনের গান, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। রাত ১২:০০ আকাশবাণী বৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন শরদ, পরিবেশন করলেন অনিকেত চক্রবর্তী, রাগ কিরোয়ানি, তবলায় ছিলেন ইমন সরকার।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি সৃজিত মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন সঞ্জয় দত্ত। আজকে শিরোনামে রয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে জোরালো পদক্ষেপ গ্রহণ এবং স্থানীয় আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে সব পক্ষের মধ্যে সহযোগিতা আরও নিবিড় করার আহ্বান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর।
1: কুর্মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে, জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
0: প্রস্তাবিত প্রতিবাদ কর্মসূচির আগেই আটক পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খান।
1: অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ২৪ ঘন্টায় ৫২৭ জনকে গ্রেপ্তার করল ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
0: এশিয়ান গেমসের প্রথম দিনেই শুটিংয়ে দুটো রূপো ভারতের। ক্রিকেটে সোনা জয়ের লক্ষ্যে ফাইনালে ভারতের মেয়েরা। মিক্স মার্শাল আর্টে পদক জয় নিশ্চিত করলেন ভারতের সুচিকা তারিওয়াল।
1: হকিতে ভারতের পুরুষ ও মহিলা দলের বড় জয়। ব্যাডমিন্টনে কোয়ার্টার ফাইনালে ভারতের মেয়েরা। টেবিল টেনিসে ভারতের মেয়েরা হারাল ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরকে।
0: আসছে বিস্তারিত খবরে। জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে জোরালো পদক্ষেপ গ্রহণ যে অত্যন্ত জরুরি, সাম্প্রতিক সময়ে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ তা স্পষ্ট করে দিয়েছে বলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মন্তব্য করেছেন। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় দ্য ফিউচার অব এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট ডায়নামিক্স শীর্ষক সম্মেলনের সমাপ্তি অধিবেশনে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, জলবায়ু ঝুঁকি যে অত্যন্ত গুরুতর হয়ে উঠেছে, বিশ্বজুড়ে বৈজ্ঞানিক মহল বারে বারে সেই বার্তা দিচ্ছে।
2: हाल के समय में हुई अनेक प्राकृतिक आपदाओं ने यह स्पष्ट किया है कि क्लाइमेट इम्पैक्ट्स को कम करने के लिए सशक्त क्लाइमेट एक्शन करना आवश्यक है। विश्व का वैज्ञानिक समुदाय चेतावनी दे रहे हैं कि क्लाइमेट रिस्क बहुत गंभीर हो चुका है। इनकी यथासंभव रोकथाम और सामना करने के लिए स्थानीय, क्षेत्रीय और वैश्विक सभी स्तर पर स्टेक होल्डर्स के बीच सक्रिय सहयोग की सुदृढ़ आवश्यकता है।
0: এই সমস্যা প্রতিরোধ ও মোকাবিলায় স্থানীয়, আন্তর্জাতিক,

0: আঞ্চলিক স্তরে সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে সক্রিয় সহযোগিতা আর জোরদার করার প্রয়োজনীয়তার উপর জোর দেন রাষ্ট্রপতি। শ্রীমতী মুর্মু বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে মানবজীবনের বিভিন্ন ক্ষেত্রে ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে। জীববৈচিত্র্যের ক্ষয়, জলসংকট এবং ভূমিক্ষয় এই ভারসাম্যহীনতার কয়েকটি উদাহরণ বলে উল্লেখ করেন তিনি। রাষ্ট্রপতি বলেন, জলসংকটে থাকা অঞ্চলে স্থানীয় মানুষের চাহিদা মেটাতে ছোট পরিসরে কৃষিকাজের বিশেষ ব্যবস্থা বা ফার্ম পড কার্যকর ভূমিকা নিতে পারে। এর মাধ্যমে স্থানীয়ভাবে খাদ্য উৎপাদনের পাশাপাশি জলসংকটপূর্ণ এলাকায় মানুষের জীবিকাকেও সহায়তা করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
1: ক্লাইমেট চেঞ্জ মানব অস্তিত্বকে অনেক স্তর পর অসন্তুলন পয়দা করতে হয়। বায়োডাইভার্সিটি লস, ওয়াটার স্ট্রেস ওর ল্যান্ড ডিগ্রেডেশন ইসে গেহরাই সে জুড়ে হয়। ওয়াটার স্ট্রেস বালে ক্ষেত্র মে ফার্ম পন্ডস স্থানীয় সমুদায় কে লিয়ে অত্যন্ত উপযোগী সিদ্ধ হো সকতে হয়। ইয়ে না কেবল বর্ষা জল কো ক্ষেতো মে রখনে কে লিয়ে অপেতু সিঁচাই কে লিয়ে সময় পর জল উপলব্ধ করাতে ইনসে ভূজল ভি রিচার্জ হোতা হয়।
2: উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখা এটিএস আজ বারাণসীতে বড়সড় অভিযান চালিয়ে এনকাউন্টারে ঝাড়খণ্ডের নিষিদ্ধ জঙ্গি সংগঠন টিপিসির প্রধান ব্রিজেশ কাঞ্জুকে হত্যা করেছে। ব্রিজেশ কাঞ্জু ওরফে গোপাল সিং ভোক্তা সর্দারজি নামে পরিচিত ছিলেন। প্রায় দুদশক ধরে পলাতক ছিলেন ব্রিজেশ কাঞ্জু। তার গ্রেপ্তারের বিষয়ে তথ্যের জন্য ঝাড়খণ্ড পুলিশ এবং জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ যৌথভাবে 30 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। হত্যা, খুনের চেষ্টা, অপহরণ, তোলাবাজি, অগ্নিসংযোগ, অপরাধমূলক ষড়যন্ত্র এবং সরকারি কর্মীদের উপর হামলা সহ 50টিরও বেশি মামলা তাঁর বিরুদ্ধে নথিভুক্ত ছিল। সাধারণ নাগরিক ও পুলিশ কর্মীদের হত্যার অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে। এনকাউন্টারে অংশ নেওয়া এটিএস দলের জন্য 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের পুলিশের মহানির্দেশক রাজীব কৃষ্ণ।
0: মার্কিন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে ভারতীয় দলের প্রতিনিধি নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। চলতি মাসের 26 তারিখে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর। সফরের সময় ডক্টর জয়শঙ্কর বিভিন্ন বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন।
2: আদিবাসী সমাজের অধিকার রক্ষায় এবং তাদের উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পুরুলিয়ার টামনা থানা এলাকার কড়ামিতে আজ করম নৃত্য উৎসবে যোগ দিয়ে তিনি বলেন, কুর্মালি ভাষাকে সংবিধানের 8ম তফসিলের অন্তর্ভুক্ত করার প্রয়াস চলছে। কুর্মীদের রেলরোখ কর্মসূচির সময় যেসব আন্দোলনকারীর বিরুদ্ধে মামলা হয়েছিল তা প্রত্যাহার করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বর্তমান সরকার কুর্মী সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় যাবতীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানান তিনি।
3: আমরা ইউসিসি আনার জন্য কমিশন তৈরি করেছি, সেখানে ইউসিসির বাইরে আমরা কুর্মি সমাজকে রেখেছি। সাঁওতালি ভাষাকেও 8ম তফসিলে স্বাধীনতার পরে ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী 2003 সালে দিয়েছিলেন। সংকল্প পত্রেও আমরা বলেছি কুড়মালি ভাষাকে, রাজবংশী ভাষাকে আমরা 8ম তফসিলে অন্তর্ভুক্ত করব।
2: কড়াটি থেকে পুরুলিয়া শহরে গিয়ে সার্কিট হাউসে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ছড়ড়ায় বিমানবন্দর করে তোলার বিষয়ে আগামী 28 সেপ্টেম্বর চুক্তি হবে বলে তিনি জানান। সব শ্রেণীর মানুষের জন্য সরকারি সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হবে। জেলায় শিল্পায়নের গতি বাড়ানোর কথা বলেন মুখ্যমন্ত্রী। পর্যটন শিল্পের উন্নতিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথাও তিনি বলেন। একটি অভয়ারণ্য গড়ে তোলার প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান তিনি।
0: কলকাতা বিমানবন্দরের ওপর চাপ কমানো এবং দক্ষিণবঙ্গের বিমান যোগাযোগ আরও সম্প্রসারণের লক্ষ্যে প্রস্তাবিত কল্যাণী গ্রিনফিল্ড বিমানবন্দর প্রকল্পের জন্য জমি চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। নদিয়ার 9টি মৌজায় প্রায় 2000 একর জমি অধিগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। নবী মুম্বাইয়ের গ্রিনফিল্ড বিমানবন্দরের আদলে কল্যাণী বিমানবন্দর প্রকল্প গড়ে তোলা হবে। প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ ও অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিস্তারিত প্রকল্প রিপোর্ট এবং নির্মাণের সময়সূচি চূড়ান্ত করা হবে।
2: উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে মাটির নিচে থাকা তেলের ভাণ্ডার থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার আগে আজ দুপুরে অশোকনগরের বাইগাছি তেল উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন বিজেপি রাজ্য সভাপতি, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, দেশের তেল উৎপাদন বাড়াতে এই প্রকল্প বড় ভূমিকা নিতে পারে, কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানান তিনি।
4: পশ্চিমবঙ্গের আগের যে সরকার, তাদের 19টা চিঠি লেখার পরেও তারা পেট্রোলিয়াম মাইনিং লিজ দিতে তখন রাজি হননি। আমাদের কোনো খনিজ সম্পদ বা আমাদের প্রাকৃতিক সম্পদ নিয়ে কোনো রাজনীতি করা উচিত নয়। এখানে কোনো রাজনৈতিক বিভাজন থাকা উচিত নয়। এখানে পাঁচটা ওয়েল ড্রিল করা হবে, প্রায় সালফার বিহীনই বলা যায়, অত্যন্ত উচ্চমানের তেল অশোকনগর।

0: থেকে পাওয়া যাচ্ছে।
1: উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার শুরু হচ্ছে আগামীকাল, চলবে 14ই অক্টোবর পর্যন্ত। মোট পরীক্ষার্থীর সংখ্যা 7,18,620। সকাল 11টা থেকে বেলা 12:30 পর্যন্ত পরীক্ষা চলবে, তবে বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষা দুপুর 2টো থেকে 3টে এবং সঙ্গীত ও দৃশ্যকলার পরীক্ষা সকাল 11টা থেকে বেলা 12টা পর্যন্ত হবে।
2: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকায় তৈরি হওয়া নিম্নচাপ ক্ষেত্রটি ক্রমশ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ এবং অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।
3: একটা নিম্নচাপ তৈরি হয়েছে, বর্তমানে অবস্থান করছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর আন্দামান সাগরের কাছে। যারা অলরেডি সমুদ্রে, গভীর সমুদ্রে রয়েছে, তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে 21 তারিখ রাত্রির মধ্যে ফিরে আসার জন্য উপকূলে। মৎস্যজীবীদের জন্য 22 থেকে 25 তারিখ সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, সমুদ্রের দমকা হাওয়া থাকার কারণে। বৃষ্টিপাত কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে 22 থেকে 25 তারিখের মধ্যে, বিশেষ করে উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং পশ্চিমের কয়েকটা জেলা।
2: শুনছেন উপমহাদেশের খবর।

0: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে পাক কর্তৃপক্ষ আজ আটক করেছে। আগামী 27 সেপ্টেম্বর তাঁর দল পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই এর প্রস্তাবিত প্রতিবাদ কর্মসূচির আগে তাঁকে আটক করা হল। লাহোরে আলিমা খানকে আটক করে কোর্ট লাখপত জেলে পাঠানো হয়েছে বলে জানা গেছে। লাহোরের একটি ডেপুটি কমিশনার মোহাম্মদ আলী ইজাজ পাঞ্জাব মেন্টেন্যান্স অফ পাবলিক অর্ডার অর্ডিন্যান্স 1960 আওতায় 30 দিনের আটকের আদেশ জারি করেছেন। জনশান্তি ও আইন শৃঙ্খলার জন্য বিপজ্জনক হিসেবে বিবেচিত ব্যক্তিদের আটক করার ক্ষমতা এই আইনে কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে।
1: ঢাকা মেট্রোপলিটন পুলিশ টিএমপি তাদের নিয়মিত অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে গত 24 ঘণ্টায় বাংলাদেশের রাজধানী থেকে 527 জনকে গ্রেপ্তার করেছে। দায়ের করা হয়েছে 55টি মামলা। পুলিশ সূত্রে খবর, অভিযানের সময় একটি তাজা ককটেল বোমা, 500 গ্রাম বারুদ, 250 গ্রাম পেট্রোল ও পেরেক সহ বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এছাড়া 54 কেজির বেশি গাঁজা, 4,115টি মাদক ট্যাবলেট ইয়াবা, 21 গ্রাম হেরোইন এবং 50 বোতল ফেন্সিটিল উদ্ধার করা হয়। অন্যান্য বাজেয়াপ্ত সামগ্রীর মধ্যে রয়েছে একটি প্রাইভেট গাড়ি, ছুরি, ছোট কাঁচি, কাটার, 14টি মোবাইল ফোন, মাদক ট্যাবলেট তৈরির কাজে ব্যবহৃত 2টি মেশিন, বিভিন্ন রাসায়নিক দ্রব্য, ভ্যানিলা পাউডার, রং, খালি বোতল ইত্যাদি।
0: বাংলাদেশের ঢাকার যাত্রাবাড়ি মোড়ে একাধিক ককটেল বোমা বিস্ফোরণের ঘটনায় এক রিকশাচালক আহত হয়েছেন। উল্লেখ্য, এর আগের দিনই এক স্থানীয় থানার বাইরে একই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ঢাকায় গতকাল সন্ধ্যায় পৃথক 3টি স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে, যার মধ্যে 2টি মিরপুরে এবং 1টি বাড্ডায়। পল্লবী থানার ওসি হাসান বশির জানান, দুষ্কৃতীরা একটি বাসে আগুন ধরিয়ে দেওয়ার পর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ ওই এলাকায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে বলেও তিনি জানান।
1: চীনের নৌবাহিনীর 3টি জাহাজ টাংশান, দ্য কিং এবং তাইহু 5 দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে অবস্থান করছে। বাংলাদেশের প্রাক্তন ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এ কে এম শামসুল ইসলাম এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল খন্দকার মিসবাহ উল আজিম চীনের এই যুদ্ধজাহাজগুলি পরিদর্শন করেছেন। এই শুভেচ্ছা সফর দুদেশের নৌবাহিনীর পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ, সামুদ্রিক নিরাপত্তা এবং সহযোগিতা বৃদ্ধি থেকে আরও সুদৃঢ় করবে।
0: নেপালে ভয়াবহ হড়পাবানের প্রায় 4 সপ্তাহ পর এখনও প্রায় 6,000 মানুষ নিখোঁজ। তাদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। এই বিপর্যয়ে এখনও পর্যন্ত 1,400 মানুষের মৃত্যু হয়েছে। রাসুয়া এবং সংলগ্ন জেলাগুলিতে নদীর বিভিন্ন অংশ, ধ্বংসস্তূপ এবং ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ প্রকল্পগুলিতে তল্লাশি চালানো হচ্ছে। চলতি মাসের গোড়ায় নেপাল সেনাবাহিনীর এক ফিল্ড কমান্ডার জানিয়েছিলেন, ক্ষতিগ্রস্ত কয়েকটি সুড়ঙ্গ থেকে ধ্বংসাবশেষ সরাতে 3 থেকে 4 মাস পর্যন্ত সময় লাগতে পারে। বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ এবং তার বর্তমান অবস্থার কারণেই এই দীর্ঘ সময় লাগবে বলে জানানো হয়।
1: 2026 এশিয়ান গেমসে দারুণ সূচনা করেছে ভারত। প্রতিযোগিতার প্রথম দিনেই শুটিংয়ের 2টির উপর পদক জিতেছে। মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল দলগত বিভাগে রূপ জিতেছেন এলা ভেনিল বালারিভান, বিদার্সাকে বিনোদ এবং সোনম উত্তম মাস্কার। একই ইভেন্টের ব্যক্তিগত বিভাগেও রূপোর পদক জিতেছেন এলা নেভিল। ক্রিকেটে বাংলাদেশকে 114 রানে হারিয়ে ফাইনালে উঠেছে ভারতের মহিলা দল। সোনার পদকের লড়াইয়ে ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হবে। মিক্সড মার্শাল আর্টসে ইতিহাস করেছে।

0: সুচি কাতারিয়াল মহিলাদের ট্র্যাডিশনাল 60 কেজি বিভাগের সেমিফাইনালে উঠে এশিয়ান গেমসে এই খেলায় ভারতের প্রথম পদক নিশ্চিত করেছেন তিনি। হকিতেও দুর্দান্ত শুরু করেছে ভারতের পুরুষ ও মহিলা দল। পুল এর ম্যাচে ভারতীয় পুরুষ দল ইন্দোনেশিয়াকে 13-1 গোলে হারিয়েছে। পুল বির প্রথম ম্যাচে ভারতীয় মহিলা দল উজবেকিস্তানকে হারিয়েছে 19-0 গোলে। ব্যাডমিন্টনে ভারতের মহিলা দল প্রি কোয়ার্টার ফাইনালে কাজাকস্তানকে 3-0 ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। টেবিল টেনিসে ভারতের মহিলা দল ইন্দোনেশিয়াকে 3-0 এবং সিঙ্গাপুরকে 3-2 ব্যবধানে হারিয়েছে। পুরুষ দলও ইন্দোনেশিয়াকে 3-0 ব্যবধানে পরাজিত করে, তবে পরের ম্যাচে ইরানের কাছে 0-3 ব্যবধানে হেরে যায়।
1: এশিয়ান গেমসে মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল ব্যক্তিগত বিভাগে রুপোর পদক জেতায় এলাভেনিল ভালারিভানকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল দলগত বিভাগে রুপোজেতার জন্য ভারতীয় মহিলা শুটিং দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
0: বাংলা জাতীয় জুনিয়র মহিলা ফুটবল প্রতিযোগিতা ডক্টর টিয়াও ট্রফি সেমিফাইনালে উঠেছে। অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলা 1-0 গোলে রাজস্থানকে হারিয়ে দেয়। ম্যাচে 40 মিনিটে দিয়া বিশ্বাস জয়সূচক গোলটি করেন। বাংলা টানা 3টি ম্যাচে জিতে গ্রুপ শীর্ষে থেকে শেষ 8-এ পৌঁছল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে জোরালো পদক্ষেপ গ্রহণ এবং স্থানীয় আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে সব পক্ষের মধ্যে সহযোগিতা আরও নিবিড় করার আহ্বান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
1: কুড়ুমালি ভাষাকে সংবিধানের 8ম তফসিলের অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে, জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
0: প্রস্তাবিত প্রতিবাদ কর্মসূচির আগেই আটক পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খান।
1: অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে 24 ঘন্টায় 527 জনকে গ্রেপ্তার করল ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
0: এশিয়ান গেমসের প্রথম দিনেই শুটিংয়ে 2টি রূপ ভারতের। ক্রিকেটে সোনা জয়ের লক্ষ্যে ফাইনালে ভারতের মেয়েরা। মিক্সড মার্শাল আর্টে পদক জয় নিশ্চিত করলেন ভারতের সুচি কাতারিয়াল।
1: হকিতে ভারতের পুরুষ ও মহিলা দলের বড় জয়। ব্যাডমিন্টনে কোয়ার্টার ফাইনালে ভারতের মেয়েরা। টেবিল টেনিসে ভারতের মেয়েরা হারাল ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরকে।
0: উপমহাদেশের খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন হারানো দিনের গান। উপস্থাপনায় থাকব আমি, পাপড়ি ভট্টাচার্য।

তখন বাংলা চলচ্চিত্র বা বাংলা ছায়াছবি সবে মাত্র সবাক হয়েছে। দ্বিতীয় সবাক ছবি জোর বরাতের চিত্রগ্রহণ চলছে ইন্দ্রপুরী স্টুডিওতে। একটা বিরাট অর্গান রাখা আছে জানলার ধারে। জানলার দিকে মুখ করে জয়নারায়ণ মুখোপাধ্যায় গেয়ে চলেছেন কে নিবি গো কিনে আমায়। উদ্দেশ্য পাশের বাড়ির নায়িকা কানন দেবীকে গান শোনানো। স্টুডিওর অন্যদিকে মাইক্রোফোন ঝুলছে, তাতে ছবির সঙ্গীত পরিচালক হীরেন বসু গেয়ে চলেছেন কে নিবি গো কিনে আমায়। গানটি গৃহীত হচ্ছে দ্বৈত প্রথায়। ক্যামেরায় ধরা থাকছে নায়কের ঠোঁটের ওঠা নামা, আর রেকর্ড করা হচ্ছে হীরেন বসুর গান। পর্দায় দর্শক দেখছেন জয়নারায়ণ মুখোপাধ্যায়কে গানটি গাইতে। এই পদ্ধতির নাম ছিল প্লে অ্যালং। এ নাম অবশ্য হীরেন বসুরই দেওয়া। এভাবেই সূচনা বাংলা ছায়াছবির গানের। বাংলায় প্লেব্যাক পদ্ধতি বাস্তবায়িত হয় 1935-এ ভাগ্যচক্র ছবিতে, যার সঙ্গীত পরিচালনায় ছিলেন রায়চাঁদ বড়াল ও পঙ্কজ কুমার মল্লিক। এতক্ষণে আপনারা বুঝেই ফেলেছেন আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য রয়েছে বাংলা চলচ্চিত্রের গানের ডালি। তবে এত বড় সম্ভারকে তো আর এইটুকু সময় ধরা যায় না, তাই যে কোনো একটা সময়কে বেছে নিতে হয়। আর সেই সময়ের মানে কোনো একটা সময়ের গান নিয়ে আজকে আমরা কথা বলবো।

ওরে শুন শুন গেরোবা, ঠোপ থেকে বেরোবা, আকাশটা পেরোবা, যা রে যা উড়ে যা, যা রে যা। ওরে শোন শোন গেরোবা।

0: কৃষ্ণ নাম ভজ দিয়ে আর সব মিছে, পালাবার পথ নাই নাই রে।
1: কেন
0: উত্তর ঝুম আছে পিছে, ও তোর ঝুম আছে পিছে।
2: লেফট রাইট লেফট লেফট রাইট লেফট লেফট এন্ড রাইট দ্যাটস অল রাইট, লেফট এন্ড রাইট দ্যাটস অল রাইট, আপনা হা।

0: खुलबे भाई जोर बड़ा अपना हाथ जगन्नाथ कर बे भाई बाजी मार अपना हाथ जगन्नाथ कर बे भाई बाजी मार।
1: গানটি শুনেই বুঝতে পারলেন এটি ষাটের দশকের গান। তাই আজ এই অনুষ্ঠানে আপনাদের জন্য রয়েছে বাংলা চলচ্চিত্রের ষাটের দশকের গান, আর সঙ্গে টুকরো কিছু কথা। 1960 সালে এমকেজি প্রোডাকশন প্রাইভেট লিমিটেডের ব্যানারে মুক্তি পায় মায়ামৃগ। আর যে গানটি এইমাত্র শুনলেন সেটা যে এই ছবির সে কথা তো বলে দেবার দরকার নেই, সেটা আপনারা সবাই জানেন। এই ছবির সঙ্গীত পরিচালক ছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। ছবির বিভিন্ন গানে তার সুর বৈচিত্র্য সকলের নজর কাড়ে। মেটেরিয়া মেডিকাতে শ্যামল গুপ্তের কথায় যেমন তিনি যোগ করেছিলেন নাটকীয়তা, তেমনি আবার শোন শোন গেরোবাজে তাল ফেরতায় এক এক পংক্তিতে দিয়েছিলেন এক এক রকমের সুর। তার মধ্যে ছিল কখনো পাশ্চাত্য, আবার কখনো বা কীর্তন, সে তো আপনারা শুনলেনই এই মাত্র। আবার ও বক বক বকমে রাধাকান্ত নন্দীর তবলাকে দিয়ে তো কথাই বলিয়ে নিয়েছিলেন তিনি। তো পরের বছর অর্থাৎ 1961 দর্শক পেল তারাশঙ্করের কাহিনী অবলম্বনে সেই বিখ্যাত ছবি সপ্তপদী। আর সপ্তপদী বললেই, মানে সপ্তপদীর নামটা করলেই যে গানটা চোখের সামনে ভেসে ওঠে সেই বিখ্যাত গান "এই পথ যদি না শেষ হয়"। কিন্তু

এই গানটা যখন রেকর্ড করা হয়েছিল তখনকার একটা ঘটনা বলি। এই গানটায় নারী কণ্ঠ খুবই কম, সেই কারণে প্রথমে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়ার কথা ছিল না, কিন্তু রেকর্ডিংয়ের সময় মহিলা শিল্পীর কণ্ঠ হেমন্ত মুখোপাধ্যায়ের কিছুতেই পছন্দ হচ্ছে না। ফলে তৎক্ষণাৎ ডাক পড়ল সন্ধ্যা মুখোপাধ্যায়ের, তিনি এলেন এবং রেকর্ডিং সম্পন্ন হল। তখন এমনই সহজ এবং শ্রদ্ধাশীল ছিল শিল্পীদের পারস্পরিক সম্পর্ক। এই বছরই একই সঙ্গীত পরিচালকের পরিচালনায় তৈরি হয় আরেকটি ছবি সাথীহারা। আজকে বেশি কথা বলে লাভ নেই, কেননা যত গান আপনাদের শোনানোর জন্য নিয়ে বসেছি তা সব হয়তো শেষ করতে পারবো না এই সীমিত সময়ে। তাই আমরা চলে যাব সোজাসুজি গানে। এখন এই দুটি ছবি, মানে সপ্তপদী এবং সাথীহারা, এই দুটি ছবি থেকে পরপর দুটি গান রইল আপনাদের জন্য।

পরপর যে দুখানি গান শুনলেন, বলাই বাহুল্য দুটি গানেরই গীতিকার হচ্ছেন গৌরীপ্রসন্ন মজুমদার। ছায়াছবির গান তৈরি হতো পরিস্থিতি অনুযায়ী, যা বেসিক আধুনিক গানে দেখতে পাওয়া যায় না। আর ছবির গান তৈরিতে গৌরীপ্রসন্ন ছিলেন এক কথায় মাস্টার মাইন্ড। অনেকে বলেন, ছবিতে জনপ্রিয় নায়ক নায়িকার কণ্ঠে বিশেষ পরিস্থিতিতে গানের ব্যবহার হওয়ায় তা খুব সহজেই মানুষের মনে জায়গা করে নেয়, এমনকি সেই সব মানুষকেও টেনে রাখে যারা হয়তো সিনেমাটাই দেখেননি। 1962 সুধীর মুখোপাধ্যায় পরিচালিত যে জীবনীমূলক নাট্য চলচ্চিত্র তৈরি হল, সেটির নাম হচ্ছে দাদা ঠাকুর। সেই সময়ে এই ছবি ছিনিয়ে এনেছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এই ছবিতে ছবি বিশ্বাসের অভিনয়ে বিপুলভাবে প্রশংসা পায়, এমনকি স্বয়ং শরৎচন্দ্র পণ্ডিত মানে দাদা ঠাকুর নিজেও তার অভিনয়ের প্রশংসা করেন। তিনি নিজে ছিলেন এক বিস্ময়কর ব্যক্তিত্ব, তার কাজ নিয়ে তৈরি এই ছবিতে গানও ছিল নানা মেজাজের। দাদা ঠাকুরের তৈরি কলকাতায় নানা ভুল নামকরণ নিয়ে কলকাতা কেবল ভুলে ভরা এই গানের মধ্যে বেশ একটা মজা আছে, আর সেটিকে দেবব্রত বিশ্বাস গেয়েছিলেনও সেইভাবেই। আবার রাস্তা দিয়ে যেতে যেতে ভোট প্রার্থী তার সাঙ্গপাঙ্গ নিয়ে গায় দাদা ঠাকুরের লেখা গান। এখন সেই গান আপনাদের জন্য হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: অজিত মানি হলো লোক গো।
1: আমার মান গেল মানিও গেল,
0: মান গেল মানিও গেল,
1: আসমান হতে পড়লাম দাদা
0: মান গেল মানিও গেল,
1: আমার আশা মান দুই চূর্ণ হলো মান।

প্রেত জনি হব মোরে শুনহ ভোটার, যে ভোট দিবে না তার মটকাবো ঘাড়, মেরে দেব আমায় মারলে যদি আশা থাকে, প্রাণে বাজবার যদি আশা থাকে, ভাবি প্রেত অভিপ্রেত পুরাও, প্রাণে বাজবার যদি আশা থাকে। যে জন সুজন ভোট দিবে মোর জন্যে, অর্ধেক রাজত্ব দিব দিব রাজ কন্যে, যে জন সুজন ভোট দিবে মোর জন্যে, অর্ধেক রাজত্ব দিব দিব রাজ কন্যে। দেখে নিও তোমরা, দেখে নিও আমার কথার খেলাফ হবে না, তোমরা দেখে নিও, আগে চাড়া দিয়ে মোরে খাড়া করো, পরে তোমরা।

0: এমন ফল তো আর পাবে না, পরের মাথায় ভাঙতে হলে এমন ফল তো আর পাবে না। ফল হবেই হবে, একটা ফল তো হবেই হবে, শুদ্ধ ফল নয় ডাউন ফল, শুদ্ধ ফল নয় ডাউন ফল, একটা ফল তো হবেই হবে,
1: শুদ্ধ ফল না ডাউন ফল, একটা ফল তো হবেই হবে,
0: এই শুদ্ধ ফল না ডাউন ফল।

সবাক চলচ্চিত্রের একেবারে প্রথম দিকের ছবিতে অভিনেতা অভিনেত্রীরাই নিজেরাই গাইতেন, কিন্তু পরে প্লেব্যাক আসায় যার চেহারা ফটোজেনিক নয়, যিনি অভিনয়ে তেমন দক্ষ নন কিন্তু সঙ্গীতে যথেষ্ট ব্যুৎপত্তি সম্পন্ন, এমন মানুষদের সুযোগ ঘটল। এর সাথে সাথে পরিবর্তন ঘটল আরও একটা জায়গায়। আগে গীতিকার সুরকার ছিলেন একজনই, মানে যিনি গান লিখছেন তিনিই সুর করছেন, কিন্তু এখন

দেখা গেল একজন গান লিখছেন, আরেকজন সুর দিচ্ছেন, আর একজন তাকে কণ্ঠে ধারণ করছেন। গীতিকার সুরকার শিল্পীর এক যৌথ প্রয়াসে তৈরি হতে লাগলো চলচ্চিত্রের গান। চলচ্চিত্রের গানের কথা বলতে গিয়ে যখন 1963 সালের কথা আসে, তখন সবার প্রথমে যে বইটার কথা মনে পড়ে সেটি হলো দেয়ানেয়া। এখন যেসব ছবিকে মিউজিক্যাল মুভি বলা হয়, তখন তো সেভাবে বলা হতো না, মানে এরকম নাম দিয়ে ট্যাগ দিয়ে কিছু বলা হতো না। কিন্তু ভাবতে গেলে দেখা যায় যে গান যেন এই ছবিতে একটা আলাদা চরিত্র হয়ে উঠে এসেছে। এই ছবি মিউজিক্যাল ভেঞ্চার ছাড়া আর কি হতে পারে বলুন তো? তা এরকম মিউজিক্যাল ভেঞ্চারের একটা গান তো শুনতেই হয়।

এই বছরেই এমন আরও অনেক ছবি বা বলতে গেলে ছবির গান তৈরি হয় যা আজও কালোত্তীর্ণ হয়ে আছে, মানুষের মনে বিরাজ করছে এক নস্টালজিয়া সেই গানের। যেমন ধরুন রমা পদচৌধুরীর কাহিনী অবলম্বনে তৈরি হয়েছিল রবীন চট্টোপাধ্যায়ের ছবি দ্বীপের নাম টিয়ারং। আজকের প্রজন্ম হয়তো অনেকেই ছবিটার নাম মনে করতে পারবেন না, কিন্তু যদি বলি এই ছবির গানের কথা, যে গান শ্যামল মিত্রের গলায় আমরা শুনেছিলাম, আমি

সময়ে ছোট্ট পরিসরে, মানে সময়ের গণ্ডির মধ্যে সব গান তো শোনানো সম্ভব হবে না, তাই শুধুমাত্র উল্লেখ করেই ক্ষান্ত থাকতে হবে। তবে কথা না বাড়িয়ে চলে যাই পরের গানে, গানটি সবিতা চৌধুরীর কণ্ঠে।

গানটি শুনলেন কিনু গোয়ালার গলি ছবি থেকে। আসবো এই ছবির কথায়, কিন্তু এখন ঘড়ি বলছে সময় হয়ে গেছে আগামীকালের হারানো দিনের গানের প্রস্তুতির কথা বলবার। কখনো কি ভেবেছেন একদিন আপনার সবচেয়ে আপন মানুষটি হয়তো আপনাকে চিনতে পারবেন না, নাম ভুলে যাবেন, মুখ ভুলে যাবেন, কিন্তু হয়তো আপনার হাতের স্পর্শটুকু ঠিকই চিনে নেবেন। স্মৃতি হারিয়ে গেলে কি ভালোবাসাও হারিয়ে যায়, নাকি ভালোবাসা থেকে যায় স্মৃতিরও গভীরে? 21শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড অ্যালজাইমার্স ডেতে আমরা শুনব ভুলে যাওয়া, হারিয়ে যাওয়া আর ফিরে পাওয়ার গল্প, সিনেমায়, সাহিত্যে এবং জীবনে। সঙ্গে থাকবে হারানো দিনের কিছু গান, যা আজও অজান্তেই ফিরিয়ে আনে কত স্মৃতি, কত মুখ, কত না বলা কথা। স্মৃতি বিস্মৃতির পথ ধরে জীবনকে নতুন করে খুঁজে দেখার এই যাত্রায়

যে কথা বলছিলাম, ফিরে আসলাম অনুষ্ঠানে। গানটি শুনলেন কিনু গোয়ালার গলি ছবি থেকে। রাগভিত্তিক এই গানটি সবিতা চৌধুরীর কণ্ঠে এক অসাধারণ নৈপুণ্যে রূপায়িত হয়েছিল। আর যাদের ছবিটির কথা মনে আছে তারা নিশ্চয়ই মনে করতে পারছেন যে এই গানটি শর্মিলা ঠাকুর গাইছিলেন তানপুরা বাজিয়ে। সন্তোষ কুমার ঘোষের রচনা থেকে 1964 সালে তৈরি হয় এই ছবি। সঙ্গীত পরিচালক সলিল চৌধুরী। এই ছবিরই আরেকটি বিখ্যাত গান হল সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শ্রাবণ অঝোর ঝরে, যা ছবিতে তৈরি করেছিল এক ঘন বর্ষার আবহ। ছবিতে সলিল চৌধুরীর সঙ্গীত এবং তার স্বতন্ত্র আবহ সঙ্গীতে পরিচায়ক। এই আবহ তার অন্যরকম ভাবনাকেই উন্মোচিত করে। সলিল চৌধুরীর সঙ্গীত পরিচালনায় আরেকটি বিখ্যাত বই হল সুশীল মজুমদার পরিচালিত লাল পাথর। কলাবতী রাগের আশ্রয়ে তিনি এই ছবিতে যে মাইলস্টোন গান রচনা করেছিলেন তা হলো

ছয় ও সাতের দশকে সুরকার গীতিকার সুদিন দাশগুপ্ত মাইলস্টোন সব কাজ করেছেন, ভীষণ চমকপ্রদ ছিল তার কাজ। যেমন ধরুন অন্তরাল ছবিতে তিনি শ্যামল মিত্রের কণ্ঠের গান এমনভাবে তৈরি করলেন, সেটাও মাইলস্টোন হয়ে থাকল। এছাড়াও তার সুরে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে টুনটুন কাঁকন গানের চলনটাও আলাদা করে লক্ষ্য করার মতো।

আরও আছে শ্যামল সন্ধ্যার সারাদিন তোমার কথাই মনে পড়ে, অথবা শ্যামল মিত্রের তুমি কি এমনি করেই থাকবে দূরে। এসব তো গেল অন্তরাল ছবির কথা, কিন্তু এই সময়ে তৈরি হয়েছে আরও অনেক অনেক বিখ্যাত গান। যেমন মুখুজ্জে পরিবার ছবিতে মানবেন্দ্র সুরে মান্নাদের কণ্ঠে সেই গান দাদরা কাহার বায়ে চৌতালে ঝম্পকে, কিংবা ধরুন দিনান্তের আলোর ছবির কথা যদি বলি, মান্নাদের কণ্ঠে মনে পড়ছে সেই গান সাবাস আমার হাওয়াই গাড়ি। এই তালিকা বলতে থাকলে শেষ হওয়ার নয়, তার আগে আজকের অনুষ্ঠানের সময়ই ফুরিয়ে যাবে, আমাদের জানান দিয়ে দেবে যে সময় ফুরিয়ে গেছে। তাই তালিকা তৈরিতে না গিয়ে এখন আপনাদের জন্য থাকল পরপর দুটি গান, প্রথমটি রাজকন্যা এবং দ্বিতীয়টি অতিথি ছবি থেকে।

অতিথি ছবির এই গান শুনতে শুনতে সেই দৃশ্যগুলো মনে পড়ে যাচ্ছিল, তো আমারও মনে পড়ছিল। অতিথি ছবির পরিচালক তপন সিনহা এই সময় তৈরি করেন আরেকটি অসামান্য ছবি। রবি ঘোষের অভিনয় ধন্য সেই ছবির নাম হচ্ছে গল্প হলেও সত্যি। এই ছবিতে ছোট্ট পিন্টুর গলায় আমরা পাই আরতি মুখোপাধ্যায়কে। উত্তম কুমার গান খুব ভালোবাসতেন, শুধু ভালোবাসতেন তাই নয়, সঙ্গীত চর্চাও করতেন। আর না করলে কি এত নিখুঁতভাবে লিপ দেওয়া সম্ভব? তো তার আধুনিক গানের কিন্তু একটা রেকর্ডও ছিল। তবে তিনি যে শুধু গেয়েছিলেন তা কিন্তু নয়, দুটি ছবিতে তিনি সুরও দিয়েছিলেন। তার মধ্যে মনে রাখার মতো হচ্ছে কাল তুমি আলেয়া। আশুতোষ মুখোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে তৈরি এই ছবিতে অভিনয় করেছিলেন উত্তম কুমার, সাবিত্রী চট্টোপাধ্যায়, সুপ্রিয়া দেবী প্রত্যেকেই। ছবিতে যেখানে সাবিত্রীর মৃত্যু হয় সেখানে এক বিষাদঘন দৃশ্যে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শোনা যায় পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় উত্তম কুমারের সুরে এই গানটি। সে এক মর্মস্পর্শী নিবেদন।

1967 সালে বিমল করের কাহিনী নিয়ে অরুন্ধতী দেবী তৈরি করলেন ছুটি। এই ছবিতে সঙ্গীত পরিচালনাও ছিল তার নিজের। পুরনো দুটি গানকে পুনরুদ্ধার করে কাজে লাগিয়েছিলেন তিনি। একটি ধীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের কথাও সুরে হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আর আরেকটি হচ্ছে বরদা প্রসন্ন দাশগুপ্তর কথায় আমার জীবন নদীর ওপারে। বহু পূর্বে এই গানগুলি আঙুরবালা দেবীর কণ্ঠে গাওয়া হয়েছিল এবং তা ফিরে গাইলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়, আর সে বছরই এই গানের জন্য তিনি পেলেন BFJ পুরস্কার। এই বছরই আবার বনফুলের কাহিনী অবলম্বনে হাটে বাজারে ছবিতে বৈজয়ন্তীমালা গলা মিলিয়েছিলেন মৃণাল চক্রবর্তীর সঙ্গে। তবে এই বছরের মিউজিক্যাল মাইলস্টোন বললেও বেশি বলা হবে না যে ছবির জন্য, সেটা হচ্ছে অ্যান্টনি ফিরিঙ্গি। অনিল বাগচির সুরে এই ছবির একটার পর একটা গান দখল করে নিয়েছিল মানুষের মনের মণিকোঠা। এখন সেরকমই একটি গান প্রণব রায়ের কথায় মান্না দে ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

যখন ছবি প্রথম প্রথম সবাক হয় তখন চিত্রের সঙ্গে গান মেলাতে গিয়ে ঘটেছিল অনেক মজার ঘটনা। এমনই একটা ঘটনার কথা বলবো, ঋষির প্রেম ছবিতে ঘটেছিল। এখানে অভিনয় করছিলেন হীরেন বসু, কানন দেবী, সরজুবালা দেবী, ধীরেন দাস। ছবির প্রথম প্রদর্শনে দেখা গেল গান গাইতে গাইতে ধীরেন দাস কানন দেবীকে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন প্রধান শিষ্য হীরেন বসুর কাছে। কিন্তু পর্দায় কি দেখা গেল? পর্দায় দেখা গেল যে জমিতে মাথা রেখে শীর্ষাসনের মতো ধীরেন দাস কানন দেবীর সঙ্গে পাগুলিকে শূন্য ভাসিয়ে অবাধ্য ভাষায় গান গাইতে গাইতে পিছিয়ে চলেছেন। সারা প্রেক্ষাগৃহ প্রথমে হতচকিত হলেও পরমুহূর্তে হাসিতে ফেটে পড়ল। অপারেটর ছবি থামিয়ে পরের রিল থেকে ছবি চালাতে শুরু করল। আসলে যা হয়েছিল তা হল, সিনেমার রিলিজের আগের দিন পরিচালক যতীশ বন্দ্যোপাধ্যায়ের ভাবনা মতো ধীরেন দাসের মুখে গান ট্যাগ করে রাতারাতি ডেভেলপ ও প্রিন্ট করে ওই রিলের শেষে লাগিয়ে দেওয়া হয়। দ্রুত প্রিন্টের সময় উল্টো প্রিন্টের পজিটিভটি প্রেক্ষাগৃহে লাগিয়ে দেওয়া হয় না দেখেই, ফলে এই ঘটনা। আজকের সবাক চলচ্চিত্র বা চলচ্চিত্রের গান আমরা যেভাবে দেখতে পাই তা আসতে অনেক খড়কুটোই পোড়াতে হয়েছে। এই কাজ একদিনে হয়নি, বহু গুণী মানুষের প্রবল প্রচেষ্টা ও বৈজ্ঞানিক সহায়তার ফলেই আজকে এই ফর্ম তৈরি হয়েছে চলচ্চিত্রে। আজকে আর একদম সময় নেই, ঘড়ি জানান দিয়ে দিয়েছে যে আমার বিদায় নেবার সময় হয়েছে, কিন্তু এই এক ঘন্টায় এক দশককে ধরা তো সম্ভব নয়। তাই যেসব গান শোনানো হলো না, যেসব গল্প বলা হলো না, তাদের উপর সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি চৌরঙ্গী ছবি থেকে মান্না দের কণ্ঠের এই গানটি দিয়ে।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় সকাল 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:59 হয়ে 22 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12:29 হয়ে 30 সেকেন্ড।

0: নমস্কার,
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন আধুনিক গান, প্রথম শিল্পী মান্না দে।

শুনছেন আধুনিক গান। পিন্টু ভট্টাচার্যের পর এবারের গানটি হেমন্ত মুখোপাধ্যায় এবং শ্রাবন্তী মজুমদারের দ্বৈত কণ্ঠে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন ছবির গান, প্রথম দুটি গান বালুচরী ছবি থেকে।

0: কথা চাঁদ বলতে জানে তুমি শুনতে পেলে না।
1: বালুচরী ছবির গান এবার শ্যামল মিত্রের কণ্ঠে।

বালুচরী ছবির গান শুনলেন শ্যামল মিত্রের কণ্ঠে। এখন বউ ঠাকুরানীর হাট ছবি থেকে দুটি গান, শিল্পী লতা মঙ্গেশকর, দুটি রবীন্দ্রসঙ্গীত।

0: ছবির গানের অনুষ্ঠানে এবারের ছবি ইন্দ্রাণী, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।
1: মেয়ের ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়,

0: Vești tu, vești tu.
1: শুনছেন ছবির গান ইন্দ্রাণীর পর। এবারের ছবি তিন ভুবনের পারে, প্রথম গানটি মান্না দের কণ্ঠে।

0: দীপ জ্বেলে যায় ছবির গান এবার মান্নাদের কণ্ঠে।
1: এমন বন্ধু আর কে আছে তোমার মতো মিস্টার, কখনো বা ডার্লিং কবু তুমি জননী, কখনো বা স্নেহময়ী সিস্টার সিস্টার। এমন বন্ধু আর কে আছে তোমার মতো সিস্টার। চলে গেল যে দাও।

প্রেয়সীরা আজকাল বলে না তো ভালোবাসি, বলে শুধু শাড়ি দাও, টাকা দাও, দাও দাও দিয়ে যাও। কেলাসকে প্রিয়া ভেবে যত খুশি, তার সাথে প্রাণ খুলে বক বক করে যাও। খরচা নাই ও মিস্টার, এমন বন্ধু আর কে আছে তোমার মতো মিস্টার। কখনো বা ডার্লিং কভু তুমি জননী, কখনো বা স্নেহময়ী সিস্টার।

শুনছেন ছবির গান। শেষ গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে কুহক ছবি থেকে।

হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া কুহক ছবির এই গানের সঙ্গেই শেষ হল আজকের ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা, পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন নানা রঙের গান অনুষ্ঠানে নজরুল গীতি। প্রথম গানটি পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে।

নানা রঙের গান অনুষ্ঠানে শুনছেন নজরুল গীতি। পূরবী দত্তের পর এবারের শিল্পী ধীরেন বসু।

আকাশবাণী কলকাতার ডিটিএইচ পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এবারের নজরুলগীতিটি পূরবী দত্তের কণ্ঠে।

নানা রঙের গান অনুষ্ঠানে শুনলেন নজরুলগীতি, এখন রাগ প্রধান গান অজয় চক্রবর্তীর কণ্ঠে।

অজয় চক্রবর্তীর কণ্ঠে শুনলেন রাগপ্রধান গান। নানা রঙের গান অনুষ্ঠানটি এখানেই শেষ হল আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 107 মেগাহার্টজ FM রেইনবো। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীতে প্রথমে শুনবেন সরোদ, শিল্পী সূর্যশঙ্কর মুখার্জি, শুনবেন রাগ ভাটিয়ার, যন্ত্রানুর সঙ্গে পিন্টু দাস। ভাটিয়ার রাগে সরোদ, পরিবেশনায় সূর্যশঙ্কর মুখার্জী।

এতক্ষণ শুনলেন শরৎ ভাটিয়ার রাগে, পরিবেশনায় সূর্য শঙ্কর মুখার্জি। প্রভাতীতির পরে শুনবেন এসরাজ, শিল্পী সুনীল কবিরাজ। শুনবেন রাগ নটভৈরব, তবলায় রূপক মিত্র। নটভৈরব রাগে এসরাজ, পরিবেশনায় সুনীল কবিরাজ।

0: এতক্ষণ শুনলেন এসরাজ নটভৈরব রাগে পরিবেশনায়, সুনীল কবিরাজ। এর সাথেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতি।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

107 মেগাহার্টজ এফএম রেইনবো এখন সময়। রবীন্দ্রনাথের গানের আনন্দধ্বনি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারতি। আজকের প্রথম শিল্পী শ্রীকান্ত আচার্য।